0: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তিলাওয়াতকৃত সূরা রাআদ এর 18 থেকে 20 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যারা তাদের রবের আহ্বানে সাড়া দিয়েছে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, কিন্তু যারা তাঁর ডাকে সাড়া দেয় না, যদি তাদের কাছে পৃথিবীতে যা কিছু আছে তা সবই থাকে এবং তার সাথে তার সমপরিমাণ আরও থাকে, তবে তারা তা সবই নিজেদের মুক্তিপণ স্বরূপ দিয়ে দেবে। তাদের জন্য রয়েছে কঠোর হিসাব, তাদের আবাস হবে জাহান্নাম, তা কত নিকৃষ্ট আবাসস্থল। যে ব্যক্তি জানে যে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তা সত্য, সে কি ওই ব্যক্তির সমান যে অন্ধ? উপদেশ তো গ্রহণ করে কেবল বোধ শক্তিসম্পন্ন লোকেরাই। তারা এমন লোক যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করে এবং চুক্তি ভঙ্গ করে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় স্বজন প্রীতি, এই সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম সবাইকে সমান চোখে দেখতে বলে, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করাই হচ্ছে ইসলামের নির্দেশনা। স্বজনপ্রীতি বলতে সকলের যোগ্যতা অনুযায়ী প্রাপ্য না দিয়ে নিজের ভালোবাসার মানুষকেই প্রাপ্যটা বেশি দেয়াকে বোঝায়। এক কথায়, সব কাজে স্বজনদের অগ্রাধিকার দেয়ার নামই হচ্ছে স্বজনপ্রীতি। ইসলাম সর্বক্ষেত্রেই স্বজনপ্রীতি থেকে দূরে থেকে ন্যায় নীতি গ্রহণ করার নির্দেশ দিয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তাআদিলু। হে ইমানদারগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর সাক্ষী স্বরূপ, যদিও তা তোমাদের নিজেদের অথবা মা বাবা এবং আত্মীয় স্বজনদের বিরুদ্ধে হয়। সূরা নিসা আয়াত 135। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্নাকুম সাতারাউনা বাদি আসারাতান ওয়া উমুরান তুনকিরুনাহা আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসাল্লাম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খুব শীঘ্রই আমার পরে স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব ও তোমাদের অপছন্দনীয় অনেক বিষয় দেখতে পাবে। সাহাবিগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়ে কি করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপর তাদের যে অধিকার রয়েছে তোমরা তা পূর্ণ করবে এবং তোমাদের অধিকার আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করবে। সহিহ বুখারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুকা শাইআ ইউমি ওয়া ইউসিম্মু, বস্তুর প্রতি ভালোবাসা তোমাকে বিবেচনাহীন করে দিতে পারে, অর্থাৎ যে যাকে ভালোবাসে সে তার দোষ দেখতে পায় না। সুনানে আবু দাউদ। একবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক উচ্চ বংশীয় মহিলা চুরির দায়ে অভিযুক্ত হল। সাহাবায়ে কেরামের কেউ কেউ চাইলেন, উচ্চ বংশীয় হওয়ার কারণে তার বিচার মওকুফ করা যায় কিনা, শাস্তি থেকে তাকে অব্যাহতি দেয়া যায় কিনা, তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি বিবেচনার জন্য সুপারিশ করা হল। আবেদন শুনে পেয়ারানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হয়ে বললেন, তোমাদের পূর্ববর্তীরা এজন্য ধ্বংস হয়েছিল যে যখন তাদের মধ্যে কোনো বিশিষ্ট লোক চুরি করত তখন তারা বিনা বিচারে তাকে ছেড়ে দিত, কিন্তু যখন কোনো অসহায় গরিব লোক চুরি করত তখন তার উপর শাস্তি প্রয়োগ করত। আল্লাহর কসম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও চুরি করত তাহলে আমি অবশ্যই তার হাত কেটে দিতাম। বুখারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজনপ্রীতি করতে নিষেধ করেছেন। স্বজনপ্রীতি থেকে বেঁচে থাকা ইসলামের দাবি, মুসলমানদের জন্য স্বজনপ্রীতি থেকে বেঁচে থাকা একান্ত কর্তব্য, আর স্বজনপ্রীতির মাধ্যমে অন্যের হক নষ্ট করা মুসলমানের জন্য হারাম, তাই আমরা স্বজনপ্রীতি করা থেকে বেঁচে থাকব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্বজনপ্রীতি বর্জন করার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়, আজকের বিষয় ছিল স্বজনপ্রীতি, এই সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন দেশের গান। এমন সবুজের দেশ আমি কোথাও দেখি নাই। শিল্পী অ্যান্ড্রু কিশোর, গীতিকার সিদ্দিক চৌধুরী, সুরকার এ এইচ এম রফিক।

0: দেশের গানটি শুনলেন, শিল্পী ছিলেন এন্ড্রু কিশোর।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
2: আজ সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে 5:15 এবং সূর্য অস্ত যাবে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে।

0: শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান, সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শুনবেন সকাল 9:05। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ প্রচারিত হবে সকাল 10:05। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11:20। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2:20। এ সপ্তাহের নাটক অরণ্য প্রচারিত হবে বেলা 3:05। রচনা মোহাম্মদ বাকের, প্রযোজনা মোহাম্মদ সাদিকুর রহমান। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা শুনবেন বেলা 4:05।
1: ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাধা রাত 10:30।
2: এবারে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বিদ্যার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন ভোরের গান। শিল্পী রুনা লায়লা, গানের কথা সাজিয়েছেন নজরুল ইসলাম বাবু, সুর আরোপ করেছেন আবু তাহির।

0: রুডন লাইলার কণ্ঠে ভোরের গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আপনার এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের অনুষ্ঠান মালাই এবারে নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ ইয়াকুব আলী খান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, আয়োজন মালার এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ফাহমিদা খাতুন, শিল্পী কণ্ঠে প্রথম গান তুমি একলা ঘরে বসে বসে।

0: ফাহমিদা খাতুনের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: রিমঝিম বৃষ্টির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজন। বাংলার প্রকৃতিতে এখন বর্ষার ছন্দ। বর্ষার আগমনে বাংলার প্রকৃতি এক নতুন রূপ ধারণ করে। অবিরাম বৃষ্টির পর চারপাশের গাছপালা, মাঠ ও বনভূমি হয়ে ওঠে স্নিগ্ধ, সতেজ এবং উজ্জ্বল সবুজ। খাল, বিল ও নদীগুলো বৃষ্টির পানিতে ভরে ওঠে। বৃষ্টিতে ধোয়া এই প্রকৃতির মোহনীয় রূপ সবার মন জুড়িয়ে দেয়। কৃষিপ্রধান দেশ বাংলাদেশে বর্ষা যেন বাড়তি এক ছন্দ মেলায়। চাষাবাদে বর্ষার প্রভাব অত্যন্ত গভীর ও বহুমুখী। তবে এই বর্ষা যেন আমাদের কৃষিতে বিরূপ প্রভাব না ফেলে সেই প্রার্থনা সবসময়। চলুন শুরু করি আজকের পরিবেশনা। কচু আমাদের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একটি কন্দ জাতীয় সবজি। এর কোনো অংশই ফেলনা নয়। কচুর পাতা, ডাঁটা, লতি, মূল বা কচুর মুখি সবই সুস্বাদু ও পুষ্টিকর। সহজলভ্য হলেও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার ও খনিজ, যা মানবদেহের জন্য দারুণ উপকারী। বাংলাদেশ সহ সারা বিশ্বে কচু একটি অত্যন্ত লাভজনক ও পুষ্টিকর ফসল। আর্দ্রতাপ্রিয় ফসল হলেও টানা জলাবদ্ধতা কচু চাষের জন্য মারাত্মক ক্ষতিকর। অনুষ্ঠানে আমার বাংলা পর্বে কচু চাষে জলাবদ্ধতা সমস্যা, ভাসমান পদ্ধতি ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে শুনবেন একটি কথিকা, বলছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, শস্য বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা।
1: কচু বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় উচ্চফলনশীল, পুষ্টিকর এবং তুলনামূলকভাবে কম খরচের ফসল। কচুর লতি, কন্দ ও পাতা সবই খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এতে শর্করা, খাদ্য আঁশ, খনিজ উপাদান এবং বিভিন্ন ভিটামিন রয়েছে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কচুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের অনেক এলাকায় বর্ষাকালে জমিতে পানি জমে থাকায় প্রচলিত ফসল উৎপাদন ব্যাহত হয়। কিন্তু কচুর কিছু জাত আর্দ্র ও স্যাঁতসেঁতে পরিবেশে ভালো জন্মাতে পারে, তাই জলাবদ্ধ এলাকাকে কাজে লাগিয়ে কচু চাষ সম্প্রসারণের সুযোগ রয়েছে। যদিও কচু আর্দ্র পরিবেশ সহনশীল, তবে দীর্ঘদিন অতিরিক্ত জলাবদ্ধতায় থাকলে এতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেমন শিকড়ের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া, মাটিতে বাতাস চলাচল কমে যাওয়ায় গাছ দুর্বল হয়ে পড়া, রোগ ও পচন সমস্যা বাড়তে পারে। তাছাড়া কন্দ ও লতির গুণগত মান কমে যাওয়া এবং সময়মতো পরিচর্যা এবং ফসল সংগ্রহেও সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে নিচু জমি, খালবিলের পাশের এলাকা বা বৃষ্টির পানি জমে থাকা জমিতে কৃষিজীবী ভাইয়েরা এসব সমস্যার সম্মুখীন হন। তবে আশার কথা, এসব নিচু জলাবদ্ধ এলাকায় কচু চাষের জন্য একটি সম্ভাবনাময় প্রযুক্তি হল ভাসমান পদ্ধতিতে কচু চাষ। এটি মূলত ভাসমান কৃষি প্রযুক্তির একটি অংশ, যেখানে পানির উপর ভাসমান বেড তৈরি করে ফসল উৎপাদন করা হয়। বাংলাদেশে দীর্ঘদিন ধরে ভাসমান বেডে সবজি চাষের ঐতিহ্য রয়েছে। বর্তমানে এই প্রযুক্তিকে আরও উন্নত করে বিভিন্ন সবজি ও কচু উৎপাদনের সম্ভাবনা নিয়ে কাজ করা হচ্ছে। ভাসমান পদ্ধতিতে সাধারণত জলাশয় বা জলাবদ্ধ এলাকায় কচুর জন্য একটি ভাসমান বেড তৈরি

0: করা হয়। এই বেড তৈরিতে কচুরিপনা, খড়, জলজ উদ্ভিদ ও জৈব উপাদান ব্যবহার করা যায়। প্রথমে কচুরিপনা ও অন্যান্য জৈব উপাদান স্তরে স্তরে সাজিয়ে একটি ভাসমান প্ল্যাটফর্ম তৈরি করা হয়। এর উপর পচনশীল জৈব পদার্থ দিয়ে চাষের উপযোগী স্তর তৈরি করা হয়। পরে উন্নত মানের কচুর চারা বা বীজ কন্দ রোপণ করা হয়। ভাসমান বেডে পানি সরবরাহের সমস্যা কম থাকে এবং জমির উপর নির্ভরতা কমে যায়, ফলে জলাবদ্ধতা ও পতিত জলাশয়কে উৎপাদনের আওতায় আনা সম্ভব হয়। ভাসমান পদ্ধতিতে কচু চাষের বেশ কিছু সুবিধা রয়েছে। জলাবদ্ধ বা অনাবাদি জায়গায় চাষাবাদের ব্যবহার করা যায়। প্রচলিত জমির উপর চাপ কমে এবং অতিরিক্ত জমি ছাড়াই উৎপাদন সম্ভব হয়। জৈব উপাদান ব্যবহারের কারণে মাটির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য বজায় থাকে। বন্যা বা অতিরিক্ত বৃষ্টির সময়ও উৎপাদন ধরে রাখা সম্ভব হয় এবং এটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করতে পারে। এই পদ্ধতি ব্যবহারে প্রচলিত চাষের মতোই সন্তোষজনক ফলন পাওয়া সম্ভব। তবে এটি একটি আধুনিক প্রযুক্তি হওয়ায় স্থানীয় পরিবেশ অনুযায়ী উপযুক্ত জাত নির্বাচন, ফসল ব্যবস্থাপনা এবং কৃষকের প্রশিক্ষণও গুরুত্বপূর্ণ। কচুর বাজার সম্ভাবনা অনেক বেশি। বর্তমানে শহরাঞ্চলে কচুর লতি ও মুখী কচুর প্রচুর চাহিদা রয়েছে। পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ শিল্পেও কচুর ব্যবহার বাড়ানোর সুযোগ রয়েছে। তবে বাণিজ্যিকভাবে কচু উৎপাদনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ, যেমন ভালো জাত নির্বাচন, মানসম্মত চারা ব্যবহার, নিরাপদ ও উত্তম কৃষিচর্চা অনুসরণ, রোগবালাই ব্যবস্থাপনা, সঠিক সময়ে সংগ্রহ ও বাজারজাতকরণ। এসব নিশ্চিত করা গেলে কচু শুধু পারিবারিক সবজি নয়, একটি লাভজনক ব্যবসায়িক ফসল হতে পারে। বর্তমানে কচুর বেশ কিছু ভালো জাত রয়েছে, যেমন বাড়ি পানি কচু এক, যেটি লতিরাজ নামে পরিচিত, তাছাড়া বাড়ি পানি কচু দুই। এই দুটি জাত লতির জন্য বিখ্যাত। এছাড়া কন্দের জন্য বাড়ি পানি কচু তিন, চার, পাঁচ, ছয় এবং সাত রয়েছে। এর মধ্যে বাড়ি পানি কচু সাত অন্যান্য জাতির তুলনায় অধিক জলাবদ্ধতা সহনশীল। কচু পরিচর্যায় কৃষিজীবী ভাইয়েরা অল্প কিছু বিষয় খেয়াল রাখলেই ভালো ফলন পাওয়া সম্ভব, যেমন স্বাস্থ্যকর ও রোগমুক্ত বীজ কন্দ ব্যবহার করতে হবে, জমি বা ভাসমান বেডে পর্যাপ্ত জৈব পদার্থ নিশ্চিত করতে হবে, আগাছা নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় পুষ্টি ব্যবস্থাপনা করতে হবে, নিয়মিত রোগ ও পোকামাকড় পর্যবেক্ষণ করতে হবে, বাজারের চাহিদা অনুযায়ী সংগ্রহ ও বিক্রির পরিকল্পনা থাকতে হবে। সবশেষে বলতে হয়, জলাবদ্ধতাকে শুধু সমস্যা হিসেবে না দেখে সম্ভাবনা হিসেবেও দেখতে হবে। যেখানে প্রচলিত ফসল চাষ সম্ভব নয়, সেখানে ভাসমান কৃষি প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানো যেতে পারে। তবে স্থানীয় কৃষি অফিস, গবেষণা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রযুক্তি গ্রহণ করলে সফলতার সম্ভাবনা বেশি।
1: এবারে শুনবেন কৃষি বিষয়ক একটি গান। গানের কথা লিখেছেন ডক্টর পিয়ার মোহাম্মদ। গানটি গেয়েছেন রুকসানা মমতাজ।

0: সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠান।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনা ছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার, একটু পরে শুনতে পাবেন সকাল 7টার খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 19শে আষাঢ়, 17ই মহরম, 3রা জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। নতুন প্রজন্মকে বিপদগামিতা থেকে রক্ষায় জাতীয় কবির সাহিত্য আলোকবর্তিকা নজরুল বর্ষের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিসানীতি সংশোধনে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি গঠন। বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন যে কোনো অপপ্রচার কঠোর হাতে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিতে ওয়ান স্টপ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে, মন্তব্য চীনা রাষ্ট্রদূতের। ভূমিকম্পের 8 দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার করল ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে 2300। এবং ফিফা বিশ্বকাপে অস্ট্রিয়াকে 0-3 গোলে পরাজিত করে শেষ 16-তে স্পেন, টরেন্টোতে পর্তুগালের মোকাবেলা করছে ক্রোয়েশিয়া। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান জটিল বৈশ্বিক বাস্তবতায় নতুন প্রজন্মকে বিপদগামিতা থেকে রক্ষা করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নৈতিক মূল্যবোধ সম্পন্ন সাহিত্যকে আলোকবর্তিকা হিসেবে ব্যবহারের তাগিদ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে নজরুল বর্ষ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ কক্ষে আয়োজিত এক সভায় ভার্চুয়াল উপায়ে বছরব্যাপী নজরুল বর্ষ 2026-27 কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা বলেন। ভার্চুয়ালি আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মকর্তা, নজরুল গবেষক এবং নজরুল সঙ্গীত শিল্পীরা যুক্ত হন। অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান।
3: কোনো জাত পাত কিংবা ধর্ম বর্ণের বিভেদে বিশ্বাস করতেন না মানবতার কবি নজরুল। তাই তো তার কবিতা কিংবা যে কোনো লেখনীতে গেয়েছেন মানবতার জয়গান।
2: মসজিদ এই, মন্দির এই, গির্জা এই, হৃদয় এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়।
3: সমাজের উপেক্ষিত শ্রমজীবী মানুষের প্রতিও নজরুলের ছিল গভীর মমতা ও সম্মানবোধ। তাই তো রচনা করেছেন কুলি মজুর কবিতা। কিন্তু তবুও যখন এই সমাজ, রাষ্ট্র ও বিশ্বে অনাচার অবিচার থামছিল না, তখন নজরুল বিক্ষুব্ধ হয়ে উঠে লিখেছেন বিদ্রোহী কবিতা।
4: বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর
3: কবি নজরুলের এই সাম্য, মানবিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাই বৃহস্পতিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু অতীত ইতিহাস নয়, আজকের প্রজন্মের জন্য, এমনকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল প্রাসঙ্গিক।
5: তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমায় নেতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়াও পথ উন্মুক্ত করেছে হয়তোবা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি, কিংবা থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোক পত্রিকা নিয়ে হয়ে উঠতে পারে।
3: বৃহস্পতিবার সচিবালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সভা ও নজরুল বর্ষের বিভিন্ন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে নজরুল স্মৃতি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার কথা জানান।
5: কবির সেই স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল স্মৃতি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার জন্য এরই ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি, বাংলাদেশের ঐতিহ্যের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সাহিত্য সংস্কৃতির ইতিহাসের এক অবিস্মরণীয় নাম।
3: প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। তাই কবি নজরুলের সাহিত্যকর্ম, তার জীবনবোধ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
4: মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি।
3: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: বিদ্যমান ভিসা নীতি সংশোধনের জন্য সরকার অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ কমিটি গঠন করা হয়। বিদেশী নাগরিকদের প্রবেশ ও প্রস্থানের নীতিমালা আরও সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে কমিটি বিদ্যমান ভিসা নীতি সংশোধনের সুপারিশ করবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত 2026 সালের ভিসা নীতির লক্ষ্য হল বিদেশী বিনিয়োগ আকর্ষণ, আন্তর্জাতিক ব্যবসার প্রসার, দক্ষ পেশাজীবীদের প্রবেশ সহজ করা, পর্যটন খাতকে উৎসাহিত করা এবং প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তর শক্তিশালী করা। তিনি বলেন, নতুন এই নীতির আরেকটি লক্ষ্য হল আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে যথাযথ ভারসাম্য নিশ্চিত করার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বজায় রাখা। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে তিন খণ্ডে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজি রচিত গ্রন্থটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের নীতিগত ও নৈতিক সমর্থন সবসময় অব্যাহত থাকবে। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে দুই দেশের মধ্যে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, ফিলিস্তিনি শিক্ষার্থীদের অনুকূলে ভিসা ইস্যু সহজীকরণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশকে একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়ে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে কোনো অপচেষ্টা বা অপপ্রচার কঠোর হাতে দমন করা হবে। তিনি বলেন, এই ধরনের সাইবার অপরাধ ও অপরাধের সাথে জড়িত অপরাধীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনোমো এহসানুল হক মিলন বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত দীর্ঘ নয় বছরের আইনি জটিলতার অবসান ঘটেছে। তিনি গতকাল রাজধানীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত রায়ের বিবরণ ও সরকারের পরবর্তী পরিকল্পনা তুলে ধরে একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, সরকারের আপিল মঞ্জুর হওয়ায় সারা দেশে 36,235টি শূন্যপদে প্রধান শিক্ষককে পদোন্নতির প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে এসব পদে খালি হতে যাওয়া পদসহ আরও 38,443টি পদে নতুন সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।
6: আমরা 36,235টি শিক্ষককে প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন এসএন টিচার নিয়োগ দিতে পারবো। এটি হচ্ছে আজকের দিনে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিভাগের জন্য আমার ববিহাত মাহাদি আমিনের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর।
0: সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেন জ্বর কমে গেলেও সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র না দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল ঢাকা মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই মাস ধরে সরকার সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। এডিস মশা নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, লার্ভা ধ্বংস করার জন্য একটি বিশেষ ট্যাবলেট সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছোট ছোট জায়গায় জমে থাকা পানি, ডাবের খোসা বা টায়ারে এই ট্যাবলেট ব্যবহারে লার্ভা দ্রুত ধ্বংস হবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্যসমাপ্ত চীন সফরকে একটি পূর্ণাঙ্গ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোর দিয়ে বলেন, এই সফর ঢাকা বেইজিং এর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি শক্তিশালী গতি সঞ্চার করেছে। রাষ্ট্রদূত প্রস্তাবিত বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরকে একটি নতুন কৌশলগত সুযোগ হিসেবে বর্ণনা করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি রওনক জাহান। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শামীম বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে একটি ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি গতকাল সচিবালয়ে প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভায় একথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত উপস্থিত ছিলেন। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, অভিভাবকরা যেন সন্তানকে স্কুলে রেখে আয়মূলক কাজে যুক্ত হতে পারেন সে লক্ষ্যে প্রাথমিকভাবে অন্তত 10টি জেলা বা উপজেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সমন্বিতভাবে নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথক লিগাল এড কার্যক্রম চালুর পরিকল্পনা করছে সরকার, যেন তারা বিভিন্ন আইনি জটিলতায় প্রয়োজনীয় সহায়তা পান। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম প্রতি কেজিতে কমেছে 29.76 টাকা। গতকাল নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এর ফলে বাজারে ব্যবহৃত 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমে 1,528 টাকায় দাঁড়িয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম 86.93 টাকা থেকে কমিয়ে 70.40 টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সফলভাবে 2026 সালের হজ কার্যক্রম সম্পূর্ণ করেছে। গতকাল এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের বিঘ্ন ছাড়াই নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট সূচি বজায় রেখে সৌদি আরব থেকে 34,464 জন বাংলাদেশি হজ যাত্রীকে ফিরিয়ে এনেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত 30 মে থেকে 1 জুলাই পর্যন্ত হজ পরবর্তী 104টি বিশেষ ফিরতি ফ্লাইট পরিচালনা করে। জাতীয় সংসদে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের বাজেট। এবারের বাজেটে কর শুল্কের পরিবর্তন বা রাজস্ব আহরণের পরিকল্পনার পাশাপাশি বিশেষ গুরুত্ব পেয়েছে অর্থনীতিকে নতুন গতিপথে নেওয়ার একটি কৌশল 3R। সরকারের আশা, ধাপে ধাপে বাস্তবায়ন করা এই রূপরেখার মাধ্যমে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে, বাড়বে বিনিয়োগ, সম্প্রসারিত হবে শিল্পায়ন ও কর্মসংস্থান। অর্থনীতিবিদরাও বলছেন, প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এই কৌশল হতে পারে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। আরো শুনুন প্রতিবেদনে।
8: অর্থনীতিকে শুধু সংকট মোকাবিলার মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধির নতুন ভিত্তি গড়ে তুলতে এবার একটি ধাপ ভিত্তিক কৌশল গ্রহণ করেছে সরকার। সরকার বলছে প্রথম ধাপে এক বছরের মধ্যে অর্থনীতিকে স্থিতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। দ্বিতীয় ধাপে সরকারের প্রথম থেকে তৃতীয় বছরের মধ্যে অর্থনীতির উত্তরণ নিশ্চিত করা হবে। আর তৃতীয় ধাপে আগামী পাঁচ বছরে একটি সমৃদ্ধ, প্রতিযোগিতামূলক ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করা হবে। গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বাংলাদেশ বেতারকে বলেন,
9: সরকার যে থ্রিয়ার কৌশলের কথা বলছেন সেটি মূলত অর্থনীতিকে ধাপে ধাপে সংকট থেকে বের করে এনে টেকসই প্রবৃদ্ধির পথে নেওয়ার একটি রোডম্যাপ। তবে প্রথম ধাপে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ ও আর্থিক খাতের অস্থিরতা নিয়ন্ত্রণ করে অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে। দ্বিতীয় ধাপে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান পুনরুদ্ধারের মাধ্যমে বেসরকারি খাতের আস্থা ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ এটি কেবল একটি বাজেট নয়, বরং অর্থনৈতিক পুনর্গঠনের একটি ধারাবাহিক কৌশল হিসেবে দেখতে হবে।
8: এই কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে ব্যবসা পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলা হয়েছে বাজেটে। উচ্চ মূল্য সংযোজন সম্পন্ন শিল্প, প্রযুক্তি নির্ভর উৎপাদন, রপ্তানিমুখী সেবা খাত, গবেষণা, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বেসরকারি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। তবে অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেন,
9: এই কৌশলের সার্বিক সফলতা নির্ভর করবে এটি বাস্তবায়নের উপর। বিনিয়োগকারীরা শুধু নীতিগত ঘোষণা নয়, নীতির ধারাবাহিকতা, সুশাসন, দ্রুত সেবা, কর ব্যবস্থার স্বচ্ছতা এবং আইনের কার্যকর প্রয়োগ দেখতে চান। একই সঙ্গে পুঁজিবাজার, বন্ড বাজার ও দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ বাড়াতে হবে। এসব সংস্কার বাস্তবে কার্যকর হলে থ্রিয়ার কৌশল বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদে অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
8: সরকারের প্রত্যাশা, পরিকল্পনা বাস্তবের অগ্রগতিতে রূপ নিলে থ্রিয়ার কৌশলই হতে পারে আগামী দিনের বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন ভিত্তি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় ভয়াবহ দুটি ভূমিকম্পের আট দিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে 43 বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। দেশটিতে ভূমিকম্পের ঘটনার সরকারি হিসাব, এখন পর্যন্ত প্রায় 2,300 মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে দীর্ঘদিনের ভূমি বিরোধ নিয়ে কয়েকদিনের সহিংসতায় অন্তত 18 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় অগ্নিসংযোগ সহ বন্দুক হামলার মাধ্যমে রাফি এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ে।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে লস অ্যাঞ্জেলসের সোফা স্টেডিয়ামে অস্ট্রিয়াকে 0-3 গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে স্পেন। এর ফলে বিশ্বকাপে 16 বছর পর নক আউটে জয়ের দেখা পেল দলটি। দিনের দ্বিতীয় ম্যাচে কানাডার টরন্টোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে 2-1 গোলে জয় পেয়ে শেষ ষোলোতে 16 নিশ্চিত করেছে পর্তুগাল। এদিকে সকাল 9টায় তৃতীয় ম্যাচে ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ড আলজেরিয়ার মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:15 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে নতুন প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষায় জাতীয় কবির সাহিত্য আলোকবর্তিকা, নজরুল বর্ষের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিসা নীতি সংশোধনে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি গঠন। বাংলাদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোন যে কোনো অপপ্রচার কঠোর হাতে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং ফিফা বিশ্বকাপে অস্ট্রিয়াকে 0-3 গোলে হারিয়ে স্পেন এবং ক্রোয়েশিয়াকে 2-1 গোলে পরাজিত করে শেষ ষোলোতে পর্তুগাল। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
2: সবাইকে জানাই শুভাশিস। আর শুভাশিস জানিয়ে শুরু করতে চাই আজকের সুখের ঠিকানা। আমরা বরাবরের মতো আজও সুখের ঠিকানায় সুখের ঠিকানা জানাবো সবাইকে। তাহলে মন এবং কান পেতে রাখুন আমাদের এই আয়োজনে। আর যথারীতি বিষয় ছাড়া তো আলোচনা করা যায় না। আজকের আলোচ্য বিষয় সেটিও জানিয়ে রাখি। আজকের আলোচ্য বিষয় হল নারীর প্রজনন স্বাস্থ্যের উন্নয়নে পরিবার পরিকল্পনা। সম্মানিত আলোচক আছেন, এ বিষয়ের আলোকে কথা বলবেন। আমাদের দায়িত্ব হচ্ছে শোনা, এবং সেই শোনাটা খুব গভীর করে শোনা, অন্তর দিয়ে শোনা। আমাদের সঙ্গে আছেন সম্মানিত আলোচক, সম্মানিত পরিচালক আসমা হাসান। আপনাকে স্বাগত। আমরা আলোচনায় যেতে চাই, বিষয় আপনিও জানলেন, সেই বিষয়ের আলোকে প্রথম প্রশ্নে যাই। এই যে নারীর প্রজনন স্বাস্থ্য, এ সম্পর্কে যদি আমরা জানতে চাই পরিষ্কার ধারণায় কি বলবেন?
3: নারীর প্রজনন স্বাস্থ্য এখন বর্তমানে খুব আলোচিত একটি বিষয়। একটা মেয়ের জন্ম হয়, জন্ম থেকে আস্তে আস্তে বেড়ে ওঠে, কিন্তু প্রজনন স্বাস্থ্য যেটা হলো আপনার একটি নারী যখন মাসিক হয়, এই যে সেটা 11-12 বছর বয়স থেকে যখন একটি নারী একটি সন্তান জন্মদানে প্রজননে সক্ষম হয়, তখন ওই সময়টাকে বলি। এটা ধরেন 12 বছর বা 13 বছর বয়স থেকে শুরু হয়, মোটামুটি একটা কিশোরীর সময় যে সেটাই কিন্তু প্রজনন স্বাস্থ্য। এই সময় থেকে যেটা হয়, একটি নারী সন্তান জন্মদানে সক্ষম হয়, তখন থেকে এই প্রজনন স্বাস্থ্যের বিষয়টা আসছে। এবং এই যে অ্যাডোলসেন্স বলেন, বয়সন্ধি কাল বলেন, সব কিছুই কিন্তু এই প্রজনন স্বাস্থ্যের এই সময়টাই। এবং বর্তমানে যে আমাদের জনসংখ্যার প্রায় 1/4 কিন্তু কিশোর কিশোরী, এবং এই কিশোর এবং কিশোরী, আমরা নারীর প্রজনন স্বাস্থ্য নিয়ে আলাপ করব, কিন্তু এমনি তো কিশোর এবং কিশোরীর এবং এই বয়সন্ধি কাল, এই সম্পূর্ণ বিষয়টাই কিন্তু প্রজনন স্বাস্থ্যের মধ্যে এসে যায়।
2: নারী যখন বিবাহিত জীবনে প্রবেশ করেন, সেক্ষেত্রে তো একজন পুরুষ লাগবেই, পুরুষ তার সঙ্গী সাথী হবে। তো এই ক্ষেত্রে যদি বলি যে একজন পুরুষ এই নারীর প্রজনন স্বাস্থ্যের কি অবদান রাখতে পারেন, কি বলবেন?
3: আচ্ছা, প্রথমে হলো নারীর প্রজনন স্বাস্থ্য কিন্তু 12-13 বছর বয়স থেকেই শুরু হয়ে গেল। একটি নারীর মাসিক হলো সে সন্তান ধারণ করতে সক্ষম হয়, কিন্তু তার মানে কিন্তু এই না যে আমি চাইবো যে 12-13 বছর বয়সেই কোনো নারী সন্তান সম্ভবা হোক। অবশ্যই বাল্যবিয়ের শিকার যাতে কোনো নারী না হয় সেটা তো আমরা দেখবো। আরেকটা হলো 18-এর আগে বিয়ে নয়, 20-এর আগে সন্তান নয়, সেটা আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি স্লোগান এবং এটা আমরা সবসময় এটা চেষ্টা করি প্রচারের মাধ্যমে, মানে দাঁড়ে দাঁড়িয়ে এই বিষয়টা পৌঁছে দেওয়ার জন্য। তারপরে ধরেন একটি নারীর যখন বিয়ে হলো তখন পুরুষের একটি অংশগ্রহণের বিষয় হলো তার স্বামী, এবং সেই ক্ষেত্রে কিন্তু পুরুষের একটা ব্যাপার আছে অংশগ্রহণ, যে সন্তান প্রসবের পর ধরেন প্রথম প্রসবটা 18-এর আগে বিয়ে নয়, 20-এর আগে সন্তান নয়, এই বিষয়টা কিন্তু মেয়ে যদি শুধু ডিসিশন নেয় তা না, পুরুষকেও কিন্তু সিদ্ধান্তে আসতে হবে যে বিয়ে হলেও অন্তত 2 বছর একটা বিরতি দিয়ে সন্তান হোক। তারপরে আমি ধরে নিলাম প্রথম বাচ্চা হলো, এরপরে সন্তান প্রসবের পর কমপক্ষে কিন্তু 2 বছরের মধ্যে গর্ভবতী হওয়া থেকে একটা বিরতি দেওয়ার যে সিদ্ধান্ত সেটা কিন্তু স্ত্রীকে সহায়তা করতে হবে, অবশ্যই পুরুষকে। তারপরে যে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের বিষয়ে স্ত্রীর সাথে আলোচনা করা, এটাও কিন্তু পুরুষের অংশগ্রহণ করতে হবে। সেটা স্ত্রী পদ্ধতি গ্রহণ করুক বা পুরুষ করুক বা যেই করুক, সেটা কিন্তু একসাথে সিদ্ধান্তের একটি বিষয়। নিজে অথবা স্ত্রী পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করা, এটা কিন্তু আমাদের সেবা কেন্দ্রে গিয়ে স্বামীর কিন্তু সঙ্গে থেকে ব্যবস্থাটা নেওয়া দরকার। আবার স্ত্রী পদ্ধতি ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতা দেখা দিলে সেটা কিন্তু দ্রুত কেন্দ্রে নিয়ে যেয়ে তার ব্যবস্থা করা, সেটাও কিন্তু পুরুষের দায়িত্ব। সেই জন্য যে সার্বিক যে প্রজনন স্বাস্থ্য বলেন বা বিয়ের পরবর্তী জীবন বলেন, সব কিছুতে কিন্তু একটা মেল পার্টিসিপেশন, মানে পুরুষের অংশগ্রহণ খুব জরুরি, এবং একটি পরিকল্পিত সুখী পরিবার কিন্তু তখনই হবে যে বিয়ের প্রথম দিন থেকে একটা পরিকল্পনার মাধ্যমে একটি সংসার এগিয়ে যাবে।
2: একজন নারী যখন প্রজনন স্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠেন, সেই ক্ষেত্রে ধরুন আপনি বলছেন যে 12-14 বছর বয়স থেকে তো প্রজনন স্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠে নারী, তো সেই ক্ষেত্রে সংকোচ, সংস্কার কিংবা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির জন্য কারা কিভাবে সহযোগিতা করবেন?
3: হ্যাঁ, এর ভিতরে একটা বিষয় হলো যে যখন একটি নারী প্রজননক্ষম হয়ে ওঠে তার মধ্যে অনেক চপলতা, তার মধ্যে অনেক শারীরিক পরিবর্তন, অনেক কিছু পরিলক্ষিত হয়, এবং এই বিষয়গুলো কিন্তু বাড়ির বড় বোন বলেন, মা বলেন, তারাও কিন্তু এই বয়সটা পার হয়ে এসেছে, তাদের এই সময়টা খেয়াল করা উচিত। কারণ কিশোরীরা এই যে একটু লাজুক হয়ে পড়ে, তারা এই নতুন যে মাসিক হলো বা শারীরিক পরিবর্তন হচ্ছে এটা লজ্জা পায়, তো হয়তোবা সে তার বান্ধবীর কাছে বলে, কিন্তু বান্ধবী কিন্তু তার বয়সী, সে যতটা না পরামর্শ দিতে পারবে, বাড়ির যারা বড় তারা মা বলেন, বোন বলেন, খালা বলেন, তারা অনেক বেশি সহযোগিতা করতে পারবে, এবং সেজন্য তাদের একটা বন্ধুসুলভ আচরণ করা দরকার। আরেকটি বিষয় হলো এই যে প্রজনন স্বাস্থ্যর বিষয়টা আসলো, এই সময় কিন্তু অনেক শারীরিক মানসিক পরিবর্তন ঘটে, এই যে মাসিক হয় তার জন্য কিন্তু একটি ক্লিনলিনেস, যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে, প্রতি মাসে হয় এই বিষয়টার একটা ব্যাপার আছে। তারপরে এই সময় কিন্তু শারীরিক মানসিক পরিবর্তনের সাথে গ্রোথ, দেহ কিন্তু বেড়ে ওঠে, মেয়েরাও বা ছেলেরা যাই বলেন, তাদের কিন্তু একটা পুষ্টির বিষয় আছে, এই সময় কিন্তু তাদের একটা সুষম খাদ্য খাওয়া দরকার। সুষম খাদ্য বলতে কিন্তু আমি সবসময় বলছি না যে মাছকষি খেতে হবে, সব ধরনের খাবারই খেয়ে যাতে বেড়ে উঠতে সহায়তা করে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে তার এই পরিবর্তনের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা, সুষম খাদ্য, তারপরে বন্ধুসুলভ আচরণ, এই বিষয়গুলো অবশ্যই পরিবারকে লক্ষ্য রাখতে হবে।
2: আমরা তো তথ্যের যুগে বাস করছি, ধরুন ঘরে বসে আছি, হাতে মোবাইল আছে, তো এই ক্ষেত্রে যদি আমরা ঘরে বসেই কোনো তথ্য সেবা পেতে চাই সেক্ষেত্রে উপায়টা কি হতে পারে?
3: আচ্ছা, আমাদের যেটা আছে যে আমাদের একটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কল সেন্টার আছে, সুখী পরিবার কল সেন্টার, যেটা 1-6-7-6-7 যেটার নাম্বার, এটা কিন্তু আমরা 24 ঘন্টা 7 দিন তথ্য সেবা দিয়ে থাকি। যার হাতে মোবাইল আছে সেই কিন্তু কল করে যে কোনো ধরনের তথ্য সেবা নিতে পারে। আর এর বাইরেও আমাদের কিন্তু কৈশোর বান্ধব কর্নার তৈরি হয়েছে, প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পর্যায়ক্রমে তৈরি হচ্ছে। ইতিমধ্যে 1200 FWC যেটা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে আমাদের কৈশোর বান্ধব কর্নার তৈরি হচ্ছে, পর্যায়ক্রমে আরো তৈরি হবে। এখানে কিন্তু কিশোর কিশোরীরা যে নিজেদের প্রয়োজনের কথা, সমস্যার কথা সবকিছু বলতে পারেন, গোপনীয়তা রক্ষা করা হয়, তাদেরও কিন্তু আমরা স্বাস্থ্য সেবা দিয়ে থাকছি।
2: শ্রোতা বন্ধুরা, কথা হলো এবার সময় বলছে বিদায় নিতে হবে, যাবার আগে আবার শুভেচ্ছা, আসুন সবাই মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। বিদায়ের আগে শেষ কথাগুলো বলে যাই, আজকের এই অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি শফিকুল ইসলাম বাহার, অনুষ্ঠানটি সম্পাদনা করলেন মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনায় ছিলেন শাহিদা মঞ্জুরি।
1: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, 102 ও 90 মেগাহার্টজ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম শিল্পী সালমা জাহান। প্রথম গানটির কথা সাজিয়েছেন অশোক কুমার দে, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

দেশের গান শুনছেন। এবারে শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, গীতিকার গোলাম সারোয়ার সলক, সুরকার অশোক কুমার সরকার।

দেশের গান শুনছেন। এবারে শিল্পী সমনর মনির কোনাল, গানের কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার, সুরারোপ করেছেন আবু বকর সিদ্দিকী।

এতক্ষণ শুনলেন দেশের গান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান। বৃষ্টি এলেই কিশোরী দিন ফিরে আসে আবার। কণ্ঠ দিয়েছেন সানিয়া সুলতানা লিজা ও অপু আমান। গানের কথা সাজিয়েছেন নুরুল ইসলাম মানিক। সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন সানিয়া সুলতানা লিজা ও অপু আমান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পল্লী গীতি।

পল্লীহিতি শুনছেন আব্দুল আলীমের কণ্ঠে। এবারের গানটির কথা সাজিয়েছেন জালালউদ্দিন খাঁ, সুর করেছেন ইউনুস আলী।

0: দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন আব্দুল আলীম।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ, FM 90 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। একটু পরে শুনতে পাবেন ইংরেজি খবর।

0: মনিরুজ্জামান মনিরের কথাই মিল্টন খন্দকারের সুরে এ সপ্তাহের গানটি শুনলেন জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে।
1: এখন শুনবেন নজরুল সঙ্গীত, প্রথম শিল্পী করিম হাসান খান।

প্রিয় শ্রোতা, শুনছেন নজরুল সঙ্গীত, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শিল্পী সালাউদ্দিন আহমেদ শিল্পী কণ্ঠে শুনবেন ফিরে ফিরে কেন তারই স্মৃতি।

এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে। শ্রোতা বন্ধুরা, এখন থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, বারো মাসে তেরো পার্বণ আমাদের বাঙালির জীবনে উৎসব আনন্দের কোন শেষ নেই। তার মধ্যে বিশ্বকাপ ফুটবল 2026 হয়েছে উত্তেজনার এক সংযোজন। এই বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে এখন বাঁধ ভাঙা উচ্ছ্বাস ও উৎসবের আমেজ বিরাজ করছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা ও উন্মাদনা দেখা যাচ্ছে, যা ছাপিয়ে গেছে মাঠের দূরত্বকে। প্রিয় দলগুলোর ম্যাচ উপলক্ষে এলাকা কিংবা মহল্লায় সমর্থকরা রাত জেগে প্রজেক্টরে খেলা দেখছেন এবং প্রিয় দলের জার্সি ও পতাকায় রঙিন করে তুলেছেন চারপাশ।
1: গত পহেলা জুন থেকে আগামী 19 জুলাই পর্যন্ত চলা এই মহাযজ্ঞে চলছে টান টান উত্তেজনা। এই মুহূর্তে 48টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি নকআউট পর্যায়ে প্রবেশ করেছে এবং 16 জুলাইয়ের সেমিফাইনাল ও 19 জুলাইয়ের ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে।
0: গোলবন্যা, অঘটন এবং নতুন দলগুলোর আধিপত্য এবারের বিশ্বকাপের প্রধান বৈশিষ্ট্য। 12টি গ্রুপে মোট 2 শতাধিক গোল হয়েছে। আক্রমণাত্মক ফুটবলের ছড়াছড়ি থাকলেও মাঝে মধ্যে রক্ষণের দুর্বলতা ও আত্মঘাতী গোলের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো।
1: এবারের আসলে বদলি খেলোয়াড়রা ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রেখেছেন। ঐতিহ্যবাহী দলগুলোর পাশাপাশি ছোট দলগুলোর ট্যাকটিক্যাল ডিসিপ্লিন ও লড়াইয়ের মানসিকতা টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করেছে।
0: টুর্নামেন্ট এখন ডু অর ডাই পর্যায়ে চলে গেছে। কানাডার মতো দলগুলো প্রথম রাউন্ডে দারুণ চমক দেখিয়ে নক আউটের টিকিট কেটেছে। প্রতিটি ম্যাচ হার জিতের লড়াই হওয়ায় রক্ষণভাগে জোর দিয়ে কাউন্টার অ্যাটাকে খেলার প্রবণতা বাড়ছে।
1: আজ 3 জুলাই টান টান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে স্পেন ও অস্ট্রিয়ার খেলা, যেখানে স্পেন অস্ট্রিয়াকে 3-0 গোলে পরাজিত করে ম্যাচ জিতে নিয়েছে। আক্রমণভাগের দুর্দান্ত গভীরতা ও স্কোয়ারের শক্তিমত্তা দিয়ে হাড্ডাহাড্ি লড়াইয়ের মধ্য দিয়ে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে পরাজিত করে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে পর্তুগাল। সকাল 9টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সুইজারল্যান্ড ও আলজেরিয়ার খেলা। আজকের দিনই অনুষ্ঠিত খেলাসমূহে বিজয়ী দলের জন্য অভিনন্দন।
0: খেলায় হারজিত তো থাকবেই এবং এই চরম ও পরম সত্যকে মেনে নিয়ে খেলোয়াড়রা যেমন মাঠে নামেন, তেমনি আমরা সমর্থকরাও এই সত্যকে মেনে নিয়ে খেলা দেখতে বসি। তাই হার জিতে মন খারাপ না করে বরং সহমর্মিতাকেই আমাদের সকলের অন্তরে ধারণের প্রত্যাশা নিয়ে কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি মইনুল ইসলাম
1: এবং আমি ফারহানা খান পুরবী।

0: বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ শুক্রবারের দর্পণ সূচির পাতায়। শুরুতেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
1: যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার নিয়ে নিবন্ধ, যুগের সাজ, যুগের পোশাক, এবং সবশেষে থাকছে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল পর্বে।

0: বন্ধুরা, দিনপঞ্জিকার প্রতিটি তারিখ এক একটি অনন্য অধ্যায়। কোনো কোনো দিন মানব সভ্যতার মোড় ঘুরিয়ে দেওয়া যুগান্তকারী আবিষ্কার, বিপ্লব বা রাজনৈতিক পট পরিবর্তনের জানান দেয়, আবার কোনো দিন হয়তো হারিয়ে যায় অজানার ভিড়ে। মানব ইতিহাস মূলত এই ছোট বড় অগুন্তি ঘটনারই অবিচ্ছিন্ন সুতো। প্রতিটি বিশেষ দিন মানবজাতির জন্য নিয়ে আসে ভিন্ন ভিন্ন বার্তা ও শিক্ষা। প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত নানা ঘটনা দিনপঞ্জিকে ঋদ্ধ করেছে।
1: আসুন বন্ধুরা, দিনের শুরুতে অতীতে ঘটে যাওয়া ইতিহাসের জানা অজানা বিষয়ে আপনাদেরকে অবগত করতে এই পর্বে আমরা শুনব আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনে উপস্থাপন করছেন সামিউল বাশার শান।

শ্রোতা বন্ধুরা, আজ 3 জুলাই 2026 খ্রিস্টাব্দ শুক্রবার, গ্রেগরিয়ান বর্ষপুঞ্জ অনুসারে বছরের 184তম দিন। চলুন জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তি তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন। এই দিনে মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নগুলোর আন্তর্জাতিক কংগ্রেস শুরু হয় 1921 খ্রিস্টাব্দের এই দিনে। 1947 খ্রিস্টাব্দের আজকের দিনে ভারতবর্ষকে দুটি ডমিনিয়নে বিভক্ত করার জন্য মাউন্ট বাটেন পরিকল্পনা প্রকাশিত হয়। পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী সর্বপ্রথম আহরণ করেন 1953 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। বাংলাদেশের বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 1971 খ্রিস্টাব্দের এই দিনে দেশের জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। যুগে যুগে অনেক গুণী ব্যক্তির আগমনের মধ্যে দিয়ে এই ধরনে আলোকিত হয়েছে। এসব গুণী ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্যে দিয়ে এই ধরনের বুকে অমরত্ব লাভ করছেন। এবার জানব তেমনি কয়েকজন ব্যক্তির জন্মকথা। 1912 খ্রিস্টাব্দের 3 জুলাই বাঙালি রসসাহিত্যিক, জাদুকর এবং সঙ্গীতজ্ঞ হিসেবে সুপরিচিত অজিত কৃষ্ণ বসু জন্মগ্রহণ করেন। বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড় সৈয়দ রাসেল 1984 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন। 1883 খ্রিস্টাব্দের আজকের দিনে জন্মগ্রহণ করেন জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক ফ্রান্স কাফকা। চেক সঙ্গীত স্রষ্টা লিওস ইয়ানাচেক 1854 খ্রিস্টাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। 1962 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত ও জনপ্রিয় মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক টম ক্রুজ। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আবিষ্কার উদ্ভাবন, প্রাপ্তি অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যুর ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত। যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর এক বিষয়। আজ 3 জুলাই, আজকে এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানব এবার। 1932 খ্রিস্টাব্দের 3 জুলাই বাঙালি কবি ও সমাজকর্মী স্বর্ণকুমারী দেবী মৃত্যুবরণ করেন। বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী ডলি আনোয়ার 1991 খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন। 1997 খ্রিস্টাব্দের আজকের দিনে মৃত্যুবরণ করেন বিশিষ্ট চিত্রশিল্পী রথীন মৈত্র। বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক আলাউদ্দিন আল আজাদ 2009 খ্রিস্টাব্দের আজকের এই দিনে পরলোক গমন করেন। 1971 খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন মার্কিন সঙ্গীত শিল্পী জিম মরিসন। বন্ধুরা, এই দিনে পর্ব আজ এই পর্যন্তই।

0: আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: প্রিয় শ্রোতা, ঐতিহাসিক নিদর্শন স্থাপনা হল একটি জাতির আত্মপরিচয় সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত দলিল। এগুলো আমাদের অতীত সভ্যতার চিত্র তুলে ধরে এবং বর্তমান প্রজন্মের মাঝে দেশপ্রেম ও ঐতিহ্য চেতনা জাগ্রত করে। বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের স্মারক হিসেবে দেশজুড়ে অসংখ্য নিদর্শন ছড়িয়ে রয়েছে।
0: বন্ধুরা, এই পর্বে আমরা শুনব কামাল মিনার গ্রন্থনা উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
2: সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। প্রিয় শ্রোতা, আজ আমরা এসেছি পুরানো ঢাকার বাবুবাজার এলাকায়। এখানে আমরা একটি ঐতিহাসিক মসজিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। মসজিদটির নাম হচ্ছে দারোগা আমিরুদ্দিন জামি মসজিদ। দারোগা আমিরুদ্দিন জামি মসজিদ বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার বাবুবাজার এলাকায় অবস্থিত একটি তিন গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক মসজিদ। কোম্পানি আমলে 1840 সালে ব্রিটিশ পুলিশের দারোগা ও পরবর্তীতে জমিদার আমিরুদ্দিন নিজ উপার্জনে এটি নির্মাণ করেন। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি দারোগা আমিরুদ্দিন জামি মসজিদের সম্মানিত প্রধান খাদেমের সাথে। কি নাম আপনার?
3: হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম।
2: আপনি কতদিন যাবত এই মসজিদে খাদেমের দায়িত্ব পালন করছেন?
3: আমি প্রায় 8 বছর ধরে এই মসজিদের মধ্যে দায়িত্ব পালন করে আসছি।
2: দারোগা আমিরুদ্দিন ঐতিহাসিক জামি মসজিদ, এই মসজিদ এখন এলাকার মানুষের কাছে ঘাট মসজিদ হিসেবে পরিচিত। এই ঘাট মসজিদ হিসেবে পরিচিতি কেন লাভ করলো?
3: মূলত এটাকে ঘাট মসজিদ বলা হয় এই কারণে যে এটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটা ব্রিটিশ আমল থেকেই ঘাটের তীরে মসজিদ অবস্থিত এবং মানুষের মুখে মুখে ছড়াই গেছে যে বাবুবাজার ঘাট জামি মসজিদ। মূলত এই মসজিদের নাম হলো দারোগা আমিরুদ্দিন জামি মসজিদ।
2: এই মসজিদের খাদেমের দায়িত্ব পালন করছেন, আপনার অনুভূতি কেমন?
3: আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি অনেক ভালো যে আমি এমন একটা পুরানা মসজিদ, এমন একটা ঐতিহ্যবাহী মসজিদের মধ্যে খেদমত করতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা যেন কবুল করে নেয় আমার এই খেদমতকে।
2: দারোগা আমিরুদ্দিন জামি মসজিদ বাংলাদেশের ঢাকা জেলার একটি প্রাচীনতম মসজিদ। স্থানীয় মানুষজন দারোগা আমিরুদ্দিন মসজিদের বদলে এটিকে বাবুবাজার ঘাট মসজিদ হিসেবে বেশি চেনে। 19 শতকের ঢাকার প্রভাবশালী নাগরিক আমিরুদ্দিন, ওই সময় তার প্রচুর আয় ছিল। চাকরির আয় থেকে আমিরুদ্দিন ত্রিপুরা জেলার বর্দাখাত পরগনায় জমিদারি ক্রয় করে জমিদার হন। ওই জমিদারির 22টি মৌজা ছিল। আমিরুদ্দিন ঢাকার বুড়িগঙ্গা নদীর পাশে আলিশান একটি বিশাল বাড়ি তৈরি করেন এবং সাথে এই মসজিদটি তৈরি করেন। এতে মুঘল আমলের কিছু নির্মাণশৈলী অনুকরণ করা হয়। ধুলোয় বিবর্ণ হয়ে যাওয়া মসজিদটি এখনও মনে করিয়ে দেয় ঢাকার 100 বছরের পুরনো ইতিহাস। প্রিয় শ্রোতা, আমরা এখানে এখন কথা বলছি দারোগা আমিরুদ্দিন জামি মসজিদের একজন নিয়মিত মুসল্লির সাথে। কি নাম আপনার?
4: আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আমির।
2: আপনি কত বছর যাবত এখানে নিয়মিত নামাজ পড়ছেন?
4: এখানে নিয়মিত আমি 11 থেকে 12 বছর।
2: এটা একটা যে ঐতিহাসিক মসজিদ, এটা কি আপনি জানেন?
4: হ্যাঁ, যে এখানে আমি যতদিন যাবত নামাজ পড়তেছি, বাবুবাজার হইতে বা সদরঘাট হইতে ওয়াজঘাট হইতে নাম করা একটা মসজিদ দারোগা আমিরুদ্দিন মসজিদ। এটা একটা পুরনো আদি যুগের একটা মসজিদ, পুরনো একটা মডেল। এখানে নামাজ পড়ে আমরা খুবই শান্তি পাই। সবসময় এই মসজিদটা ঠান্ডা থাকে, মানে এখানে শীত আর গরম নাই, সবসময় একভাবেই থাকে।
2: প্রিয় শ্রোতা, আদি যে মসজিদ অর্থাৎ দারোগা আমিরুদ্দিন সাহেব যে মসজিদটি নির্মাণ করেছিলেন, সেই মসজিদটি ছিল আকারে ছোট। এই মসজিদের ভিতরে প্রবেশ করলে দেখা যায় শ্বেতপাথরের দেয়াল। মসজিদের স্থাপত্যে মুঘল রীতির প্রভাব থাকলেও এটি নির্মাণ করা হয়েছে ব্রিটিশ যুগে, ফলে এটি 19 শতকের ঢাকার ইন্দো ইসলামিক বা মুঘল উত্তর স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ উদাহরণ। মসজিদে সমান্তরাল কোনো ছাদ নেই। মূল মসজিদের উপরে 3টি গম্বুজ, এই গম্বুজ 3টি ছাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। উপরের গম্বুজে রয়েছে তৎকালীন মুঘল আমলের নকশা সমৃদ্ধ বিভিন্ন দৃশ্য। এর মেম্বর অর্থাৎ যেখানে ইমাম সাহেব দাঁড়ান সেখানে রয়েছে তৎকালীন স্থাপত্যরীতি। মসজিদের উত্তর দিকে একটি দরজা, দক্ষিণ দিকে একটি দরজা এবং পূর্ব দিকে 2টি দরজা রয়েছে। বের হওয়ার জন্য। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি দারোগা আমিরুদ্দিন জামি মসজিদের সম্মানিত ইমাম সাহেবের সাথে। কি নাম আপনার?
5: মুফতি মোহাম্মদ আম্মার হুসাইন।
2: এই মসজিদে কতদিন যাবত ইমামতির দায়িত্ব পালন করছেন?
5: আমি প্রায় 6 বছর যাবত এখানে ইমামতির দায়িত্ব পালন করছি।
2: ঐতিহাসিক জামে মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছেন, আপনার অনুভূতি কেমন?
5: আলহামদুলিল্লাহ, এটা নিজের কাছে খুব বেশি ভালো লাগে। বা এখানে যারা মসজিদে নামাজ পড়তে আসেন, মসজিদের দেওয়ালগুলো খুব মোটা মোটা, এমনকি ভিতরে নামাজ পড়লে শীতল একটা ভাব চলে আসে। এসি না থাকলেও কেমন যেন খুব ঠান্ডা ঠান্ডা লাগে। এই জন্য সাধারণ মুসলিমরা যারা আসেন তারা খুব তৃপ্তি সহকারে নামাজটা পড়েন এবং নামাজ পড়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন।
2: প্রিয় শ্রোতা, আজ থেকে প্রায় 200 বছর পূর্বে নির্মিত দারোগা আমিরুদ্দিন মসজিদের ইতিহাস শুনলেন। আগামী পর্বে অন্য কোন ঐতিহাসিক স্থাপনার ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।

0: প্রিয় শ্রোতা, শুনছিলেন ঐতিহ্যের সন্ধানে। বাংলার সংস্কৃতি ও জীবনধারা হাজার বছরের ইতিহাস, নৃতাত্ত্বিক সংমিশ্রণ এবং ধর্মীয় সামাজিক বিবর্তনের এক অনন্য মেলবন্ধন, প্রাক আর্যকাল থেকে শুরু করে বহু যুগ পেরিয়ে আধুনিক বাংলাদেশের প্রতিটি যুগেই এ অঞ্চলের মানুষের ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক এবং জীবনযাপনে এক সুদূর প্রসারী পরিবর্তন এসেছে। একুশ শতকের বিশ্বায়নের যুগে বাংলার জীবনযাত্রায় নগরকেন্দ্রিকতার প্রভাব বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তিগত উৎকর্ষ এবং ইন্টারনেট সংস্কৃতির প্রসারের ফলে জীবনযাপনে গতি এসেছে। তবে একই সাথে নিজস্ব লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার তাগিদও জোরালো হচ্ছে।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আলী আহসান খানের গ্রন্থনা উপস্থাপনায় যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা।
2: শ্রোতা বন্ধুরা, আজ আমরা সময়ের স্রোতে বেয়ে ফিরে যাব হাজার বছরের সেই বাংলায়, যেখানে নদী, অরণ্য আর উর্বর ভূমির বুকে মানুষ গড়ে তুলেছিল এক অনন্য জীবনধারা। বাংলার প্রাচীন ইতিহাস কেবল রাজাদের জয় পরাজয়ের কাহিনী নয়, এটি এ বদ্বীপের মাটি, মানুষ ও সংস্কৃতির দীর্ঘ বিবর্তনের ইতিহাস। ঐতিহাসিক ও নৃতাত্ত্বিকদের মতে, প্রাচীন বাংলায় অস্ট্রিক, দ্রাবিড় এবং তিব্বত বর্মী জনগোষ্ঠীর মানুষের বসতি ছিল। পরবর্তীকালে আর্য সংস্কৃতির প্রভাব বাংলার সমাজ ও সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করে। তারও বহু আগে ওয়ারি বটেশ্বরের মতো স্থানে সমৃদ্ধ নগর সভ্যতার বিকাশ ঘটেছিল, যার সাক্ষ্য আজও প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে সংরক্ষিত রয়েছে। বন্ধুরা, খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে গ্রিক লেখক ও ইতিহাসবিদেরা গঙ্গারিডাই নামে এক শক্তিশালী রাজ্য বা জনপদের উল্লেখ করেছেন। তাদের বিবরণে তৎকালীন বাংলার সামরিক শক্তি ও অর্থনৈতিক সমৃদ্ধির পরিচয় পাওয়া যায়। পরবর্তীকালে মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের অধীনে বাংলার বৃহত্তম রাজনৈতিক কাঠামোর বিভিন্ন অংশ পরিণত হয়, কিন্তু বাংলার স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়ের দৃঢ় ভিত্তি গড়ে ওঠে অষ্টম শতকের মধ্যভাগে। দীর্ঘদিনের নৈরাজ্য বা মাৎস্যন্যায়ের অবসান ঘটাতে স্থানীয় সামন্ত প্রধান ও প্রভাবশালী নেতাদের সমর্থনে গোপাল রাজা নির্বাচিত হন। তার হাত ধরেই পাল রাজবংশের সূচনা হয়, যা বাংলার ইতিহাসের এক যুগের সূচক। প্রায় চার শতাব্দী ধরে পাল শাসকেরা বাংলাকে শিক্ষা, সংস্কৃতি ও বৌদ্ধ ধর্মচর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করেন। দ্বিতীয় পাল সম্রাট ধর্মপালের উদ্যোগে পাহাড়পুরে সোমপুর মহাবিহারের নির্মাণ শুরু হয় এবং পরবর্তী শাসক দেবপালের আমলে এর কাজ সম্পূর্ণতা লাভ করে বলে বহু ইতিহাসবিদের ধারণা। এই মহাবিহার শুধু উপমহাদেশের নয়, সমগ্র এশিয়ার অন্যতম প্রধান বিদ্যাপীঠে পরিণত হয়েছিল। পাল যুগের শেষ ভাগে রচিত হয় চর্যাপদ, যা বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসাবে সাধারণভাবে স্বীকৃত। এর মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশের প্রথম সুস্পষ্ট পরিচয় পাওয়া যায়। পালদের পর বাংলায় ক্ষমতায় আসেন সেন রাজবংশ। সেন শাসকেরা ব্রাহ্মণ্য সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। বল্লাল সেন

এ সময়ের অন্যতম শ্রেষ্ঠ কাব্য গীতগোবিন্দ, যার রচয়িতা কবি জয়দেব। তার জন্মস্থান নিয়ে মতভেদ থাকলেও ভারতীয় কাব্যসাহিত্যে এই গ্রন্থের গুরুত্ব অনস্বীকার্য। সেনযুগে একাধিক যেমন বর্ণ শ্রমভিত্তিক সমাজ ব্যবস্থার সুদৃঢ় হয়, অন্যদিকে শিল্প স্থাপত্য ও সাহিত্যেরও উল্লেখযোগ্য বিকাশ ঘটে।

0: প্রিয় শ্রোতা, বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার বাঙালির সমৃদ্ধ সংস্কৃতির এক অনন্য প্রতিচ্ছবি। আবহমান কাল থেকে চলে আসা এই ঐতিহ্য দেশীয় উৎসব বিয়েশাদী এবং দৈনন্দিন জীবনে অত্যন্ত স্বাচ্ছন্দ্য ও আভিজাত্যের সাথে ব্যবহৃত হয়ে আসছে। এসব পোশাক ও অলংকারের প্রচলন নিয়ে আলোচনার মধ্যে দিয়ে কোনো এক বিশেষ সময় কিংবা বিশেষ অঞ্চলের আলোচনাও প্রাসঙ্গিক হয়ে ওঠে। সুতরাং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ বাঙালির জীবনটা সাদামাটা হলেও এই জীবনের পরতে পরতে জড়িয়ে থাকা সব অনুষঙ্গই এক বিশেষত্বের পরিচয় তুলে ধরে।
1: বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আমিনা রহমানের গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার নিয়ে নিবন্ধ যুগের সাজ যুগের পোশাক। আজকের পর্ব ফতুয়া।
2: সম্মানিত শ্রোতা, ফতুয়া বাংলা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী হালকা পোশাক। এটি সাধারণত পাঞ্জাবির তুলনায় ছোট, ঢিলে ঢালা এবং আরামদায়ক হওয়ায় খুব জনপ্রিয়। ফতুয়ার সুনির্দিষ্ট উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একমত নেই, তবে ধারণা করা হয় যে এটি মধ্যযুগীয় বাংলা ও পূর্ব ভারতের সাধারণ মানুষের ব্যবহারের হালকা জামা থেকে ধীরে ধীরে বিকশিত হয়েছে। অনেক গবেষক মনে করেন ফতুয়া পাঞ্জাবি বা কুর্তার একটি সংক্ষিপ্ত ও সহজ সংস্করণ। গ্রামীণ বাংলায় কৃষক, জেলে, তাঁতি ও শ্রমজীবী মানুষ দীর্ঘদিন ধরে ফতুয়া ব্যবহার করে আসছেন, কারণ এটি হালকা, বাতাস চলাচল উপযোগী এবং দৈনন্দিন কাজের জন্য সুবিধাজনক। সাধারণত লুঙ্গি বা ধুতির সঙ্গে ফতুয়া পরা হতো। ব্রিটিশ আমলে পশ্চিম শার্টের প্রচলন বাড়লেও ফতুয়া গ্রামীণ ও ঘরোয়া পোশাক হিসেবে জনপ্রিয়তা ধরে রাখে। বিংশ শতাব্দীতে এটি শহরাঞ্চলেও আরামদায়ক নৈমিত্তিক পোশাক হিসেবে গ্রহণযোগ্যতা পায়। বর্তমানে বাংলাদেশের ফতুয়া শুধু ঘরোয়া পোশাকে নয়, ফ্যাশনেও একটি গুরুত্বপূর্ণ অংশ। পুরুষ ও নারী উভয়ের জন্যই বিভিন্ন নকশা, সূচিশিল্প, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, জামদানি মোটিফ, বিভিন্ন লোকোমোটিভের ফতুয়া তৈরি হচ্ছে। বিশেষ করে গ্রামে গ্রীষ্মকালীন, বৈশাখ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপকভাবে। বাংলাদেশের পোশাক সংস্কৃতি নিয়ে আলোচনায় কিছু গবেষণা ও সংস্কৃতি চর্চাকারী ফতুয়াকে বাংলা অঞ্চলে নিজস্ব পোশাক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন। সংক্ষেপে ফতুয়া হল বাংলাদেশে আবহাওয়া ও জীবনযাত্রার সঙ্গে খাপ খাওয়ানো একটি ঐতিহ্যবাহী পোশাক, যা সাধারণত মানুষের কর্মজীবনের পোশাক থেকে আজকের আধুনিক ফ্যাশন জগতে বিশেষ স্থান করে নিয়েছে। অনেক ফ্যাশন হাউস আছে যারা নানারকম স্টাইলে ফতুয়া থেকে ফতুঞ্জি, ফতুঞ্জি থেকে ফতুয়া নানারকম প্যাটার্ন স্টাইল করে তারা ছেলে মেয়ে সবার ভিতরে সেটাকে ভালোভাবে পরিচিত করে দেওয়ার চেষ্টা করছে। আশা করি আগামী দিনে আমাদের ফতুয়া আরও বেশি বিকশিত হবে এবং বাংলার ঘরে ঘরে এই ফতুয়া পৌঁছে যাবে।
0: প্রিয় শ্রোতা, অনেক হলো আলোচনা ইতিহাস ও ঐতিহ্য প্রসঙ্গে জানা, এবার একটু বিনোদনের পালা। আর এই কাজে গানের বিকল্প অন্য কিছু চিন্তাই করা যায় না।
1: অদিতি মহসিনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, বরিশোধারা মাঝে শান্তির বাড়ি।

0: শেষের মাঝেই নিহিত রয়েছে নতুনের সূচনা। এটি জীবনের এক পরম সত্য। ব্যর্থতা বা কোনো অধ্যায়ের সমাপ্তি মানেই সব শেষ নয়, বরং এর মধ্য দিয়েই নতুন আশা, দৃষ্টিভঙ্গি এবং সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। জীবনের এই চক্রাকার নিয়মটি মেনে নিয়ে এগিয়ে যাওয়াই প্রকৃত সাহসিকতা। সবার সুখী ও সমৃদ্ধ জীবনের কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
1: বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসুম, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং প্রযোজনায় ডক্টর শায়লা আক্তার।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আঞ্জুমান আরা। বিদ্যমান ভিসা নীতি সংশোধনের জন্য সরকার অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ কমিটি গঠন করা হয়। বিদেশি নাগরিকদের প্রবেশ ও প্রস্থানের নীতিমালা আরও সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এই কমিটি সুপারিশ করবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত 2026 সালের ভিসা নীতির লক্ষ্য হল বিদেশি বিনিয়োগ আকর্ষণ, আন্তর্জাতিক ব্যবসার প্রসার, দক্ষ পেশাজীবীদের প্রবেশ সহজ করা, পর্যটন খাতকে উৎসাহিত করা এবং প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তর শক্তিশালী করা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের নীতিগত ও নৈতিক সমর্থন সর্বদা অব্যাহত থাকবে। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে দুই দেশের মধ্যে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, ফিলিস্তিনি শিক্ষার্থীদের অনুকূলে ভিসা ইস্যু সহজীকরণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশকে একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়ে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা বা অপপ্রচার কঠোর হাতে দমন করা হবে। তিনি বলেন, এই ধরনের সাইবার অপরাধ ও অপপ্রচারের সাথে জড়িত অপরাধীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে একটি ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি গতকাল সচিবালয়ে প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভায় একথা বলেন। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, অভিভাবকরা যেন সন্তানকে স্কুলে রেখে আয়মূলক কাজে যুক্ত হতে পারেন সে লক্ষ্যে প্রাথমিকভাবে অন্তত 10টি জেলা বা উপজেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের জুন মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 26% বেড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য এবং কৃষি পণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধির কারণে এই সাফল্য এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সর্বশেষ হিসাব অনুযায়ী 2026 সালের জুন মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে 420 কোটি মার্কিন ডলার। 2025 সালের একই মাসে এ আয় ছিল 334 কোটি মার্কিন ডলার। এই হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে 25.91%। ইপিবি জানায়, তবে বার্ষিক হিসাবে গত অর্থ বছরে রপ্তানি আয় সামান্য কমেছে। গত অর্থ বছরে দেশের মোট পণ্য রপ্তানি আয় হয়েছে 4,800 কোটি মার্কিন ডলার। 2024-25 অর্থ বছরে এ আয় ছিল 4,828 কোটি ডলার। ভেনেজুয়েলায় ভয়াবহ দুটি ভূমিকম্পের 8 দিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে 43 বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। দেশটিতে ভূমিকম্পের ঘটনায় সরকারি হিসাবে এখন পর্যন্ত প্রায় 2,300 মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন, মৃতের সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে কানাডার ভ্যাঙ্কুভারে এখন সুইজারল্যান্ড আলজেরিয়ার মোকাবেলা করছে। এর আগে লস অ্যাঞ্জেলসের সোফাই স্টেডিয়ামে অস্ট্রিয়াকে 0-3 গোলে হারিয়ে শেষ 16-তে উঠেছে স্পেন। এর ফলে বিশ্বকাপের 16 বছর পর নকআউটে জয়ের দেখা পেল দলটি। দিনের দ্বিতীয় ম্যাচে কানাডার টরেন্টোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে 2-1 গোলে জয় পেয়ে শেষ 16 নিশ্চিত করেছে পর্তুগাল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি।

0: এই যে কলকাকলি অনুষ্ঠান, এখানে যে আসবই মনে মনে এমন একটা পন্ত ছিলই আমার, আর তাই তো এমন আশাটাও সম্ভব হয়েছে। এখানে আসার জন্যে প্রস্তুতিও ছিল আমার।
1: তোমার মতো আমারও ওই একই কথা। সত্যি বলতে কি, আমাদের সবার মনের ভেতর এরকম পন থাকে, আর এই পন থেকেই আমাদের জীবনে প্রাপ্তি ঘটে, যার মাধ্যমে আমাদের স্বপ্ন পূরণ হয়।
0: দুই অক্ষরের একটা শব্দ হলো পন, যার অর্থ হলো অঙ্গীকার অথবা দৃঢ় সংকল্প। এই পন মানে আবার প্রতিজ্ঞা। আমরা যদি ভালো কাজের জন্য প্রতিজ্ঞা করি, তাহলে আমাদের জীবনটাও সুন্দর হবে।
1: এই পন বা প্রতিজ্ঞা করলে আমাদের ইচ্ছে শক্তিও বেড়ে যায়, বেড়ে যায় চেষ্টার জোর। পন বা প্রতিজ্ঞা করা এক অর্থে সাধনা করা, আর এই সাধনার ভেতর দিয়ে আমরা সিদ্ধি লাভ করতে পারি।
0: এজন্যে আমরা ছোটরা অবশ্যই বড়দের পরামর্শ নিতে পারি, কিভাবে কি করলে ভালো হয় এ ব্যাপারে তাদের সহযোগিতাও নিতে পারি, আর কোনো পন বা প্রতিজ্ঞা করলে তা যেন ভঙ্গ না করি।
1: কবি গোলাম মোস্তফার লেখা শিশুর পন কবিতার কথাই হোক আমাদের পন করবার মূল মন্ত্র। এই করিনু পন, মোরা এই করিনু পন, ফুলের মতো গর্ব মোরা মোদের এই জীবন।
0: হাসব মোরা সহজ সুখে, গন্ধ রবে লুকিয়ে বুকে, মোদের কাছে এলে সবার জুড়িয়ে যাবে মন।

0: পণ প্রসঙ্গে কথা বলছিলাম আমরা দুজন। অনেক ক্ষেত্রেই আমাদের পণ করা উচিত। এই যে আমাদের দেশ, এই দেশকে ভালোবাসার পণও আমাদের করতে হবে, এবং তাহলে আমাদের সবারই ভালো হবে।
1: ঠিক কথাটাই বলেছো তুমি। আসলে দেশের ভালো মানে আমাদের সবার ভালো, তাই দেশকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। এবার এই দেশের কথাই শুনবো আমরা দেশাত্মবোধক একটি গানে। গানটির পরিবেশনায় তানজিম বিনতাজ প্রত্যয়।

0: পণ তো অনেকভাবেই করতে পারি আমরা, ভালোভাবে বই পড়ার ক্ষেত্রেও পণ করতে পারি। তবে এক্ষেত্রে আবার নির্বাচন করতে হবে কোনগুলো আমাদের বয়সী ছেলেদের জন্য ভালো বই।
1: আমাদের কলকাকলি অনুষ্ঠানের তোমাদের জন্য লেখা পর্বটি শুনলেই আমরা আমাদের বয়স উপযোগী বইয়ের খোঁজ পেয়ে যাব। আজও এ পর্বটি গ্রন্থনা করেছেন আপা নাসরিন রহমান, আর তা পড়ে শোনাচ্ছে নাবিদ রহমান তুর্জো।

0: বন্ধুরা,
1: মাতা মাতৃভাষা আর মাতৃভূমি প্রত্যেক মানুষের কাছে পরম শ্রদ্ধার বস্তু। এই কথাটি বলেছিলেন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। তিনি আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার বিষয়ে উদ্যোগীদের পুরোধা ছিলেন। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন ভাষাবিজ্ঞানী, ভাষা সাহিত্যের গবেষক এবং শিক্ষাবিদ। এমনই একজন কীর্তিমান মানুষের জীবন ও কর্ম প্রসঙ্গে বই প্রকাশ করেছে কথা প্রকাশ। বইটির নাম ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী সভ্যসাচী হাজার। বন্ধুরা, অবিভক্ত বাংলার চব্বিশ পরগনার পেয়ারা গ্রামে 1885 সালের 13 জুলাই মুহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন। তিনি 1904 সালে হাওড়া জেলা স্কুল থেকে এন্ট্রেন্স অর্থাৎ SSC এবং 1906 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে FA অর্থাৎ HSC পাশ করেন। 1910 সালে কলকাতার সিটি কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ BA এবং 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে MA ডিগ্রি অর্জন করেন। তিনি 1919 সাল থেকে 1921 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডক্টর দীনেশচন্দ্র সেনের অধীনে লোকসাহিত্য বিষয়ে গবেষণা কাজে নিয়োজিত ছিলেন। 1928 সালে তিনি প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয় থেকে PhD সম্পন্ন করেন। মুহাম্মদ শহীদুল্লাহ 1908 সালে যশোর জেলা স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পেশাগত জীবনে তিনি সীতাকুণ্ড হাই স্কুলে প্রধান শিক্ষক ও বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যাপক পদে দায়িত্ব পালন করেন। তিনি চব্বিশ পরগনার বসিরহাটে বছর কয়েক আইনজীবী পেশায়ও যুক্ত ছিলেন। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়ার পর তিনি সংস্কৃত ও বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। একই সাথে তিনি আইন বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 1937 সালে তিনি বাংলা বিভাগে অধ্যাপক ও রিডার নিযুক্ত হন এবং 1944 সালে অবসর গ্রহণ করেন। 1953 থেকে 1955 সাল পর্যন্ত তিনি পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ফরাসি ভাষার খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও পলি বিভাগে যোগদান করেন তিনি এবং 1958 সালে অবসর গ্রহণ করেন। 1961 সালে তিনি বাংলা একাডেমিতে যোগ দেন। তার নেতৃত্বে বাংলা পঞ্জিকা আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপ পায়। তিনি 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমেরিটাস অধ্যাপক পদ লাভ করেন। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ বাংলা, সংস্কৃত, ইংরেজি, ফরাসি, আরবি, ফার্সি সহ উপমহাদেশে প্রচলিত বেশ কিছু ভাষা জানতেন। জাতিসত্তা সম্পর্কে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর স্মরণীয় উক্তি, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। তিনি তার পল্লী সাহিত্য প্রবন্ধে লিখেছিলেন, নানা ভাষার রূপকথাগুলো পড়লে বোঝা যায় ভৌগোলিক সীমারেখা, ভাষা এবং মানুষের গায়ের রং সাদা বা কালো যাই হোক না কেন, মানুষের আদিপুরুষেরা পরস্পর ভাই ছিল। এর কারণ হিসেবে তিনি বলেছেন, বাংলা রূপকথায় হাও মাও খাও মানুষের গন্ধ পাও বলা রাক্ষস ডাইনির দেখা মেলে অন্য ভাষার রূপকথায়ও। বন্ধুরা, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহকে বলা হয় জ্ঞান তাপস। তিনি মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে এই বলে প্রার্থনা করতেন, আমায় দীর্ঘজীবী কর প্রভু, আমি যেন আরও পড়তে পারি। পড়তে পড়াটা যে কত আনন্দের বিষয় তা নিশ্চয়ই তার এই প্রার্থনা বাণী থেকে বুঝতে পারছ। শিশুদের জন্য তিনি রচিত বইগুলো হল ডেনমার্কের রূপকথা, রেলগাড়ির জন্মকথা, ভেলকির মজা, প্রশ্ন ও অঙ্ক, খেলা, অভিধানে আমোদ ইত্যাদি। 1969 সালের 13 জুলাই ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তৎকালীন ঢাকা হলের পাশে তাকে সমাধিত করা হয় এবং সে বছরই ঢাকা হলের নামকরণ করা হয় শহীদুল্লাহ হল। 1980 সালে তিনি মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হন। বন্ধুরা, তোমরা যখন বড় হবে তখন তার লেখা বই, গবেষণামূলক বইপত্র পড়ে তার সৃষ্টিকর্ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। জ্ঞানের সাধনায় ব্রতী হয়ে তোমরাও সমাজ এবং দেশের মানুষকে আলোকিত করবে, এই শুভকামনা রইল।

0: বইয়ের কথা শোনা হলো তোমাদের জন্য লেখা পর্বে, এবার শোনা হবে গান। এ গানে ফুল পাখি সবই পাবো আমরা।
1: শুনবো আমাদের ছোটদের প্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত। এ গানে নিশ্চয়ই দুলে উঠবে সবার প্রাণ। গানটি গিয়ে শোনাবে সাত্তকী রিক।

এবারে আমরা শুনব কবিতার আবৃত্তি। প্রথমেই শিক্ষামূলক একটি কবিতা। এই শিক্ষামূলক কবিতাটি আমাদেরকে শিক্ষকদের প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শনের কথাই মনে করিয়ে দেয়। কবিতার নাম শিক্ষকের মর্যাদা। কবিতার রচয়িতা কবি কাজী কাদের নওয়াজ, আর কবিতাটি আবৃত্তি করে শোনাবে নবনীতা সরকার নিতু।

0: বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির। একতা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদয়ে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলে ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলে। শিক্ষক মৌলবী ভাবিলেন আজে নিস্তার নাহি যায় বুঝি তার সবে, দিল্লি পতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে। স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে, ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তাঁর ভালে। হঠাৎ কি ভাবে উঠে কহিলেন আমি ভয় করি না কো যায় যাবে শির টুটে, শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো কোনো ছাড়। ভয় করি না কো ধারি না কো ধার মনে আছে মোর বল, বাদশাহ শুধালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল। যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড়ো আমি বোঝাবো শাহান শাহে। তারপর দিন প্রাতে বাদশার দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামরাতে যাবে। শিক্ষক ডাকি বাদশাহ কহেন শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা, নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। শিক্ষকগণ যাহাপনা আমি বুঝিতে পারিনি হায়, কি কথা কহিতে আজি কে আমায় ডেকেছেন নিরালয়। বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াইয়া তফাতে, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইয়াছে ও চরণ, নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযত্নে ধুয়ে দিল না কো কেন সে চরণ শরী ব্যথা পাই মনে।
1: এবার শুনব আরও একটি কবিতার আবৃত্তি, এটিও শিক্ষামূলক একটি কবিতা। এই কবিতার মাধ্যমে আমরা সময়ের কাজ সময়ে করবার শিক্ষা পাই। আমাদের মাঝে থাকা প্রাণীগুলো তারাও কতটা সময় সচেতন এবং পরিশ্রমী এই কবিতার মাঝে আমরা এমন শিক্ষাই পাই। কবিতার নাম কাজের লোক, কবি হলেন নবকৃষ্ণ ভট্টাচার্য, আবৃত্তিতে অংশ নিয়েছে তাবাসসুম আমরিন তাহা।
2: মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে চাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বুনি। পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চেয়ে খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিল পিল করি।
3: এবারের কবিতা প্রজাপতি, কবি আনিসুল হক, আর আবৃত্তিতে রুহামা তাহকিম।
4: এসো এসো খুকুমনি, এসো এসো খোকা, গুটি গুটি হেঁটে যায় দেখো শুয়োপোকা, কি মজার কাণ্ড যে তাজ্যবতী, শুয়োপোকা ধীরে ধীরে হয় প্রজাপতি, তারপর মেলে দিয়ে চঞ্চল ডানা, নেচে নেচে উড়ে যায় নেই কোনো মানা, উড়ে উড়ে দূরে যায় ঘুরে ঘুরে আসে, এই বসে ফুলে ফল এই গাছে ঘাসে, বসে থাকা জানে না তো ছটফট ওড়ে, রোদ তুড়ে পাখাগুলো ঝলমল করে।

0: কবিতার পর এবার আমরা শুনব গল্প। এ গল্প খুবই মজার গল্প, আমাদের ছোটদের খুবই প্রিয় গল্প, বারবার শুনতে ইচ্ছে করে।
1: কারণ এ গল্প হলো ঈশপের গল্প। এ গল্পের সবগুলো চরিত্র হলো জীবজন্তু। এ গল্পের মাঝে আমরা মুক্তির কথা শুনতে পাই। প্রতিটি গল্পের শেষে আবার উপদেশমূলক কিছু কথাও থাকে।
0: এবারে শুনবো ঈশপের গল্প সমগ্র থেকে পাঠ। পাঠে অংশ নিচ্ছে নওশিন তাবাসসুম ত্রিনা ও নাফিম আহমেদ।

0: রাখালের মানত। এক রাখাল তার বাছুর হারিয়ে ফেলেছে, সারা বন খুঁজেও তার সন্ধান পাচ্ছে না। তখন সে দেবতা জিউসের কাছে এই বলে প্রার্থনা করতে লাগে, হে জিউস, তুমি আমার বাছুরটা খুঁজে দাও, আর বাছুরটা যদি খুঁজে পাই তবে তোমাকে একটি পাঁঠা বলি দেব, তুমি বাছুর চোরকে ধরে দাও। এই মানত করার পরেই সে দেখল পাশের এক ঝোপের আড়ালে বসে এক প্রকাণ্ড সিংহ তার বাছুরটাকে কামড়ে কামড়ে খাচ্ছে। সে একবারেই সিংহটার সামনে পড়ে গেল। সিংহটাও ততক্ষণে তাকে দেখে ফেলেছে, তার দিকেও রুখে আসার মতলব করছে। তখন সে আকাশের দিকে হাত তুলে দেবতা জিউসকে লক্ষ্য করে আবার বলতে লাগে, দোহাই জিউস, আমার বাছুর চোর ধরার আগে যে পাঁঠা দেব বলে মানত করেছিলাম সে চোর আমি পেয়ে গেছি, এবার তুমি আমাকে সে চোরের হাত থেকে বাঁচাও, তোমাকে আমি একটি ষাঁড় বলি দেব। উপদেশ: বিপদে পড়লে মানুষ অনেক কিছু মানত করে।
1: গল্প মিথ্যে আদর। এক গেরস্তের ছিল এক পাল মেষ, তার একটি বড় কুকুরও ছিল। পালের কোনো মেষ মারা গেলে বা অন্য কোনো মেষের মরা বাচ্চা হলে লোকটা ওই কুকুরটাকে তা খেতে দিত। মেষের মাংস খেতে খেতে খুব লোভী বনে গিয়েছিল কুকুরটা। একদিন বিকেলে গেরস্ত যখন তার মেষগুলোকে গোয়ালে ঢুকাচ্ছিল তখন কুকুরটাও ওদের সঙ্গে ঢুকে গেল গোয়ালে। ঢুকেই সে মেষগুলোকে আদর করতে লাগল। তাই দেখে লোকটা বলে উঠল, তুই গোয়ালে ঢুকেছিস কেন? মেষগুলো মারা গেলে তুই তো বেশি খুশি হস, এখন আদর দেখাচ্ছিস? তবে ওদের যা ঘটলে তুই খুশি হস, তোর তাই হোক। এই বলে তখনই কুকুরটাকে মেরে ফেলল গেরস্ত। উপদেশ: মুখে এক মনে আরেক।

0: গল্পের পর আবারও শুনব গান। এ গানের রচয়িতা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি গান লিখে ও সুর করে বিখ্যাত হয়ে আছেন এবং তিনি নিজেও গান গাইতেন।
1: বিভিন্ন বিষয়ের ওপর বিভিন্ন রকম গান লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। তার গানে আমরা রাগের ছোঁয়া পাই। তার গান গাইতে গেলে আগে ভালোভাবে শিখতে হয়।
0: অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনব একটি নজরুল গীতি, পরিবেশনায় প্রজাপতি চৌধুরী।

0: এবারের পরিবেশনা ছোটমণিদের খবর।
1: এ খবরে ছোটদের সম্পর্কে অনেক কথাই জানতে পারবো আমরা।
0: খবরগুলো সংগ্রহ করে গ্রন্থনা করে দিয়েছেন শর্মিলা ফাইরুজ চন্দ্রিমা।
2: শিশুদের স্বপ্ন, মেধা ও সৃজনশীলতাই দেশের ভবিষ্যতের শক্তি। প্রতিটি শিশুর সম্ভাবনাই দেশের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করে। শিশু কিশোরদের অসাধারণ সাফল্য ও প্রতিভার গল্প নিয়ে হাজির হয়েছি আমি ইনায়া বিনতে কায়েস। প্রথমেই বলি শিশুদের জন্য আয়োজিত এক উদ্ভাবনী প্রকল্প নিয়ে। দেশজুড়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে আয়োজিত জাতীয় উদ্ভাবনী প্রকল্প কার্যক্রমে এবার ব্যাপক সাড়া পাওয়া গেছে। 29 জুন 2026 প্রকাশিত সংবাদ অনুযায়ী উপজেলা ও মহানগর পর্যায়ে মোট 8029টি ছাত্রদল তাদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে। বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, কৃষি, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, রোবোটিক্স, নবায়নযোগ্য জ্বালানি এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান নিয়ে শিক্ষার্থীরা তাদের প্রকল্প উপস্থাপন করে। বিচারকরা প্রকল্পগুলোর মৌলিকত্ব, কার্যকারিতা, ব্যবহারিক প্রয়োগ, সামাজিক প্রভাব এবং উপস্থাপনার মানের ভিত্তিতে সেগুলো মূল্যায়ন করেন। সংশ্লিষ্টরা জানান, এই আয়োজনের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা মনস্কতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে উৎসাহিত করা। উপজেলা ও মহানগর পর্যায় থেকে নির্বাচিত সেরা প্রকল্পগুলো পরবর্তী ধাপে জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পাবে। শিক্ষার্থীদের বিপুল অংশগ্রহণ প্রমাণ করে যে দেশের তরুণ প্রজন্ম বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করছে এবং একটি জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনমুখী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী। এবারে দুইজন বন্ধুর আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের গল্প। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী মোনামি জাবান এবং সাজি শেহনাই আন্তর্জাতিক গণিত অঙ্গনে দেশের জন্য এক গৌরবময় সাফল্য অর্জন করেছেন। মোনামি 2026 সালের 15তম ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়ার ইজিএমওএ রৌপ্য পদক জয় করেছেন। 9 থেকে 15 এপ্রিল ফ্রান্সের বোর্দো শহরে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বিশ্বের প্রায় 60টি দেশের শতাধিক প্রতিযোগী অংশ নেন। কঠিন ও উচ্চ মানের গাণিতিক সমস্যার সমাধানে দক্ষতা দেখিয়ে মোনামি 18 নম্বর অর্জন করে রৌপ্য পদক লাভ করেন। মোনামি জামান ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নারী শিক্ষার্থীদের গণিত চর্চার সক্ষমতারও একটি উজ্জ্বল স্বীকৃতি। একই প্রতিযোগিতায় সাজি শেহনাই ব্রোঞ্জ পদক অর্জন করেন। 4 সদস্যের বাংলাদেশ দল মোট 45 নম্বর পেয়ে দলীয়ভাবে 34তম স্থান লাভ করে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ধারাবাহিকভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের ভালো ফল দেশের গণিত শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রতিফলন। মোনামি জামানের এই রৌপ্য পদক দেশের অসংখ্য শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক বিজ্ঞান ও গণিত প্রতিযোগিতায় আরও বড় সাফল্য অর্জনের পথকে উৎসাহিত করবে। শিশুদের নিয়ে আরেকটি আয়োজনের খবর দিয়ে শেষ করব। রাজধানী ঢাকায় 9 জুন 2026 অনুষ্ঠিত হয় প্রাথমিক শিক্ষা পুরস্কার 2026-এর বিভাগীয় পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে ক্রীড়া, আবৃত্তি, দেশাত্মবোধক ও জাতীয় সঙ্গীত, গল্প বলা, কুইজ, চিত্রাঙ্কন, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়। বিভাগের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত বিজয়ী শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেয়, যা শিশুদের প্রতিভা বিকাশ এবং সৃজনশীলতা উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বলেন, প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, সৃজনশীল কর্মকাণ্ডে এবং নৈতিক শিক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। এতে শিশুর আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলী, সৃজনশীল চিন্তাশক্তি ও দলগতভাবে কাজ করার দক্ষতা বৃদ্ধি পায়। বক্তারা আরও উল্লেখ করেন, এ ধরনের প্রতিযোগিতা শিশুদের সুপ্ত প্রতিভা আবিষ্কার ও বিকাশের পাশাপাশি তাদের ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের অর্জনের ভিত্তিতে তৈরি করে। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিজয়ী শিশুদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। আয়োজকরা জানান, প্রাথমিক শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকে আরও উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা হবে। ছোট্টমণিদের খবর শেষ হলো।
3: ফুল
1: পাখিদের আসর কলকাকলি অনুষ্ঠানের সবশেষ আয়োজন।
0: এখানে আমাদের ছোট্ট বন্ধুরা অংশগ্রহণ করে থাকে।
1: আজও ফুল পাখিদের আসর পরিচালনা করছেন আপা আঞ্জুমান আরা।

0: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ছোট্ট ছোট্ট ফুল পাখিরা?
1: ভালো আছি, আপনি
2: ভালো আছেন?
0: আমি ভালো আছি, অনেক ভালো আছি। আর সবচেয়ে ভালো কখন লাগে জানো? যখন তোমাদের সাথে একসাথে হয়ে এই গল্প, কবিতা আর গান শুনতে পাই, খুব ভালো লাগে। আর বুঝতে পারছি তোমরা সবাই ভালো আছো। ভালো না থাকলে এত সুন্দর সুন্দর কবিতা গান আমাদের শোনাতে পারতে। তাহলে আজকে শুরু করছি তোমাদের আসর। প্রথমে তুমি নামটা বলো। দেশাত্মবোধক গান করবে। ও কিন্তু আমাদের একজন স্পেশাল চাইল্ড এবং প্রত্যেক অনুষ্ঠানেই ও থাকে। ওর পরিবেশনা আমরা সবাই খুব পছন্দ করি। করো, গান করো।
2: তুমি সুস্থ আছ

0: খুব ভালো হয়েছে, দেশাত্মবোধক গান শুনলাম। এবারে বন্ধু তোমার নাম বলো।
1: আমার নাম আফান জামান ইয়ান।
0: আফান জামান ইয়ান, ইয়ান কি শোনাবে?
1: চকচকা চক ট্রেন চলেছে,
0: শোনাও।
1: চকচকা চক ট্রেন চলেছে, রাত্রি

0: পুলের উপর বাজনা বাজে, ঝনঝনা ঝনঝন ট্রেনের কত সুন্দর বর্ণনা দিল। এবারে লাল জামা বন্ধু, তোমার নামটা বলো।
1: আমার নাম রুহানি তাবাসুম বর্ণেল।
0: কি শোনাবে আমাদের?
1: কবিতা।
0: আচ্ছা শোনো।
1: আবৃত্তি করছি গল্প বলা। এক যে রাজা থাম

0: বাহ, খুব সুন্দর হয়েছে। কথার উপরে আসলেই তো কথা বলতে নেই। এবারের বন্ধু, ছোট্ট বন্ধু, তোমার নামটা বলো।
1: আমার নাম তাহমিদ।
0: তাহমিদ কি করবে?
1: আমি ছড়া শোনাবো।
0: ছড়া শোনাবে, শোনাও।
1: ইতল বিতল ফ্যাক আমার, ইতল বিতল গাছের পাতা, গাছের নিচে ব্যাঙের ছাতা, দৃষ্টি পরে ভাঙে ছাতা, ডুবাই ডুবে ব্যাঙের মাথা।
0: খুব ভালো হয়েছে। এবারে এবারে আমাদের বন্ধু, তোমার নামটা বলো।
2: নাফিজা জাহান।
0: কি শোনাবে আমাদেরকে?
2: খুকিও কাঠবিড়ালি।
0: শোনো।
2: কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, কুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোটকা পেটুক, খাও একা পাও জেঠায় জেঠুক, বাতাবি নেবু সকলগুলো, একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লে চুচিয়ে পুটুস পাটুস চাও, ছোচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও। কাঠবিড়ালি বাঁদরি মুখী, মারব ছুরি কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো, দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুইও চা, তাই তো তার নাকটি বোচা, হুতম চোখি গাপুস গুপুস, একলাই খাও হাঁপুস উপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ঢুকে।
0: খুব ভালো হয়েছে, খুব সুন্দর আবৃত্তি করেছো। এর পরের বন্ধু, তোমার নাম বলো।
3: সায়মাতা বাসম।
0: কি শোনাবে আমাদেরকে?
3: আবৃত্তি।
0: আবৃত্তি করো।
3: আবৃত্তি করছি জীবনের হিসাব, লিখেছেন সুকুমার রায়। বিদ্যে বোঝায় বাবু মশাই, চড়ি শখের বোটে মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে, বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবন তাজে চারিয়া নাই মাটি। খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয় হারে মশাই, অত কি আর জানি।
0: হ্যাঁ, আসলেই তো, সবার কি আর সব বিষয় জানার ক্ষমতা আছে? তারপরও চেষ্টা করতে হবে। এবারে লাল জামা বন্ধু, তোমার নামটা বলো।
4: মোহাম্মদ মুনিফা হানাফ।
0: কি শোনাবে?
4: হেরে
0: শোনাও।
4: হেরে খবরটা কি ইউরো, শুনতে পেলাম নিখিলপুরে চার চারটে বুড়ো, খাবার সময় খাই কি জানিস বিস্তারের মুড়ো, কাডেন কেবল লাগিয়ে চোখে শুকনো মরিচ গুঁড়ো।
0: বাহ, খুব ভালো হয়েছে, কত সুন্দর সুন্দর ছড়া কবিতা আমরা শুনতে পাচ্ছি। এবারে এবারে কি একটু অন্য কিছু শুনবো? বন্ধু তোমার নাম বলো।
5: আমার নাম নবনীতা সরকার নিত্য।
0: কি শোনাবে?
5: রবীন্দ্রসঙ্গীত।
0: রবীন্দ্রসঙ্গীত শোনাও, এবার আমরা অন্য কিছু শুনবো।
5: আজি

0: এখন তো বর্ষাকাল, বর্ষার গান শুনতে খুব ভালো লাগে। এবারে বন্ধু তোমার নামটা বলো।
1: আমার নাম মোহাম্মদ শাহান আরফাজ।
0: কি শোনাবে?
1: আবৃত্তি।
0: শোনো।
1: আবৃত্তি করছি কবি অপূর্ব দত্তর লেখা কবিতা আমার কি দোষ। ক লিখতে কলম ভাঙ্গিস, খ লিখতে খড়ম, চার বছর এক ক্লাসে শুনলে মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে? এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম ছ মাস, এর মধ্যে শিখতে হবে সন্ধি এবং সমাস। ছমাস শুনে আনন্দেতে দুহাত তুলে নাচছ, এরপরে তো ঘুম ছোটাবে কারক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানেই হলো মাথার ওপর খারাপ, নত্য সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা।
0: বাহ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবারে ছোট্ট একটা বন্ধু, তোমার নামটা বলো।
2: আমার নাম নুসাইবা পিন্টে তারে।
0: কি শোনাবে?
2: আমি আবৃত্তি করছি।
0: করো।
2: কবিতার নাম হচ্ছে পয়লা বসে। আজ বসেছে খুশির মেলা, আজ বসে খের পয়লা, এই মেলাতে মিলবে এসে কামার কোমর গয়লা। মিলবে চাষি তন্তু বায়ু, মিলবে কত শিল্পী, ময়রা মদি খুলবে খাতা, আজ বিলাবি জিলপি। মৌসুমি ফুল কণ্ঠ ছড়ায়, আহা কি আনন্দ, পড়ার কথা আজ রেখে দাও পাঠশালাটা বন্ধ।
0: পড়ার কথায় সবারই একটু কষ্ট হয়, পড়া না থাকলে বোধহয় ভালোই হতো। এবারে বন্ধু তোমার নাম বলো।
3: আরওয়া ফাইরুজ তাফিম।
0: কি করবে তুমি?
3: কবিতা।
0: কবিতা শোনো।
3: আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তালগাছ কবিতাটি। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব

0: করা যাবে?
1: বাহ, খুব ভালো হয়েছে। তাল গাছ তো এক পায়েই দাঁড়িয়ে থাকে, তাই না? এবারে হ্যাঁ ছোট্ট বন্ধু, তোমার নামটা বলো।
2: আমার নাম ফাজিয়া জামান সোহা।
1: কি শোনাবে?
2: গান
1: শোনাও।

0: মনে হচ্ছিল আরও কিছুক্ষণ এই গানটা শুনি, কিন্তু আমাদের আরও বন্ধু রয়েছে, তো তাই এবারে ছোট বন্ধু তোমার নাম বলো।
1: মাহরিন সাফিয়া।
0: কি শোনাবে?
1: আমি কবিতা আবৃত্তি।
0: আচ্ছা করো।
1: আবৃত্তি করছি আবোল তাবোল কবি সুকুমার রায়। আইরে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচি আয়,

0: এবারে হ্যাঁ ভাইয়া, তোমার নাম বলো।
1: মুহাম্মদ আবরার ফাইয়াস।
0: কি করবে?
1: আবৃত্তি
0: করো।
1: ভয় পেও না, লিখেছেন

0: বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো
1: এমন আমার সাধ্য নেই। আসলেও তো তাই, আমাদের অনেক সাহস। এবারের বন্ধু, তোমার নাম বলো।
2: আমার নাম হুমায়রা বিনতে তারেক।
1: হুমায়রা কি শোনাবে?
2: আজ আমি আবৃত্তি করছি কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা চিপ খান তিনদার কবিতাটি।
1: করো
2: চিপ খান তিনদার।

0: সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এবারে বন্ধু তুমি কি করবে?
1: আমি আজকে একটি ইসলামিক কবিতা শোনাবো।
0: শোনো, তোমার নামটা বলো আগে।
1: আমি শরীফ ইবতিহাজ ইসলাম।
0: এবার না, এবারে বলো।
1: দিনের দিশারি মোহাম্মদ আব্দুল মান্নান। উষার ভূমিতে ফুটিল সে ফুল, পাহাড়ে ঝর্ণা ধারা, নিখিল ভুবন আলোকিত হল, ফুটিল সন্ধ্যা তারা। পাপের কালেমা ধুয়ে মুছে গেল, হাসিল মখলুকাত, দিনের দিশারি এলেন ভুবনে, কাটিল অন্ধরাত। পথ হারা জন খুঁজে পেল দিশা, বাজিল তৌহিদি বিন, কুল মখলুক জাগিয়া উঠিল, পেয়ে ইসলামী দিন।
0: খুব সুন্দর একটা কবিতা শুনলাম আমরা। এবারে তোমার নামটা বলো।
2: আমার নাম ফাইজা জামান সূচি।
0: কি শোনাবে?
2: কবিতা।
0: শোনো,
2: আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথানা আসতে গিয়ে ইয়া পর কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুধ চার, দিলে খুব কিলো খুশি, একদম জোরসে ঢুসি।
0: কিলো খুশি তো জোরসেই হয়, এটা কি আর আসতে হয়? এবারে লাল জামা বন্ধু তোমার নামটা বলো।
3: হিমেল রায়।
0: হিমেল কি শোনাবে?
3: শিক্ষাগুরুর মর্যাদা, লিখেছেন কাজী কাদের নওয়াজ।
0: শোনো,
3: বাদশাহ আলমগীর, কুমারে তাহার পড়াইত এক মৌলভী দিল্লির, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া, ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদ্যে আনত নয়নে, শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিয়াছেন সাপ সঞ্চারী অঙ্গুলি। মৌ শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার, নাহি যায় বুঝি তার সবই, দিল্লি পতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে, স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছেন কোন কালে, ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালো,
0: চিন্তার রেখা দেখা দিল। ঠিক আছে, এইটুকুই থাক আজকে। এর পরের বন্ধু তোমার নামটা বলো।
4: আমার নাম রুহামা তাহকিম।
0: কি শোনাবে?
4: এটি নজরুল সঙ্গীত।
0: শোনো,

0: গান শুনতে শুনতে আমরা হারিয়ে যাচ্ছিলাম সুরের জগতে। এবারে বন্ধু তোমার নামটা বলো।
1: সাফিয়া।
0: কি শোনাবে?
1: আমি একটি কবিতা শোনাবো।
0: শোনো।
1: আবৃত্তি করছি মটকু মাইতি বাটকুল রায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। মটকু মাইতি বাটকুল রায়।

0: ফল মোট কুড়ুচুক হয়ে গেল আমরা, উল্টিয়ে সাত পাক দিগবাজি খায় মোটকু মাইতি বটকুলে রায়।
1: খুব সুন্দর হয়েছে। আমরা এতক্ষণ ফুল পাখিদের ভেতরেই ছিলাম, মনে হলো এই সময় যেন শেষ না হয়, কিন্তু তা তো আর হবে না, সময়ের কাজ সময়ে আমাদেরকে করতে হবে। তাই আজকেও ফুল পাখির আসর এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।

0: এবার আমাদের বিদায় নেবার পালা। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন তাপসী মুনির, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি সমৃদ্ধি সূচনা
1: এবং আমি আনিশা আমিন।
0: যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন আব্দুল মতিন খান ও মোহাম্মদ মাসুদুর রহমান। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ শামসুল হক। প্রকৌশল সহযোগিতায় নাসরিন আক্তার, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক এবং কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। বন্ধুরা, শুভ

0: শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শেষ হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাওয়া বিনতে মাহমুদ। বিদ্যমান ভিসা নীতি সংশোধনের জন্য সরকার অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই কমিটি গঠন করা হয়। বিদেশি নাগরিকদের প্রবেশ ও প্রস্থানের নীতিমালা আরও সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এই কমিটি সুপারিশ করবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত ২০২৬ সালের ভিসা নীতির লক্ষ্য হল বিদেশি বিনিয়োগ আকর্ষণ, আন্তর্জাতিক ব্যবসার প্রসার, দক্ষ পেশাজীবীদের প্রবেশ সহজ করা, পর্যটন খাতকে উৎসাহিত করা এবং প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তর শক্তিশালী করা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের নীতিগত ও নৈতিক সমর্থন সর্বদা অব্যাহত থাকবে। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে দুই দেশের মধ্যে আইন শৃঙ্খলা ও নিরাপত্তার ইস্যু, ফিলিস্তিনি শিক্ষার্থীদের অনুকূলে ভিসা ইস্যু সহজীকরণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশকে একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়ে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে কোনো অপচেষ্টা বা অপপ্রচার কঠোর হাতে দমন করা হবে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে একটি ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি গতকাল সচিবালয়ে প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটি সভায় একথা বলেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, অভিভাবকরা যেন সন্তানকে স্কুলে রেখে আয়মূলক কাজে যুক্ত হতে পারেন সে লক্ষ্যে প্রাথমিকভাবে অন্তত ১০টি জেলা বা উপজেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের জুন মাসে দেশের রপ্তানি আয়ের আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬% বেড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল প্রকৌশল পণ্য এবং কৃষি পণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধির কারণে এ সাফল্য এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সর্বশেষ হিসাব অনুযায়ী ২০২৬ সালের জুন মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে ৪২০ কোটি মার্কিন ডলার। ২০২৫ সালের একই মাসে এ আয় ছিল ৩৩৪ কোটি মার্কিন ডলার। এই হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ২৫.৯%। ইপিবি জানায়, তবে বার্ষিক হিসেবে গত অর্থবছরের রপ্তানি আয় সামান্য কমেছে। গত অর্থবছরে দেশের মোট পণ্য রপ্তানি আয় হয়েছে ৪,৮০০ কোটি মার্কিন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে এ আয় ছিল ৪,৮২৮ কোটি ডলার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতা আগামীকাল শুরু হচ্ছে, শেষ হবে আগামী বৃহস্পতিবার। খামেনির দাফন অনুষ্ঠানে অন্তত ২০ কোটি মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, খামেনির দাফন অনুষ্ঠানে শতাধিক দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিগণ অংশ নেবেন। আয়াতুল্লাহ আলী খামেনিকে তার নিজ শহর মাশহাদে দাফন করা হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর দিকে খামেনি নিহত হন। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে ক্যানাডার ভ্যাঙ্কুভারে এখন সুইজারল্যান্ড আলজেরিয়ার মোকাবেলা করছে। এর আগে লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে অস্ট্রিয়াকে ০-৩ গোলে হারিয়ে শেষ ১৬তে উঠেছে স্পেন। এর ফলে বিশ্বকাপে ১৬ বছর পর নকআউট জয়ের দেখা পেল দলটি। দিনের দ্বিতীয় ম্যাচে ক্যানাডার টরন্টোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে পর্তুগাল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ।

0: সিনেমা শুধু গল্পের কথা নয়, এটি আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। এটি আমাদের আশেপাশের জীবনকেই তুলে ধরে। প্রতিটি বাংলা চলচ্চিত্রের গান এক একটি চরিত্রের ভেতরের কথা বলে, একটি মুহূর্তকে ধরে রাখে আর আমাদের স্বপ্ন, সংগ্রাম আর সংস্কৃতির মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করে।
1: একটি সুর, একটি কথা আমাদের হাসি, আমাদের কান্না আর জীবনের ছোট ছোট আনন্দকে জাগিয়ে তোলে। আজকের রূপালী পর্দার সিনেমার প্রাণ অনুষ্ঠানে আমরা এমন কিছু গান শুনব যা আমাদের জীবনকে আনন্দ, আশা আর শক্তি যোগায় প্রতিটি মুহূর্তে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের বিনোদন সাথী হয়ে আছি আমরা দুজন। আমি ইয়র্মা শায়াজাহান,
0: আমি এবিএম শাহিনুজ্জামান শিশির।
1: চলুন শ্রোতা, শুনে আসি আজকের সিনেমার প্রাণ অনুষ্ঠানের প্রথম গানটি।

0: প্রিয়তমার প্রতি যে গভীর ভালোবাসা, মুগ্ধতা, তা মনের গোপন অনুভূতির জন্য এক শৈল্পিক প্রকাশ। প্রেমিকার মনের যে দ্বিধা, বিভিন্ন অনুভূতি কাজ করছে, তা প্রেমিক তার গানের কথায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। প্রেমিক আশা করে মনের মানুষটি তার কাছে এক পলকের জন্য হলেও ধরা দেবে, মনে প্রাণে ভালোবাসবে। আবেগ অনুভূতির সমন্বয়ে তেমনই একটি জনপ্রিয় রোমান্টিক গান আয়নাতে ওই মুখ দেখবে যখন। চলুন শ্রোতা, শুনে আসি নাচের পুতুল সিনেমার গানটি।
1: আয়নাতে ওই মুখ দে।

রাতের আকাশ ভরা তারা জ্যোৎস্নার আলো মুঠোবন্দি করতে চাইলেও পারা যায় না। জ্যোৎস্নার আলোতে হাত দিয়ে স্পর্শ করলে মনে হয় চাঁদের আলোতে ভরে গেছে, কিন্তু মুঠোবন্দি করা যায় না। তেমনি কিছু সম্পর্ক আছে, প্রিয় মানুষ কাছে এলেও মনের দিক থেকে অনেক দূরত্বে থাকে। আবার কখনো ভাঙা ঘরের ফাঁক গলে যে চাঁদের আলো বা জ্যোৎস্না পড়ে, তা যেন মনের গভীরের একাকিত্ব, শূন্যতার পরে প্রিয় মানুষের উপস্থিতি, যা দুঃখের মাঝেও এক অদ্ভুত শান্তি দেয়। আমার ভাঙা ঘরের ভাঙা চালা, শ্রাবণ মেঘের দিন সিনেমার একটি কালজয়ী গান। শ্রোতা বন্ধুরা, শুনে আসি এই গানটি।

গান যেন কখনো কখনো রূপকথার গল্প। হিংসুটে সৎ রানীদের ষড়যন্ত্রের কারণে সাত রাজকুমারকে জন্মের পর মাটিতে পুঁতে ফেলা হয় এবং পরে তারা চাঁপা ফুল গাছ হিসেবে জন্মায়। একমাত্র বেঁচে যাওয়া পারুল বোন ভাইদের ফিরে পাওয়ার জন্য আকুল অপেক্ষা করে। চলুন শ্রোতা, শুনে আসি সাত ভাই চম্পা গানটি।

কোনো কোনো গান মেঘাত প্রেমের এক কাব্যিক বহিঃপ্রকাশ। প্রেমিক তার প্রেমিকার সৌন্দর্যে মুগ্ধ, প্রেমিকার হাসি আর চোখের ইশারা কিভাবে মানুষের পুরো পৃথিবী বদলে দিতে পারে, তাকে সারা জীবন এক মুগ্ধতার সুতোয় বাঁধতে পারে, তেমন একটি গান পড়ে না চোখের পলক। চলুন শুনে আসি প্রাণের চেয়ে প্রিয় সিনেমার জনপ্রিয় কালজয়ী গানটি।

0: গানে প্রকৃতির বিভিন্ন উপাদানকে ভালোবাসার রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। সাগরের ঢেউ, ঝড়ের হাওয়া বা রাতের তারার মাঝেও প্রেমিক মন প্রিয়জনের কণ্ঠস্বর এবং উপস্থিতি খুঁজে যায়।
1: প্রকৃতির প্রতিটি স্পন্দন যেন প্রিয় মানুষের বার্তার কথাই মনে করিয়ে দেয়, ভালোবাসা সাময়িক নয়, বরং তা অনন্তকালের এক আত্মিক বন্ধন, যেখানে দূর প্রবাস বা সাত সাগরের ব্যবধান ও দুই হৃদয়ের ভিতরের টানকে মলিন করতে পারে না, বরং প্রকৃতির রূপ ধরে সেই ভালোবাসা তীব্রভাবে ধরা দেয়। কত যে মিনতি চলচ্চিত্রের একটি কালজয়ী গান, যেখানে প্রকৃতির মাধ্যমে গভীর অনুভূতি তুলে ধরা হয়েছে। চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি রোমান্টিক একটি গান।

0: কথায় গল্পে গানে সময় ফুরে এলো, এবার বিদায় নেবার পালা। সিনেমার গানগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের স্বপ্নযাত্রা, আমাদের পথ। সিনেমার প্রাণ অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করছি।
1: আশা করছি সিনেমার গানগুলো কিছুটা হলেও আপনাদের আনন্দ দিতে পেরেছে। শ্রোতা বন্ধুরা, আমরা ফিরে আসব আগামী পর্বে নতুন পুরনো গানগুলো নিয়ে। সেই পর্যন্ত
0: সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এ পালার অনুষ্ঠান উপস্থাপনা রয়েছে আফরোজা ডলি, শামীম আহমেদ, লিয়াকত আলী খান, রাবিয়া সুলতানা শিউলি ও নূরে ফেরদৌস। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, নাসরিন আক্তার, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও রাহাত তরফদার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত নজরুল বর্ষ 2026 উপলক্ষে জনপ্রিয় নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান হারামন।
2: বাংলাদেশ বেতার ঢাকার আয়োজন নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান হারামনি থেকে আমি আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন 127 নজরুলের জন্মবার্ষিকীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এক বছর নজরুল বর্ষ হিসাবে পালিত হবে, সুতরাং নানাবিধ অনুষ্ঠানের অবতারণা আমাদের হয়েছে, তারই একটি প্রকাশ আজকের আমাদের এই অনুষ্ঠান হারামনি। আজকের হারামনিতে আপনারা গান শুনবেন আমাদের দেশের অন্যতম গুণী শিল্পী নাসিদ কামালের কণ্ঠে। আমরা নাসিদ কামালের কণ্ঠে শুনব নদীর নাম সই অঞ্জনা, কারণ এই গানটি তারই দাদা আমাদের প্রিয় শিল্পী আব্বাসউদ্দিন আহমেদের গাওয়া। তো সেই গান থেকেই আমরা শুনবো আমাদের প্রিয় শিল্পী নাসিদ কামালের কণ্ঠে।

আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা পরের গানে চলে যাব আমাদের দেশের অত্যন্ত গুণী শিল্পী নীলুফার ইয়াসমিন। নীলুফার ইয়াসমিন অসংখ্য নজরুল সঙ্গীত অত্যন্ত দক্ষতার সঙ্গে গেয়ে গিয়েছেন আমাদের জন্য। তার মধ্যে থেকে আমরা আবার ভালোবাসার স্বাদ জাগে এই গানটি আমরা শুনবো।

আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা চাই নজরুলের প্রচলিত অপ্রচলিত সমস্ত ধরনের গান এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত করতে। আমরা এবার যে গানটি শুনব সে গানটি আমাদের এই প্রজন্মের শিল্পী শহীদ কবির পলাশের কণ্ঠে, চেয়েও না সুনয়না আর চেয়েও না।

আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এবার শুনবো আমাদের প্রিয় শিল্পী ইয়াসমিন মুস্তারির কণ্ঠে বুলবুলি নীরব নার্গিস বনে। এই গানটি পারস্যের আদলে তৈরি সেই বিখ্যাত ইরানের সেই গান, সিরাজনগরের গান, সেই তরুণ ইরান কবির যে আরতি তার প্রিয়ার কবরের পাশে বসে, সেই গানটি বুলবুলি নীরব নার্গিস বনে ঝরা বন গোলাপের বিলাপ শুনে এই গানটি আমরা শুনি।

প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা ক্রমশ আপনাদের জন্য আরো ভালো অনুষ্ঠান করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাব। আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাধারণ সৃষ্টিকর্ম, বিশেষ করে তার সঙ্গীত, এর যে ব্যাপ্তি, ব্যাপকতা, সেই বিশাল ভাণ্ডার থেকে আপনাদের জন্য বেছে বেছে গান আমরা শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের নিজস্ব সংস্কৃতির সঙ্গে থাকবেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীতের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে জনপ্রিয় নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান হারামনি। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন সালাউদ্দিন আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, আর গানটির গীতিকার এবং সুরকার শিল্পী নিজেই।

0: মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদারের কণ্ঠে কৃষক কার্ডের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে, এবং বাংলাদেশ বেতার বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সামন্তী দাস পিউ। বিদ্যমান ভিসা নীতি সংশোধনের জন্য সরকার অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই কমিটি গঠন করা হয়। বিদেশি নাগরিকদের প্রবেশ ও প্রস্থানের নীতিমালা আরও সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এই কমিটি সুপারিশ করবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত ২০২৬ সালের ভিসা নীতির লক্ষ্য হল বিদেশি বিনিয়োগ আকর্ষণ, আন্তর্জাতিক ব্যবসার প্রসার, দক্ষ পেশাজীবী প্রবেশ সহজ করা, পর্যটন খাতকে উৎসাহিত করা এবং প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তর শক্তিশালী করা। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে একটি ওয়ানস্টপ সার্ভিসের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি গতকাল সচিবালয়ে প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভায় একথা বলেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, অভিভাবকরা যেন সন্তানকে স্কুলে রেখে আয়মূলক কাজে যুক্ত হতে পারেন, সে লক্ষ্যে প্রাথমিকভাবে অন্তত ১০টি জেলা বা উপজেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের জুন মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬% বেড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য এবং কৃষি পণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধির কারণে এ সাফল্য এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সর্বশেষ হিসাব অনুযায়ী ২০২৬ সালের জুন মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে ২২০ কোটি মার্কিন ডলার। ২০২৫ সালের একই মাসে এ আয় ছিল ৩৩৪ কোটি মার্কিন ডলার। এই হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ২৫.৯১%। ইপিবি জানায়, তবে বার্ষিক হিসাবে গত অর্থ বছরে রপ্তানি আয় সামান্য কমেছে। গত অর্থ বছরে দেশের মোট পণ্য রপ্তানি আয় হয়েছে ৪,৮০০ কোটি মার্কিন ডলার। ২০২৪-২৫ অর্থ বছরে এ আয় ছিল ৪,৮২৮ কোটি ডলার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতা আগামীকাল শুরু হচ্ছে। শেষ হবে আগামী বৃহস্পতিবার। খামেনির দাফন অনুষ্ঠানে অন্তত ২ কোটি মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, খামেনির দাফন অনুষ্ঠানে শতাধিক দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি অংশ নেবেন। আয়াতুল্লাহ আলী খামেনিকে তাঁর নিজ শহর মাশহাদে দাফন করা হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শুরুর দিকে খামেনি নিহত হন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের প্রকৃত শান্তি ও নিরাপত্তার প্রতি ক্রমাগত চরম অবহেলা প্রদর্শন করে আসছে। তিনি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ থেকে শিক্ষা নেওয়ারও আহ্বান জানান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম দেশটির সামরিক কমান্ডের বিবৃতি উল্লেখ করে জানায়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো তেহরানের নির্ধারিত পথ না অনুসরণ করলে কঠোর জবাবের মুখোমুখি হবে। অন্যদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের একটি হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে স্পেন, পর্তুগাল এবং সুইজারল্যান্ড তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে শেষ ১৬ নিশ্চিত করেছে। আজ কানাডার ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ড ২-০ গোলে আলজেরিয়াকে, পর্তুগাল ক্রোয়েশিয়াকে ২-১ গোলে পরাজিত করে শেষ ১৬ নিশ্চিত করে। এর আগে লস এঞ্জেলসের সোফা স্টেডিয়ামে অস্ট্রিয়াকে ০-৩ গোলে হারিয়ে শেষ ১৬তে উঠেছে স্পেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
2: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে রয়েছে, অভিন্ন প্রশ্নপত্রে প্রথমবারের মতো গতকাল শুরু হল HSC ও সমমান পরীক্ষা। 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হল সংসদে। যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে সংসদে দৃঢ়ভাবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশের জ্বালানি খাতে সহায়তা বাড়াতে সম্মত। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড। চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 589 এবং যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সেদেশের সুপ্রিম কোর্ট।
3: গতকাল সারাদেশে একযোগে শুরু হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষা। এবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে HSC পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীন এবারের পরীক্ষায় মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে দেশের সব কেন্দ্রে CCTV ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় CCTV ক্যামেরা মনিটরিং সেল খোলা হয়েছে। এই সেল থেকে দেশের যে কোনো প্রান্তের যে কোনো কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা যাবে।
2: জাতীয় সংসদে মঙ্গলবার 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হয়েছে। বুধবার থেকে এই বাজেট কার্যকর হয়। স্পিকার প্রস্তাবিত বাজেট পাশের লক্ষ্যে নির্দিষ্টকরণ বিল 2026 কণ্ঠ ভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়। এদিকে সংসদে মঙ্গলবার জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পাশ হয়েছে। এছাড়া সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধনে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে উত্থাপন করা হয়। এর আগে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত 3 মাসে প্রায় 900 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে।
3: মালয়েশিয়া ও চীন সফর শেষে গত শুক্রবার রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রেসিডেন্ট নিশ্চয়তা দিয়েছেন যে তারেক রহমানের উন্নয়ন ভাবনা বাস্তবায়নে চীন বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকবে। এছাড়া আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে সংযুক্তকারী একটি অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার প্রস্তাবও দিয়েছে চীন। এদিকে গতকাল বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরকে একটি পূর্ণাঙ্গ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এই সফর ঢাকা বেইজিং এর মধ্যেকার দ্বিপক্ষীয় সম্পর্কে একটি শক্তিশালী গতি সঞ্চার করবে। রাষ্ট্রদূত প্রস্তাবিত বাংলাদেশ, মিয়ানমার, চীন অর্থনৈতিক করিডোরকে একটি নতুন কৌশলগত সুযোগ হিসেবে বর্ণনা করেন।
2: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বুধবার তাঁর কার্যালয়ের সৌজন্য সাক্ষাৎ করেছে জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা থোমাকের নেতৃত্বে প্রতিনিধি দল। সাক্ষাৎকালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, MRT লাইনসমূহ, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সহ জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী ডিসেম্বরের মধ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে জাপানের $132 মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা $500 মিলিয়নে উন্নীত করার বিষয়ে জাপান ইতিবাচক সাড়া দিয়েছে।
3: প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে। উপজেলা তিনটি হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গোরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও, ও নতুন থানাটি হল চট্টগ্রামের হালদা। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের এক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এছাড়া সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সোকে আধুনিক ও যুগ উপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি বুধবার রাজধানীর আগারগাঁওয়ের শেরবাংলা নগরী স্পার্সো কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী স্পার্সোকে একটি আধুনিক, যুগ উপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিষ্যদের নির্দেশনা দেন।
3: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে নিরাপত্তার সনাতন ধারণা গুণগতভাবেই পরিবর্তন হয়ে গেছে। বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তিনি বুধবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, যুদ্ধ নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তিনি।
2: জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় ঘোষণা করেন।
3: একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, দেশে পাপেট শিল্পের পথিকৃৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মানোয়ার সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 90 বছর। এদিকে মুস্তাফা মানোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
2: ভেনিজুয়েলায় পরপর কয়েকটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 2000 ছাড়িয়েছে এবং উদ্ধারকারী দলগুলো এখনও জীবিতদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। ভেনিজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রড্রিগেজ বুধবার জানিয়েছেন যে মৃতের সংখ্যা বেড়ে 2300-এ দাঁড়িয়েছে। এছাড়া 11,000-এরও বেশি মানুষ আহত এবং প্রায় 13,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী অন্তত 50,000 মানুষ নিখোঁজ রয়েছে।
3: যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সে দেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব প্রাপ্তির সাংবিধানিক অধিকার রয়েছে এবং এর মাধ্যমে 150 বছরের পুরনো নীতিটি বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা নাকচ করা হয়েছে। 6-3 সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তে প্রধান বিচারপতি জন রবার্টস রায় দেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ও সাময়িকভাবে অবস্থানকারী পিতামাতার ঘরে জন্ম নেওয়া শিশুরা চতুর্দশ সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে মার্কিন নাগরিক হবে। এই রায় ট্রাম্পের অভিবাসন কর্মসূচির জন্য একটি বড় ধাক্কা, তবে মানবাধিকার গোষ্ঠীগুলো এতে স্বাগত জানিয়েছে।
2: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় মীর নাসির আহমেদ এবং আমি শিরিন শিলা।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন খান খাল খননের গান। গানের কথা লিখেছেন এস এম নাসিরুদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান। গানটি শুনবেন সমবেত কণ্ঠে।

0: আপনারা খাল খননের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সঞ্চালনে সজীব দত্ত।

0: তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সজীব দত্ত এই মুহূর্তে রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, চমৎকার একটি শ্রেণীকক্ষে। আজকের এই তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানটি আমরা ধারণ করছি। এখানকার যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তারা অত্যন্ত নান্দনিকভাবে তারা আজকের অনুষ্ঠানে অংশ নিচ্ছে। চলুন আজকের প্রথম বন্ধুর সঙ্গে আমরা কথা বলি, কেমন বাংলাদেশের স্বপ্ন দেখছে তারা। আপনার নাম পরিচয় বলবেন।
1: আমি নীলয় সরকার, পড়াশোনা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন একটা সমাজ এবং নারীর নিরাপত্তা বা সমাজের সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ, এটা আমার প্রত্যাশা থাকে।
0: আন্তরিক ধন্যবাদ, চলে যাব পরের বন্ধুর কাছে। আপনার নাম, কোন ডিপার্টমেন্টে পড়েন বলবেন।
2: আমি সাবরিনা তাজরিন তিশা, পড়াশোনা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন, কি প্রত্যাশা আপনার?
2: আমি চাই বাংলাদেশ একটা বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক এবং আমি চাই বাংলাদেশ যেন একটা নিরাপদ একটা আশ্রয় হিসেবে গড়ে উঠে।
0: তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে আমরা রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, আরো কয়েকজন শিক্ষার্থী বন্ধুর সঙ্গে কথা বলবো। চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
3: আমি তন্ময় সরকার, আসিনী বিজ্ঞান বিভাগ থেকে।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
3: আমাদের যে সাংস্কৃতিক বিপ্লব, আমাদের যে দেশীয় এবং আমাদের যে শেকড় থেকে, বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে সাংস্কৃতিক যে চর্চাটা ছিল, আমরা 1971 সালে দেখেছি কি মুক্তিযোদ্ধাদের যে গান, বেতারে যে গানের মাধ্যমে তাদের মনোবলকে আরো চাঙ্গা করে যুদ্ধের জন্য পাঠানো হয়েছে, এই জিনিসটা যাতে আমরা আবার ফিরে পাই। এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে কি আমাদের সাংস্কৃতিক একটা আগ্রাসন চলছে, বিজাতীয় সংস্কৃতি, এই থেকে আমরা বেরিয়ে এসে যে আমাদের দেশীয় সংস্কৃতির চর্চা, যেমন আমি থিয়েটার করি, থিয়েটার কেন্দ্রিক যে কাজগুলো হয়, প্রতিটি শিল্পকলা এবং এমনকি যে উপজেলার শিল্পকলাগুলো আছে এগুলো এখন দেখছি অধিকাংশই বন্ধ অবস্থায় পড়ে আছে। একটা আশা করি আমাদের সংস্কৃতির যে জাগরণ, যে আমাদের প্রতিটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান যাতে আবার পূর্ণভাবে জেগে উঠে এবং আমাদের প্রতিটা যে সাংস্কৃতিক কর্মী আছে তাদের মত প্রকাশের স্বাধীনতা এবং তাদের যে নিজস্ব সক্রিয়তা যাতে আমরা বিশ্ব মঞ্চে এবং দেশের মঞ্চে তুলে ধরতে পারি, এই প্রত্যাশা আমার নতুন বাংলাদেশের কাছে।
0: আপনার যে সংগঠন রয়েছে এই সংগঠনের মাধ্যমে কি কার্যক্রম করছেন আপনারা?
3: আমি মূলত থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আসি। আমাদের থিয়েটারের কাজ হচ্ছে নাটক। নাটক বলতে কি, নাটক বলতে বুঝি কি একটা সমাজের দর্পণ। কিন্তু দেখা যাচ্ছে কি অনেক সময় আমরা অনেক নাটক করতে গেলে অনেক ধরনের ব্যাকলেশের সম্মুখীন হচ্ছি। আমার চাওয়া হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে আমরা এটা দেখতে পারি, আমরা যে সমাজের যে সমস্ত অসঙ্গতিগুলো আছে সেগুলো আমাদের নাটকের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরবো, এই প্রত্যাশা আমার।
0: বাহ, অনেক ধন্যবাদ। আপনার নাম পরিচয় বলে আপনি আপনার স্বপ্নের কথা বলবেন।
2: আমরা এখন পড়াশোনা করতেছি, সবারই হচ্ছে একটা ড্রিম আছে যে আমরা হচ্ছে পড়াশোনা করে হচ্ছে একটা জব করব। কিন্তু এই দুর্নীতিটা সবার আগে হচ্ছে বাংলাদেশ থেকে উঠাতে হবে, যাতে হচ্ছে নিরাপদ সেফলি হচ্ছে চলাফেরা করতে পারি, এখানে কোনো বৈষম্য থাকবে না, কেউ আমার দিকে আর চোখে তাকাবে না, সবাই সবার মতো থাকবে, এটাই হচ্ছে প্রত্যাশা।
0: আমাদের তরুণদেরও তো করণীয় রয়েছে দেশের জন্য, তাই না? আমরা কি করতে পারি?
2: আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আমরা নিশ্চিত করতে পারি, তারপরে আমরা বিভিন্ন সংগঠন যেগুলো যেমন স্কাউটের
4: আপনি
0: কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
4: সমতার বাংলাদেশের স্বপ্ন দেখি, সচেতনতার বাংলাদেশের স্বপ্ন দেখি, মানুষের মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশের স্বপ্ন দেখি, তারপর শ্রমের স্বাধীনতার, শ্রমের মর্যাদার বাংলাদেশের স্বপ্ন দেখি।
0: এই যে বাংলাদেশ বেতারে অংশ নিলেন, কেমন লাগছে?
4: বেশ ভালো লাগছে। বাংলাদেশ বেতারকে অনেক ধন্যবাদ আমাদেরকে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের মতামত প্রকাশের স্বাধীনতার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
0: আমাদের তরুণরা, আমরা যারা আছি, আমাদের আগের বন্ধু যেমন বৃক্ষরোপণের কথা বলল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে, কারণ জলবায়ু পরিবর্তন, আমাদের যে পরিবেশের নানান হুমকি, সব কিছুর জন্যেই কিন্তু পরিবেশের ভারসাম্য না রাখা, তাই আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগালে কি হবে, পরিবেশের ভারসাম্য কিন্তু আসবে। আপনি কি ভাবছেন আমরা তরুণরা আরো কি করতে পারি?
4: আমাদের দেশে যেহেতু তরুণদের সংখ্যা বেশি এবং জনসংখ্যার অর্ধেকের বেশি তরুণ, তো এই দেশটা অনেক অনেক তারুণ্যময় একটা দেশ, এমনকি আমরা চাইলেই অনেক কিছু করতে পারি, যেমন গাছপালা তো লাগাতেই পারি, তার পাশাপাশি দেশের যে প্রবীণ জনগণ আছে যারা এ ব্যাপারে অজ্ঞ বা যারা একটু কম জানে তাদেরকে সচেতন করতে পারি আমরা নিজেদের জায়গা থেকে, প্লাস আমাদের পরিবার এমনকি আমাদের সমাজের মানুষজনকে আস্তে আস্তে সচেতন করতে পারি। সব থেকে বড় আমাদের যে জিনিসটা প্রয়োজন আমাদের তরুণদের, আমি যেটা মনে করি সেটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম যখন থাকবে, একটা পজিটিভ থিংকিং যখন থাকবে, তখন আমরা আসলে সবই করতে পারি দেশের জন্য।
0: অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আরো দু একজন বন্ধু রয়েছেন, চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
5: আমি ইমতিয়াজ আহমেদ, পড়াশোনা করছি নৃবিজ্ঞান বিভাগে।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
5: একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে চাই। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের ছেঁড়া। আমি আমার দেশকে সবসময় সেরা হিসেবে উপস্থাপন করব। ফার্স্ট অফ অল, আমি একটা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন দেশ হিসেবে আমার দেশকে দেখতে চাই।
0: আন্তরিক ধন্যবাদ আপনাকে। আর কারা রয়েছে একটু কথা বলি, আপনার নাম এবং আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন?
6: আমি হাজারা আক্তার, আমি আছি লোক প্রশাসন বিভাগে।
0: হাজারা আক্তার, কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
6: আমি এমন বাংলাদেশ চাই যেখানে শুধু আইন তৈরি হবে না, আইনের যথাযথ বাস্তবায়ন হবে। আবার আমি এমন বাংলাদেশ চাই যেখানে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং শিক্ষা হবে সহজলভ্য। দক্ষতা যোগ্যতার ভিত্তিতে দেশে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে, যাতে তাদেরকে বিদেশে যাইতে না হয়।
0: অনেক ধন্যবাদ। আমরা সবশেষ বন্ধুর সঙ্গে কথা বলবো, চলুন কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
7: আমি সায়মা আক্তার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়ি।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
7: আমি একটি ইতিবাচক মানসিকতার বাংলাদেশ চাই, যেখানে হয় কি একে অপরকে ছোট করা হবে না। একটা মানুষ যদি ছোট একটা তার প্রচেষ্টা থাকে, সেই প্রচেষ্টাটাকে যেন প্রশংসা করা হয়। সেই প্রশংসা থেকে একটা বড় কিছু করার উদ্দীপনা তার মধ্যে সৃষ্টি হবে। অন্যকে ছোট করা, বুলিং করা, এই বিষয়গুলো থাকবে না। একে অপরের প্রতি সম্মান থাকবে। আমি এমন বাংলাদেশ চাই।
0: বাহ, চমৎকার। আরও একজন বন্ধু দেখলাম এগিয়ে এসেছে, চলুন তার সঙ্গে আমরা কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
8: মুন্নি আক্তার, আমি বাংলা বিভাগ।
0: মুন্নি, আজকের এই অনুষ্ঠানটিতে অংশ নিয়ে কেমন লেগেছে?
8: এই যে বন্ধুদের কথাবার্তাগুলো শুনে আমার খুব ভালো লাগছে। আজকের যে অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, এটা হঠাৎ করে হয়েছে। আমি খুব খুশি এই অনুষ্ঠানে আসতে পেরে।
0: বাহ, চমৎকার, চমৎকার বলেছে। তার যে উচ্ছ্বাস বা তার যে আনন্দ, শ্রোতা বন্ধুরা, এটি কিন্তু সত্যিই ভালো লাগছে। এই যে আমাদের বেতারের সঙ্গে সংযোগ হলো, আপনার কথা বাংলাদেশ বেতারের মাধ্যমে সারা দেশে এমনকি সারা বিশ্বে শোনা যাচ্ছে, অনেক ভালো লাগছে না?
8: খুব ভালো লাগছে।
0: আমরা রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, কথা বলছি এ পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ক্লাবের যারা মেম্বার রয়েছে তাদের সাথে। আপনার নাম পরিচয় বলবেন।
9: আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, গবেষণা সংসদের একজন সদস্য।
0: আপনারা কি ধরনের কাজ করছেন?
9: আমরা বেসিক্যালি যারা নতুন শিক্ষার্থী আসে এবং যারা আমরা এক্সিস্টিং যারা অনার্স এবং মাস্টার্সে পড়াশোনা করতেছি, তাদেরকে ফান্ডামেন্টাল গবেষণার ব্যাপারে তাদের আগ্রহ সম্পর্কে আমরা প্রথমে জেনে, তারপর আমরা বেসিক যেই ধারণাটা আমরা তাদেরকে বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে, বিভিন্ন সভার মাধ্যমে আমরা মান্থলি অথবা ইয়ারলি আমরা দিয়ে থাকি।
0: আপনি নিজেও একজন তরুণ, আর এই অনুষ্ঠানটি তরুণদের নিয়ে, ক্যাম্পাস ভিত্তিক প্রোগ্রাম। আপনি সব তরুণদের উদ্দেশ্যে কি আহ্বান রাখতে চান?
9: সব তরুণদের উদ্দেশ্যে আমার আহ্বান হচ্ছে, অবশ্যই সবাইকে একটি স্বপ্ন নিয়ে সামনে আগাতে হবে। সেটা যে কোনো স্বপ্নই হতে পারে, স্বপ্নকে সামনে রেখে সবাই যার যার মনোযোগটাকে সেখানে দিয়ে পরিশ্রমের সাথে সফলতা অর্জন করতে হবে।
0: আপনাকে আন্তরিক ধন্যবাদ। চলে যাচ্ছি পরের বন্ধুর কাছে। আপনার নাম এবং আপনার ক্লাবের নাম?
10: আমি সাইমা আক্তার, অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনের সহসভাপতি পদে আছি।
0: আপনারা কি কাজ করছেন?
10: আমরা মূলত কণ্ঠ চর্চাকে কেন্দ্র করে কাজ করি। এখানে মূলত আবৃত্তির কাজটা করা হয়, সেখানে প্রতি মাসে হচ্ছে সভা করা হয়। সেখানে দেখা যায় আবৃত্তিমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখান থেকে বিভিন্ন শিক্ষার্থীরা আবৃত্তি করে আমাদের পেজে দিয়ে থাকে। সেখান থেকে আমরা বাছাই করে নিই যে কারা ভালো করেছে। এবং আমাদের এই অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্র থেকে আমাদের কুমিল্লাতে যে কবি নজরুল ইনস্টিটিউট রয়েছে, সেখানের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে, বা বেতারের যে কার্যক্রম রয়েছে সেখানেও হচ্ছে অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্রের শিক্ষার্থীরা হচ্ছে অংশগ্রহণ করে থাকে।
0: বাহ, চমৎকার। এই যে কণ্ঠ নিয়ে কাজ করছেন, আবৃত্তি নিয়ে কাজ করছেন, এটিতে আপনার বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সহপাঠীরা কেমন আগ্রহী হচ্ছে?
10: খুবই আগ্রহী থাকে তারা এই বিষয়টি, যেহেতু এটি কণ্ঠ চর্চাকে কেন্দ্র করে কাজ করে। আপনি যদি দেখা যায় সুন্দর করে কথা বলতে পারেন, দেখা যায় যে আপনার কথাটি অন্য একজন মানুষ শুনে অনুপ্রাণিত হবে এবং উৎসাহ সহকারে শুনবে। তো সেই ক্ষেত্রে অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্রের এই সংগঠনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে।
0: তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে আমরা রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এ পর্যায়ে আমরা কয়েকজন বন্ধুর কাছ থেকে কবিতা শুনব। প্রথম বন্ধুর কাছে চলুন কবিতা শুনি। চলুন কবিতায় যাওয়া যাক।
11: আবৃত্তি করছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি।
0: আপনার নামটা বলে নিন।
11: আমি রায়হান মিত, প্রত্নতত্ত্ব বিভাগ থেকে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত ফেরির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার।
0: অনেক ধন্যবাদ, আমরা পরের বন্ধুর কাছে যাব। আমরা আরো একজন বন্ধুকে পেয়েছি, চলুন দেখি তিনি কোন কবিতা শোনান। আপনার নাম বলে কবিতা পড়বেন।
12: আমি মুন্নি আক্তার, আমি আবৃত্তি করছি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাটি। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হবে ইতিহাস।
0: বাহ, চমৎকার, একটা হাততালি দাও সবাই। এরপরে চলুন আরো একটি বন্ধু রয়েছে তার কাছে যাই, আরেকটি কবিতা আমরা শুনবো, তারপরে গানও আজকে রয়েছে, তাই তো? আপনার নাম বলে আপনি আপনার কবিতা শোনাবেন।
13: আমি মুসলিমা খাতুন পাকিজা, আবৃত্তি করছি সবার আমি ছাত্র সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখাই তাহার সমান, হই যেন ভাই মন ও মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই ভাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে।
0: আন্তরিক ধন্যবাদ, আমরা আরো একজন বন্ধুকে পেয়েছি, চলুন কথা বলি। আপনার নাম পরিচয় বলে শুরু করবেন।
14: আমি রেজাউল করিম সিয়াম, আবৃত্তি করছি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণেক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।
0: অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আমরা সব শেষ কবিতা শুনবো এ পর্যায়ে, চলুন শুনি। আপনার নাম পরিচয় বলে কবিতা শোনাবেন।
15: আমি নীল সরকার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে। আমি আবৃত্তি করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা কেউ কথা রাখিনি। কেউ কথা রাখিনি, ৩৩ বছর কাটল কেউ কথা রাখিনি, ছেলেবেলায় বষ্টমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে, তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমি আর এলো না, ২৫ বছর প্রতীক্ষায় আছি।
0: অনেক ধন্যবাদ, আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। আপনার নাম এবং আপনি কোন ক্লাবের সঙ্গে আছেন?
16: আমি মোহাম্মদ তহিদুর রহমান সাকিব, আমি কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি থেকে।
0: আপনি একটু বলবেন আপনারা কি ধরনের কার্যক্রম করছেন?
16: আমাদের কার্যক্রমটা বছরব্যাপী, আমাদের ডিবেটিং সোসাইটি থেকে সপ্তাহে দুইটা আমাদের সেশন হয়, একটা হচ্ছে বাংলা বিতর্ক আর একটা হচ্ছে ইংলিশ বিতর্ক, যেটা আমাদের একটা মঙ্গলবার বিকেল ৪টার পর আর একটা হচ্ছে বুধবার বিকেল ৪টার পর। তারপর আমরা আমাদের জুনিয়র যে নবীন শিক্ষার্থী আছে তাদের নিয়ে আমরা প্রতি বছর ডিবেট চার্টসের আয়োজন করি, তারপর আমাদের বিভাগ ভিত্তিক আমাদের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হয়, তারপর আমাদের বিজয় দিবস ২১ ফেব্রুয়ারিতে বিতর্ক থাকে, তারপর আমাদের ভালোবাসা দিবস, তারপর বিভিন্ন সামনে আমাদের রম্য বিতর্ক আসতেছে, ন্যাশনাল আমাদের যে টুর্নামেন্ট যেগুলোতে আমরা অন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা পুরো বাংলাদেশের সাথে ফাইট করি, ওইসব টুর্নামেন্টে আমরা এখান থেকে একটা বাদ একাধিক টিম প্রেরণ করি।
0: আপনাকে এই মুহূর্তে যারা শুনছে সারা বাংলাদেশের তরুণরা, শ্রোতা বন্ধুরা, সবাইকে কি আহ্বান রাখতে চান?
16: সবাইকে আহ্বান রাখতে চাই হচ্ছে আমাদের প্রজন্মের আমাদের সমাজের জন্য একটু কন্ট্রিবিউশন করুক এবং আমাদের দেশের জন্য কন্ট্রিবিউশন করুক।
0: অনেক ধন্যবাদ, খুব চমৎকার কথা বলেছে শ্রোতা বন্ধুরা। এই তরুণদের মাঝেই আমরা স্বপ্ন দেখি, তারাই গড়বে বাংলাদেশ, এবং এই তরুণদের স্বপ্ন প্রত্যাশা তাদের ইচ্ছে, এই সব কিছু নিয়েই তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে গিয়ে ধারণ করা হয়। তারই পরিক্রমায় আমরা রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এবারের বন্ধুর সঙ্গে কথা বলবো, আপনার নাম এবং আপনার ক্লাবের কথা বলবেন।
17: সাইবুর রহমান, আমি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবে আছি। এই ক্লাবটা মূলত প্রতিষ্ঠিত হয়েছে খুবই রিসেন্টলি। ক্লাবের মূল কাজ হচ্ছে সবাইকে খেলাতে এঙ্গেজ করা।
0: কি ধরনের খেলাধুলার আপনারা আয়োজন করে থাকেন?
17: ক্যাম্পাসে মূলত সিজনাল কয়েকটা টুর্নামেন্ট হয়ে থাকে, ফুটবল ক্রিকেট এবং আরো কিছু টুর্নামেন্ট।
0: আপনি কি খেলতে ভালোবাসেন?
17: আমি ফুটবল ক্রিকেট দুইটা খেলতে ভালোবাসি।
0: আচ্ছা, এখানকার যারা শিক্ষার্থীরা, আপনারা যখন খেলাধুলা আয়োজন করেন, কেমন উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়?
17: খুবই ক্রেজ থাকে এবং সবাই এটা এনজয় করে এবং সবাই উৎসব মুখর পরিবেশে সেই খেলাগুলো অনুষ্ঠানগুলো উদযাপন করে।
0: আমরা ছোটবেলায় প্রভাব পড়েছি না, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, এটি কতটুকু যুক্তিযুক্ত আমাদের জীবনে?
17: এটি আমি মনে করি সম্পূর্ণ যুক্তিযুক্ত, কারণ খেলাধুলা শুধু পড়াশোনা আমাদেরকে সফল করতে পারে না এবং শারীরিকভাবে সুস্থতা থাকা খুবই জরুরি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এটা খুবই জরুরি আমি মনে করি।
0: আপনাদের শিক্ষকরা কি ধরনের সহযোগিতা করে থাকেন আপনার ভার্সিটি প্রশাসন?
17: তারা অবশ্যই অনেক বেশি হেল্পফুল এই সব বিষয়ে, বিশেষ করে শারীরিক শিক্ষা বিভাগ আছে আমাদের, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা পাওয়া যায় এবং আমাদের আরও যারা অ্যাডভাইজার আছেন তারাও খুব হেল্পফুল।
0: আমরা কথা বলছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের যারা প্রতিনিধিত্ব করছে তাদের সঙ্গে, সবশেষ বন্ধুর সঙ্গে এবারে কথা বলবো। আপনার নাম এবং আপনি কোন ক্লাবে আছেন বলবেন।
18: আমি অন্তরায়, আমি আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিবর্তন সংগঠনের সাথে। এটি মূলত হচ্ছে সাংস্কৃতিক একটি সংগঠন। পড়াশোনার পাশাপাশি হচ্ছে সৃজনশীলতা বিকাশের একটা খুবই সাহায্যকারী একটা সংগঠন।
0: কি কি কার্যক্রম রয়েছে আপনার সংগঠনে?
18: এখানে মূলত হচ্ছে আমরা কাজ করি গান, নাচ, আবৃত্তি এইসব নিয়ে। যেমন আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো সংগঠিত হয়, যেমন হচ্ছে আপনার পহেলা বৈশাখ, তারপরে হচ্ছে দেখা যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দিবস উদযাপিত হয়, 21 ফেব্রুয়ারি হয়, 16 ডিসেম্বর হয়, এইসব প্রোগ্রামগুলো এই আমাদের প্রতিবর্তন সংগঠনটা পারফরমেন্স করে থাকে।
0: আমরা এই পর্যায়ে দুইজন বন্ধুর কাছে গান শুনবো। চলুন, প্রথম বন্ধু কে রয়েছে? রেজাউলের কাছে যাবো। রেজাউল, কোন গানটা শোনাবে?
14: ফুলে ফুলে ঢোলে ঢোলে।

0: অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আর একটা গান আজকে আমরা শুনবো, চলুন চলে যাই বন্ধুর কাছে। আপনার নাম বলবেন এবং আপনি কোন গান শোনাবেন?
1: আমি রুবায়েত হোসেন, আমি গান গাবো হচ্ছে গিয়ে আমি তোমাকেই বলে দেব।
0: আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে, দলছুট ব্যান্ডের, তাই তো? চলো শুনি।
1: আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি

0: ছুয়ে কান্নার রং, ছুয়ে জ্যোৎস্নার ছায়া।
1: অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবার জন্য, অনেক অনেক ভালোবাসা। হাততালি হবে সবাই মিলে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে এতক্ষণ কথা বলছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী বন্ধুদের স্বপ্ন প্রত্যাশা জেনেছি, বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ক্লাবের কার্যক্রম সম্পর্কে আমরা জেনেছি, তাদের সাংস্কৃতিক পরিবেশনাও আমরা উপভোগ করেছি। এ পর্যায়ে একজন সম্মানিত শিক্ষকের সাথে আমরা কথা বলবো। চলুন কথা বলি, অনুগ্রহ করে আপনার নাম পরিচয় বলবেন।
2: নূর মোহাম্মদ রাজু, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
1: আপনার উপস্থিতিতে চমৎকার ভাবে তারা কথা বলেছে, আপনার কেমন লেগেছে?
2: খুবই ভালো লেগেছে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়ে খুবই অ্যাক্টিভ, এবং বিভিন্ন যে ক্লাবের যে সদস্যগুলো আছে আমরা দেখেছি বিভিন্ন সময় ওরা বিভিন্ন অকেশনালি বিভিন্ন প্রোগ্রামগুলো করে থাকে, এবং যেটি আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের জন্য একটি খুব যুগান্তকারী মাইল ফলক রাখবে আর কি আমি বিশ্বাস করি।
1: আপনাকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন?
2: বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমাদের কুমিল্লার যে প্রোগ্রামটি বা ছাত্রদের যে কথাগুলো শুনেছে সেগুলো আশা করি ওদের ভালো লেগেছে, এবং পরবর্তীতে আরো বড় ধরনের কোন কার্যক্রম আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করে থাকলে সেই বিষয়েও শ্রোতাবৃন্দরা অবগত হবে বলে আমি বিশ্বাস করি।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন সম্মানিত শিক্ষক কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সজীব দত্ত বিদায় নেব আজকের আয়োজন থেকে। তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠান নিয়ে আগামী পর্বে দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাব, আপনাদের সঙ্গে সেখানকার বন্ধুদেরকে পরিচয় করিয়ে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বাংলাদেশ বেতারের সাথেই থাকবেন।

এতক্ষণ শুনলেন ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ। সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।

0: দেশের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। গানটির গীতিকার মোহাম্মদ মামুন আল ফরিদ আর সুর করেছেন বিশ্বজিৎ সরকার। গানটি শুনবেন সমবেত কণ্ঠে।

0: সমবেত কণ্ঠে ডেঙ্গুজ্বর সচেতনতামূলক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান। প্রথমে ভক্তিমূলক নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন দিলরুবা আনাম।

আপনারা শুনছেন ভক্তিমূলক গান। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন খুরশিদ হাসান খান, গীতিকার সৈয়দ শামসুল হুদা, সুর করেছেন গোলাম মুস্তফা।

0: আপনারা ভক্তিমূলক গান শুনলেন।
1: বৃক্ষ আমাদের বন্ধু,
2: বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্সে, এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাদিয়া ইসলাম। বিদ্যমান ভিসানীতি সংশোধনের জন্য সরকার অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই কমিটি গঠন করা হয়। বিদেশী নাগরিকদের প্রবেশ ও প্রস্থানের নীতিমালা আরও সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এই কমিটি সুপারিশ করবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত ২০২৬ সালের ভিসা নীতির লক্ষ্য হল বিদেশী বিনিয়োগ আকর্ষণ, আন্তর্জাতিক ব্যবসার প্রসার, দক্ষ পেশাজীবীদের প্রবেশ সহজ করা, পর্যটন খাতকে উৎসাহিত করা এবং প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তর শক্তিশালী করা। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে একটি ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি গতকাল সচিবালয়ে প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভায় একথা বলেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, অভিভাবকরা যেন সন্তানকে স্কুলে রেখে আয়মূলক কাজে যুক্ত হতে পারেন সে লক্ষ্যে প্রাথমিকভাবে অন্তত ১০টি জেলা বা উপজেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের জুন মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬% বেড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য এবং কৃষিপণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধির কারণে এ সাফল্য এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সর্বশেষ হিসাব অনুযায়ী ২০২৬ সালের জুন মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে ৪২০ কোটি মার্কিন ডলার। ২০২৫ সালের একই মাসে এ আয় ছিল ৩৩৪ কোটি মার্কিন ডলার। এ হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ২৫.৯১%। ইপিবি জানায়, তবে বার্ষিক হিসেবে গত অর্থ বছরে রপ্তানি আয় সামান্য কমেছে। গত অর্থ বছরে দেশের মোট পণ্য রপ্তানি আয় হয়েছে ৪,৮০০ কোটি মার্কিন ডলার। ২০২৪-২৫ অর্থ বছরে এ আয় ছিল ৪,৮২৮ কোটি ডলার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতা আগামীকাল শুরু হচ্ছে। শেষ হবে আগামী বৃহস্পতিবার। খামেনির দাফন অনুষ্ঠানে অন্তত ২ কোটি মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, খামেনির দাফন অনুষ্ঠানে শতাধিক দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি অংশ নেবেন। আয়াতুল্লাহ আলী খামেনিকে তার নিজ শহর মাশহাদে দাফন করা হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শুরুর দিকে খামেনি নিহত হন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের প্রকৃত শান্তি ও নিরাপত্তার প্রতি ক্রমাগত চরম অবহেলা প্রদর্শন করে আসছে। তিনি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম দেশটির সামরিক কমান্ডের বিবৃতি উল্লেখ করে জানায়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো তেহরানের নির্ধারিত পথ না অনুসরণ করলে কঠোর জবাবে মুখোমুখি হবে। অন্যদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের একটি হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে স্পেন, পর্তুগাল এবং সুইজারল্যান্ড তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে শেষ ১৬ নিশ্চিত করেছে। আজ কানাডার ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ড ২-০ গোলে আলজেরিয়াকে, টরন্টোতে পর্তুগাল ক্রোয়েশিয়াকে ২-১ গোলে পরাজিত করে শেষ ১৬ নিশ্চিত করে। এর আগে লস এঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অস্ট্রিয়াকে ০-৩ গোলে হারিয়ে শেষ ১৬তে ওঠে স্পেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।
3: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ আগুনের ব্যবহারে সতর্ক হন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বিদ্যুতের তার মাঝে মাঝে পরীক্ষা করুন, পুরনো তার বদলে ফেলুন। তেল জাতীয় আগুনে পানি দেবেন না। বালি, ভেজা মোটা কাপড় বা ভেজা কম্বল দিয়ে আগুন চাপা দিন। পরনের কাপড়ে আগুন লাগলে সঙ্গে সঙ্গে মাটিতে গড়াগড়ি দিন বা ভেজা মোটা কম্বল দিয়ে জড়িয়ে ধরুন। ভুলেও দৌড়াবেন না, তাহলে আগুন বেড়ে যাবে। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিন এবং তাদের সেবা গ্রহণ করুন। কাজ শেষে গ্যাসের চুলা বন্ধ করুন। প্রয়োজন ছাড়া গ্যাসের চুলা জ্বালিয়ে রাখবেন না। গ্যাস জাতীয় সম্পদ, গ্যাসের অপচয় রোধে সচেতন হন। গ্যাসের চুলা জ্বালানোর পূর্বে জানালা দরজা খুলে রাখুন। আবদ্ধ ঘরে কখনো গ্যাসের চুলা জ্বালাবেন না। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য যা আচরণ, যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং আনন্দ থেকে বঞ্চিত করা বিরত থাকতে পারি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স এবং এফএম 102 মেগাহার্জে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।

0: بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکا انوشٹھان پرچار ہوچھے ڈھاکا کا مدھم ترنگ 693 کلو ہارز ایف ایم 106 میگا ہارز ایف ایم 90 میگا ہارز ایبن ایف ایم 102 میگا ہارز
1: بنگلہ دیش بیتار ڈھاکا آج سندھا 6 پرجنت دیشیر ابھونترین ندی بندر گلور جنو آبہوار پوربھاس کھلنا বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসীরুল কোরআন শুনবেন বেলা 2:20। এ সপ্তাহের নাটক অরণ্য শুনবেন বেলা 3:05। রচনা মোহাম্মদ বাকির, প্রযোজনা মোহাম্মদ সাদিকুর রহমান। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা শুনবেন বেলা 4:05। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10।
0: কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কিষাণ বধূ সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনবেন রাত 10:30।
2: এবার এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রচণ্ড গরমে আমাদের সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন। প্রচুর লবণ ও পানি আছে এমন খাবার, বিশেষত তরমুজ, ডাব, পাকা কলা, শসা, স্ট্রবেরি, এসব ফল খাবার তালিকায় রাখুন এবং যথেষ্ট বিশ্রাম নিন। এই গরমে বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন। ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে খেয়াল রাখুন। এই গরমে অবশ্যই শরীরকে ঠান্ডা রাখার ব্যবস্থা করুন। সম্ভব হলে বারবার ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন। একাধিকবার গোসল করতে পারলে খুব ভালো হয়। শরীরে লবণের ঘাটতি মেটাতে লবণ পানি এবং স্যালাইন পানি পান করুন। লেবু দিয়ে চিনি শরবতও পান করতে পারেন। এই গরমে শিশুদের ডায়রিয়া, জ্বর, সর্দি কাশি হতে পারে। এ থেকে রক্ষা পাওয়ার জন্য শিশুদের শরীরের ঘাম বারবার মুছে দিন। শিশুদের স্যালাইন, ডাব ও পানি সমৃদ্ধ খাবার খাওয়াবেন। জ্বর থাকলেও শিশুর শরীর ভেজা কাপড় দিয়ে বারবার মুছে দিন। এই গরমে আপনার শিশুকে যতটা সম্ভব প্রচণ্ড রোদে বের করবেন না।

0: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কুরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কুরআন। উপস্থাপনায় মাওলানা কাজী মারুফ বিল্লাহ।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। আজকে এই অনুষ্ঠানে আমরা সূরা আল বাকারার 140 আয়াত থেকে 143 আয়াত পর্যন্ত তাফসির শুনব ইনশাআল্লাহ। তাফসির পেশ করার জন্য আমার সাথে রয়েছেন মাওলানা মুফতি হাফেজ আব্দুল কাদের তাওহীদ।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: সম্মানিত শ্রোতা, শুরুতেই আমরা শুনব সূরা বাকারার 140 নম্বর আয়াতুল করিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকজন নবীর নাম উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার দুই পুত্র ইসহাক এবং ইসমাইল, এবং তার দৌহিত্র ইয়াকুব আলাইহিস সালাম সহ বংশধরদের কথা উল্লেখ করেছেন। সম্মানিত শ্রোতা, আমরা সূরা বাকারার 140 নম্বর আয়াতুল করিমার তাফসির শুনি। তাফসির করছেন মাওলানা হাফেজ আব্দুল কাদের তাওহীদ।
3: ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ সম্মানিত শ্রোতাদেরকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা আজকে আমরা তাফসির করতে যাচ্ছি বা শুনছি। তা হল সূরা বাকারা এর 140 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আল আসবাত কানু হুদান আও নাসারা কুল আআনতুম আ'লামু আমিল্লাহ ওয়া মান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। নাকি তোমরা বলছো নিশ্চয় ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানরা ছিল ইহুদি কিংবা নাসারা। বলো, তোমরা অধিক জ্ঞাত নাকি আল্লাহ? আর তার চেয়ে অধিক জালিম কে যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে সাক্ষ্য রয়েছে তা গোপন করে, আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফেল নন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় এর পূর্ববর্তী আয়াতের যে সার নির্যাস তা বর্ণনা করেছেন। পূর্ববর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের তর্কের কথা উল্লেখ করেছেন। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহ, তারা আল্লাহকে নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হতো, এবং সেই তর্ক বিতর্ক আস্তে আস্তে এই পর্যায়ে আসত যে হযরত ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরদেরকেও ইহুদিরা বলতো যে তারা ইহুদি ছিলেন, নাসারারা বলতো যে না, তারা খ্রিস্টান ছিলেন বা নাসারা ছিলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে উল্লেখ করেছেন যে ইহুদি এবং খ্রিস্টান তারা বলতো লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি খ্রিস্টানরা তারা দাবি করত যে কেবলমাত্র ইহুদি খ্রিস্টানরাই আল্লাহর জান্নাতের মেহমান হবে, অন্য কেউ নয়। এবং ইব্রাহিম, ইসমাঈল এবং তার বংশধর যারা ছিলেন তারা আমাদেরই দলভুক্ত ছিলেন। কাজী হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা এবং আল্লাহর হাবিব, আপনাদেরও উচিত আমাদের ধর্ম অনুসরণ করা বা আমাদের ধর্মকে মেনে নেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন। অপর আয়াতে আল্লাহ বলেন, ওমা কানা ইব্রাহিম ইয়াহুদিয্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ তাআলা বলেন, না না, তাদের এই দাবি সঠিক নয়, কারণ ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক তারা কেউই ইহুদি বা নাসারা কোনোটাই ছিলেন না, বরং তারা ছিলেন মুসলমান। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তারা ছিলেন মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বুঝাতে চাচ্ছেন, তাদের চ্যালেঞ্জকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে জবাব দিচ্ছেন যে তোমরা যদি ইব্রাহিম, ইসমাঈল তাদেরকে তোমাদের পূর্বসূরি মনে করো, তাহলে ইব্রাহিম, ইসমাঈল তো তারা শিরক করতেন না, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করতেন না, তারা সবাই ছিলেন তাওহীদপন্থী। তাহলে তোমরা যদি তাদের বংশধর বা তাদের অনুসারী মনে করো, তাহলে তোমরা কেন মহান আল্লাহর সাথে শিরক করো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমের মাধ্যমে বলেছেন, কুল আআনতুম আ'লামু আমিল্লাহ, যে তোমরা বেশি জানো নাকি আল্লাহ তাআলা অধিক জ্ঞাত। অর্থাৎ আল্লাহই তো জানেন যে ইব্রাহিম, ইসমাঈল বা তার বংশধররা কি ছিলেন। তারা ছিলেন মুসলমান এবং তারা মূর্তি পূজক, শিরক করতেন না এবং তারা তাওহীদ পরিপন্থী ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই আয়াতের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের একটি গোপন কথা প্রকাশ করে দেন, তাহলে ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, তার চাইতে জালিম আর কে হতে পারে যে তার ভিতরে জানে যে এটাই সত্য, সত্যটাকে জানার পরেও সে সেটাকে গোপন রাখে। এবং ইহুদি খ্রিস্টানদের তাদের একটি চিরচরিত একটি চরিত্র হলো, তারা যখন কোনো তর্কে লিপ্ত হতো, তারা জানার পরেও তারা সত্যকে গোপন করত শুধু তর্কে বিজয়ী হওয়ার জন্য। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রজমের ব্যাপারে জানতে চেয়েছিলেন, তখন আল্লাহর হাবিব বললেন যে রজমের যদি জেনাকারী হয় বিবাহিত নারী পুরুষ, তাদের শাস্তি হলো রজম। কিন্তু ইহুদি খ্রিস্টান তারা বলল যে না, এমনটি নয়, বরং তাদেরকে এইভাবে এইভাবে অন্য পন্থায় ক্ষমা করার বিধান রয়েছে। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন যে না, কখনোই নয়, তোমাদের আসমানি কিতাবগুলো তোমরা দেখো যে সেখানে আল্লাহ তাআলা এই রজমের বিধান রেখেছেন। তখন তারা যখন আসমানি কিতাব তাদের যে তাওরাত ইনজিল নিয়ে আসলো, আসার পরে যখন তারা পড়তে শুরু করলো, তারা জানতো যে এই জায়গায় রজমের কথা আছে। তখন ওই অংশটুকু তারা হাত দিয়ে চেপে রেখে যাতে এটা দেখা না যায় বাকি অংশটুকু তারা পড়লেন। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন যে তোমাদের হাত উঠাও। এইভাবে তারা সত্যকে গোপন করত। তাদের হাত উঠানোর পরেই দেখা গেল যে সেখানে রজমের কথা আছে। এইভাবেই ইহুদি খ্রিস্টানরা তারা সত্যকে গোপন করার চেষ্টা করত। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে কারিমের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের এই নানাবিধ অযৌক্তিক এবং তাদের যে অযৌক্তিক দাবি, সেই দাবির জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন 140 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন।
2: এই আয়াতের সর্বশেষ যে অংশটুকু আমরা শুনলাম, জানলাম, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন, মানুষের সকল কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবহিত। দ্বিতীয় যে তাফসীর আমরা শুনব এখন, সূরা বাকারার 141 নম্বর আয়াতের কারিমা, অর্থাৎ প্রথম পারার সর্বশেষ আয়াত, তিলকা উম্মাতুন কদ খরত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তিলকা উম্মাতুন, এটা হচ্ছে একটি সম্প্রদায়, একটি জাতি, কদ খলাত, যারা অতীত হয়ে গেছে। এখানে যে বিষয়টি লাহা মা কাসাবাত, তারা যা করছে সেটা তাদের কর্মকাণ্ড, তাদের উপার্জন, ওয়ালাকুম মা কাসাবতুম, তোমরা যা করো সেটাও তোমাদের জন্য হিসাবে থাকবে। সুতরাং আমরা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের জন্য মেসেজ রেখেছেন আমরা তাফসীর শুনব। মহতারাম, সূরা বাকারা 141 নম্বর আয়াতের কারিমা, অর্থাৎ প্রথম পারার সর্বশেষ আয়াতের কারিমা,
3: আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে জানিয়েছেন যে লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, যে তাদের কর্ম তাদের জন্য এবং তোমাদের কর্ম তোমাদের জন্য। ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, অপরের কর্মের জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, অর্থাৎ একজনের জন্য আরেকজনকে জিজ্ঞাসা করা হবে না। এই পৃথিবীর জমিনে প্রত্যেক মানুষকেই তার নিজের কর্মের ফল ভোগ করতে হবে, তার অন্যতম একটি দলিল হলো এই আয়াত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এর এই 141 নম্বর আয়াতের ইহুদি খ্রিস্টানদের সেই দাবিকে তারা প্রত্যাখ্যান করেছে, কারণ ইহুদি খ্রিস্টানরা তারা মনে করত যে আমরা মাত্র 7 দিন জাহান্নাম ভোগ করব, এবং আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা অনেক নবী ছিলেন, তারা অনেক বড় বড় আবেদ ছিলেন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা ছিলেন। এইভাবে তারা ইহুদি খ্রিস্টানরা কিন্তু দাবি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তাদের এই দাবি কিন্তু প্রত্যাখ্যান করেছেন। ইহুদি এবং খ্রিস্টানরা তারা আরো যে বিষয়গুলোতে লিপ্ত ছিল দলাদলিতে, তারা নিজেরাই নিজেদের মধ্যে কোনো ঐক্য রাখত না, কারণ অকলাতিল ইয়াহুদ লাইসাতিন নাসারা আলা শাই, অকলাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদ আলা শাই, অহুম ইয়াতলুনাল কিতাব। আল্লাহ অপর আয়াতে বলেছেন যে ইহুদিরা বলে যে নাসারা কিছুই না, খ্রিস্টানরা কোনো কিছুই না, তাদের কোনো কিছুই নেই, আবার খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো কিছুই না, তাদের কোনো মূল্য নেই, অথচ উভয়ই কিতাব তেলাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে শুধু ইহুদি খ্রিস্টানদের জবাব দিয়েছেন তা নয়, আমাদের জন্য কিন্তু অনেক বড় মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উজরা উখরা, একজনের বোঝা আরেকজন বহন করবে না, অতীতের কোনো জাতির জন্য তোমাদের প্রশ্ন করা হবে না, তোমাদের জন্য তোমাদের পরবর্তীদেরকে প্রশ্ন করা হবে না। বিশেষভাবে আমরা যে জিনিসটা লক্ষ্য করি যে বড় বড় যে বিষয়গুলো রয়েছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এবং গুনাহ করার ক্ষেত্রে, এই সকল বিষয় কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের সাথে সম্পৃক্ত। তবে কোনো মানুষ যদি কাউকে ঈমান হারা হতে অথবা গুনার কাজে প্ররোচনা দেয়, তাহলে সেও কিন্তু সেই কর্মের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ যে যেভাবে সম্পৃক্ত হবে তাকে সেইভাবে জবাবদিহি করতে হবে। তবে একটি বিষয় আমাদেরকে স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়েছেন, ইহুদি খ্রিস্টানরা তারা বলতো যে তোমরা ইহুদি হয়ে যাও অথবা খ্রিস্টান হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তাদেরকে এই পূর্ববর্তী আয়াত এবং আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে জানান যে তোমরা কেন আল্লাহ সম্পর্কে বিতর্ক করছো, তোমাদের আমল তোমাদের কাছে, আমাদের আমল আমাদের কাছে, তবে তোমরা আমাদের জন্য জিজ্ঞাসিত হবে না, তোমাদের কারণে আমরা জিজ্ঞাসিত হব না। এবং তোমরা যে আল্লাহকে নিয়ে বিতর্ক করছো, সে আল্লাহ তো শুধু আমাদের নন, তোমাদেরও, তিনি তোমাদেরও প্রভু, আমাদেরও প্রভু, তিনি তোমাদেরও পালনকারী, লালনকারী, আমাদেরও লালনকারী। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কেন তোমরা বিতর্ক করছো? কাজে তোমাদের আমল তোমাদের কাছে, আমাদের আমল আমাদের কাছে। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত আমলের দায়ভার তার নিজেকেই বহন করতে হবে, এই শিক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে দিয়েছেন।
2: সূরা বাকারার 142 নম্বর আয়াতের কারিমার দ্বিতীয় পারার প্রথম যে আয়াতের কারিমা, তা হচ্ছে সায়াকুল উসফাহা ও মিনান নাসিমা আল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতি কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতি মুস্তাকিম। এখানে নির্বোধ লোকদের কথা বলা হয়েছে, যারা দীর্ঘদিন পর্যন্ত বাইতুল মুকদ্দাসের কেবলাকে কেবলা মনে করে তাদের ধর্মীয় কর্মকাণ্ড নামাজ আদায় করতেন। এই কেবলা যখন পরিবর্তন হয়ে গেল, তারা এটার বিরুদ্ধ হয়ে দাঁড়ালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন, হে নবী আপনি বলে দেন, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পশ্চিম পূর্ব সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, গোটা জমিন গোটা আসমান সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কোন দিকে কিভাবে মুখ করে নামাজ আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্দেশ দিবেন সেভাবেই নামাজ আদায় করতে হবে। সুতরাং এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো মেসেজ আমরা পাবো ইনশাআল্লাহ। এখন আমরা শুনবো 142 নম্বর আয়াতের কারিমা অর্থাৎ দ্বিতীয় পারা প্রথম যে আয়াতটি।
3: জি ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক হাফেজ মাওলানা কাজী মারুফুল্লাহ সাহেব, আপনি অনেক সুন্দরভাবে পবিত্র কুরআনুল কারিমের সূরা বাকারায় 142 নম্বর আয়াতটি উপস্থাপন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সায়াকুলু সুফাহা উমিনান নাসি মা আল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতি কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। অচিরেই নির্বোধ লোকেরা বলবে, কিসে তাদেরকে তাদের কিবলা থেকে ফিরালো যার উপর তারা ছিল, বলো পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে চান সোজা পথ দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বর পারা শুরুতেই সায়াকুল সুফাহা অর্থাৎ নির্বোধদেরকে লক্ষ্য করে বলেছেন। এই আয়াতে কারিমার মধ্যে ব্যাপক আলোচনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্বোধ বলতে কাদেরকে বুঝিয়েছেন? আল্লাহ তাআলা এই নির্বোধ বলতে আরবের তৎকালীন মুনাফেক এবং মুশরিকদেরকে লক্ষ্য করে বলেছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে কিবলা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যত নবী রাসূল উম্মত ছিলেন তাদের জন্য ইবাদতের কেবলা করেছিলেন বাইতুল মুকাদ্দাস। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরও 16-17 মাস এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করতেন। হিজরতের পূর্বেই নামাজ ফরজ হয়েছিল। মক্কাতুল মুকাররমায় রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন অবস্থায় মিরাজ হয় এবং সেই মিরাজেই নামাজ ফরজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মিরাজ কমপ্লিট করে এসে বাইতুল্লাহ শরীফে যখন আসলেন, তখন আল্লাহর হাবিব নামাজ আদায় করতেন এবং এই নামাজ তিনি আদায় করতেন এমন একটি জায়গায় দাঁড়িয়ে যেই জায়গাটাতে কাবা ঘর এবং বাইতুল মুকাদ্দাস দুইটাই সামনে থাকত। যেমন বাইতুল মুকাদ্দাস পবিত্র কাবা ঘর থেকে উত্তর দিকে ছিল, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দক্ষিণ দিকে দাঁড়াতেন, অর্থাৎ রুকনে ইয়ামিনী এবং হাজরে আসওয়াদ এই দুইটি কোণের মাঝ বরাবর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। এখানে মুসাল্লায়ে রাসূল বলা হয়, এখানে নামাজ পড়তেন এই জন্য এই জায়গায় দাঁড়ালে কাবা ঘর সামনে থাকে এবং বাইতুল মুকাদ্দাসটা কেবলা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, হিজরত করার পর মদিনা শরীফ হলো বাইতুল্লাহ শরীফ থেকে উত্তর দিকে এবং বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস এবং কাবা ঘর এই দুইটার মাঝ বরাবর হলো মদিনা শরীফ। এখন মদিনাতুল মুনাওয়ারায় যখন গেলেন তখন তো আর কাবা ঘর সামনে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিকে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করতে লাগলেন। 16-17 মাস এভাবেই নামাজ আদায় করলেন দ্বিতীয় হিজরি পর্যন্ত। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ছেড়ে এসেছেন, কাবা ঘরের কথা নবীজির খুব মনে পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চাইতেন যে যদি কাবাটা কেবলা হতো, কদ নারওয়া তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে বলেছেন যে হে নবী, আপনার সন্তুষ্টির কারণে আপনি সন্তুষ্ট হবেন, আপনার মন চেয়েছে, এজন্য আমি কাবাকে কেবলা জানিয়ে দিয়েছি। সম্মানিত শ্রোতা যারা শুনছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চাচ্ছিল যে কাবা যদি কেবলা হতো। যদিও মুফাসসিরিন কেরাম বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাওয়াটাও মহান আল্লাহর একটা চাওয়া ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের হৃদয়ে এটা জাগিয়ে দিয়েছেন যে আপনার হৃদয়ে এই ভালোবাসার তৈরি হোক। ইন হুয়া ইল্লা ওয়াহী ওয়াহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই আল্লাহর ওহী ব্যতীত বলতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন এটা চাইতেছিলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলা পরিবর্তন করে দিলেন। এবং সূরা বাকারা এর ১৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা পূর্বেই মুসলমানদেরকে জানিয়ে দিলেন, সায়াকুলুস সুফাহা উমিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতি, খুব তাড়াতাড়ি মুশরিক এবং মক্কার যারা মুনাফিক আছে তারা বলতে শুরু করবে যে কিসে তাদেরকে কেবলা পরিবর্তন করালো। অর্থাৎ এখানে হাজার হাজার বছরের কেবলা, ইহুদি খ্রিস্টানদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এতদিন মুসলমানরা সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন, এখন আবার এই বাইতুল মুকাদ্দাস দিকে ফিরে তারা কাবা ঘরের দিকে কেবলা পরিবর্তন করেছেন। তখন তারা প্রশ্ন তুলতে শুরু করবে যে নিশ্চয়ই মুসলমানরা তাদের দীন ইসলামের উপরে প্রতিষ্ঠিত নয়, তারা সংশয়ে পতিত হয়েছে, যার কারণে তারা কেবলা পরিবর্তন করে, অথবা কারা আল্লাহর নির্দেশ মানে অথবা কারা মানে না এই বিষয়গুলোকে নির্ধারণ করা। এক কথায় সার্বিকভাবে মুশরিক এবং যারা কাফের ছিল তারা এই কেবলা পরিবর্তন হওয়াটাকে স্বাভাবিকভাবে নেয়নি এবং নিতে পারবে না, এবং তারা কি কি সমালোচনা করতে পারে সেই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই সতর্কবাণী করেছেন, যাতে করে তাদের জবাব এবং মুসলমানদের ঈমান মজবুত হতে পারে।
2: এতক্ষণ পর্যন্ত আমরা সূরা বাকারার ১৪২ নম্বর আয়াতুল কারিমা অর্থাৎ দ্বিতীয় পারার প্রথম আয়াতের তাফসির শুনছিলাম। এখানে কাবা পরিবর্তনের সূচনা বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং এই আয়াতের সর্বশেষ যে অংশটুকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াহদি মা ইয়াশা উইলা সিরাতি মুস্তাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে সরল সঠিক পথে পরিচালিত করেন। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সূরা ফাতিহার মধ্যে এই কথাটুকু বারবার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তাআলা আমাদেরকে সরল সঠিক পথে পরিচালনা করুন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথ, যে পথে আপনি সন্তুষ্ট থাকেন এবং যে পথে আপনার নিয়ামত সমৃদ্ধ রেখেছেন সেই পথেই আমাদেরকে পরিচালনা করুন। এখন আমরা সর্বশেষ আয়াতের তাফসির শুনব, সূরা বাকারার ১৪৩ নম্বর আয়াতুল কারিমার তাফসির।
3: সূরা বাকারা এর ১৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূল আলাইকুম শাহীদা ওয়ামা জাআলনাল ক্বিবলাতা আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইত্তাবি'ু আর-রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল লাযীনা হাদাল্লাহ ওয়ামা কানা আল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহীম। আর এভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসূল সাক্ষী হন তোমাদের উপর, আর যে কিবলার উপর তুমি ছিলে তাকে কিবলা এজন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জেনে নেই যে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে এবং কে তার পিছনে ফিরে যায়, যদিও তা অতি কঠিন তাদের ছাড়া যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন, এবং আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ইমানকে বিনষ্ট করবেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল পরম দয়ালু। যে আলনাকুম উম্মাতাও ওয়াসাত, যেখানে আওসাত বলা হয় ঠিক মাঝামাঝি, একটু যদি এক ফিট হয় তাহলে ঠিক ৬ ইঞ্চির মাঝামাঝি যেরকম হিসাব করা হয়, আওসাত বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখানটা বুঝিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটি জাতি হিসেবে তৈরি করেছেন যাদের মধ্যে বাড়াবাড়ি এবং এমন ছাড়াছাড়ি কোনোটাই থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খৈরুল উমুরে আওসাতুহা, মধ্যম পন্থাটা হলো সবচেয়ে উত্তম, অর্থাৎ অতিরঞ্জিত যেমনটা খারাপ একেবারে ছেড়ে দেওয়াটাও খারাপ। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছেন, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তোমাদের জন্য সবকিছুর মধ্যে সহজকরণ করে দেওয়া হয়েছে, কারণ এই উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবী জুড়ে দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছে, নামাজ প্রতিষ্ঠিত করা, দীন ইসলাম প্রতিষ্ঠিত করা, কোরআনকে ছড়িয়ে দেওয়া। মহান আল্লাহ তাআলার যে সৃষ্টি, এই সৃষ্টি জগতের মধ্যে যে মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্যকে বাস্তবায়ন করার দায়িত্ব পড়েছে উপরে, উম্মতে মুহাম্মাদের উপরে, এবং উম্মতে মুহাম্মাদের প্রতিটি কাজই হবে মধ্যম পন্থায়। এজন্য আমরা কোনো কাজ অতি তাড়াতাড়ি করে সেই কাজকে আমরা নষ্ট করব না, আবার খুব ঢিলে করে বা ছাড়াছাড়ি দিয়েও সেই কাজটাকে যাতে আমরা নষ্ট না করি। এবং পৃথিবীর যত জাতি আছে সমস্ত জাতিদের জন্য উম্মতে মুহাম্মাদই হলেন মডেল। আল্লাপাক রব্বুল আলমিন এই মধ্যমপন্থা বলেই লিতা কুনু সুহাদা, এবং সমস্ত জাতির জন্য আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন তোমাদেরকে সাক্ষী হিসাবে সৃষ্টি করা হয়েছে আলান নাস, পৃথিবীর সমস্ত মানুষ। অয়া কুন আর রসুল আলাইকুম শাহিদা, এবং রসুল হবে তোমাদের সাক্ষী। এখানে আল্লামা ইবনে কাসির আদ-দামেশকি রহমাতুল্লাহ আলাই তিনি একটি হাদিস উল্লেখ করেছেন হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হাদিসখানে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে হাশরের ময়দানে আল্লাপাক রব্বুল আলমিন সর্বপ্রথম হযরত নূহ আলাইহি সালাম উঠাবেন, হাজির করা হবে। হযরত নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করা হবে যে আপনি কি আপনার দ্বীনের দাওয়াত আপনার জাতির কাছে পৌঁছে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম বলবেন অবশ্যই আমি পৌঁছে দিয়েছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে উত্থিত করবেন, তাদেরকে উপস্থিত করবেন। তখন তার সম্প্রদায়দেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কি আল্লাহর দ্বীন ইসলামের দাওয়াত পাওনি, তোমরা কেন আল্লাহ তাআলার নাফরমানি করেছো? তখন তারা বলবে যে না মাবুদ, আমাদেরকে কেউ দীন ইসলামের কোনো কথা, আপনার কোনো পরিচয়, তাওহীদের পরিচয়, আসমানি কিতাবের কোনো পরিচয় আমাদেরকে কেউ বলেনি, যদি জানতাম শুনতাম তাহলে অবশ্যই আমরা সেটা পালন করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন যে তোমার জাতি তো তোমার উল্টো বলছে। তখন নূহ আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ আমি সত্য বলছি, আপনি জানেন তারা মিথ্যা বলছে। তখন তারা বলবে যে তাহলে তোমার পক্ষের সাক্ষী কে? তখন হযরত নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমার পক্ষের সাক্ষী আছেন যারা হলেন উম্মাতাও ওয়াসাতান, মানে সেই মধ্যম পন্থী জাতি, তারা বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নেই, এবং যাদের কাছে সব কিছুর ইতিহাস আছে। তারা বলবেন যে সেই জাতি কে যে তোমার সাক্ষী? তখন নূহ আলাইহিস সালাম বলবেন আমার সাক্ষী হলো উম্মতে মুহাম্মাদি, আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত তারা হলো আমার পক্ষের সাক্ষী। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে উপস্থিত করবেন। তোমরা কি জানো নূহ আলাইহিস সালাম তার কওমকে তার দ্বীনের দাওয়াত আমি আল্লাহর তাওহীদের বাণী পৌঁছে দিয়েছে? তারা বলবেন যে হ্যাঁ আল্লাহ, আমরা জানি আপনার পয়গাম্বর নূহ আলাইহিসসালাম তার জাতিকে সমস্ত কিছু পৌঁছে দিয়েছেন, এবং সমস্ত বর্ণনা উম্মতে মুহাম্মাদি নূহ আলাইহিসসালামের জীবনের ঘটে যাওয়া সব কিছু বর্ণনা করবেন। সুবহানাল্লাহ। তখন উম্মতে মুহাম্মাদির এই সাক্ষ্য দেওয়া দেখে তখন নূহ আলাইহিসসালামের সম্প্রদায় তারা বলবেন যে তোমরা কিভাবে সাক্ষী হলে, কারণ তোমরা তো ছিলে না, তোমরা তো আমাদের সময় ছিলে না, তাহলে তোমরা কিভাবে এটা জানলে? তখন উম্মতে মুহাম্মাদি তারা বলবেন যে হ্যাঁ আমরা ছিলাম না, তবে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি কিতাব দ্বারা জেনেছি, এবং আমরা নূহ আলাইহিস সালামের উপরে ইমান এনেছি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আখিরি নবী। সমস্ত নবীদের শরীয়তের প্যাকেজ হলো উম্মতে মুহাম্মাদি বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সমস্ত নবীদের অনেকগুলো পথ, ছোট ছোট পথকে একত্রিত করে যেরকম মহাসড়ক তৈরি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের সমস্ত নবীদের শরীয়তকে একত্রিত করে মহাসড়কের মতন উম্মতে মুহাম্মাদিকে একটি দীন ব্যবস্থা দিয়েছেন, পরিপূর্ণ দীন ব্যবস্থা, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদি পেয়েছে, তা হলো দীন ইসলাম। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদির পক্ষে সাক্ষী দিবেন, এবং এই কেবলা পরিবর্তনের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে সর্বশেষ মেসেজ দিয়েছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা জেনে নিব যে কেবলা পরিবর্তন হওয়াটাকে কারা কিভাবে নিয়েছেন, অর্থাৎ এই কেবলা পরিবর্তন মেনে নেয়াটা ইমানের একটি অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার, নামাজ পড়েছি। আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তে হবে, তখন কাবা ঘরের দিকে ফিরেই নামাজ পড়তে হবে। হাজার বছরের ঐতিহ্য অথবা কে কি বলল সেটা কোনো ইমানদার দেখবে না, বরং আল্লাহর নির্দেশটাকেই তারা বড় করে দেখবে। এই আয়াতের মাধ্যমে এই শিক্ষাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন।
2: ধন্যবাদ মাওলানা হাফেজ মুফতি মোহাম্মদ আব্দুল কাদের তাওহীদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্য নির্ভর তাফসির পেশ করলেন। আসুন এই তাফসির শোনার মাধ্যমে আমরা যেন আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি, এবং সেই আলোকে আমাদের জীবনে তা বাস্তবায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, তার নৈকট্য এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি। সম্মানিত শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে। আমাদের এই ধারাবাহিক তাফসিরুল কোরআন অনুষ্ঠান প্রতি শুক্রবার দুপুর 2:20 প্রচারিত হয়। আগামী অনুষ্ঠান আপনাদের সকলকে শোনার জন্য সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পবিত্র কুরআনের ধারাবাহিক তাফসীর অনুষ্ঠান তাফসীরুল কুরআন। উপস্থাপনায় ছিলেন মাওলানা কাজী মারুফ বিল্লাহ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
4: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠানমালায় এবারে রয়েছে ভক্তিমূলক নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ তজিরুল ইসলাম।

0: আপনারা মোহাম্মদ তজিরুল ইসলামের কণ্ঠে ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বৃক্ষরোপণের গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। গানের কথা এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। চলতি বছরের জুন মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 26% বেড়েছে। বৈশ্বিক অর্থনীতি অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও তৈরি পোশাক, চামড়া, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য এবং কৃষি পণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধির কারণে এ সাফল্য এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সর্বশেষ হিসাব অনুযায়ী 2026 সালে জুন মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি ক্ষেত্রে আয় করেছে $420 কোটি। 2025 সালের একই মাসে এ আয় ছিল $334 কোটি। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, জলবায়ুগত কারণে বাংলাদেশে জুলাই ও আগস্ট মাসে সবসময় বন্যার ঝুঁকি থাকে। এ সময় দেশের প্রধান নদীগুলোর অববাহিকা ও উজানে ভারী বৃষ্টিপাত হয়, যা দেশের বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। তিনি বলেন, সে কারণেই এবার জুলাই ও আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হাওড়া অঞ্চলের মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের সুবিধার্থে দেশের সকল উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে বোরো ফসল রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে নদী ও খাল খনন কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে। আজ সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মৎস্যজীবী ও সাধারণ মানুষের অগ্রাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। পাকিস্তানের সড়ক দুর্ঘটনায় অন্তত 40 জন নিহত হয়েছে। আজ দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাদে পড়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বেলুচিস্তান ও প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র জানান, বাসটি বেলুচিস্তানের শেরানি জেলা থেকে যাত্রা শুরু করে পরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবেশ করার পরপরই গাড়িটি এই দুর্ঘটনার মুখে পড়ে। এই ঘটনায় আরও 8 জন যাত্রী গুরুতর আহত হয়েছে এবং তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাস দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতা আগামীকাল শুরু হচ্ছে। শেষ হবে আগামী বৃহস্পতিবার। খামেনির দাফন অনুষ্ঠানে অন্তত 2 কোটি মার্কিন মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, খামেনির দাফন অনুষ্ঠানে শতাধিক দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি অংশ নেবেন। আয়াতুল্লাহ আলী খামেনির তার নিজ শহর মাশহাদে দাফন করা হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার শুরুর দিকে খামেনি নিহত হয়। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে আজ রাত 12টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া মিশরের মোকাবেলা করবে। মিয়ামিতে আগামীকাল ভোর 4টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে এবং সকাল 7:30টায় কানসাসে ঘানায় বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া। এদিকে ফিফা বিশ্বকাপে স্পেন, পর্তুগাল এবং সুইজারল্যান্ড তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে শেষ 16 নিশ্চিত করেছে। লস অ্যাঞ্জেলসে অস্ট্রিয়াকে 3-0 গোলে পরাজিত করে স্পেন এবং টরেন্টোতে পর্তুগাল 2-1 গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। এছাড়া ভ্যাঙ্কুভারে আলজেরিয়ার বিপক্ষে 2-0 গোলের ব্যবধানে সহজ জয়লাভ করে সুইজারল্যান্ড। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। হচ্ছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের নাট্য অনুষ্ঠানে।

আজ কি নাটক অরণ্য। রচনা মোহাম্মদ বাকির, প্রযোজনা মোহাম্মদ সাদিকুর রহমান, নাট্যানুষ্ঠান অরণ্য।

0: ওরে বাবা,
1: বাস এতেই ভয় পেয়ে গেলি?
0: পাবো না, যে বড় বড় খাদ, গাড়িখানা একবার বেসামাল হলে উপায় নেই।
1: প্রথম প্রথম আমি অমন ভয় পেতাম, এখন অভ্যস্ত হয়ে গেছি। ড্রাইভারদের উপর এখন আর ভরসা করি না, নিজে ড্রাইভ করি। তবে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, ওর উপর তো কারো হাত নেই।
0: তা যা বলেছিস, ভাগ্যের উপর হাত থাকলে কি আর পাটা হারাই?
1: এত বড় একটা অ্যাক্সিডেন্ট করলি, কিছু জানতেই পারলাম না। জানবই বা কেমন করে, ফরেস্টের চাকরি করি, থাকি জঙ্গলে। যখন জানলাম, এসে দেখি চিকিৎসার জন্য বিদেশে গেছিস।
0: ছমাস তো বিদেশেই কাটল, কিছুই হলো না। মাঝখান থেকে বাবার অনেকগুলো টাকা খরচা গেল, অথচ ডান পাটা কেটে শেষ পর্যন্ত বাদ দিতেই হলো।
1: তবুও তো ধনী মা বাবার সন্তান তুই, কোনো কিছুরই অভাব নেই। তোর জায়গায় অন্য কেউ হলে?
0: তা বুঝি, ডান পাটা ছাড়া বাকি সব আছে। টাকায় সম্ভব হলে বাবা তাও কিনে দিত। চোখ দুটোর কিছুই হয়নি রে, সবুজ লাল নীল সেই পুরাতন পৃথিবীটা সব স্পষ্ট দেখতে পাচ্ছে, আগের মতোই চলছে।
1: আচ্ছা শহীদ, এবার একটা বিয়ে করে ফেল, খালামাকেও তাই বলে এসেছি।
0: তা হয় না রে, পুরনো সব কিছুর সাথে পুরনো আমি যে আর নেই। আগের মতোই মনের প্রজাপতি এখনো আকাশে উঠতে চায়, দুরন্ত তারুণ্য এখনো সব কিছু ভেঙে দেবার স্পর্ধা করে, কিন্তু যখন দেখি ওরা সবাই করুণা দিয়ে আমার অস্তিত্বকে গ্রাস করতে যাচ্ছে, তখন না না, মানুষের করুণাকে আমি ঘৃণা করি। খামরুল,
1: কে আবার তোকে করুণা করেছে?
0: ওই মেয়েটির কথাই ধর না, আমার বোনের ভাষায় দুধে আলতে যার গায়ের রং, মোনালিসার মতো যার হাসি। কিন্তু তুই বল, শিক্ষা দীক্ষা বংশ আভিজাত্য সব দিক থেকেই যার কিছুরই অভাব নেই, সে কেন আসবে একটা পঙ্গু ক্রাঁচে ভরা স্বামীকে বরণ করে নিতে? করুণা, বুঝলি, সবাই আমাকে করুণা করতে চায়।
1: কিন্তু একজনের সঙ্গে তো তোর একটা ঘনিষ্ঠতা ছিল।
0: ঘনিষ্ঠতা তো মানুষকে সব কিছু দিতে পারে না। মনে কর আমার ডান পাটার মতোই সেও হারিয়ে গেছে। হ্যাঁ রে, ভাবি কেমন আছে?
1: গেলে দেখবি।
0: আই আনফরচুনেট, দুর্ঘটনার ফাঁকে তোর বিয়েটাও খাওয়া হলো না। এই সাবধান, সামনে মস্ত বড় খাদ।
1: ও ভাবতে হবে না, গাড়ি ঠিকই বেরিয়ে যাবে।

0: কিরে চুপ কেন? খালা আম্মাকে অনেক বলে কয়ে তোকে নিয়ে এলাম। কি বলি না তো, পরিবেশটা কেমন লাগছে?
1: ভালো। দুপাশে গভীর অরণ্য, মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা, উত্রায়ের ঝাঁকুনি, বন্য পশুদের ছুটোছুটি, গাড়ির শব্দে চমকে ওঠা হরিৎসাবকের দৌড়। পূর্ব
0: ফরেস্টের চাকরিটা তোর হলেই ভালো হতো।
1: তা যে বলেছিস, কিন্তু বাঘের ভয়ও যে আছে।
0: আরে সেখানে তো জীবনের থ্রিল।
1: হ্যাঁ থ্রিল ভালো, যদি নিজের কোনো সর্বনাশ ডেকে না নে।

0: এসে গেলাম, এই আমার বাংলো। কালাচাঁদ, কালাচাঁদ,
1: কালাচাঁদ হাতে গেছে।
2: এই বুঝি তোমার তিন দিন কাণ্ডজ্ঞানের একটু সীমা থাকা উচিত।
0: আর ঝগড়াটা না হয় পরেই করো। বলেছিলাম না, জঙ্গলে যখন একা একা খারাপ লাগে তখন একজন সাথী নিয়ে আসবো, তাই আনলাম। কিরে শহীদ, নেমে আয়। ও দাঁড়া, আমি ধরছি।
3: না না, আমি নিজেই পারবো।
2: শহীদ ভাই, আপনি
0: কে? শর্মিন,
4: পরিচয় তাহলে আছে। যাক বাবা, বাঁচা গেল। পরিচয় করিয়ে দেওয়াটা কি ঝামেলা?
3: তোর সম্বন্ধী আর আমি, আমরা তো একই ক্লাবে যেতাম।
4: থাক বাবা, এত কিছু জানার দরকার নেই। শর্মিন, ঘরে কিছু আছে তো? খিদের জ্বালায় পেট চোঁচো করছে।
2: হ্যাঁ, যাচ্ছি।
4: চল শহীদ, ভেতরে চল।

0: ভেরি সরি, আর বসতে পারছি না ভাই। এমনিতে দেরি করে ফিরেছি, না জানি কত কাজ জমে রয়েছে, বিকেলে তোকে নিয়ে বেরোবো।
1: সে তোকে ভাবতে হবে না, কালা চাঁদ রয়েছে, ওকে নিয়ে ঘোরা যাবে।
0: হ্যাঁ হ্যাঁ, কালা চাঁদ ঠিকই পারবে, সমস্ত আনাচে কানাচে তার পরিচিত। ইস, হাতটা ভেজে গেছে, তোর ভাবি যাবার কোথায় গেল?
2: এই তো এসে গেছি, দেখি।
0: এ কি, গোলাপ ফুল?
2: নতুন গাছটায় ফুটেছে, দেখি দেখি। আহ, সোজাই দাঁড়াও না।
0: বাহ বাহ বাহ বাহ, চমৎকার! আমার কোটের রংটাই পাল্টে গেছে, দেখলি শহীদ? তোকে সাথে এনে কত লাভ হয়েছে। ভেবেছিলাম তিন দিনের কথা বলে সাত দিনে ফিরেছি, এবার নিস্তার নেই, কিন্তু তুই সঙ্গে আসাতে সে ভয় তো থাকলোই না, উল্টো প্রেমটা কেমন জমেছে দেখলি।
2: তুই যাবে?
0: যাচ্ছি যাচ্ছি, আসি রে শহীদ।
2: কি ভাবছেন?
1: কই, কিছু না তো।
2: আচ্ছা শহীদ ভাই, ইচ্ছা করলে কি কারো সংসারে আগুন লাগানো যায়?
1: নিশ্চয়ই না, সংসার তো আর পুতুল বিয়ের ঘর নয়। হঠাৎ এই প্রশ্ন কেন?
2: কেন এসেছো এখানে?
1: আমি ঠিক আসিনি, বলতে পারো একজন বন্ধু তার বন্ধুর সমবেদনা নিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে।
2: মিথ্যে কথা, এসেছো আমার পুরাতন ভুলের সুযোগ নিতে, সুন্দর সংসারকে ভেঙে দিতে।
1: তার মানে?
2: তুমি আমাকে পাওনি, নিজেও সুখী হতে পারোনি, তাই চাও না আমি সুখে থাকি, শান্তিতে থাকি।
1: এটা তোমার ভুল জানা, তোমার অশান্তি আমি আবার কবে কামনা করলাম?
2: করনি?
1: একজন পঙ্গু অথর্ব তোমার জীবন থেকে যদি সরে গিয়ে থাকে, তবে সে তো তোমার সুখের জন্যে।
2: শুধু কি আমার জন্যে?
1: আমার জন্যেও, কারণ প্রেমের তরিতে ভর দিয়ে করুণার সাগরে আমি তুলিয়ে যেতে চাইনি। এখন আর অতীতের ছেঁড়া পাতাগুলোকে জড়ো করে কি লাভ বলো?
2: লাভ ক্ষতির হিসাব করে দেখিনি, কিন্তু বর্তমান আমার কাছে অসহ্য, পীড়াদায়ক।
1: তুমি কি বলতে চাও আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কথা ভেবেই যেতে পারি না।
2: মানে?
1: এখন চলে গেলে কামরুলের মনে একটা সন্দেহ দানা বাঁধবে, যার পরিণতিতে তোমাদের সংসার জীবনে অশান্তি নেমে আসতে পারে। তুমি কি তাই চাও?
2: মাথাটা ঘুরছে আমি, না না, আমি ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না।
1: শর্মিন।

0: আজ মাঘী পূর্ণিমা, পাহাড়িয়ারা নাচে খানে মত্ত। শুনেছি ঠিক এমনই দিনে পাহাড়িয়া তরুণ তরুণীরা বরণ করে নেয় আপন জনকে। হয়েছে দুটি তরুণ তরুণী, হয়তো ভাবি কালে স্বপ্নে বিভোর।
1: একটু কোথা বলবো বলা, তোকে এখানে ডেকেছি বিন্তি।
2: বল কি নে, কি বলবি?
1: তুই আবার আমার ঘরকে ফেরায় চল বিন্তি।
2: না না সাংমা, একবার যে গলদ হয়ে গেল তার আমি ফেরায় নিতে পারবো না গ। বুনে বুনে ঘুরে বেড়ায়, মনে সুখে পাহাড়ে পাহাড়ে ছুটে বেড়ায়, তবু তবু আর খাঁচার পাখির মতো ডানা ঝাপটাতে লড়ি গো। মনে আমার যত শখ ছিল, সোহাগ ছিল, সব হারায় গেছে গো, সব হারায় গেছে।
1: তাকে আবার আমি জাগায় তুলবো, নতুন করে ভালোবাসবো।
2: নতুন নতুন করতে চাইলে কি সব নতুন করা যায় গো? যায় না, নতুন হতে আমরা আর পারবো না গো।
1: বিন্তি
2: বিন্তি হারায় গেছে, বিন্তি অনেক দূরে হারায় গেছে, বিন্তি অনেক দূরে হারায়।
3: বাবু
0: চলেন
3: যাই।
0: চলো,
3: রাস্তাটা একটু ভাঙ্গা, আমার ধৈর্য পারন।
0: খুব পারবো রে, তুই যা। বাহ, জায়গাটা তো বেশ চমৎকার। এক পাশে ছোট্ট একটা ঝর্ণা ছর ছর করে পানি পড়ছে, অন্য পাশে সারি সারি কাঁঠালি চাপার গাছ, পরন্তু সূর্যের আলো পড়েছে ঝর্ণার বুকে। চল কালাচাঁদ, ওখানটা কিছুক্ষণ বসে।
3: হ্যাঁ বাবু, তাই ভালো।
0: আচ্ছা, ও যে বড় গাছটার নিচে এক দৃষ্টি ঝর্ণার দিকে চেয়ে রয়েছে, একটা মেয়ের মতো মনে হচ্ছে না?
3: হ্যাঁ গো বাবু, শুনিয়া বিবি বড় লেখাপড়া জানা মেয়ে গো। এখন বড় বাবুর অফিসে টাইপের কাজ করে। বড় দুঃখ লাগে গো বাবু, বড় দুঃখ লাগে।
0: কেন রে, কি হয়েছে?
3: এই ফরেস্ট অফিসেই চাকরি করতো আমিন সাহেব, এই সুনিয়া বিবি তেনারে আনছিল, তেনার জন্য মা বাবা সারে আইছিল। আজ দুই মাস ধরে তেনার কোনো খবর নাই।
0: পালিয়েছে বুঝি?
3: কি যে বলেন বাবু, উনি ছিলেন ফরেস্ট অফিসের ছোট বাবু, দুই মাস আগে জঙ্গলে গেলেন কাজ তদারক করতে, আর ফিরে আইলেন না।
0: হারিয়ে গেছেন?
3: না গো, পাগলা হাতির পায়ের নিচে পড়ছেন, জমিরালি নিজের চোখে দেখছে, লাশ পাওয়া যায় নাই, হয়তো বাঘ ভল্লুকে লইয়া গেছে।
0: সত্যি মর্মান্তিক।
3: কিন্তু কে শুনিয়া বিবি কিছুতেই বিশ্বাস করে না, একটা চাকরি লইয়া এইখানে পড়ে আছেন, এমন শিক্ষিত মায়া মানুষের এই টাইপের কাম কি শোভা পায়?
4: সোনিয়া বলো তোমার।
5: হ্যাঁ স্যার, এই সামান্য একটু বাকি,
4: একটু তাড়াতাড়ি করো।
5: জি স্যার, হয়ে গেছে।
4: এই দেখো, এক পৃষ্ঠা টাইপ করতে হয়েছে পাঁচটা ভুল।
5: ভুল মানে স্যার, একটু তাড়াতাড়ি করতে গিয়ে শেষে।
4: বসো, তোমার বাবা কি চলে গেছেন?
5: ভবিষ্যতে আর এমন হবে না স্যার।
4: কাজের তো কোনো কৈফিয়ত চাচ্ছি না, তুমি তো নিজেও জানো আমিনের স্ত্রীকে বসিয়ে বসিয়ে বেতন দিতে আমাদের আপত্তি নেই।
5: কিন্তু স্যার, আমি দশজনের সাথে কম্পিট করেই চাকরি নিয়েছি।
4: তা কি কেউ অস্বীকার করেছে নাকি?
5: তবে যে বললেন,
4: তুমি কি আমিনের স্ত্রী নও?
5: হলেও সেই অধিকার আমি বসে বসে বেতন চাই না।
4: চা খাবে?
5: জি না, হঠাৎ উত্তেজিত হয়ে পড়েছিলাম স্যার, ক্ষমা করে দেবেন।
4: দেখো, আমিন ছিল এই অফিসের দ্বিতীয় ব্যক্তি, তাকে ছোট ভাই হিসাবেই দেখতাম, সেই সুবাদেই তোমাকে স্নেহ করি।
5: আপনি আমাদের জন্য অনেক করেছেন স্যার, সেদিন কোনো দিন ভোলার নয়।
4: এটা কিন্তু বেশি বলে ফেলেছ। যাক, এটা তো সত্য, আমি তোমার মঙ্গল চাই, সুখ চাই।
5: সুখ আর পেলাম কই স্যার, সুখের জন্য সব ছেড়েছি, বাবা মার চোখের পানি, ভাই বোনের স্নেহ মমতা সব, কিন্তু কিন্তু কিছুই তো পেলাম না স্যার।
4: সোনিয়া, আমার কথাটা রাখো প্লিজ, তোমার বাবার মনে আর কষ্ট দিও না।
5: বহু আগেই তো এদেরকে ছেড়ে এসছি, কেন অযথা নতুন করে কষ্ট করতে আসেন?
4: তিনি তো বাবা, তোমার জন্মদাতা, মেয়েকে ফিরিয়ে নিতে এসেছেন। আচ্ছা, এই বুড়ো বয়সে তিনি বারবার আসছেন, তোমার কি এতটুকু মায়া হয় না?
5: হয় স্যার, হয়, এত মায়া হয় যে হৃদয় ভেঙে যেতে চায়। তিনি আমাকে কত ভালোবাসেন আপনাকে বুঝিয়ে বলতে পারবো না স্যার। তার উৎসাহ না পেলে লেখাপড়া আমার হতো না। আমাদের বিয়ে তো বাবার অন্তরের দোয়া ছিল স্যার, হয়তো সমাজের চাপে বাহ্যিক স্বীকৃতি দিতে পারেননি।
4: আর সেই বাবা আজ কাঙালের মতো ঘুরছেন, যাকে সামনে পাচ্ছেন তাকে ধরছেন। জানো, গতকাল আমার হাত দুটি চেপে ধরেছেন, বলেছেন যে করেই হোক তোমাকে রাজি করাতে হবে।
5: কিন্তু স্যার, আমিনের প্রতি কেমন করে অবিচার করব? আপনি তো শুনেছেন ও চেয়েছিল কলেজে অধ্যাপনা করতে, একমাত্র একমাত্র আমার ইচ্ছা এখানে চাকরি নিয়েছে, সেই আমিনকে ছেড়ে আমি কেমন করে যাব স্যার?
4: কিন্তু কিন্তু সোনিয়া, সে তো নেই।
5: মিথ্যে কথা, না না স্যার, দোহাই দোহাই আপনার, লোকে যা খুশি বলুক কিছুই আসে যায় না। আপনি আপনিও কথা বলবেন না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না।
6: কালাচাঁদ, কালাচাঁদ,
7: বাইরে যাবে বুঝি শহীদ ভাই?
6: হ্যাঁ,
7: তোমার বন্ধু তো আজ দুপুরে আসেনি, তাই কালাচাঁদ খাবার নিয়ে গেছে, এক্ষুনি হয়তো এসে যাবে।
6: ঠিক আছে, একাই যেতে পারবো?
7: না না, একা যাবে কেমন করে, পথঘাট তো কিছুই জানা নেই, তাছাড়া গভীর জঙ্গলে কোথায় কি আছে
6: সে বুঝে নেওয়া যাবে, কচি খোকা তো আর নয়।
7: খুব রেগে আছো তাই না?
6: কোথায়?
7: আসলে সেদিন আমার মাথা ঠিক ছিল না, না বুঝি তোমাকে শক্ত কথাকটি বলেছি, মাফ করে দিও শহীদ ভাই।
6: শর্মিন,
7: কি হলো, দাঁড়িয়ে রইলে যে, বসো না।
6: বেলা পড়ে এলো, একটু ঘুরে আসি, এসেছি যখন জায়গাটা ভালো করে দেখে যাই।
7: দেখার সময় অনেক পাবে, এখন বসো তো।
6: অনেক কোথায়, কাল পরশু নাগাদ চলে যাচ্ছি।
7: না
6: না, মানে
7: যাওয়া হবে না, শুনেছি বেশ কিছুদিন থাকার ইচ্ছা নিয়ে এসেছো।
6: এসেছিলাম, কিন্তু এখন মনস্থ করেছি চলেই যাব।
7: কেন, আমার উপর রাগ করে?
6: ভালো লাগছে না।
7: তোমার উপর জোর করার অধিকার হয়তো নেই, তবু বলছি চেও না, এসেছো যখন অন্তত আরো কিছুদিন থেকে যাও।
6: সেটা সম্ভব নয়,
7: চলে গেলে খুব দুঃখ পাবো।
6: এটা কিন্তু বারবারই হচ্ছে।
7: তা তো বলবি, নইলে এমন একদিনও ছিল আমাকে না বলে ফুটবল খেলতেও যেতে না।
6: সেদিন তো আর নেই,
7: তাই বলে তার স্মরণে কি এতটুকু সৌজন্য থাকবে না?
6: ঠিক আছে, আর কিছুদিন থেকেই যাব।
7: বসো, তোমার জন্য এক গ্লাস লেবু শরবত করে আনি।
6: না, তার দরকার নেই।
7: বলো কি, লেবু শরবত যে তোমার সবচেয়ে প্রিয় জিনিস ছিল।
6: প্রিয় জিনিস ছিল সেই যখন ফুটবল খেলতাম তখন, এখন কেন সে মনে আছে?
7: শহীদ ভাই, আমার সম্বন্ধে তুমি কি ভাবো?
6: কেন,
7: যতটুকু স্বার্থপর ভাবছো ততটুকু আমি নই। তোমার অ্যাক্সিডেন্ট না ঘটলো হয়তো পারতাম না, যতই লেখাপড়া শিখি না কেন, আমরা যে অপলা নারী, মা বাবাকে অস্বীকার করার মতো শক্তি কোথায়?
6: ওসব বলে অযথা কেন কষ্ট দিচ্ছ? পৃথিবীর কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।
7: সুখ তো সোনার হরিণ, ওকে ছুটে ধরা যায় না।
6: জানি
7: কি জানো, তুমি ভেবেছো আমি সুখী নই,
0: না না, ওসব নয়। ওই যে তুমি বললে সুখ হচ্ছে সোনার হরিণ,
7: তুমি নিশ্চয়ই কিছু গোপন করছো। হয়তো তোমাকে কেউ বলেছে আমি সুখী নই, কিন্তু যে বলেছে সে মিথ্যুক। না আর কি করেই বলেছে, আমার কোনো দুঃখ নেই,

0: জানো শর্মিল, আজও পারলাম না। সোনিয়া কিছুতেই রাজি হলো না। তোমার কথাই হয়তো ঠিক, কিন্তু সারাটি জীবন কি এভাবে চলবে বিশ্বাসই করতে চায় না। আচ্ছা বলো তো, কেমন করে বোঝাবো যে এটা দিবালোকের মতো সত্য যে আমিন আর কোনোদিন ফিরে আসবে না? কি হলো, উঠে যাচ্ছ যে?
1: আজে বাজে কথা শুনতে আমার ভালো লাগে না।
0: একটা মেয়ের জীবন মরণ তাহলে আজে বাজে কথা?
1: নিজের জীবন ছেড়ে অন্যের জন্য তো শখ কেন?
0: নিজের আবার কি হলো?
1: কেন, কিছুই নেই নাকি?
0: কই না তো,
1: কিন্তু অন্যের কাছে বলে বেড়ানো কেন? বাবা পাওয়া যায় বুঝি?
0: অন্যের কাছে কি বলেছি একটু পরিষ্কার করে বলো না।
1: আকাশ থেকে পড়লে যে।
0: কি যে বলছো, বিশ্বাস করো শর্মিন, আমি কিছুই বুঝে উঠতে পারছি না।
1: বিয়ে করে তুমি সুখী হওনি?
0: কে বলেছে?
1: সোজা উত্তরটাই দাও না।
0: তোমার কি মনে হয়?
1: বলতে কি দ্বিধা হচ্ছে?
0: শর্মিন, অসুখী হয়েছে কিনা কোনোদিন আমি চিন্তা করিনি।
1: আমাকে বলতেই যত ঘোর প্যাচ, বন্ধুকে বলতে তো দ্বিধাবোধ করনি।
0: জানো তো, দুজন অফিসারের কাজ আমাকে করতে হয়, ফুরসতই নেই। আবার ওসব ভাববো কখন?
1: শহীদ ভাইকে তুমি কিছু বলনি?
0: শহীদকে? কই, এমন কিছু বলেছি বলে তো মনে হয় না। কখন বললাম, কোন প্রসঙ্গে? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, একদিন বলেছিলাম স্বপ্নের সাথে বাস্তবকে মিলাতে নেই, এতে সমস্যা বাড়ে। এখানে হয়তো ভুল বুঝে বসে রয়েছে, পাগল আর কি।
1: অতীতে তোমার কোনো স্বপ্ন ছিল?
0: স্বপ্ন? স্বপ্ন নিয়েই তো মানুষের জীবন, কিন্তু বাস্তবের সাথে সংঘাত ঘটিয়ে নয়। স্বপ্নের স্থান স্বপ্নলোকে, বর্তমানকে ছেড়ে কিংবা ভবিষ্যৎ অন্ধকার করে নয়। এই ধারণা আমাদের বিয়েটা একেবারে সনাতন পদ্ধতির, কেউ কাউকে জানতাম না, দুজন হয়তো দু ধরনের স্বপ্ন দেখতাম। এখন এই বাস্তবকে অস্বীকার করলে চলবে? কম্প্রোমাইজের মাধ্যমে মানিয়ে নিতে হবে, তাই হয়তো বলেছিলাম।
1: কি স্বপ্ন ছিল জানতে ইচ্ছে করে?
0: না, স্বপ্নের সাথে অনেক রং থাকতে পারে, বাস্তবে কেউ সবটা পায় না।
1: কেউ না?
0: না।
1: তাহলে মনের মতো কথাটা কি মিথ্যা?
0: সম্পূর্ণ বললে ভুল হবে। শহীদ এককালে বলতো, মনের মতো করে নেবার চেষ্টা বলে একটা কথা আছে, যা বাস্তবে পেলাম তাকে অস্বীকার করার পথ নেই, তবে কেন তাকে মনের মতো করে নেব না? বিশ্বাস করো শর্মিন, আমি অসুখী নই।
1: আমি বিশ্বাস করি না এসব তোমার
0: তর্ক। থাক শর্মিন, পাশের ঘরে শহীদ রয়েছে, তাছাড়া রাতও কম হয়নি, কাল আবার শিমুলগড় যেতে হবে।
1: শিমুলগড়? অর্থাৎ আরো দুদিন বাইরে? আচ্ছা, তোমার কি মন বলতে কিছুই নেই? আমাকে আমাকে এভাবে একা ফেলে যেতে তোমার কষ্ট হয় না? নাকি ভেবেছ আমি সোনিয়া?
0: সোনিয়া? সোনিয়া অবাস্তবে বিশ্বাসী, আমি বাস্তবকে শ্রদ্ধা করি। লক্ষ্মীটি, রাগ করো না, আর মাত্র কটা দিন।
1: তোমার কি ভয় করে না? ঘরে একজন অবিবাহিত পুরুষ যদি পালিয়ে যাই?
0: দেখো, যে পালিয়ে যায় তাকে পাহারা দিয়ে রাখা যায় না। আসলে তুমি খুব রাগ করে আছো, চলো বাইরে চাঁদের আলোতে একটু ঘুরে আসি।
1: না,

0: প্রতিদিন লোকটা এখানে আসে আমার জন্যে? ছি ছি ছি, কি ভাবছি, একটা পানি খোরা হয়তো, মনে অনেক দুঃখ। ইস, আকাশটা মেঘে মেঘে ছেয়ে গেছে, প্রচণ্ড ঝড় আসবে। আচ্ছা, লোকটা কি দেখতে পাচ্ছে না, একেবারে তন্ময় হয়ে বসে আছে। সন্ধ্যাও হয়ে এলো, ঝড় এলে যাবে কেমন করে? একে তো ঝড়, তার উপর জঙ্গলের পথঘাট, হয়তো কিছু খেয়াল নেই। লোকটা পঙ্গু? না না, আমি যাই। এই যে শুনছেন।
1: হ্যাঁ, আমাকে কিছু বলছেন?
0: কিছু দেখতে পাচ্ছেন না?
1: না তো, কি হয়েছে?
0: আকাশটা মেঘে মেঘে ছেয়ে বসছে, ভীষণ ঝড় আসবে।
1: ঝড়? তাই তো, তা আসল ঝড়, অনেকদিন ঝড়কে দেখিনি।
0: মানে
1: শহরে থাকে কি না, দালান কোঠার মাঝে কি ঝড়কে দেখা যায়? সেই যে কবে ছোট্টবেলায় গ্রামে থাকতে দেখতাম, দেখতাম কি, বৈশাখে ঝড়ে ছুটে যেতাম বাইরে, কর কর করে পাতলাঘাত হতো, মরাত মরাত করে গাছের ডাল ভেঙে পড়তো, আর দল বেঁধে আমরা ছুরি ভরে আম কুড়াতাম। বহুদিন পরে সেই ঝড় আবার আসছে, আমি যেন বাল্যকালে গ্রামে দাঁড়িয়ে আছি, দুটো ছুরি নিয়ে, গাছে গাছে ভর্তি আম, একে একে ঝড়ে পড়ছে।
0: আশ্চর্য, ঝড় এলে যাবেন কেমন করে, খোড়া পানিও তো মরতে হবে।
1: হোয়াট, কি ভেবেছেন আমাকে? গেট আউট, আই সে ইউ গেট আউট।
0: সরি, বসেছিলাম, উপকার করতে এসে দেখছি এই যে বদ্ধ পাগল।
1: এই যে ম্যাডাম, শুনুন।
0: বলুন।
1: প্লিজ, কিছু মনে নেবেন না, রাগের মাথায় কিছু খেয়াল ছিল না, ভুলে গিয়েছিলাম আপনি আমার অপরিচিতা কেউ, নিতান্ত উপকারের জন্য এসেছিলেন।
0: আকাশের অবস্থা কিন্তু ভালো নয়।
1: দেখুন দেখি কি করে ফেললাম,
0: ঝড় বুঝি শুরু হয়ে গেল। চলুন তো, তাড়াতাড়ি চলুন।
1: আপনি যান, আমি একাই যেতে পারবো।
0: এই যে পড়ে গেলেন, ধরুন আমার হাত ধরুন।
1: না না, আমি পারবো, আপনি যান।
2: কি রে শহীদ, এখন কেমন আছিস?
1: ভালো।
2: ভাগ্যিস সোনিয়া ছিল, তা না হলে
1: কি হতো?
2: তেমন কিছু না, খালা আমার কাছে কৈফিয়ত দিতে দিতে আমার জানটা যেত।
1: মরাই তো বরং ভালো ছিল,
2: ওটা তো সহজ ব্যাপার। দেখি দেখি, আমাকে দেখি কি যেন লুকুচ্ছিস।
1: আমার চিঠি।
2: আরো কিছু আছে?
1: সেই মেয়েটির ফটো।
2: তাই তো দেখতে চাই, দে। বাবা বাবা, ওয়ান্ডারফুল, একেবারে ক্লিওপেট্রা। কই গো, এসে দেখে যাও।
3: কি হয়েছে?
2: এই দেখো, কেমন মনে হয়? হলো না, অপূর্ব সুন্দরী। তাই তো বলি, লুকিয়ে লুকিয়ে এতক্ষণ করছি কি, কোনো সারা শব্দ নেই।
1: ফটোটা দেখছিলাম, অন্যায় হলো?
2: আলবত না, দুদিন পরে যে আসছে তাকে এভাবে দেখতে হয়?
1: কোনো দিনই আসছে না, তবুও দেখছিলাম, ভদ্র চেহারা, তলে তলে কিনা করুণা করার ইচ্ছা।
2: এমন করুণার পদতলেও জীবন ধন্য, কি বলো শর্মিন?
3: হ্যাঁ,
1: তোকে দিলাম, দেখি পথ ছাড়।
2: আবার কোথায়?
1: একটু ঘুরে আসি।
3: তোমার শরীর এখনো সুস্থ হয়নি?
1: ঠিকই আছে,
2: কালাচাঁদকে সাথে নিয়ে যা।
1: ভয় নেই, এবার থেকে ঝড় তুফান দেখেই পথ চলবো।

0: তেল মালিশ করতে করতে হয়রান হয়ে গেলাম।
1: কিরে কালাচাঁদ, পায়ে কি হয়েছে?
0: তেল মালিশ করছি গো বাবু, বড় ব্যথা। ওইব না, তিন তিনটা দিন এক মিনিটও বসা নাই, খালি হাডা আর হাডা।
1: কোথায় এত হাঁটাহাঁটি করলি?
0: কালাচাঁদ, পারবো না, এমন কাম আছে নাই। আজকে বিকালে যখন পাহাড়ে যাবো তখন দেখবেন।
1: কোথায় নিয়ে যাবে?
0: ঝর্নার তীরে গো। প্রত্যেকদিন যেখানে যান ওইটা তো কিছুই না, আরো কত বড় বড় কত সুন্দর সুন্দর গাছ। আপনার জন্যই না তো কষ্ট করলাম।
1: আমার জন্য?
0: হ্যাঁ গো।
1: কেন রে?
0: আপনার ঝর্নার তীরে বসে থাকতে খুব ভালো লাগে, তার লেগেই তো এত কষ্ট করলাম।
1: কে বললো তোকে?
0: আমি কি আর জানি না, প্রত্যেক দিন ওই ঝর্নাটার তীরে গিয়া বসেন, তাই না আম্মা কইলেন, দেখতো কালাচাঁদ আরো সুন্দর ঝর্না আছে কিনা, তাই না তো খোঁজাখুঁজি। ওই তো আম্মা জানাই বসছেন। আচ্ছা আম্মা জান, আপনি কইছিলেন না আরো সুন্দর একটা ঝর্ণা খুঁজে বের করতে?
2: ওদিকে রান্নাঘরে সব পড়ে রয়েছে, সে খেয়াল আছে? আমি খুঁজে খুঁজে হয়রান, আর উনি দিব্যি বসে বসে বকর বকর করছেন। যা,
0: ইস, অত কষ্ট করলাম তার কোনো দামই নাই। ঠিক আছে, যাইতাছি।
2: সত্যি তোমার জন্য কালাচাঁদের খুব দরদ। সেদিন বলল, আচ্ছা নতুন বাবু ঝর্ণার পাশে বসে থাকতে খুব ভালোবাসেন না, আরো সুন্দর একটা খুঁজে দেখাবো। বললাম, বাবুর জন্য যখন এত দরদ, যা না।
1: ওই ঝর্ণাটির পাশে প্রতিদিন বসে কিনা তাই হয়তো ভেবে বসেছে, আসলে খুবই সরল।
2: আজ ওখানে যাচ্ছ বুঝি?
1: তুমিও পাগল হলে আমি যাবো ঝর্ণা দেখতে।
2: তাহলে লোকে যা ভাবে তাই কি সত্য?
1: লোকে আবার কি ভাবে?
2: না না, কিছু না। তুমি আর ঝর্ণার পাশে যেও না শহীদ ভাই।
1: কেন?
2: ওই যে রাধুনিটা প্রতিদিন বিকালে বসে থাকে, আসলে ওর ছায়া মারালেও পাপ। জানো, একটা সুপার আমিন ওই মায়ের বেনির ভাতে পড়ে শেষ হয়ে গেছে।
1: সেদিন মেয়েটার গুণকীর্তন করলে?
2: সেদিন? হ্যাঁ হ্যাঁ, তখন আসলে পরিচয় জানতাম না, ভেবেছিলাম স্বামী অন্তপ্রাণ, কিন্তু তা নয়। মায়া বিনী রাক্ষসী, মানুষকে গ্রাস করার তার পেশা, এখন ধরেছে তোমাকে।
1: নিজেই যে গ্রাসে পড়েছে, উদ্ধারের উপায় নেই, আবার কিনা অন্যকে গ্রাস। যারা খবরটা দিয়েছে না বুঝে নিতান্ত ভুল করেছে। সোনিয়াকে আমি চিনি শারমিন।
2: দুদিনের পরিচয় একজনকে চেনা যায় না শহীদ ভাই, যারা বলেছে ছোট থেকে তারা ওকে চেনে, ওদের ভুল হতে পারে না।
1: তর্কের খাতিরে না হয় মেনেই নিলাম, তবে ওরা যদি আবার আসে বলে দিও আমি ওদের কেউ নই, যদি গ্রাস করে ফেলে তাদের কোনো ক্ষতি হবে না। এতেও যদি না মানে বলো আমার ভালো মন্দ ভাববার অধিকার কাউকে আমি দিইনি, যা বুঝবার নিজেই বুঝে নেব।
3: যে কার দুজন ফিরে এসছে তাল পাতার সে পাই, শরীরে এতটুকু শক্তি নেই, এটা কি বিশ্বাসের কথা? ওরা ফিরে আসবে, আর আমিনপুর দ্বীপ পাগলা হাতি পায়ের নিচে।
1: কতদিন হলো?
3: প্রায় 2 মাস। মাঝে মাঝে মনে হয় না না না, আমিন ফিরে আসবে।
1: এখানেই বুঝি তার সাথে তোমার শেষ দেখা?
3: হ্যাঁ, তখন ছিল সকালবেলা, পাহাড়টার বুক ছিঁড়ে মাত্র সূর্য উঠেছে, সাম্পানে পা দিয়ে আবার ফিরে এলো আমিন, কানে কানে বলল, এখানে এসে বসো। বিকালবেলা সূর্যের আলোতে যখন ঝর্ণার জল চিকচিক করে উঠবে ফিরে আসব। তারপর সেই বিকেলে ঝর্ণার জল সাদা হলো, সাদা থেকে লাল হলো, আবার লাল থেকে কালো হয়ে অন্ধকার অরণ্যে মিশে গেল, কিন্তু কিন্তু আমিন ফিরে এলো না। আমি বসেছিলাম সারা রাত, কাঁঠালি চাপার কোনো গন্ধ সে রাতে টের পাইনি। শেষ রাতে চপচাপ শব্দ হলো, যে দেখি কার দুজন এসছে, বিবর্ণ মুখে আমার সামনে সে দাঁড়ালো। না না, আমি বিশ্বাস করি না।
1: আমিও বিশ্বাস করি না তোমার আমিন একদিন ফিরে আসবে।
3: প্রতিদিন শুধু আমার কথা শুনে যাচ্ছ, তোমার সব কিছু বললে না?
1: বলার মতো তেমন কিছু নেই, প্রেম হয়তো ছিল কিন্তু গভীরতা দেখার সময় পাইনি। কাহিনীহীন একেবারে সাদামাটা জীবন।
3: তবে কিসের প্রতীক্ষা তোমার?
1: কিসের প্রতীক্ষা? আমিও তো সেই প্রশ্ন করি, কিসের প্রতীক্ষা? ওই হারানোর টান কাটার কথা এতদিন হয়তো দোলায় মিশে গেছে, এছাড়া আর কি বা হতে পারে? আর সব তো আমার আছে।
3: তাই তো, যৌবন আছে, প্রাচুর্য আছে, আছে তোমার অনন্য সাহসিকতা।
1: তাহলে তাহলে তুমি বলো, কেন এই পাহাড়ের চূড়াটায় উঠতে পারি না? কেন পারি না ঝর্ণার উপর থেকে লাফ দিয়ে নদীর বুকে ছাপিয়ে পড়তে? আমার তো সব আছে, অতীতের দুরন্ত প্রচণ্ডতা এতটুকু বদলায়নি। এখনো পনান্তের সবুজ ঘাসে নিজেকে এলিয়ে দিতে ইচ্ছে হয়, অথচ কতগুলো করুণার চোখ এসে আমার স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে চায়, অতীতকে পঙ্গু করে দিতে চায়।
3: অতীত তো শুধু মাত্র ফেলে আসা ঘটনা মাত্র নয়, সেখানে যা রং ছিল, প্রচণ্ডতা ছিল, সম্পূর্ণ কি করে পঙ্গু হয়ে যাবে?
1: কিন্তু সামনের দিকে যখন তাকাই, দেখতে পাই কালো এক বিরাট অরণ্য, সূর্যের আলো পৌঁছানোর কোনো লক্ষণ নেই, শুধু প্রাণহীন প্রচণ্ড অন্ধকার।
3: আর সেই প্রাণহীন অন্ধকার যখন চারিদিক নীরব হয়ে আসে, কোথাও কোনো শব্দ থাকে না, তখন বুঝি তীব্রভাবে কাঠালি চাপার গন্ধ ভেসে আসে।
1: হ্যাঁ, সেখানেই তো আসল চালা। চারিদিকে পথের নিশানা নেই, অন্ধকার যখন বাড়তে থাকে, তীব্র গন্ধ আরো তীব্রতর হতে থাকে, আবার দিনের আলোতে একেবারে মিশে যায়, যেন কাঠালি গাছে একেবারে প্রাণের স্পন্দন নেই। কিন্তু অস্তিত্ব তো বিলীন হতে পারে না, অন্তরে অন্তরে আরো বেড়ে ওঠে, যেন যেন শুনিয়া স্লিপিং পিলের মাত্রা শুধু বেড়েই চলেছে। অথচ লোকালয় ছেড়ে এখানে এসেছিলাম অন্ধকারের চালাকে ভুলতে।
3: বেশি কষ্ট হলে না হয় ফিরেই যাও।
1: কোথায়? শহরে হাজার হাজার করুণা দৃষ্টির মাঝে? না, এখানে চালা থাকলেও করুণা নেই। কাঠালি চাপা নিজেই চলে মরে, কাউকে কিছু বলে না, অন্তত কারো করুণা সে নেয় না।
3: এমনি করে নীরবই আমরা একদিন শেষ হয়ে যাব। লোকে শুধু কাঠালি চাপার গন্ধের কথাই ভাবে, কিন্তু কিন্তু অন্ধকারে যে কত যন্ত্রণা ছিল তার কিচ্ছু জানবে না।
1: আমার অন্ধকারে তাই মনে হয়, ওখানে কোনো সূর্যোদয় নেই, চিরকাল হয়তো নীরব যন্ত্রণায় চলতে হবে। কিন্তু কিন্তু তোমার আমি তো ফিরে আসবে সোনিয়া।
3: কবে? আজও তো এলো না, জানো না সীমাহীন প্রতীক্ষার একটা রাত্রি, যে এক একটা যুগ কিছুতে শেষ হতে চায় না। আর কত? ওই তো ঝর্ণার পানি লাল হয়ে এসছে, এক্ষুনি কালো হয়ে যাবে, ঘনি আসবে গভীর অন্ধকার, আবার কাঠালি চাপার গন্ধ তীব্রতর হয়ে উঠবে। সইতে পারি না, আমি আর সইতে পারি না।

0: রাত তো অনেক হলো শহীদ ভাই, এখনো শুতে যাওনি?
1: হ্যাঁ যাচ্ছি, কামরুল বুঝি এখনো ফেরেনি?
0: আজ তো ফেরার কথা নয়, আবার শিমুলকার গেছে, আগামীকাল বিকালে ফিরবে।
1: ও হ্যাঁ, এমনই যেন কে একটা বলেছিল, কি যে হয়েছে আজকাল কিছুই স্মরণ থাকে না। তুমি ঘুমোবে না?
0: কত আর ঘুমানো যায়, হঠাৎ দেখলাম তুমি বাইরে দাঁড়িয়ে আছো।
1: বড় ভালো লাগে অন্ধকারের ছিঁচি পোকার ডাক, কোনো বিরাম নেই, ক্লান্তি নেই, শব্দের পর শব্দের ঝংকার।
0: কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? একটা বিয়ে থাক, করো, সংসারই হ।
1: আচ্ছা বলো তো, আমার সংসারের জন্য তোমার এত আগ্রহ কেন?
0: একদিন তো সবকিছুই ভাবতাম, এখন কি শুধুমাত্র মঙ্গলটা ভাবতে পারবো না?
1: এখনো কি আমাকে আগের মতো ভালোবাসো?
0: এখনো তোমার মঙ্গল কামনা করি।
1: আমি কিন্তু ভালোবাসার প্রশ্ন করেছি।
0: আমাকে আমাকে দি জানিয়ে জানলে তুমি সুখী হবে?
1: শুধু জানতে চাই।
0: যদি বলি বাসি,
1: তাহলে কি, তাহলে কি আমার হাত ধরে আজ রাতে পালিয়ে যেতে পারবে?
0: পারবো।
1: কেন পারবে?
0: আমার সুখের জন্য।
1: কিন্তু আমার পঙ্গুত্ব তো কোনোদিন ভালো হবে না।
0: সে তো একটা পায়ে, ক্যান্সারের মতো সমস্ত দেহে নয়, মনে তোমার উত্তমতা আছে, জ্বালা যন্ত্রণা আছে।
1: আর কামরুলের?
0: এক দুর্বৃদ্ধ দুর্গ, সেখানে প্রবেশের পথ নেই।
1: হয়তো চেষ্টা করোনি।
0: বড় বড় বুলি রহমিকে নিজেকে তো ঘিরে রেখেছে, সব ধিক্ষারও কোনো পরিবর্তন হয় না। আসলে দাম্ভিকতার মিথ্যা আবরণ, নইলে মানুষের কি ঈর্ষা থাকে না, হিংসা থাকে না? তবে কি স্বর্গের দেবতা? দেবতা আমার কাম্য নয়, আমি মানুষ চেয়েছি। সেই মানুষ যার কাছে হিংসা আছে, ঈর্ষা আছে, আর আছে জয় করে নেবার প্রচণ্ড শক্তি।
1: যাক, তবু সান্ত্বনা পেলাম, আমাকে এখনো ভালোবাসতে পারো।
0: একটা নারীর অসহায়ের মনে সুযোগ নিতে লজ্জা লাগে না, ঘৃণা বোধ হয় না? তাহলে যাও না, গলা ফাটিয়ে সবাইকে জানিয়ে দাও, শর্মিন দিচারিণী সে একজন পঙ্গুর হাত ধরে পালিয়ে যেতে পারে।
1: তোমার কার্যকলাপই বলতে বাধ্য করেছে, সেদিন বলিনি ডান পাটার সাথে তোমার ঝামেলাও কেটে বাদ দিয়েছে? তবু কেন বারবার আঘাত আনতে আসো? কেন আমার পুরাতন দম্ভটাকে চালিয়ে তোলো?
0: মনে করেছো এখনো তোমাকে চিনতে বাকি আছে? তুমি তুমি এসেছো পুরাতন ব্যথার প্রতিশোধ নিতে, আমার অসহায়ত্বের সুযোগ নিতে, আগুন জ্বালাতে। তুমি তুমি একটা জঘন্য পশু।

0: তোমাকে কিন্তু আজ খুব বিমর্ষ দেখাচ্ছে।
1: বাবাকে বেশ কিছু কটু কথা শুনিয়েছি, কেঁদে কেঁদে বিদায় নিয়েছেন।
0: তিনি তোমার বাবা, এমন করে বলা উচিত হয়নি।
1: চলে যাবার পর বিছানায় এসে অনেকক্ষণ কেঁদেছি।
0: ভালোভাবে বিদায় দিলেই পারতে।
1: কতবার বলেছি আমি যাব না, যেতে পারি না। তিনি তো নিজেই জানেন আমিনের প্রতি বেইমানি করা আমার সম্ভব নয়। কেন বারবার আসেন, কেন দুঃখের উপর আরো জ্বালা বাড়ান? এই যদি শেষ হতো তবু তো নিস্তার পেতাম। দেখে নিও, আবার আসবেন।
0: সব মা বাবাই এমন, সন্তানের জন্য একটু বেশি। জন্ম দিয়েছি বলে কি সবকিছু সম্ভব?
1: বাবা হয়তো এতক্ষণে বাড়িতে পৌঁছে গেছেন। বারবারান্দায় মা দাঁড়িয়েছিলেন, বাবাকে একা ফিরতে দেখে একটা দৌড় দিবেন একেবারে পশ্চিম কোণের অন্ধকার ঘরে। আঁচলের চোখের জল মুছে আবার বের হয়ে আসবেন।
0: মাঝে মাঝে মনে হয় আমরা বোধহয় ভুল করছি, হয়তো আলেয়ার পেছনে ছুটে চলেছি। ওই যে পরগাছা লতাগুলি দেখছো না, যেগুলিতে হোঁচট খেয়ে কালা চাঁদের পাতিয়ে ঝরঝর করে রক্ত পড়েছে,
1: খুবই শক্ত।
0: আমিও তো হুমড়ি খেয়ে পড়েছিলাম। তুমি যখন হাত বাড়িয়েছিলে ইচ্ছে হয়েছিল শক্ত করে চেপে ধরি, কারণ কোনো শক্তি পাচ্ছিলাম না। চারিদিকে তখন কালো হয়ে আসছিল, কিন্তু যখন তাকালাম তোমার চোখের দিকে দেখলাম সেখানে শুধু করুণায় ভরা।
1: সেদিন খুবই দুঃখ পেয়েছিলাম, কিন্তু পরে যখন জানলাম।
0: যাক, ওসব কথা। যা বলছিলাম, ওই পরগাছাগুলি দেখেছো, কেমন সুন্দর সুন্দর ফুল ফোটে, বড় বড় গাছগুলিকে আঁকড়ে ধরে সূর্যের দিকে এগিয়ে যায়, অথচ ওদের কোনো শোকেও ভিত্তি নেই।
1: ভিত্তি তো রয়েছে।
0: কোথায়?
1: ওই যে ওই সব বড় বড় গাছের মাঝে, ওরা রস খেয়ে বড় হয়, বেঁচে থাকে।
0: হ্যাঁ, বেঁচে থাকার জন্য বড় গাছকে আঁকড়ে ধরে। নিজের পক্ষে তো সূর্যের মুখ দেখা সম্ভব নয়। আমি কিন্তু আরও দেখেছি
1: কি,
0: ঝড়ে ভাঙা সেই ডালগুলি মাটির আশ্রয়ে যাতে নতুন পাতা গজাচ্ছে, একদিন যখন বিরাট গাছে পরিণত হবে, কেউ কি বলতে পারবে ওগুলো ঝড়ে ভাঙা ডাল ছিল?
1: কিন্তু আমার কি হবে? আমিন তো এখানে আমাকে বসে থাকতে বলে গেছে।
0: আমিন চলে গেছে আমার ডান পায়ের মতো, পুরাতন অরণ্যের মতো, আর কোনোদিন ফিরে আসবে না।
1: কি বলতে চাও তুমি?
0: কাল সকালে আমি চলে যাচ্ছি সোনিয়া।
1: চলে যাবে?
0: হ্যাঁ সোনিয়া, আসলে কি জানো, আমরা ভুল করেছিলাম। ওই যে ঝর্ণার পানি, যেগুলো সাদা থেকে লাল হয়, লাল থেকে কালো, আবার কালো থেকে সাদা, ভাবতাম ওরা বুঝি সেই পুরাতন নতুন করে বারে বারে আসছে, কিন্তু না, পুরাতন পানি চলে গেছে পাহাড় গড়িয়ে, নদী বেয়ে বেয়ে সমুদ্রে বিলীন হয়ে গেছে। যারা আসছে ওরা নতুন।
1: তোমার মাথা বিগড়ে গেছে।
0: হ্যাঁ, তাই হয়তো চেত। কিন্তু অরণ্যের ওই ঝড়ে ভাঙা ডাল, ভিত্তিহীন লতা পাতা, আর এই নতুন প্ল্যান্টেশন, ওরা আমাকে যেতে দেয়নি। জানো, গত রাতে যখন পুরাতন অতীতের মতো পুরাতন প্রেমের আকর্ষণ অনুভব করলাম, পাগলের মতো ছুটে গেলাম, তখনও শুনলাম ওরা বলছে।
2: কি হলো, ফিরে এলেছি?
3: আজ আর যাব না,
2: কাজের ক্ষতি হবে না?
3: তোমার শরীর পুরোপুরি সুস্থ হয়নি, এই অবস্থায় যাওয়া সম্ভব নয়।
2: আমার জন্য এত ভাবো?
3: ভাবি না বুঝি।
2: কি জানি,
3: আমিও তো মানুষ শর্মিন,
2: কিন্তু মানুষের মতো কি তোমার হিংসা আছে, লোভ আছে? থাকলে আমার মনে দ্বিচারিণী হবার সাহস হয় কেন? কেন অপরের হাত ধরে পালিয়ে যাবার প্রচণ্ড ইচ্ছা জাগে?
3: সে তো ক্ষণিকের ঝড়, দেখো না ঝড়ের তাণ্ডবে জনপদের ভিত নড়ে উঠে, অনেক সাজানো বাগান ক্ষত বিক্ষত হয়ে যায়, কিন্তু সে তো ক্ষণস্থায়ী, আবার সবুজ ঘাসে পৃথিবী ভরে উঠে না।
2: কিসের জোরে তোমার এই দাবি, ওই পোশাকের স্বামিত্বের অধিকারে?
3: না, বর্তমানকে গ্রহণ করার দৃঢ় প্রত্যয়ের জোরে।
2: তোমার অতীত এত সুন্দর ছিল না,
3: থাকলে কি লাভ হতো? বর্তমানকে কেমন করে অস্বীকার করতাম?
2: আমার সুন্দর অতীত ছিল, তাই বর্তমান অসুন্দরকে অস্বীকার করার সাহস আছে?
3: কিন্তু পারা তো সম্ভব নয় শর্মিন।
2: কেন নয়?
3: অস্বীকার করা যায় না বলে আমাদের নতুন যে অতিথি পৃথিবীতে আসছে তাকে অস্বীকার করতে পারবে?
2: নতুন অতিথি?
3: ডাক্তার তো তাই বললেন।
2: আমি আমি
3: হ্যাঁ, তুমি মা হতে যাচ্ছ শর্মিন, পারবে পারবে। মায়ের দাবি নিয়ে যে আসছে তাকে গলা টিপে হত্যা করতে,
2: না,
3: তার মায়ার বাঁধন কেটে বেরিয়ে যেতে,
2: না,
3: কেন পারবে না? একটু আগে যে বললে তোমার একটা সুন্দর অতীত ছিল, তাই বর্তমান ও সুন্দরকে অস্বীকার করার সাহস তোমার আছে?
2: না না, আমি পারবো না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না কামরুন। তারপর
0: তারপর একি বজ্রপাত হচ্ছে না?
2: হ্যাঁ, আকাশটা আমাদের অজান্তেই কালো মেঘে ছেয়ে গেছে।
0: তাই তো, ঝড় আসছে, শুধু ঝড় নয়, প্রচন্ড ঝড়।
2: ওই ঝড়ে অরণ্যের অনেক পুরনো গাছ অকালে ভেঙে পড়বে, অনেকগুলো নুয়ে যাবে।
0: ওরা নতুন প্ল্যান্টেশনের পথ খুলে দেবে,
2: নতুনের জন্য পুরাতন সরে যাবে। কিন্তু কিন্তু এই সরে যাওয়াটা এত নির্মম হবে কেন? কেন একটা ব্যথা, একটা যন্ত্রণা বেড়ে যাবে, বলো শহীদ কেন?
0: কালাচাঁদের গলা না? তাই তো, চলো সোনিয়া জঙ্গল থেকে বেরিয়ে পড়ি।
2: না
0: না, কেন? ঝড় চারও পারবে,
2: ঝড়কে বুকে নিয়েই তোমার পথ চলা।
0: তাই বলে সোরেশ্বর, সোনিয়া সোরেশ্বর, দেখছো না সামনের গাছটা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সোরেশ্বর,
2: না
0: সোরেশ্বর,
2: না
0: এসো,
2: না না না,
0: সোনিয়া সোনিয়া।

0: অরণ্য নাটকের অভিনয় শুনলেন। রচনা মোহাম্মদ বাকির, অভিনয়াংশে কমরুল গোলাম রফিক, শর্মিন শায়লা জামান, কালাচাঁদ সিরাজুল হক মন্টু, সাংমা হাবিবুর রহমান, বিন্তি গুলশান আরা রিনা, জনৈক ব্যক্তি এ কে এম ফরিদুদ্দিন, সুনিয়া রেখা সরকার এবং শহীদ জহিরুল হক। শব্দগ্রহণে মোহাম্মদ ফরহাদ হোসেন, শব্দ সংযোজনা মাহবুবুর রহমান, সম্পাদনা কাজী জাকির হাসান। নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সাদিকুর রহমান।
1: প্রিয় শ্রোতা, নাটকটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা স্টুডিওর রেকর্ডে। এখন শুনবেন দেশের গান। কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, গীতিকার আবুহেনা মোস্তফা কামাল, সুর করেছেন খন্দকার নুরুল আলম।
2: এসো নবীন।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়। আজ দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন, যে ভালো কাজ করবে তাকে স্বীকৃতি দিতে হবে, আর যে অন্যায় করবে তাকে সমালোচনার মুখোমুখি করতে হবে। তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই সাংবাদিকতার মূল শক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হাওড় অঞ্চলের মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের সুবিধার্থে দেশের সকল উন্মুক্ত জলাশয় প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মৎস্যজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, জলবায়ুগত কারণে বাংলাদেশে জুলাই ও আগস্ট মাসে সবসময় বন্যার ঝুঁকি থাকে। এ সময় দেশের প্রধান নদীগুলোর অববাহিকা ও উজানে ভারী বৃষ্টিপাত হয়, যা দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। তিনি বলেন, সে কারণেই এবারও জুলাই ও আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এইচএসসি পরীক্ষা চলাকালে অপেক্ষমান অভিভাবকদের ভোগান্তি লাঘবে প্রতিটি কেন্দ্রের বাইরে বসার চেয়ার সহ অপেক্ষমান শেড বা ছাউনি স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে কেন্দ্রের বাইরের অনাকাঙ্ক্ষিত ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যদের নিয়োজিত করার নির্দেশও দেওয়া হয়। গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের এক আদেশে বোর্ডের আওতাধীন সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে পরীক্ষার্থীরা ভেতরে ঢোকার পর অভিভাবকেরা দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করেন। অধিকাংশ কেন্দ্রে শেড বা বসার জায়গা না থাকায় তীব্র রোদ বৃষ্টির মধ্যে তাদের কষ্ট হয়। এই পরিস্থিতি নিরসনে অভিভাবকদের কল্যাণের কথা বিবেচনা করে এখন থেকে প্রতিটি কেন্দ্রের বাইরে চেয়ার ও শেডের ব্যবস্থা করার নির্দেশনা দেয় ঢাকা শিক্ষা বোর্ড। পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় অন্তত 40 জন নিহত হয়েছে। আজ দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাতে পড়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বেলুচিস্তান প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র জানান, বাসটি বেলুচিস্তানের শেরানি জেলা থেকে যাত্রা শুরু করে, পরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবেশ করার পরপরই গাড়িটি এই দুর্ঘটনার মুখে পড়ে। এই ঘটনায় আরও 8 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন এবং তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাস দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে আজ রাত 12টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া মিশরের মোকাবেলা করবে। মিয়ামিতে আগামীকাল ভোর 4টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে কেপ ভার্দে এবং সকাল 7:30টায় কানসাসে ঘানার বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া। এদিকে ফিফা বিশ্বকাপে স্পেন, পর্তুগাল ও সুইজারল্যান্ড তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে শেষ 16 নিশ্চিত করেছে। লস অ্যাঞ্জেলসে অস্ট্রিয়া 3-0 গোলে পরাজিত করে স্পেন এবং টরেন্টোতে পর্তুগাল 2-1 গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। এছাড়া ভ্যানকুভারে আলজেরিয়ার বিপক্ষে 2-0 গোল ব্যবধানে সহজ জয় পায় সুইজারল্যান্ড। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালার আয়োজনে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি এস এম আসাদুজ্জামান, সাখাহাতুজ্জামান, ওয়াহিদা আফরিন, নীলুফার ইয়াসমিন এবং আমি খান নাজম ই এলাহি। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ রুহুল আমিন, আফরোজা আক্তার এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
2: বাংলাদেশ বেতার ঢাকা আলোর পথে যাত্রা মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান। মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির নয়, তার পরিবার, সমাজ এমনকি গোটা রাষ্ট্রের জন্যও এক গভীর সংকট। মাদকের ছোবলে আক্রান্ত হলে একজন মানুষ ধীরে ধীরে তার স্বাভাবিক জীবনযাপন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পরিণামে জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
3: পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার, অনিশ্চয়তা, সমাজ অস্থিতিশীল হয়ে ওঠে, দেখা দেয় নানা অনাচার, আইন শৃঙ্খলার অবনতি ঘটে, রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে, উন্নয়ন ও সম্ভাবনা বাধাগ্রস্ত হয়।
2: সব মিলিয়ে মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে হুমকির মধ্যে ফেলে দেয়। তাই মাদক প্রতিরোধ নির্মূলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আন্তরিক দায়িত্ববোধের জায়গা থেকেই।
3: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ বাংলাদেশ বেতার ঢাকার নিয়মিত আয়োজন মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রার আজকের পরিবেশনায়।
2: মাদকের কুফল বলে শেষ করা যাবে না। মাদকাসক্তি আজ শুধু একটি সামাজিক সমস্যা নয়, বরং এটি আমাদের অস্তিত্বের সংকট।
3: মাদকের কারণে একজন মানুষের শারীরিক ও মানসিক বিকাশ থেমে যায়, পড়াশোনা নষ্ট হয়, কর্মক্ষমতা নষ্ট হয়, পরিবারে অশান্তি ও অনিশ্চয়তা দেখা দেয়, সমাজে অপরাধ বৃদ্ধি পায়, রাষ্ট্রে অস্থিতিশীলতা দেখা দেয়।
2: মাদক গ্রহণে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণভাবে কমে যায়। প্রতিটি মাদক শরীরের ভিন্ন ভিন্ন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে, লিভার, কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড এমনকি মস্তিষ্ক পর্যন্ত ধ্বংস করতে শুরু করে এই মাদক। নিয়মিত মাদক সেবনে অপুষ্টি দেখা দেয়, শরীর দ্রুত ভেঙে যায়, অনেকেই তরুণ বয়সেই মৃত্যুর দিকে ধাবিত হয়।
3: মাদকের ফলে চরম মানসিক অবনতি ঘটে, মাদক মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে সরাসরি প্রভাব ফেলে। প্রথমে সাময়িক আনন্দ দিলেও কিছুদিন পর তা রূপ নেয় বিষণ্নতা, দুশ্চিন্তা ও মানসিক ভারসাম্যহীনতায়। শিক্ষার্থী বা তরুণদের মনোযোগ নষ্ট হয়, তারা পড়াশোনা বা কোনো কাজে মনোযোগ দিতে পারে না, অনেক সময় তারা বিভ্রমে ভোগে, হ্যালুসিনেশন দেখে, এমনকি আত্মহত্যার পথও বেছে নেয়।
2: শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিতি বাড়ে, ক্লাসে মনোযোগ কমে যায়, পরীক্ষায় খারাপ ফলাফল করে, পরিণামে তারা পড়ালেখা ছেড়ে দেয়, ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যায়।
3: মাদকের টাকা জোগাড় করতে গিয়ে প্রথমে হয়তো পরিবার থেকে টাকা নেওয়া হয়, কিন্তু ধীরে ধীরে চুরি, ছিনতাই, ডাকাতি কিংবা অবৈধ ব্যবসার মতো কাজে জড়িয়ে পড়ে। মাদকের টাকার জন্য অনেকে হত্যার মতো ভয়াবহ অপরাধও করতে দ্বিধা করে না, ফলে সমাজে অশান্তি ও অনিরাপত্তা ছড়িয়ে পড়ে।
2: পরিবারে যদি কোনো সদস্য মাদকে আসক্ত হয়ে পড়ে, তবে পুরো পরিবারকে এর মাশুল দিতে হয়। বাবা মা দুশ্চিন্তায় ভোগেন, ভাই বোনেরা মানসিক যন্ত্রণার শিকার হয়, পরিবারের অর্থনৈতিক অবস্থা নষ্ট হয়, কারণ চিকিৎসা ও মাদকের খরচ এই দুয়ে মিলে সংসারে আর্থিক দৈন্যতা দেখা দেয়।
3: তাই মাদক নির্মূলের কোন বিকল্প নেই, আর এটা শুধু সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার কাজ নয়, এটা আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। প্রিয় শ্রোতা, মাদকমুক্ত থাকতে সঠিক বন্ধু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। চলুন এ পর্যায়ে তরুণদের ভাবনা শুনি। সাথে আছেন শেখ নজরুল ইসলাম।
4: সুপ্রিয় শ্রোতা, মাদকমুক্ত থাকতে সঠিক বন্ধু নির্বাচন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের তরুণ সমাজ যদি সঠিক বন্ধু নির্বাচনে ব্যর্থ হয়, তাহলে কিন্তু তারা মাদকাসক্ত হয়ে পড়তে পারে। এই তরুণ সমাজকে কিন্তু ঠিক করতে হবে সেই সঠিক বন্ধু। তারা যদি সঠিক বন্ধু নির্বাচনে ব্যর্থ হয়, যে কোনো মুহূর্তে কিন্তু তারা কিন্তু বিপদে পড়তে পারে। এ বিষয়ে আজ আমি কথা বলছি বেশ কয়েকজন তরুণ শিক্ষার্থীদের সাথে।
5: আমি দীপা সাধক। মাদক থেকে দূরে থাকতে ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে সঠিক বন্ধু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বন্ধুরা মাদক গ্রহণ করে বা মাদকাসক্তির সাথে জড়িত, তাদের সঙ্গ পুরোপুরি এড়িয়ে চলা উচিত। যারা সৎ ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং জীবনের লক্ষ্য নিয়ে সচেতন, তাদের সাথে বন্ধুত্ব করা উচিত।
4: কথা বলছি আরেকজন তরুণ শিক্ষার্থীর সাথে।
6: আমি রূপ। প্রকৃত বন্ধু কখনো মাদক বা অন্য কোনো ক্ষতিগ্রস্ত কাজে উৎসাহিত দেয় না, বরং খারাপ পথ থেকে ফিরিয়ে আনে। ভালো বন্ধুদের সঙ্গে থাকলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং জীবনের লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা পাওয়া যায়। বন্ধুত্ব করার আগে তার চরিত্র, আচরণ ও চলাফেরা সম্পর্কে ধারণা নেওয়া উচিত।
4: কথা বলছি আরেকজন তরুণ শিক্ষার্থীর সঙ্গে।
7: আমি প্রতিমা। মাদকের হাতেখড়ি সাধারণত বন্ধুদের আড্ডায় হয়। ভুল সঙ্গ যেখানে ধ্বংসের পথ দেখায়, সেখানে সঠিক সঙ্গ আমাদের ক্যারিয়ার ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখায়। একজন ভালো বন্ধু শুধু বন্ধু নয়, সে জীবনের ঢাল। যখন হতাশা ও কৌতূহল আমাদের মাদকের দিকে টানে, তখন কিন্তু সঠিক বন্ধু আমাদের সেই জায়গা থেকে টেনে আনে। সো আমরা সবাই মিলে মাদককে না বলি।
4: কথা বলছি আরেকজন তরুণ শিক্ষার্থীর সঙ্গে।
8: আমি ত্রিনা কর্মকার। মাদকমুক্ত ও সুন্দর জীবন গড়ার ক্ষেত্রে সঠিক বন্ধু নির্বাচন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। মানুষ তার আশেপাশের পরিবেশ এবং বন্ধুদের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। একজন মানুষের চরিত্র, মানসিকতা এবং ভবিষ্যৎ গড়ে ওঠে ওঠার পেছনে তার বন্ধুদের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। প্রবাদে আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মাদকের মরণ ফাঁদ থেকে নিজেকে দূরে রাখতে হলে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সচেতন হতে হবে।
4: আমি কথা বলছি আরেকজন তরুণ শিক্ষার্থীর সাথে।
9: আমি ইমরোজ। মাদকমুক্ত সমাজ গঠনে সঠিক বন্ধু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গ দোষে একজন তরুণ বা কিশোর সহজেই মাদকের দিকে ঝুঁকে পড়তে পারে। তাই সৎ, দায়িত্বশীল এবং ইতিবাচক মানসিকতার বন্ধুই কেবল একজন ব্যক্তিকে বিপদগামী হওয়া থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত জীবনযাপনে সহায়তা করতে পারে। যে বন্ধুরা জীবনকে ভালোবাসে, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ইতিবাচক থাকে এবং গঠনমূলক আলোচনায় অভ্যস্ত থাকে, তাদের সঙ্গ নেওয়া উচিত। যাদের নৈতিক চরিত্র ধীর সততা রয়েছে এবং যারা সর্বদা অনৈতিক কাজ যেমন ধূমপান, মাদক, চুরি এগুলো থেকে দূরে থাকতে হবে। যেসব বন্ধুর জীবনে নির্দিষ্ট লক্ষ্য থাকে, যেমন যারা পড়াশোনা, ক্যারিয়ার বা গঠনমূলক কাজে মনোযোগী, তাদের সঙ্গ নিতে হবে।
4: প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা যেমনটি শুনছিলেন, অর্থাৎ মাদকমুক্ত থাকতে হলে তরুণদেরকে সঠিক বন্ধু নির্বাচনে বিশেষ ভূমিকা পালন করতে হবে। যারা মাদকাসক্ত আছে তাদের সঙ্গে যদি তারা মিশে বা তাদেরকে যদি তারা এড়িয়ে চলে, তাহলে কিন্তু তারা সঠিক বন্ধু নির্বাচনে সক্ষম হবে। অর্থাৎ তরুণরাই কিন্তু পারে মাদকমুক্ত সমাজ গঠনে সঠিক বন্ধু নির্বাচনের মাধ্যমে আমাদের এই সমাজকে মাদকমুক্ত রাখতে। এবং আজকের এই তরুণ প্রজন্ম, আমাদের প্রত্যাশা এ ব্যাপারে তারা এগিয়ে আসবে এবং তারা সঠিকভাবে কাজ করে যাবে, সঠিকভাবে বন্ধু নির্বাচন করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
2: এবারে একটি জরুরি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। পরিবারে কেউ যদি মাদকে আসক্ত হয়ে পড়ে, তাহলে ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। মাদকাসক্ত ব্যক্তিটিকে মাদক ছেড়ে দেবার জন্য ক্রমাগত কাউন্সেলিং করাবেন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন, তাহলে দেখবেন ব্যক্তিটি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
3: প্রিয় শ্রোতা, এবারে ফিরে আসার গল্প পর্বে তেমনই একজনের কথা শুনব। আলাপচারিতায় সজীব দত্ত।
10: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সজীব দত্ত। আজকের ফিরে আসার গল্পে আরও একজন নতুন বন্ধু আমাদের সঙ্গে আছেন, যিনি সম্প্রতি সুস্থ জীবনে ফিরে এসেছেন। আপনার নাম?
11: ধন্যবাদ, আমার নাম মোহাম্মদ রাইহান।
10: আপনি কতদিন হলো এই সুস্থ জীবনে ফিরে এসেছেন এবং সুস্থ জীবনে ফিরে এসে কেমন লাগছে?
11: আমি এই সম্প্রতি 3 মাস হয়েছে সুস্থ জীবনে ফিরে এসেছি, আর সুস্থ জীবনে ফিরে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমি নতুন একটা জীবন ফিরে পেয়েছি।
10: এই নতুন জীবন কিভাবে সাজাতে চান?
11: আমি নতুন জীবন সেই ছোটবেলায় যেভাবে করে, যতদিন আমি মাদককে ঘৃণা করতাম এবং মাদক দেখলে দূরে থাকতাম, মাদককে না বলতাম, আমি চাই সেই রকম করে আমি আবার নতুন করে আমার জীবনটা সাজাতে চাই।
10: আপনি ছোটবেলায় মাদককে ঘৃণা করতেন, সেই মাদকেই পরবর্তীতে জড়িয়ে পড়েন এবং 4-5 বছরের মতো সময় মাদকাসক্ত ওই সময়টা পার করেছেন। কিভাবে আপনি জড়িয়েছিলেন?
11: সত্যি কথা বলতে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতাম তখন হচ্ছে আমি আমার বন্ধুদের প্ররোচনায় পড়ে আসলে তখন এই মাদকের সাথে জড়িয়ে যাই। তো তাদের প্ররোচনায় পড়ার পর থেকে মাদকটা আমার সাথে আমার জীবনের সাথে আসলে জড়িয়ে যায়, তখন আর আমি ছাড়তে পারি না। তো প্রায় দীর্ঘ প্রায় 4 বছরের মতো আমি এই মাদকের সাথে জড়িত ছিলাম। তো থাকার পরে পরবর্তীতে দেখলাম যে এটি আমার জন্য আসলে খুবই ক্ষতিকর।
10: আপনার এই যে মনে করলেন ক্ষতিকর, এর আগে যে সময়টা তখন আপনার আত্মপলব্ধি হতো না যে আপনি ভুল করছেন?
11: আসলে মাদকে জড়িয়ে গেলে কখনো না আত্মপলব্ধি হয় না, তখন শুধু মনে হয় কি আমি এই জগৎটাই মনে হয় ঠিক, এই জগৎটি আমার জন্য ঠিক, আমার শুধু সেটাই মনে হতো।
10: কিভাবে আপনার মাঝে আত্মপলব্ধি আসলো, আপনি বুঝলেন এবং সুস্থ জীবনে আসলেন?
11: মাদকের সাথে জড়ানোর পরে আমি দেখলাম আমার ভিতর কিছু পরিবর্তন আসছে, সেটা হচ্ছে শারীরিক এবং মানসিক। আমার শারীরিক নানা ধরনের অসুবিধা জটিলতার ভিতর থেকে আমি যেতাম, আমার সবসময় চোখ ব্যথা করতো, চোখ লাল থাকতো, সবসময় আমার দুর্বল একটা ভাব শরীরের ভিতরে কাজ করতো, আর হচ্ছে ঘুম হতো না, আর যখন হতো প্রচুর ঘুম হতো। এবং দেখলাম কি আমাকে মানুষজন, আমার আশেপাশের পরিবার বলেন, আমার কাছের মানুষজন যারা আছেন, সবাই আমাকে কেমন যেন একটা বাঁকা চোখে দেখা শুরু করলো, দূরে সরিয়ে দিতে লাগলো। তখন থেকেই আসলে আমি ভাবলাম যে এটা আসলে আমার, আমি বোধহয় ভুল জগতে আছি।
10: আপনার পরিবারে কে কে আছেন?
11: পরিবারে আমার মিসেস রয়েছেন এবং আমার একটি সন্তান রয়েছেন, আমার বাবা মা রয়েছেন।
10: তাদের প্রতি আপনি নিশ্চয়ই অনেক কৃতজ্ঞ সুস্থ জীবনে ফিরে আসতে পেরে।
11: অবশ্যই আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ হচ্ছে পরিবারের একটা সাপোর্ট ছিল বলেই কিন্তু আমি আজ এই চলছে 3 মাস আমি মাদক থেকে দূরে আছি, আমি অনেকদিন রিহ্যাবে ছিলাম।
10: মাদকাসক্ত সেই সময়টাতে এই মাদকাসক্তের কারণে পরিবারের সঙ্গে কোনো দূরত্ব, বোঝাপড়ার তারতম্য এগুলো কি হয়েছিল?
11: হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই হয়েছিল, কারণ আমি যখন মাদকাসক্তের সাথে জড়িত ছিলাম না তখন আমি এক ধরনের জীবন পার করেছি, যখন মাদকাসক্তের সাথে জড়িত হয়ে যাই তখন আরেক ধরনের জীবন পার করি। তখন আর কি আমার নানা ধরনের সবসময় থাকতো, মেজাজ একটু উগ্র থাকতো, পরিবারের সবার সাথে এক ধরনের খারাপ বিহেভ করতাম, ঠিক মতো পরিবারকে সময় দিতাম না, আর সবসময়ের জন্য মানে মনে হতো যে আমি পরিবার থেকে দূরে আছি, তারাও আমাকে খারাপ চোখে দেখা শুরু করলো। ঠিক তখনই আমি আসলে বুঝতে পারলাম যে এটি আসলে খারাপ পথ।
10: আপনার সঙ্গে যারা মাদকাসক্ত ছিলেন, বন্ধু বান্ধব যাদের প্ররোচনায় পড়ে আপনি মাদকে জড়িয়ে যান, তারা সবাই কি সুস্থ জীবনে ফিরতে পেরেছে?
11: তাদের ভিতরে আমার দেখা মতে দু একজন আমরা ফিরেছি, আর যারা রয়েছেন তারা এখন ওই জগতেই আছেন, তারা তাদেরকে আমি বা আমরা কোনোভাবেই আমাদের মতন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরাতে পারিনি।
10: আপনাদের কি ইচ্ছে আছে যারা এই ভুল জীবনে আছে তাদেরকে সচেতন করার, তাদেরকে সুস্থ জীবনে ফিরে আসার আহ্বান জানানোর?
11: অবশ্যই আহ্বান জানানোর ইচ্ছে আছে। আমি মনে করি আমি খারাপ জগতে ছিলাম, আমি অন্ধকার জগতে ছিলাম, আমি জানি জগৎটা কেমন, আমি জগৎ থেকে বেরিয়ে এসেছি, আমি এখন উপলব্ধি করতে পারছি নতুন যে পৃথিবীতে আমি এখন আছি যে জগতে সেটি কেমন। ওই অন্ধকার জগৎ থেকে সবাই ফিরে আসুক, সবার প্রতি আমার আহ্বান থাকবে এই খারাপ পথ থেকে, মাদকাসক্ত জীবন থেকে সবাই আমরা যেন নতুন জীবনে চলে আসি।
10: আমাদের তরুণ সমাজের প্রতি আপনার কি বলার থাকবে?
11: তরুণ সমাজের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, কখনো কোনোভাবেই আমরা যেন যতই জীবনে যতই ডিপ্রেশন আসুক না কেন, যতই আমরা ভুল মানুষের সাথে দেখা হোক না কেন, কখনো যেন আমরা মাদকের সাথে না জড়াই, মাদককে না বলি, মাদককে ঘৃণার চোখেই দেখি, মাদক থেকে দূরে থাকি। মাদক থেকে দূরে থেকেও কিন্তু জীবনকে অনেক সুন্দর করে কিন্তু সাজানো যায়।
10: আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অসাধারণ বলেছেন। আপনার এই সুস্থ সুন্দর জীবন আরও সুন্দর হোক এমনটাই আমাদের পক্ষ থেকে প্রত্যাশা।
11: আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
10: শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছিলাম একজন বন্ধুর সঙ্গে যিনি মাদকাসক্ত জীবন থেকে সুস্থ জীবনে ফিরে এসেছেন। আপনাদের সবাইকে বলতে চাই, মাদক আমাদের জীবন থেকে জীবন কেড়ে নেয়, তাই সবাই মিলে মাদককে না বলি, মাদক মুক্ত জীবন করি।
3: মাদকের প্রভাব যে কতটা ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক তা আমরা কম বেশি সবাই নিশ্চয় বুঝি, কিন্তু তারপরেও কেন মাদকে আসক্ত হয় এর সঠিক কারণগুলো আমাদের নিরাময় করতে হবে। পরিবার ও সমাজকে মাদকমুক্ত রাখতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা ধ্বংসের বিপরীতে সুন্দর একটি জীবন চাই।
2: প্রিয় শ্রোতা, এবার একটি মাদক বিরোধী গান শোনাব। শিল্পী বাবুল রেজা ও চম্পা বনি, গীতিকার আয়েত হোসেন উজ্জ্বল, সুরকার কাজী দেলোয়ার হোসেন।

0: শুধু কথার কথা নয়, মাদক নির্মূলে প্রয়োজন সবার সম্মিলিত কার্যকরী অংশগ্রহণ এবং দৃপ্ত অঙ্গীকার।
1: প্রিয় শ্রোতা, আমাদের সকলের প্রচেষ্টায় সমাজ থেকে চিরতরে দূরীভূত হোক মাদক। এ কামনায় শেষ করছি মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা।
0: আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন শাহনাজ সুলতানা,
1: উপস্থাপনায় ছিলাম আমি শামীম আহমেদ
0: এবং আমি সুরাইয়া সুলতানা মনিরা,
1: সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
1: এবং মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল চৌঠা জুলাই শনিবার সকাল ১০টায় জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে একটি বিশেষ স্মরণসভা আয়োজন করা হয়েছে। এ বিশেষ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হবে ঢাকা ক ৬৯৩ কিলোহার্স এফএম ৯০ মেগাহার্সে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান প্রচার হবে এফএম ১০৫ ও এফএম ১০২ মেগাহার্জে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কেয়া হায়দার।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন কেয়া হায়দার।
1: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ব্যবহারে সতর্ক হন। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনা মাওলানা কাজী মারুফ বিল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের জীবন ঘনিষ্ঠ ইসলামের মৌলিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান আলোকিত জীবন। সম্মানিত শ্রোতা, শুরুতেই আমরা শুনব কোরআনের আলো। এতে আজ রয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের 22তম সূরা, হজ্জের শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা, রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে হামদে বারি তাআলা, আরও রয়েছে দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত মাসআলা মাসাইল নিয়ে আলোচনা, এবং সবশেষে হাদিসের শিক্ষা পর্বে শিরকের পরিণাম সম্পর্কিত বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা ও শিক্ষা। সূরা হজ, এ সূরায় 78টি আয়াত ও 10টি রুকু রয়েছে। সূরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা এবং কেয়ামতের সময় ভূমিকম্পের কথা বলা হয়েছে। এ পর্যায়ে সূরা হজের শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা সম্পর্কে আলোচনা করছেন মাওলানা মুফতি মোহাম্মদ মানজুর হুসাইন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিবাদন। সম্মানিত শ্রোতা, অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব কোরআনুল করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল হজ্জের শানে নজুল এবং বিষয়বস্তুর উপর আলোচনা সম্পর্কে। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলামের 5টি মৌলিক স্তম্ভের একটি হচ্ছে হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে এই ইবাদতটি পালন করতেন, এবং এই ইবাদতের দিকে তাকিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হজ্জ। এই সূরাটি মক্কা এবং মদিনা দুইটার সমন্বিত সূরা হিসাবে মুফাসসিরিন কারাম মত দিয়েছেন। অর্থাৎ মাক্কি জীবনের শেষ দিকে মাদানী জীবনের প্রথম দিকে মিলিয়ে এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এই সূরাতে তিনটি দলের আলোচনাকে হাইলাইটস করা হয়েছে। প্রথমত মক্কার মুশরিক সমাজ, দ্বিতীয়ত দ্বিধাগ্রস্ত ও দোটানায় পড়ে থাকা মুসলিম, তৃতীয়ত আপোষহীন সত্যনিষ্ঠ মুমিন সমাজ। সম্মানিত শ্রোতা, এছাড়াও আরও কিছু আমলের সন্ধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরার মাধ্যমে দান করেছেন। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার কথা দিয়ে শুরু করেছেন এবং কিয়ামতের প্রতি সতর্ক বার্তা উচ্চারিত করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দৃশ্যগুলোর অবতারণা করেছেন। কিভাবে কিয়ামতে মানুষগুলো অন্নপায় হয়ে যাবে, কিভাবে মানুষগুলো একে অপরের দিকে ছুটাছুটি করবে, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতেই বর্ণনা করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের প্রতি যাতে কোনো সন্দেহ, কোনো ধরনের মানুষের মনে কোনো ত্রুটিলতা না থাকে, এজন্য সবকিছু সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করেছেন যে তোমাদেরকে আমি মৃত্তিকা থেকে এবং আস্তে আস্তে আমি তোমাদেরকে বীর্য থেকে, তারপরে শারীরিক ছোট গঠন থেকে মায়ের পেটে একের পর এক পরিবর্তনের মাধ্যমে নির্দিষ্ট সময় মায়ের রেহেমে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে আগমন করিয়েছেন। সেই আল্লাহর পক্ষে পুনরুত্থানের পরে আমাদের আকৃতি এনে দেওয়া, এটা খুবই সহজ একটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সম্মানিত শ্রোতা, যে তিনটি বিষয় বা তিন দলকে আল্লাহ ভাগ করেছেন, প্রথমত কাফের মুশরিক যারা কোনোভাবে ইসলামের দাওয়াত গ্রহণ করে না, ইসলামকে কটাক্ষ করে অবমাননা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্রুপ আচরণ করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বিভিন্ন শব্দে মানুষকে বিরক্ত করার জন্য যারা কথাগুলো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিরস্কৃত করেছেন। পরকালকে যারা অস্বীকার করে কাফের মুশরিকদের মধ্যে, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচিত্র পরকালের চিত্র কিছুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে তুলে ধরেছেন। তারপর যারা দ্বিধাগ্রস্ত ইমানদার, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসে ভালো লাগে, আবার যখন কাফেরদের কাছে চলে যায় তখন তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, দোটানা হয়ে পড়ে থাকে, তাদেরকে ইমানের প্রতি অবিচল থাকার দাওয়াত দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে যারা ইমানদার, যারা ইহুদি, যারা নাসারা, যারা মাজুস মূর্তি পূজারী, যারা আল্লাহর সাথে শিরিক করে, এই সবগুলোর সাথে পার্থক্য হয়ে যাবে কিয়ামতের দিন। ইন্নাল্লাহ ইয়াফসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই বিষয়গুলোকে আল্লাহ পার্থক্য করে দিবেন, কে সত্য ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করবেন। অতএব আমাদের শিক্ষা নেওয়া উচিত এই সূরা থেকে যে সত্যনিষ্ঠ ইমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে হজ্জের ঘোষণা দিয়েছেন যে মিন কুল্লি ফাজ্জিন আমিক, বিভিন্ন প্রান্ত থেকে হজ করতে আসবে, আল্লাহর নিদর্শন দেখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের মাধ্যমে তাকে ইমানের তারাক্কি দান করবেন। এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জে আলোচনা করেছেন। অতএব আমল, ইয়াকিন, বিশ্বাস, পরকাল, কেয়ামত সব বিষয় স্থান পেয়েছে সুরাতুল হজ্জে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়ার যে শিক্ষাটা প্রথমেই তাকওয়া এনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা হজ্জের আলোকে যেন আমরা মুত্তাকি হতে পারি, সূরা হজ্জের আলোকে আমরা সত্যনিষ্ঠ মুসলিম হতে পারি, মুমিন হতে পারি, সূরা হজ্জের আলোকে যাতে আমরা একনিষ্ঠ ইমানদার জান্নাতি গুণাবলী সম্পন্ন মুমিনে রূপান্তরিত হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সূরা হজ্জের আলোকে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।
1: ধন্যবাদ মাওলানা মুফতি মোহাম্মদ মানজুর হোসেন, আপনি সূরা হজ্জের শানে নজুল ও শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে হামদে বারী তাআলা পরিবেশন করা হচ্ছে।

শশী, উজ্জ্বল হয় যে রবি ও শশী, তোমার নূরের রশ্মি পরশী।

খুশি রঙিন হয়ে ওঠে বিকশি ফুল সে বাগিচার হে পরবর দিগার।

0: এবারে মাসআলা মাসাইল, আমাদের জীবনে যে সকল প্রশ্নের সম্মুখীন হই তার সমাধান জানব আল কোরআন ও সুন্নাহ থেকে। সম্মানিত শ্রোতা, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি ও ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ লুৎফুর রহমান।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: মানিকগঞ্জ জেলার হরিরামপুর থেকে মোহাম্মদ আশরাফুজ্জামান তিনি প্রশ্ন করেছেন, আমাদের গ্রামে জনৈক ধনশালী ব্যক্তি হজ করছে না, এ বিষয়ে ইসলামের নির্দেশনা কি?
1: কোন ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি যদি তার উপর হজ ফরজ হয়, সে যদি হজ যদি না করেন তাহলে সে নিঃসন্দেহে গুনাহগার হবে।
0: ময়মনসিংহ জেলার ত্রিশাল থেকে মোহাম্মদ আব্দুল খালেক তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন, আমার থেকে এক প্রতিবেশী টাকা ধার নিয়েছে, এখন না দেওয়ার জন্য গড়িমসি করছে, এখন আমার করণীয় কি?
1: ঋণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ নামাজ, রোজা, হজ, জাকাত, সুন্নাহ, তারপর মানুষের উপকার নানান ধরনের ইবাদত বন্দিগি করলেন, আমলের পাল্লা ভারী করলেন, কিন্তু তার একটা কাজ সে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ করে না, কিয়ামতের দিন তার জান্নাতে যাওয়ার সুযোগটা একেবারে ক্ষীণ হয়ে আসবে। ঋণ পরিশোধ না করা এটা একটা কবিরা গুনাহের কাজ। এখন যে ভাই জিজ্ঞাসা করলেন যে আমার উপায় কি, আমি কি করণীয়, এখন যেহেতু আপনি দিচ্ছেন তার মুরব্বী যারা রয়েছে তাদেরকে বলেন সুসম্পর্ক বজায় রেখে টাকাটা আদায় করার চেষ্টা করুন। আপনি সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, মানুষকে ঠকাবেন না, কষ্ট দেবেন না, মানুষের ঋণ আপনি হক নষ্ট করবেন না, ঋণ পরিশোধ করবেন।
0: মোসাম্মদ রাবিয়া বস্রি তামান্না তিনি প্রশ্ন করেছেন, সন্তান জন্মের পর কি কি কাজ করা জরুরি?
1: প্রথমত হচ্ছে ডান কানে আজান, বাম কানে কামাত দেওয়া, সাত দিনের দিন একটা সুন্দর একটা নাম রাখা।
2: শ্রোতা, আপনারা শুনছেন ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন পবিত্র আসর নামাজের আজানের পর। বাংলাদেশ বেতার ঢাকা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন, আল কুরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহু

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: ইসলাম সম্মত এবং অর্থবোধক একটা নাম রাখা এবং সাত দিনের দিন তারা আকিকা দেওয়া, মাথার চুল কাটানো। আকিকা যদি না দিতে পারে দিবে না, আল্লাহর কাছে তার সন্তানের নিরাপত্তার জন্য আল্লাহকে সাহায্য চাইবে।
4: অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ মাওলানা হাফেজ মোহাম্মদ লুৎফুর রহমান। এবারে হাদিসের শিক্ষা, আমরা শুনব শেরেকের ভয়াবহ পরিণাম সম্পর্কিত বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা ও শিক্ষা। শেরেক অর্থ শরিক করা বা অংশীদারিত্ব স্থাপন করা। শেরেক গুরুতর অপরাধ এবং এটা চরম জুলুম। এ পর্যায়ে বুখারী শরীফ থেকে শেরেকের পরিণাম সম্পর্কে বলছেন মাওলানা মুহাম্মদ নুরউদ্দিন।
5: আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও স্বাগত। সম্মানিত শ্রোতা, আজ শিরকের পরিণাম বিষয়ক হাদিস নিয়ে আলোচনা করব। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাল قال سألت النبي صلى الله عليه وسلم أي الذنب أعظم عند الله؟ قال أن تجعل لله ندا وهو خلقك. قلت إن ذلك لعظيم. قلت ثم أي؟ قال أن تقتل ولدك خشية أن يطعم معك. قلت ثم أي؟ قال أن تزاني حليلة جارك. হাদিসটি ইমাম বুখারী রহিমাহুল্লাহ সহি বুখারী শরীফের 4477 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি। তিনি বললেন তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থির করবে অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম এটা তো খুবই বড় অপরাধ, এরপর কোনটি? তিনি বললেন তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে সে তোমার সাথে আহার করবে। আমি বললাম এরপর কোনটি? তিনি বললেন তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হবে। হাদিসের ব্যাখ্যা, অত্র হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সবচেয়ে বড় অপরাধের কথা বর্ণনা করেছেন, সেটি হচ্ছে শিরক। সর্বপ্রথম শিরকের কথাই হাদিস শরীফে উল্লেখ রয়েছে, কারণ শিরক এমন অপরাধ যা সরাসরি আল্লাহ তাআলার হক নষ্ট করে এবং তাওহীদের ভিত্তিকে ধ্বংস করে দেয়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, জীবন দিয়েছেন এবং সব নিয়ামত দান করেছেন, অথচ সেই আল্লাহ তাআলার ইবাদতে অন্য কাউকে শরীক করা চরম অকৃতজ্ঞতা এবং মহা জুলুম। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাসস্থল হবে জাহান্নাম।
4: ধন্যবাদ মাওলানা মুহাম্মদ নুরউদ্দিন, আপনি বুখারী শরীফের একটি হাদিস থেকে আমাদের সম্মানিত শ্রোতাদের উদ্দেশ্যে শেরেকের ভয়াবহ পরিণাম সম্পর্কে আলোচনা পেশ করেছেন। সম্মানিত শ্রোতা, আমাদের এই আলোকিত জীবন অনুষ্ঠান প্রতি শুক্রবার বিকেল 4:35 প্রচারিত হয়। আগামী অনুষ্ঠান আপনাদের সকলকে শোনার জন্যে সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
6: এতক্ষণ শুনলেন ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মাওলানা কাজী মারুফ বিল্লাহ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
7: বাংলাদেশ বেতার, ঢাকা।
8: বৌমা।
9: জি আব্বা।
8: বাবুর জ্বরটা কি কমছে?
9: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
8: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
9: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
8: কি কারণে?
9: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
8: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের

0: বইলে আসছি, চিন্তা করো না মা।
1: ডাক্তারে কি বলছে আব্বা?
0: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
2: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
0: ডাক্তারের কাছে।
2: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
1: আফা
2: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
1: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
0: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
2: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা। নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
0: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
1: আব্বা আব্বা, এইসব কথা কইন না, থাক।
2: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমার দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
0: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
2: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
0: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
1: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
0: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
1: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
2: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
0: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
1: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
0: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
0: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
0: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে বাবা।
0: হ্যাঁ।
3: বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। বৃক্ষ আমাদের বন্ধু, তাই আসুন বৃক্ষের প্রতি যত্নবান হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পরে শুনবেন প্রথমে ইংরেজি সংবাদ এবং পরে বাণিজ্যিক সংবাদ।

0: read by Sanjeeda Kayum. Local Government, Rural Development and Cooperative Minister Mirza Fakhrul Islam Alamgir has called on journalists to practice objective, impartial and courageous journalism, saying that democracy is strengthened only when the media is strong. He said this while speaking at the chief guest at the program organized at Thakurgarh Press Club this afternoon. The minister said journalists should fearless present truth. Those who do good work should be recognized and those who do wrong should be criticized. Mirza Fakhrul Islam Alamgir said one of the most important responsibilities of the media is to highlight the mistakes and errors to politicians and show them the right path. He also said the success of country's democracy largely depends on an independent, responsible and strong media. The Flood Forecasting and Warning Center, FFWC, has forecasted Bangladesh may witness flooding in the Brahmaputra and Meghna River basins in July and August this year due to heavy precipitation in their upper catchment areas. Sardar Uday Raihan, FFWC Executive Engineer at the Bangladesh Water Development Board, said Bangladesh remains vulnerable to flooding in July and August due to climatic reasons. During this period, heavy rainfall occurs in major river basins and upstream areas, triggering flood situations in the country. Historical data shows that this mid-monsoon window has yielded the country's most catastrophic disaster. Dhaka Education Board has ordered the installation of waiting sheds or canopies with chairs outside each center to ease the suffering of parents waiting outside in the ongoing HSC examination centers. At the same time, orders have also been given to deploy Rover Scouts, Girls Guides and BNCC members to control unwanted crowds and discipline outside the centers. After inspecting various HSC examination centers yesterday, the Dhaka Education Board issued an order to the officers in charge of all examination centers under the Dhaka Board. The order said, during the inspection of various centers, it was seen that parents wait outside for a long time after the examinees enter. Since most of the centers do not have shades or places to sit, they suffer in the intense sun and rain. To resolve the situation, the Dhaka Education Board has asked to arrange chairs and shades outside each center from now on, considering the welfare of the parents. At least 40 people have been killed and 8 other injured after a bus plunged from a highway into a ravine in Pakistan near the border of Balochistan and Khyber Pakhtunkhwa provinces. The head of Jhob District's emergency center, Sanaullah Sharani, said a speedy passenger bus traveling from Quetta to Peshawar plunged into a deep ravine in the mountains Danasar area. Sharani said the bus fell approximately 70 to 80 feet into the ravine. Meanwhile, Pakistan's President Asif Ali Zardari expressed sorrow over the passenger's bus crash, offered condolences to families of those killed and wished the injured a speedy recovery. Ceremonies and funeral procession of former Supreme Leader Ali Khamenei has begun in Tehran and will end on July 9th. More than 20 million people are expected in Tehran for the funeral of former Supreme Leader. Earlier, Iranian Foreign Ministry spokesperson said officials from more than 100 countries would attend Khamenei's funeral. The former Supreme Leader laid to rest in his hometown of Mashhad. Khamenei was killed at the start of the U.S.-Israel war on Iran. World Cup football, and Australia will take on Egypt at Texas at 12 p.m. tonight. Besides, Argentina will face Cape Verde at Miami at 4 a.m. while Colombia will encounter Ghana at Canas at 7:30 a.m. tomorrow morning. Meanwhile, Spain, Portugal and Switzerland have moved into the round of 16 in FIFA World Cup 2026. Spain secured 3-0 victory over Austria at Los Angeles Stadium while Portugal beat Croatia by 2-1 at Toronto. However, Switzerland comfortably defeated Algeria 2-0 at Vancouver. Dhaka Meteorological Office says the low pressure area over Northwest Bay and adjoining North Orisha, West Bengal coast persist. It may intensely under its influence. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusts or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet River ports of this area are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar Banijik Shangbad Porchi Prabir Kumar Shen. Cholti bochorer June mashe desher roptani ay ager bochorer eki shomoyer tulonay pray 26 shatangsho bedeche. Boshik orthonoitik onishchoyota o bhu rajnoitik uttejonar moddheo toiri poshak chamra o chamrajat porno পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য এবং কৃষি পণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধির কারণে এ সাফল্য এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সর্বশেষ হিসাব অনুযায়ী 2026 সালের জুন মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে 420 কোটি মার্কিন ডলার। 2025 সালের একই মাসে এ আয় ছিল 334 কোটি মার্কিন ডলার। দেশে ডিজিটাল লেনদেনের প্রসারে চালু হওয়া বাংলা কিউআর এর মাধ্যমে মাত্র 2 দিনেই 22 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। গত 30 জুন ও 1 জুলাই জাতীয় পেমেন্ট অবকাঠামো ভিত্তিক বাংলা কিউআর ব্যবহার করে মোট 77,165 লেনদেন সম্পন্ন হয়েছে। এসব লেনদেনের আর্থিক পরিমাণ প্রায় 22 কোটি 2 লাখ টাকা। গতকাল বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের গ্রাহকরা বাংলা কিউআর স্ক্যান করে এসব লেনদেন সম্পন্ন করেন। নগদ অর্থের ব্যবহার কমিয়ে দ্রুত নিরাপদ ও সহজ ডিজিটাল পেমেন্ট নিশ্চিত করতেই এ ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সদ্য বিদায়ী 2025-26 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানো ও নামানোয় 7% প্রবৃদ্ধি হয়েছে। 2024-25 অর্থ বছরের তুলনায় কন্টেইনার পরিবহন বেড়ে দাঁড়িয়েছে 35,31,000। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয় বিদায়ী অর্থ বছরে বন্দর দিয়ে 13,80,000 টন পণ্য পরিবহন হয়েছে, যা 2024-25 অর্থ বছরের তুলনায় 5.52% বেশি। বিদায়ী অর্থ বছরে 4,336টি জাহাজ থেকে পণ্য ওঠানো নামানো হয়েছে, যা 2024-25 অর্থ বছরের তুলনায় 6.35% বেশি। কন্টেইনার ও পণ্য পরিবহনের পাশাপাশি বন্দরের রাজস্ব আয়ও বেড়েছে। 2025-26 অর্থ বছরে 6,629 কোটি টাকা রাজস্ব আয় করেছে বন্দরটি। এর আগের অর্থ বছরে এই পরিমাণ ছিল 5,366 কোটি টাকা। একই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে 4,374 টাকা বাড়িয়ে ভ্যাট সহ 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,28,556 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 2,18,292 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,87,440 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,53,148 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে বলে জানাই বাজুস। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.60, ক্রয় 122.60, ইউরো বিক্রয় 142.15, ক্রয় 139.58, পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.93, ক্রয় 162.92, সৌদি রিয়াল বিক্রয় 33.14, ক্রয় 32.48, মালয়েশিয়ান রেঙ্গিত বিক্রয় 30.42 টাকা, ক্রয় 29.84 টাকা এবং থাই বাথ বিক্রয় 3.73 টাকা, ক্রয় 3.66 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দমামা। সঞ্চালনায় আছেন সোহানা সিরাজ।
3: নানান নাটকীয়তা চলছে বিশ্বকাপ জুড়ে এবং প্রত্যেক দিনই এই ধরনের নাটকীয়তার গল্প করতেই আমরা বিশ্বকাপ দমামা নিয়ে যুক্ত থাকি আপনাদের সাথে ঠিক দুপুর 12:05। আজকেও রয়েছি এবং আজ আমি সোহানা সিরাজ রয়েছি আপনার সাথে। আপনারা আমাদেরকে একই সাথে দেখতে ও শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারছেন ফেসবুক লাইভে এবং ইউটিউব চ্যানেলেও বাংলাদেশ বেতারের। এর বাইরেও আমরা বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজ থেকেও লাইভে রয়েছি। অফকোর্স আপনারা আমাদেরকে শুনতেও পাচ্ছেন বাংলাদেশ বেতার FM 90 MHz-এ। দুঃখিত, এছাড়াও আমরা রয়েছি বাণিজ্যিক কার্যক্রমের মধ্যম তরঙ্গ 630 KHz এবং FM 90 MHz-এও। সবকিছু মিলিয়ে এই যে বিশ্বকাপটা যে জমে উঠেছে, নানান ঘটনা ঘটছে, সেই ঘটনা দেখার জন্যই কিন্তু ম্যাচগুলো আমরা মিস করছি না। রাত হোক, ভোর হোক, যখনই হোক না কেন, প্রিয় তারকার বা প্রিয় দলের পারফরমেন্স দেখার জন্য মুখিয়ে থাকছি সবাই। যারা যারা ঠিক আজ ভোরবেলাতে পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার ম্যাচটা দেখেছেন, তারা বোধহয় সব থেকে উপভোগ্য নকআউট ম্যাচটাই দেখতে পেরেছেন। আমি জানি না কতটুকু উপভোগ্য ছিল সবার কাছে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানান সেই গল্পটা অফকোর্স ফেসবুকের কমেন্ট সেকশনে অথবা ফোন কলের মাধ্যমে। স্ক্রিনে দেওয়া রয়েছে নম্বরটি, শেয়ার করছি আরো একবার, 01553841500। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন আজকেও, একটুখানি সেই দুজন অতিথির সাথেও পরিচয় করিয়ে দিতে চাই আপনাদেরকে। বাট তার আগে অবভিয়াসলি একটা প্রশ্নও রাখতে চাই আপনাদের কাছে। সেই প্রশ্নটি হচ্ছে, আজকের এই আয়োজনে যুক্ত হয়েছেন যারা বা যুক্ত হচ্ছেন যারা, একটুখানি জানাতে পারেন যে আজকের এই ম্যাচটা পর্তুগালের জন্য একটা স্মৃতিবহ ম্যাচ ছিল। তবে কেন সেই স্মৃতিবহ ম্যাচের কথা বলছি, অ্যান্ড অফকোর্স সেই কথাগুলো জানান আমাদের সাথে ফেসবুকের কমেন্ট সেকশনটাতে। আমাদেরকে শুরুতেই যারা যারা ফোন করছেন তাদেরকে একটু বলতে চাই, কিছুটা সময় অপেক্ষা করে আমাদের এই আয়োজনটি একটু উপভোগ করুন এবং তারপর আপনারা আমাদের সঙ্গে ফোন কলে যুক্ত হন, এবং তাহলে আসলে পুরো আয়োজনটা আপনাদের কাছে উপভোগ্য লাগবে, এই অনুরোধটি জানাচ্ছি। এবং চলুন পরিচিত হয়ে এবার অতিথিদের সাথে। আমার সঙ্গে রয়েছেন সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আলফাজ আহমেদ। কেমন আছেন ভাইয়া?
4: ভালো আছি,
3: থ্যাংক ইউ আজকের এই আয়োজনে যুক্ত হবার জন্য। এবং আমাদের সঙ্গে কিন্তু আরো একজন বিশেষ অতিথি আছেন, মাহমুদা খান অদিতি, সাবেক নারী ফুটবলার এবং কোচ। কেমন আছেন আপু?
5: হ্যাঁ, ভালো আছি।
3: অদিতি আপু, আপনার কাছে একটু শুরুতে জানতে চাই যে এই যে নকআউট ফেজ, এবারে তো বিশ্বকাপটা অনেক বড়, অনেক বেশি কিছু এক্সট্রা এক্সট্রা আমরা দেখছি, যে অনেকগুলো দল খেলছে, অনেকগুলো ম্যাচ হচ্ছে, ভেনু একটা জায়গায় তিন, ভেনু নয় ঠিক, হোস্ট কান্ট্রি একটা জায়গায় তিনটা হয়ে গেছে, তো নাটকীয়তা ঘটবে, অনেক কিছু হবে ভাবছিলাম। কিন্তু লাস্ট যে ম্যাচগুলো আমরা দেখলাম গ্রুপ স্টেজ থেকে শুরু করে এখন পর্যন্ত, অনেক দল যারা কম শক্তিশালী দল আমরা দেখতে পাচ্ছিলাম তাদের ভালো পারফরমেন্স, তাদের এগিয়ে যাওয়া, এতটা নাটকীয়তা এক্সপেক্ট করছিলেন কিনা যতটা দেখছেন এই বিশ্বকাপে?
5: না, এখানে আগের যেগুলো আমরা বিশ্বকাপ দেখতাম যে ধারাবাহিক ভাবে যে হচ্ছে গিয়া, যেমন এবার ইতালি সুযোগই পাচ্ছে না, কারণ আগে যেরকম ব্রাজিল, ইটালি, আর্জেন্টিনা, মানে এরকম একটা মুখস্থ থাকতো যে স্পেন এরা অনেক ভালো করবে, তো এবারের বিশ্বকাপের কিন্তু দেখবেন যে ছোট ছোট দলগুলো এত ভালো পারফরমেন্স করতেছে, এত ভালো ফুটবল খেলতেছে, এটা কিন্তু কিছু কিছু জায়গায় আমরা সারপ্রাইজ হচ্ছি। তো এবার বিশ্বকাপের মানে অনেক নাটকীয়তার মধ্যে একটা গুড দিক ছিল যে ছোট ছোট দলগুলো, মানে যেগুলো আর কি বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে না এটা এদের সাথে পারবে না, তারা কিন্তু মানে ম্যাচ ঘুরাই দেওয়ার একটা প্রবণতা তাদের ভিতরে কিন্তু দেখা গেছে। কঙ্গো দেখেন কি ফাইট না দিল লাস্টলি নকআউট পর্বে, তো ওদের যে খেলার ধার, তো এটা কঙ্গো কিন্তু দেখিয়ে দিয়েছে, যদি ফাইটিং এ তারা পায়নি লাস্টলি, তারপর এখন কঙ্গোর সাথে সামনে, সেই কঙ্গোর পরে কিন্তু কেপকে নিয়ে কিন্তু সবাই, কেপবার্ড নিয়ে কিন্তু একটা মানে অবিশ্বাস্য যে অলৌকিক একটা বিষয় যে
3: কোরাসাও ভালো খেলেছিল গ্রুপ পর্বে,
5: রাইট রাইট, তো এই যে মানে করেন যে একটা বিষয়টা, এটা হচ্ছে এবার নাটকীয়তা বলা চলে।
3: ইভেন হাইতি তারাও ভালো করেছে, হাইতিও ভালো কোয়ালিফাই করেনি, বাট কোরাসাও হাইতি দুটো দলই কিন্তু গ্রুপ স্টেজে দারুণ খেলেছে, মানে এত ভালো খেলবে এটা এক্সপেক্ট করেনি।
5: না, এটা আসলে আনএক্সপেক্টেডই ছিল।
3: রাইট, আলফাস ভাইয়ের কাছে একটু যাই। এই যে নাটকীয়তার কথা বলছিলাম, গ্রুপ স্টেজ পার করে এসে নকআউট ফেজেও তো কম নাটকীয়তা হচ্ছে না, ইংল্যান্ডের যে একটা কঙ্গোর বিপক্ষে ধাক্কা খেয়ে শুরুটা করা, সেটাও কতটুকু আসলে ভাবছিলেন বা কি মনে হচ্ছিল যে আবার কি নাটকীয়তা চলছে? প্লাস যে ম্যাচটা লাস্ট আমরা দেখলাম পর্তুগালের এবং ক্রোয়েশিয়ার, সেই ম্যাচের মতো দ্বিতীয়ার্ধের এমন নাটক লাস্ট আপনি কবে দেখেছেন?
4: না, এটা তো আসলে অনেক অনেক কি স্মৃতি আছে, ওয়ার্ল্ড কাপে অনেক খেলাই এরকম হয়েছে। বাট এই বছরে আপনি যদি দেখেন যেগুলো অঘটন ঘটছে, অঘটন থেকেও অঘটন হচ্ছে না। বিশেষ করে ইংল্যান্ডের ম্যাচটা যদি দেখেন, ক্রোয়েশিয়া পর্তুগালের ম্যাচটা দেখেন, জাপান ব্রাজিলের যদি ম্যাচটা দেখেন, সব ম্যাচেই কিন্তু এক গোলে পিছে থেকে দুই গোল দিয়ে জিতছে। তো এইটা আসলে খুবই একটা মানে ফুটবলের যে আকর্ষণ, এই ম্যাচগুলো আসলে সেটা বুঝিয়ে দিচ্ছে যে বলে মানে এক গোল দেওয়া আসলে সেভ না, আপনি দুই গোল দেওয়া
3: জিততে
4: পারবেন যে সেটা, এটা একটা প্রমাণ হয়ে গেছে এই ম্যাচ কতগুলো ম্যাচ থেকে। তো আসলে ফুটবলের আকর্ষণই এইটা যে যখন গোল হবে দর্শক আনন্দিত হবে, যেই
5: ভাইয়া যেটা বললেন যে তিন থেকে চারটা টিম কিন্তু লিড নিয়েছিল জাপান ব্রাজিলের সাথে, আপনার গত মাসে ক্রোয়েশিয়া যেমন হচ্ছে গিয়া পর্তুগালের সাথে, মানে তারা লিড নিয়েও কিন্তু লাস্টলি কিন্তু ওই লিডটা ধরে রাখতে পারেনি। এই যে স্নায়ু চাপ ইংল্যান্ড দেখেন, মানে কেনের অসাধারণ আপনার, তো এই যে বিষয়গুলো আসলে এইটা হচ্ছে গিয়া এবার বিশ্বকাপ কেন বলে সেটাই, এইটা হচ্ছে বড় মঞ্চের একটা কারিশমা।
3: তার মাঝখানেও কিছু কিছু ম্যাচ আবার খানিকটা একপেশে হচ্ছে, যেমন ফ্রান্স সুইডেনের ম্যাচটা আমরা দেখেছি, ফ্রান্সকে পুরোপুরি দাপট দেখাতে। অ্যান্ড সেই সাথে যদি আমি একটু অন্যদিকেও আসি, অস্ট্রিয়ার বিপক্ষের যে ম্যাচটা হলো, সেই ম্যাচটাতেও মোটামুটি ভাবে একপেশেই আমি বলতে পারি স্পেনের পারফরমেন্সটাকে। সো এরকম কিছু কিছু ম্যাচও কিন্তু হচ্ছে।
5: আপনার অস্ট্রিয়ার স্পেনের যে বিষয়টা, তো অস্ট্রিয়া হচ্ছে গিয়ে হাইল্যান্ড ডিফেন্সটা খেলতে গেছে, খেলতে গিয়ে ওদের যে খেই হারিয়ে গেছে, মানে স্পেনের সাথে মানে কি লেভেলের ফুটবলটা, ওরা হয়তো যে স্ট্র্যাটেজিতে নেমেছিল স্পেন আর অস্ট্রিয়া, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু ওরা কভার করতে পারেনি। ওরা বারবার কিন্তু দুই উইং প্লে করছিল, ওদের আপনার সেন্টার ব্যাকের উপর দিয়ে খেলার চেষ্টা করলো, সব সেইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ওরা হচ্ছে সাকসেস হচ্ছিল স্পেন। তো সেক্ষেত্রে ওই স্ট্র্যাটেজি থেকে কিন্তু অস্ট্রিয়া কোনোভাবে চেঞ্জ করেনি খেলার প্লেয়িং এর স্টাইলটা, কিন্তু কখনো চেঞ্জ করেনি, ওভাবেই ধারাবাহিকভাবে যখনই হাইল্যান্ড ডিফেন্স করছিল, তারপরে ওদের যে গতিময় ফুটবল, যে স্কিল, যে স্পেনের, সেখানে কিন্তু ওরা কিন্তু কভার করতে পারছিল বোধহয় এইগুলো। আর বলতে গেলে আপনার অস্ট্রিয়ার গোলকিপার যে অসাধারণ পারফরমেন্স, সেখানে হয়তো 3-0 না হয়ে যে 9-0 হতে পারতো, মানে অবিশ্বাস্য পারফরমেন্স দিয়েছে অস্ট্রিয়ার কিপার।
3: অ্যাবসলুটলি আসবো, আমরা একটা ফোন কল নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কে বলছেন, কেমন আছেন? আচ্ছা জি, জামাল ভাই কেমন আছেন? জি বলুন।
6: আলহামদুলিল্লাহ,
3: জামাল ভাই আরেকবার প্রশ্নটি করবেন, আমি আমরা ঠিক বুঝতে পারিনি, আরেকবার যদি প্রশ্নটি করতেন। ক্রোয়েশিয়া পর্তুগাল,
6: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে লাস্টে তোমার সবগুলো গেছে, বাকি টুসেল দেয়নি,
3: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন জামাল ভাই, দারুণ প্রশ্ন করেছেন তিনি। আমি একটু প্রথম প্রশ্নটার উত্তরটাই নিতে চাই আপনার কাছ থেকে, চার যে প্রশ্নটি ছিল, তবে তারও আগে আরেকটি কল নিয়ে তারপরে ফেরত আসছি। হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম,
6: প্রধানমন্ত্রী হাজি মোহাম্মদ মিন্টু আলোনিয়া ইসলামগঞ্জের রেডিও ক্লাব থেকে।
3: জি মিন্টু ভাই, আমরা শুনছি, কেমন আছেন আর প্রশ্নটি করুন।
6: আমার প্রশ্ন হচ্ছে, মুক্তিবাহিনী এখন যেভাবে উঠতেছে, মতে উঠতেছে, তারা তো তাদেরকে ফাইনালে যাওয়ার কোন সম্ভাবনা আছে কিনা এই ব্যাপারে কিছু আলোচনা করতে। ধন্যবাদ আপনাকে।
3: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।
4: কে আগে
3: পর্তুগালের কথা জানতে চাচ্ছে যে পর্তুগাল যেভাবে খেলছে এবং যেভাবে এগোচ্ছে তাতে করে ফাইনালে যাওয়ার কোন সম্ভাবনা আমরা দেখছি কিনা। আমরা প্রথম কলারের প্রশ্নটি যদি একটু নেই, যে ওই ম্যাচটা নিয়ে, আসলে পর্তুগাল ক্রোয়েশিয়ার ম্যাচটা নিয়ে আমাদের এখনো আলোচনা শুরুই হয়নি, কিন্তু দর্শকদের প্রশ্নটা তাই আগে আসবে যে এক্সট্রা টাইমের ব্যাপারটা নিয়ে তিনি জানতে চান, যে এভাবে যে গোল হলো এবং এক্সট্রা টাইম এতটা লম্বা, তো সবকিছু মিলিয়ে এই ঘটনাটা আপনার কাছে কি বিশ্লেষণ?
4: আচ্ছা, প্রথমে বুঝতে হবে এক্সট্রা টাইমটা কিভাবে তারা দেয়। একটা গোল হইলে যে গোলের সময় উদযাপন করে, ওই উদযাপনের টাইমটা আসলে ওইটা অ্যাড হয়। তারপরে বাইরে বল গেলে, ফাউল হইলে, স্ট্রেচার দিয়ে বল ম্যান দিয়ে বাইরে যায়, ওইগুলো নিয়ে ওইভাবে ম্যাচ যতগুলো বন্ধ হয় ওইভাবে মানে এক্সট্রা টাইমটা কাউন্ট হয়। আর সাধারণত যারা এক্সট্রা টাইমে যারা গোল খাইতেছে, কনসেন্ট্রেশন লুজ করছে, স্ট্যামিনা স্ট্রেংথ লুজ হচ্ছে। যখনই আপনার পাওয়ার চলে যাবে, স্ট্রেংথ চলে যাবে, তখন আমরা ব্রেন কাজ করবে না, সাধারণত ওই সময়ই আসলে গোল খায় টিম।
5: আর সাথে একটা আরেকটা যোগ করি, এখন কিন্তু একটা বিষয় আমরা দেখছি, এর আগে ভারের যে সাপোর্টটা নেই ওই জায়গায় কিন্তু কিছুটা টাইম অনেক সময় আমাদের কিল হচ্ছে, তখন
3: সময় যাচ্ছে। সবকিছু মিলে এই ম্যাচটাতে তো অনেক কিছু ছিল। সো প্রিয় কলার যিনি কল করেছিলেন তার জন্যই বলছি আমরা, যে এই ম্যাচটাতে আসলে এক্সট্রা টাইম এতটা কেন এবং যতটুকু বলা হচ্ছে তার থেকেও বেশি কেন দেখাচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে না মূলত অনেক কিছু ঘটেছে এই ম্যাচটাতে, যে কারণে ওই টাইমটাও কিন্তু অনেক বেশি নষ্ট হয়েছে, বা নষ্ট হয়েছে বলবো না, খেলার বাইরের টাইম অনেকটা এক্সট্রা ছিল। সো এই কারণেই এক্সট্রা টাইমটা বেশি, কারণ একাধিক অফসাইড গোল এসেছে, ভিআর কল এসেছে কয়েকবার, সো সবকিছু মিলে অনেক কল ছিল এখানে। তো সেই প্রশ্নের উত্তরটি আসলে আপনি পেয়েছেন। আরেকটি প্রশ্ন ছিল তার, যেটি যে এই ম্যাচে যেভাবে খেললো পর্তুগাল বা একে একে পর্তুগাল যেভাবে এবার এগোচ্ছে, সেই পর্তুগাল আসলে ফাইনালে দেখছেন কিনা, যদি আপনার কাছে একটু শুরুতে জানতে চাই।
4: না, আসলে এটা বলাটা খুবই ডিফিকাল্ট কে ফাইনালে যাবে। আসলে যার ভাগ্য সহায় হবে এবং যারা ভালো ফুটবল খেলবে, শক্তিমত্তার বিচার আছে এখানে, আপনি চাইতে বড় দল কার সাথে খেলছেন, সবকিছু মিলে আসলে বলা মুশকিল।
5: আমি ভাইয়ের সাথে একমত, আপনার একটা বড় দলগুলো এরপরে নক আউট মানে ডু আর ডাই ম্যাচের মতো। তো অনেক সময় দেখা গেছে যে বড় বড় দলগুলো একদিন ডে ব্যাড আসে, যে ওই দিন আমরা ভালো খেলছি না। তো এটা হচ্ছে 90 মিনিট যে খেলা হয়, প্রতিটা সেকেন্ডস ইম্পর্টেন্ট থাকবে, যে তাদের ফাইটিং করার মুভমেন্ট। তো দিন শেষে আলফাজ ভাইয়ের সাথে আমি একমত যে ফিজিক্যাল স্ট্রেংথ যাদের লাস্টলি পর্যন্ত থাকবে, আপনি ক্রোয়েশিয়ার পর্তুগালের ম্যাচে কিন্তু একটা বিষয় দেখবেন, যে পর্তুগালের লাস্ট যেমন ওরা কিন্তু উইনিংটা আসছে একদম এক্সট্রা টাইমে, তো এক্সট্রা টাইমে কিন্তু এক সেকেন্ডের জন্য পর্তুগালের কিন্তু ফিজিক্যাল কন্ডিশন যেটা আর কি, সেটা কোনোভাবে লুজ করে নাই। তাদের যে উইনিং মেন্টালিটিটা ছিল, এই উইনিং মেন্টালিটি কিন্তু অনেক বড় কাজে দিছে। তো একটা দল যখনই এক সেকেন্ড বলেন বা দুই মিনিটের জন্য যদি লুজ করে কখনো এই টাইট ম্যাচগুলো, এই নকআউট পর্বের ম্যাচগুলো, তখনই কিন্তু বড় দলও কিন্তু ছোট দলের কাছে, মানে ছোট তো এখন বলে কেউ নেই আর কি, ফাইটিং মুভমেন্টের থেকে তারা কিন্তু শক্তির জায়গা থেকে ছেড়ে দেবে। তো ফিজিক্যালি একটা ব্যাপার আছে যে লাস্টলি ওই আপনার এক্সট্রা টাইম থেকে ফোকাসটা কে কত ম্যাচের মধ্যে রাখতে পারবে, যে দল এই জিনিসগুলা সবাই মিলে করতে পারবে, টিম ওয়ার্ক করতে পারে, দিন শেষে কিন্তু তাদেরই জয় আসবে আর কি।
3: ডেফিনেটলি আমরা
5: মানে আরেকটু বলি, মানে হচ্ছে যে শুধুমাত্র ফুটবলটা খেলে কিন্তু এই স্টেজ থেকে নেক্সট স্টেজে যাওয়া সম্ভব না, টোটাল আপনার টোটাল অর্গানাইজের উপরে কিন্তু
3: প্ল্যানিংটা প্রয়োজন,
5: পুরো প্ল্যানিং এক্সিকিউট
3: রাইট প্রয়োজন, টিম কোঅর্ডিনেশনটা প্রয়োজন,
5: টিম কোঅর্ডিনেশন সব মিলে রাইট, এবং স্ট্রেংথ আর ফিজিক্যাল বিষয়টা অনেক বড় ফ্যাক্ট করবে, লাস্টলি মেন্টালিটিটা কিভাবে ধরে রাখে,
3: এন্ড অলসো ডিসিপ্লিনও ফুটবল প্রয়োজন।
5: বাট অল আর ইকুয়াল ইজ ডিসিপ্লিন, সবকিছু মিলে কিন্তু একটা টোটাল।
3: ডেফিনেটলি, সো আদারওয়াইজ আসলে এবারের এই আসরে এগিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট হচ্ছে। যারা যারা আমাদেরকে শুনছেন, ওই যে বলছিলাম নিজের মতামতগুলো জানাতে সুযোগ পাচ্ছেন, লিখতে থাকুন ফেসবুকের লাইভের কমেন্ট সেকশনে, পেজগুলোতে আমি অফকোর্স পড়ব, তবে আলোচনারও অনেকটা বাকি। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
7: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না, একটা উৎসব।
8: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয়, একটা স্বপ্ন।
7: তাই নাকি?
8: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
7: তাই তো ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
8: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা। প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
7: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংস কে নিয়ে।
8: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
7: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
8: বসুন্ধরা কিংস, বর্ন টু বিট।
3: বিরতির পর সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আমাদের বিশ্বকাপ দামামা। পুরো এই ফিফা 2026 কে ঘিরে বাংলাদেশ বেতারের এই বিশেষ আয়োজনটাতে একদম শুরুর দিন থেকে শেষ দিন অবধি আমরা কিন্তু থাকছি আপনাদের সাথেই, আপনাদের সাথে আলোচনা করতে, গল্প করতে এবং আড্ডাও দিতে। আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন তারাও কিন্তু বেসিক্যালি আপনাদের মতামতটাও জানতে চান। তো লিখতে থাকুন আপনাদের মতামতগুলো, একটা কল নিয়ে শুরু করছি। হ্যালো, হ্যালো, জি শুনছি, কে বলছিলেন? আচ্ছা, কেমন আছেন এবং প্রশ্নটি করুন, শুনছি আমরা।
6: আমার প্রশ্ন হচ্ছে, আমার দল দুইটা, আর্জেন্টিনার মরক্কো, আর আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশ কত নাম্বারে আছে এবং
3: অসংখ্য ধন্যবাদ। এবং আমি এক্সপেক্ট করছিলাম উনি না জানি এই প্রশ্নটি করেন, যে আমি তার থেকেও বড় কথা, আমি যেটা ভাবছিলাম যে উনি ভাবছিলেন যে আমার তো দুটো দল, আর্জেন্টিনা এবং মরক্কো, এরা দুজন ফাইনাল খেলার কোন সুযোগ আছে কিনা। আমি আসলে এই কারণে একটু চিন্তায় পড়ে গেছিলাম। হোয়াটএভার, আমরা সেই প্রশ্নটিতে যাব। তবে তার উত্তরটা নিয়ে যদি একটু আলফাজ ভাইয়ের কাছে আসতে চাই, যে বাংলাদেশের যে জায়গাটা, র্যাঙ্কিং এর জায়গাটা নিয়ে তিনি জানতে চান, এবং মরক্কো এবং আর্জেন্টিনা যেহেতু তিনি সাপোর্ট করেন, মরক্কোর খেলাটা কেমন লেগেছে যদি ওভারঅল একটু ওনার জন্য বলতেন।
4: আচ্ছা, প্রথমত বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ র্যাঙ্কিং এ 182 আর ওয়ার্ল্ড র্যাঙ্কিং 182, আর আর্জেন্টিনা মরক্কো, আর্জেন্টিনা সম্ভাবনা আছে খুবই সহজে ফাইনালে যাওয়ার। তবে মরক্কো টিম খুবই চমৎকার আমার দৃষ্টিতে এবার ওয়ার্ল্ড কাপ। স্পেনের পরে মরক্কোর খেলা আমার ভালো লেগেছে।
3: তারপরে গিয়ে আটকেও যেতে পারে, কারণ সেখানে তাদেরকে হয়তো ফেস করতে হচ্ছে প্যারাগুয়ে বা ফ্রান্সকে। ফ্রান্সের যে ফুটবল আমরা দেখলাম লাস্ট ম্যাচটাতে, আউটস্ট্যান্ডিং ফ্রান্স, সেই জায়গাতে সেই বাধা টপকে যাওয়াটা That's going to be difficult, I guess. আমি একটুখানি যাব আপনার কাছ থেকে, আবার শুরু করব, তারপর আদিত্য আপুর কাছেও আসবো। যে আমরা বলছিলাম যে পর্তুগালের পারফরমেন্স নিয়ে, পর্তুগালের খেলা নিয়ে, যে তারা আসলে, আপু বলছিলেন যে এক্সট্রা টাইমে গিয়েও তাদের যে মনোবল, তাদের যে এনার্জিটা তারা ধরে রেখেছে, সেখানে তারা আসলে জিতে গেছে। আমি একটু প্রথমার্ধের খেলাতেও যদি আসি, যে 0-0 স্কোর লাইনে গিয়ে ফার্স্ট হাফটা যারা শেষ করলো, বাট সেই সময়ের মধ্যেও আমি যদি একটু দেখি, যে ব্রুনোর কথা বলি, জোয়ার কথা বলি বা রোনালদোর কথা বলি, তারা প্রত্যেকে কিন্তু সুযোগ তৈরি করেছিল, বলের নিয়ন্ত্রণে পর্তুগাল এগিয়েছিল, আক্রমণেও তারা এগিয়েছিল। বাট হোয়াট ওয়েন্ট রং সেখানে? কি শুধুমাত্র ক্রোয়েশিয়ার ডমিনিকের যে পারফরমেন্স, ডমিনেট করেছিল যে গোলকিপার, তারই একক পারফরমেন্স ছিল, নাকি সেখানে আসলেও কোনো অগোছালো কিছু আক্রমণ আমরা পর্তুগালের কাছ থেকে দেখছিলাম বলে স্কোর করা হলো না?
4: আসলে ফুটবল হলো গিয়ে একটা পার্ট অফ দ্য গেম, গোল মিস হওয়া, আর হলো গিয়ে গোলকিপার, প্রতিটা প্লেয়ারই চায় যে তার দেশের জন্য ভালো খেলবে, পাশাপাশি তাদের ফিউচার, যেখানে তারা পরবর্তী ওয়ার্ল্ড কাপের পরে কোথায় খেলবে, তা আরও ভালো টিমে যাবে কিনা, সেই হিসাবে তারা পারফরমেন্স করার সবারই চেষ্টা থাকে, যে এখানে হয়তো অনেকে সাকসেস হয়, অনেকে হয় না। তো আসলে দেশের জন্য খেলাটা একটা বড় ব্যাপার, সবাই চেষ্টা করে। আর রেজাল্ট তো আসলে টিম ওয়াইজ একটা খেলা, এটা টোটাল ফুটবলে আপনি 11 জনের আপনার খেলতে হবে, একটা টিম উইনিং করতে হলে টোটাল 11 জন এবং 22 জন প্লেয়ার, টিম যারা সাইড বেঞ্চে থাকে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকবে, পাশাপাশি কোচের কিছু ট্যাকটিক্স থাকে যেগুলো অ্যাপ্লাই করার প্লেয়াররাই অ্যাপ্লাই করে, কোচ বাইরে থেকে বলে দেয়, এসব অ্যাপ্লাই করার পরে যদি সাকসেস হয় তখনই টিম জিতে।
3: অ্যাবসলিউটলি প্রিয় দর্শক এবং শ্রোতা, যারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, কিছু কমেন্টস পড়ে আসতে চাই। পলাশ হাসান যুক্ত আছেন সৌদি আরব থেকে, একে কিরণ আছেন, সবুজ মাহমুদ যুক্ত আছেন, শ্যামল চৌধুরী বলছেন এক্সেলেন্ট প্রোগ্রাম, খুব ভালো লাগছে, এবং মামুন বলছেন নিয়মিত তিনি আমাদের এই আয়োজনটি শুনে থাকেন এবং দেখে থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এছাড়াও যারা আমাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজটাতে যুক্ত আছেন তাদের কথাগুলো একটুখানি পড়ে আসতে চাই। সেখানেও আমরা দেখতে পাচ্ছি আমিনুল ইসলামও যুক্ত আছেন, সুন্দর আয়োজন বলছেন। ইয়াসিনুল্লাহ শিশির যুক্ত আছেন, তিনি তার প্রিয় দল আর্জেন্টিনার জন্য আন্তরিক শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন। আমরা পৌঁছে দিচ্ছি আপনার ভালোবাসাটুকু আর্জেন্টিনা পর্যন্ত, সাথে থাকুন। আর সেই সাথে মনিরুজ্জামান আল মনির আছেন কুষ্টিয়া থেকে, তিনি আমাদেরকে দেখছেন এবং শুনছেন। এর বাইরে ওয়াসিউর রহমান মিন্টু আছেন যুক্ত, এস এম মনিরুজ্জামান মনির খান আছেন, শ্যামল চৌধুরী যুক্ত আছেন এবং সবুজ মাহমুদ যুক্ত আছেন। শ্যামল চৌধুরী লিখেছেন, ফ্রান্স দারুণ খেলছে, আমার মনে হচ্ছে ফ্রান্স ও আর্জেন্টিনা এবারও ফাইনাল হতে পারে। আলোচনা দুই ফুটবলার, তারা কি বলছেন এই আলোচনার যে আলোচক রয়েছেন, এই প্রশ্নটি শ্যামল চৌধুরী ভাই, থ্যাংক ইউ সো মাচ, এই প্রশ্নটি আমি জানতে চাই। তিনি যদিও বলছেন যে আর্জেন্টিনা এবং ফ্রান্সের ফাইনাল হতে পারে, তবে সেখানে যদি সেমিফাইনালে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচ হয়, ফাইনালে আসলে কে কোয়ালিফাই করবে? এবং আমি ধরে নিলাম তার প্রসঙ্গ থেকে যে ফ্রান্সকে ফাইনালে দেখতে পাচ্ছি, বাট সেই সম্ভাবনা আসলে কতটুকু দেখছেন? বা যদি সেই ম্যাচটাও হয় ফ্রান্স এবং আর্জেন্টিনা, কাকে এগিয়ে রাখছেন?
4: এগিয়ে রাখছি আর্জেন্টিনা ফ্রান্সকেই, বাট বলা মুশকিল আসলে। এখানে আমি 50-50 চান্স বলবো যে আপনার এন্ড অব দ্য ফাইনালের আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না কেউ, কিন্তু আমরা সবাই একটা চিন্তা করতে পারি, যে আশা করতে পারি যে এই দুইটা টিম যাবে, বাট এখনও বলা খুবই মুশকিল, কারণ নকআউট ম্যাচে কখন কোন ম্যাচ কে হারে এটা বলা মুশকিল। তবে সম্ভাবনা আছে আর্জেন্টিনা ফ্রান্স ফাইনাল খেলার।
3: এবং সেখানে যদি ব্রাজিলের প্রসঙ্গটাই টেনে আপনার কাছে আসি, যে ব্রাজিলের সামনে যে বাধাগুলো আসতে পারে, আমরা দেখছিলাম যে স্পেন বা ফ্রান্সের মুখোমুখি হওয়ার একটা বাধা, আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার একটা বাধা,
4: নরওয়ের সাথে খেলা,
3: নরওয়ে, হ্যাঁ, তার আগে তো নরওয়ের বিপক্ষে বাধা একটা পেরোতেই হচ্ছে, সেখানে হালান্ড হচ্ছে সব থেকে বড় একটা দেয়াল হয়ে দাঁড়াতে পারে। তো এই সবকিছু মিলিয়ে ব্রাজিলের জন্য কি ফাইনালে চান্স থাকবে কিনা?
5: আসলে ফাইনাল মানে সরি টু সে যে ব্রাজিলের সমর্থকদের হয়তো মন ভেঙে যেতে পারে, তবে ট্রু অনেস্টলি যে ব্রাজিলের যে খেলার ধরন, মানে ব্রাজিল নামটা শুনেই যতটা মানুষ সেলুট করে, তো খেলার মধ্যে কিন্তু ওই জিনিসটা এখন আমরা পাই না, যেটা সত্য কথা। ব্রাজিলের একটা ভার আছে যে ব্রাজিল নামটা, কিন্তু সেই ভারটা কিন্তু খেলার মধ্যে পাচ্ছি না। তো হালান্ডের যে এখন বর্তমানে যে পারফরমেন্স, সেখানে কিন্তু এর আগে যতগুলো ম্যাচ কিন্তু ব্রাজিলের সাথে নরওয়ে হয়েছে, সেখানে বেসিক্যালি দেখা গেছে যে নরওয়ের পাল্লাটা অনেক বেশি ভারী। তো এখন যে ছন্দে আছে নরওয়ের টিমটা, যেভাবে ছন্দে আছে আর
3: কি, হালান্ডকে নিয়ে, ফ্লাইং হালান্ড,
5: রাইট, তো সেখানে কিন্তু আমরা ব্রাজিলের ওই ধারালো পারফরমেন্স কিন্তু কারোর মধ্যে কোনো গোছালো কিন্তু কোনো কিছু নাই, মানে বিল্ড আপ ফুটবল বলেন ওদের যে ব্রাজিলের যে খেলাটা, কিচ্ছু কিন্তু আমরা ওটার মধ্যে পাচ্ছি না। তো এক ভিনিকে নিয়ে তো আপনি এত দূর পর্যন্ত দৌড়াতে পারবেন না। তো ওই জন্য বললাম যে আপনি ফাইনাল স্টেজে যাওয়ার পর আগে ফার্স্ট হাফ আপনি দেখতে হবে যে নরওয়ে থেকে ওরা কি করে, এখানেই তো ধাক্কা খেয়ে যাবে, এখানেই তো ওদের হয়তো বা বিশ্বকাপ, যদি 2026 এর বিশ্বকাপ এন্ড অব দ্য ডে হবে নরওয়ের সাথে।
3: আচ্ছা, দেখা যাক, আমাদের এখানে যে অতিথিরা থাকেন প্রত্যেকে এক একজন এক এক রকম করে প্রেডিকশনটা জানান। কেউ কেউ যদিও বলছেন, আলফাস ভাইয়ের কাছে আসি, যে আনচেলোতি ইজ ফিগারিং আউট দ্য টিম ডে বাই ডে, ম্যাচেস বাই ম্যাচেস। তো সেই জায়গা থেকে ব্রাজিল তাদের সৌন্দর্য যে ফুটবলের, সেটা ম্যাচ বাই ম্যাচ দেখাচ্ছে। তো তারা সামনের ম্যাচটাতে আরো স্ট্রংলি ব্যাক করবে বা দেখা যাবে।
4: আমি আপনার সাথে একমত, কারণ হইল গিয়া ফার্স্ট ম্যাচের পর থেকে আস্তে আস্তে ব্রাজিলের ইম্প্রুভ হচ্ছে, এবং প্রতিটা ম্যাচ তারা জাপানের সাথে যেভাবে ম্যাচটা বের করে আসছে সেটা খুবই চমৎকার। এবং হল্যান্ডের আজকে একটা সাক্ষাৎকার শুনতে পেরেছি গতকালকে, তার সে বলছে যে ব্রাজিলের সাথে জেতাটা খুব ক্ষীণ। সো এখানে আসলে এই ওয়ার্ল্ড কাপের আমেজে আমার মনে হয় যে অভিজ্ঞতা ব্রাজিলকে আমি এগিয়ে রাখবো,
3: এগিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের আলোচনা কিন্তু শেষ হচ্ছে না, তবে আমরা আপাতত ফ্রিকোয়েন্সি থেকে বিদায় নিচ্ছি। বাকি আলোচনা শুনতে ও দেখতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজ থেকে, অ্যান্ড অফকোর্স বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে, সেখানে যুক্ত থাকুন। আমি একটুখানি অদিতি অপুর
9: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ তামামা। সঞ্চালনায় ছিলেন সোহানা সিরাজ। সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনায় ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল। বাংলাদেশ বেতার ঢাকা।
10: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
11: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
10: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
11: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
10: আচ্ছা,
12: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
10: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
11: আসসালামু আলাইকুম।
12: ওয়ালাইকুম আসসালাম।
10: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
12: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
11: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
10: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
12: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
11: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
12: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
10: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
12: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
11: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
12: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
10: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
12: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
11: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
12: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
10: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
12: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
11: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
12: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
10: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল চৌঠা জুলাই শনিবার সকাল ১০টায় জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই মুক্তিযোদ্ধা আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে ঢাকায় বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ বিশেষ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হবে ঢাকা ক ৬৯৩ কিলোহার্জ, এফএম ৯০ মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে এবং স্ব স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান প্রচার হবে এফএম ১০৬ ও এফএম ১০২ মেগাহার্জে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। গানটি শুনবেন সমবেত কণ্ঠে। গানের গীতিকার আশরাফ বাবু এবং সুর করেছেন শেখ মিলন।

0: এতক্ষণ সমবেত কণ্ঠে দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হয় ইমাম সাহেব, হয়।
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন, কোন বলেন।
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা। অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা। ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।

0: সুস্থ, দূষণমুক্ত ও ভারসাম্যপূর্ণ পরিবেশ, টেকসই উন্নয়ন আমাদের স্বাস্থ্য, কর্মক্ষমতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে। নির্মল বাতাস, বিশুদ্ধ পানি এবং প্রাকৃতিক সম্পদ উৎপাদনশীলতা বাড়ায়। বনায়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা করে পরিবেশের ভারসাম্য রক্ষিত হলে বন্যা, খরা ও জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমে। পরিবেশ দূষণ রোধ এবং ভারসাম্য রক্ষা করা কেবল নৈতিক দায়িত্ব নয়, বরং আমাদের উন্নয়নের প্রধানতম শর্ত। তাই আসুন আমাদের পরিবেশকে আরও সবুজ সুন্দর করে গড়ে তুলি। এই শুভ আহ্বানে শুরু করছি আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান। পরিবেশ রক্ষার ক্ষেত্রে সার্কুলার কৃষি উল্লেখযোগ্য একটি বিষয়। এটি হল এমন একটি টেকসই পদ্ধতি যা বর্জ্য থেকে সম্পদ নীতিতে চলে। এটি রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার, বর্জ্য পুনর্ব্যবহার, পানি ও জ্বালানি সাশ্রয় এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি সবুজ বাংলা পর্বে। পরিবেশ সুরক্ষায় সার্কুলার কৃষি বিষয়ে এখন শুনবেন সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: প্রিয় শ্রোতা, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় পরিবেশ সুরক্ষায় সার্কুলার কৃষি। এই বিষয়ে বলার জন্য আজ আমাদের সঙ্গে আছেন প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: অনেক ধন্যবাদ আপনাকে।
1: আর জানবো প্রথমে আপনার কাছে, সার্কুলার কৃষি বলতে আসলে কি বোঝায়, এটি পরিবেশ রক্ষায় কিভাবে ভূমিকা রাখতে পারে?
2: সার্কুলার কৃষি হলো কৃষির এমন একটি চক্রাকার ব্যবস্থা যেখানে কৃষির বর্জ্যগুলোকে বর্জ্য হিসেবে না রেখে সম্পদে পরিণত করা হয়। যেমন খড়, কচুরিপানা, গোবর, রান্নাঘরের উচ্ছিষ্ট অথবা পোল্ট্রি লিটার, এসব থেকে ভার্মিকম্পোস্ট, বায়োগ্যাস, বায়োচার অথবা পশুখাদ্য, আমরা সাইলেজ অথবা মালস হিসেবে ব্যবহার করা যায়। ফলে কি হয়, ফলে যখন আমরা এগুলোকে পোড়ানোর বদলে জৈব সার তৈরি করব, তখন বায়ুদূষণ কমবে এবং কার্বন নির্গমন কমবে। একই সাথে রাসায়নিক সারের উপর চাপ কমবে, আমাদের জৈব সারের ব্যবহারটা বাড়বে এবং এর ফলে কৃষিতে একটি টেকসই ব্যবস্থা সৃষ্টি হবে।
1: সার্কুলার কৃষি সম্পর্কে আমরা জানলাম, এবার একটু জানবো বাংলাদেশের কৃষিতে কোন কোন জিনিসকে সাধারণত বর্জ্য বলা হয়, এগুলো কিভাবে কাজে লাগানো যায়।
2: দেখেন, আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, যে একটা গরুর খামার রয়েছে, গরুর খামারে যদি আপনার ওখানে যে গোবরগুলো হয় সেগুলো দিয়ে আমরা ভার্মিকম্পোস্ট তৈরি করি, আবার ওই ভার্মিকম্পোস্টটাই আমি মাটিতে দিলাম, সেখানে আবার গরুর জন্যই খাবার তৈরি করলাম, এই যে কৃষিটা চক্রাকারে ঘুরতেছে, সেটা কিন্তু আমাকে মাটির জৈব পদার্থ যোগ করে, মাটির স্বাস্থ্য ভালো রাখে। একইভাবে আমার একটি ফল বাগান রয়েছে, সে ফল বাগানে আমি যখন ঢালগুলো প্রুনিং করি, সেগুলো দিয়ে আমি বায়োচার তৈরি করে আবার সেই বায়োচারকে মাটিতে দিয়ে মাটিতে কিন্তু পুষ্টি উপাদানকে ফিরিয়ে দিতে পারি। আবার একটা যদি আমার পোল্ট্রি ফার্ম থাকে, সে পোল্ট্রি ফার্মের যে লিটারগুলো হয় সেগুলো দিয়ে আমরা বায়োগ্যাস উৎপাদন করতে পারি, আবার যে বায়োগ্যাসের পাশাপাশি আমরা কিন্তু জৈব সারও সেখানে তৈরি করতে পারি। আপনি দেখেন, বাসায় যখন আমরা রান্না করি সেখানেও কিন্তু ছাই হয়, সেই ছাইটাকে কিন্তু আবার ফসলের মাঠে আমি ছিটাই দিয়ে পোকার জন্য আমরা ওটার জন্য ব্যবহার করতে পারি, আবার সাইটা থেকে পুষ্টি উপাদানও কিন্তু গাছ পেতে পারে। আপনি মধুপুর অঞ্চলে আনারস হয়, সে আনারসের যে পাতাগুলো রয়ে যায়, গাছটা রয়ে যায়, সেটা দিয়ে কিন্তু আবার পশুখাদ্য তৈরি করা যায়, সাইলেজ করা যায়। আপনি বাদাম সংগ্রহ করার পরে বাদামের যে গাছটা থাকে সেটা দিয়ে সাইলেজ করা যায়। এই যে কৃষির উপকরণগুলো পুনর্ব্যবহার করা, চক্রাকারে ব্যবহার করা, সেটাই কিন্তু আসলে এই সার্কুলার কৃষি।
1: সার্কুলার কৃষি ও জলবায়ু পরিবর্তন কার্বন কমাতে কি ভূমিকা রাখতে পারে?
2: সার্কুলার কৃষিকে আমরা টেকসই কৃষি বলি। কেন বলি? যেটি পরিবেশ বান্ধব এবং সেটি পরিবেশকে ভালো রাখতে সহায়তা করে। আমরা যদি ধরেন ধান কেটে নিয়ে আসলাম, ধানের গোড়ার যে অংশগুলো রয়েছে এগুলো আগুন দিয়ে পোড়ায় দিই, তাহলে সেটা কিন্তু কার্বন নির্গমন করবে, কিন্তু এই ধানের গোড়াগুলোকে একত্র করে যদি আমরা জৈব সার তৈরি করি তাহলে কিন্তু সেটা পরিবেশকে ভালো রাখবে এবং মাটির স্বাস্থ্য আমার ভালো রাখবে। আমরা দেখেছি একটু আগে, আমরা কিন্তু উদাহরণগুলো বলেছি যে সার্কুলার কৃষিতে আমরা নানাভাবে জৈব সার তৈরি করতে পারি, বায়োচার তৈরি করতে পারি এবং সেগুলো কিন্তু আমার রাসায়নিক সারের পরিমাণটা কমিয়ে নিয়ে আসবে, যার ফলে কি হবে, পরিবেশটা ভালো থাকবে, আমরা নিরাপদ ফল ফসল পাবো এবং মাটিতে কার্বন ডাইঅক্সাইডকে সংরক্ষণ করবে। যেমন বায়োচার যদি আমি মাটিতে দেই সেটা মাটিতে জৈব কার্বনের পরিমাণ বাড়ায়। তো একইভাবে যেমন আমার জলবায়ু পরিবর্তন কে মোকাবেলা করে, মাটি কৃষিকে টেকসই করে এবং কার্বন নির্গমন কিন্তু এটা কমায়।
1: মাটির স্বাস্থ্যের কথা জানলাম আপনার কাছ থেকে। এই যে মাটির স্বাস্থ্য ভালো রাখতে সার্কুলার কৃষিতে কি কি করা যায়?
2: আমার একটা কিচেনে যখন আমি বাসায় রান্না করি সেখানেও কিন্তু অনেক ধরনের আবর্জনা তৈরি হয়, এগুলো দিয়েও কিন্তু আমার বসত বাড়িতে আমরা জৈব সার তৈরি করতে পারি। এবং এছাড়া আর অনেকগুলো উদাহরণ কিন্তু আমরা বললাম। এই জৈব সার যখনই আমি মাটিতে দিব তখন মাটির স্বাস্থ্য ভালো হবে, মাটিতে যেসব উপকারী অণুজীব রয়েছে তাদের বৃদ্ধি ভালো হবে এবং সে মাটিগুলো ফসলের জন্য অনেক বেশি ভালো হবে। এবং এছাড়াও আমরা দেখি যে এই মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক সময় আমরা ধনচা গাছ অথবা ডাল জাতীয় ফসল যখন ফসল থাকে না আমরা জমিতে ছিটিয়ে দিলাম, এগুলো একটু বড় হলো তখন এগুলোকে মাটির সাথে আমরা মিশিয়ে দিলাম, সেগুলোকে আমরা বলি সবুজ সার, সেটাও কিন্তু মাটির স্বাস্থ্যকে অনেক উন্নত করে।
1: সার্কুলার কৃষিতে বালাই নাশক কমানোর উপায় আসলে কি?
2: হ্যাঁ, আমরা সার্কুলার কৃষির কথা যখন বলি, ধরেন আমি নিম পাতা আসছে, আমার একটা নিম গাছ আছে, সে নিম গাছ থেকে যখন আমি বালাই নাশক তৈরি করে নিম পাতা থেকে আমি গাছে স্প্রে করব, তখন কিন্তু আমার ফসলটাও নিরাপদ থাকে, রাসায়নিক বালাই নাশকের পরিমাণটাও কিন্তু আমার কম থাকে। আর আমরা যখন জৈবিক পদ্ধতিতে চাষাবাদ করি সেখানে কিন্তু রোগ বালাই পোকামাকড়ের পরিমাণও কিন্তু অনেক

0: কৃষির একটা উদাহরণ কি হতে পারে?
1: আমরা এটা বলেছি যে যখন একটা গরুর ফার্ম থাকে সেখান থেকে আমরা গোবর পাব, সেকে গোবর দিয়ে আমরা ভার্মি কম্পোস্ট করতে পারি, শুধু কম্পোস্ট করতে পারি, বায়োগ্যাস করতে পারি। আবার মাছের যে লিটার আছে সেটা, পোল্ট্রি ফার্মের যে লিটার আছে, অথবা মাছের যে আমরা খাবার দেই সেখানেও কিন্তু অনেক সময়, সেখানে অনেকে হাঁস এবং মাছ একসাথে চাষ করে, তার মানে একটার খাদ্য উপাদান সেখানে নষ্ট হয় না, বরং একটা আরেকটাকে সহায়তা করে।
0: সবশেষে আপনার কাছে জানবো, এই ব্যবস্থায় নারীরা কিভাবে সরাসরি লাভবান হতে পারে?
1: আমরা সার্কুলার কৃষিতে যে প্রযুক্তিগুলোর কথা বলি, সবগুলোই প্রযুক্তি হলো নারী বান্ধব। আপনি ফার্মি কম্পোস্ট করবেন, আপনি জৈব সার করবেন, আপনি বায়োগ্যাস করবেন, অথবা আপনি এই যে নিরাপদ শাকসবজি ফসল চাষাবাদ করবেন, অথবা রান্নাঘরের উচ্ছিষ্ট দিয়ে আপনি একটা কম্পোস্ট পিট করবেন, এগুলো কিন্তু সবই নারীরা করতে পারে, বসত বাড়ির আঙ্গিনাই করতে পারে, এবং সেটা পরবর্তীতে জমিতে ব্যবহার করে আমরা নিরাপদ এবং টেকসই কৃষিটা নিশ্চিত করতে পারি।
0: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার পরামর্শ দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের উপকৃত করার জন্য।
2: সাক্ষাৎকারমূলক আলোচনা শুনলেন। প্রিয় শ্রোতা, আমাদের ভালো থাকার পূর্ব শর্ত হচ্ছে চারপাশের পরিবেশকে ভালো রাখা। শোনাব পরিবেশ বিষয়ক গান। শিল্পী সৈয়দা সাবিনা সুলতানা, গানের কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম

0: পরিবেশ বিষয়ক গানটি শুনছিলেন। সবার সুস্থ সুন্দর সুখী জীবন কামনায় শেষ করছি আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান। শব্দগ্রহণ ও সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন, আর সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন সবুজ প্রান্তর, বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আতিক মাহমুদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়। আজ ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন, যে ভালো কাজ করবে তাকে স্বীকৃতি দিতে হবে, আর যে অন্যায় করবে তাকে সমালোচনার মুখোমুখি।

0: করতে হবে। তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলা সাহসী সাংবাদিকতার মূল শক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হাওড়া অঞ্চলের মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের সুবিধার্থে দেশের সকল উন্মুক্ত জলাশয় প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মৎস্যজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, জলবায়ুগত কারণে বাংলাদেশে জুলাই ও আগস্ট মাসে সবসময় বন্যার ঝুঁকি থাকে। এ সময় দেশের প্রধান নদীগুলোর অববাহিকা উজানে ভারী বৃষ্টিপাত হয়, যা দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। তিনি বলেন, সে কারণে এবারও জুলাই ও আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এইচএসসি পরীক্ষা চলাকালে অপেক্ষমান অভিভাবকদের ভোগান্তি লাঘবে প্রতিটি কেন্দ্রের বাইরে বসার চেয়ারসহ অপেক্ষমান শেড বা ছাউনি স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে কেন্দ্রের বাইরের অনাকাঙ্ক্ষিত ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রবার স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যদের নিয়োজিত করার নির্দেশও দেওয়া হয়। গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের এক আদেশে বোর্ডের আওতাধীন সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়, বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনকালে দেখা গেছে পরীক্ষার্থীরা ভিতরে ঢোকার পর অভিভাবকেরা দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করেন। অধিকাংশ কেন্দ্রে শেড বা বসার জায়গা না থাকায় তীব্র রোদ বৃষ্টির মধ্যে তাদের কষ্ট হয়। এই পরিস্থিতি নিরসনে অভিভাবকদের কল্যাণের কথা বিবেচনা করে এখন থেকে প্রতিটি কেন্দ্রের বাইরে চেয়ার ও শেডের ব্যবস্থা করার নির্দেশ দেয় ঢাকা শিক্ষা বোর্ড। পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আজ দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাতে পড়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বেলুচিস্তান প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র জানান, বাসটি বেলুচিস্তানের শেরানি জেলা থেকে যাত্রা শুরু করে, পরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবেশ করার পরপরই গাড়িটি এই দুর্ঘটনার মুখে পড়ে। এই ঘটনায় আরও ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন এবং তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাস দুর্ঘটনার গভীর দুঃখ প্রকাশ করেছেন। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে আজ রাত ১২টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া মিশরের মোকাবেলা করবে। মিয়ামিতে আগামীকাল ভোর ৪টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে এবং সকাল ৭:৩০টায় কানসাসে ঘানার বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া। এদিকে ফিফা বিশ্বকাপে স্পেন, পর্তুগাল ও সুইজারল্যান্ড তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে শেষ ১৬ নিশ্চিত করেছে। লস অ্যাঞ্জেলে অস্ট্রেলিয়া ৩-০ গোলে পরাজিত করে স্পেন এবং টরেন্টোতে পর্তুগাল ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। এছাড়া ভাঙ্গুভরে আলজেরিয়ার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে সহজ জয় পায় সুইজারল্যান্ড। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে ৭:০০।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী।
2: ভোরনা হতেই লাঙ্গল কাঁধে, মাঠ পানি কেঁধায়, সে আমাদের কৃষক, উহার বাস আমাদের গায়। কত সরল কত মধুর ওদের জীবন তাই, কুঁড়ে ঘরে বাস উহাদের, দালান কোঠা নাই, মোটা কাপড় পরে ওরা, খায় সে মোটা ভাত, কষ্ট করে কোনো মতে কাটায় দিন রাত। এত অভাব তবু ওদের নেই কো মনে দুঃখ, সবসময় দেখি ওদের হাসি মাখা মুখ। কবি গোলাম মোস্তফার লেখা কৃষক কবিতায় কৃষকদের সাদামাটা জীবন, অভাবের মাঝেও সুখ এবং সরল মনের চিত্রই ফুটে উঠেছে। আমাদের পরিশ্রমী কৃষক কৃষাণীরা যারা সোনার ফসল ফলায় তাদের মহত্ত্ব আমাদের ভালো রাখে। আমাদের সকলের জীবনে একজন কৃষক পরিবারের অবদান অনন্য। সকল কৃষক কৃষাণীর জন্য রইল শুভকামনা। শুরু করছি গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান কৃষাণী, এর আজকের আয়োজন। এখন বর্ষাকাল, বাজারে গেলে নানান রকম শাক আর সবজির ভিড়ে ঢেঁড়স আপনার চোখে পড়বেই। আমরা অনেকে একে ভেন্ডি বা ভিন্ডি বলেও চিনে থাকি, যে নামেই ডাকা হোক না কেন। অতি সাধারণ সবজিটি অসাধারণ পুষ্টির আধার। আজ কৃষি কথা পর্বে জানব ঢেঁড়সের রোগ ও প্রতিকার নিয়ে। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন কৃষিবিদ তামান্না সুলতানা। স্বাগত আপা, কেমন আছেন?
3: ভালো আছি।
2: কোথায় আছেন আপনি?
3: আমি অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে সরেজমি উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকাতে কর্মরত আছি।
2: তাহলে আপা আমরা আলোচনায় চলে যাই, প্রথমে ঢেঁড়স নিয়ে একটু জানবো, এর পুষ্টিগুণ সম্পর্কে একটু বলবেন।
3: আজকে আমরা গ্রীষ্মকালীন একটা গুরুত্বপূর্ণ পরিচিত একটা সবজি নিয়ে কথা বলার সুযোগ পেয়েছি। এই ঢেঁড়স আমাদের সবার কাছে, ছোট বড় সবার কাছেই পরিচিত সবজি এবং পুষ্টিগুণও যথেষ্ট রয়েছে। এতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ লবণ, ক্যালসিয়াম এবং মানবদেহ এর বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে। যেমন আমরা যদি এটা খেয়ে থাকি সবজি হিসেবে, অনেকেই খেতে চায় না যদি ইদানিং সবজি, তারপরও এটা আমাদের বিভিন্ন ধরনের কোষ্ঠকাঠিন্য, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, এটার বেশ আমরা ভালো ফল পেয়ে থাকি।
2: এখন আসলে ঢেঁড়স যে চাষের সময়টা, তো আমাদের কৃষক পরিবার যারা আছেন বা কৃষক কৃষাণী যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে ঢেঁড়স চাষের ক্ষেত্রে কি কি রোগের সম্মুখীন হতে হয়, ঢেঁড়সের কি কি রোগ রয়েছে এবং কিভাবে আমরা প্রতিকার পেতে পারি।
3: ঢেঁড়সের রোগ বালাইয়ের কথা বলতে গেলে প্রথমে একটা বিষয় আসে যে আমরা কোন সময়ে ঢেঁড়সটা লাগাচ্ছি। সঠিক সময়টা যদি আমরা নির্বাচন করতে পারি, এর রোগ বালাই কিন্তু অর্ধেকাংশে কমে যায়। এই জন্য আমি প্রথমে সময়কালটা বলে তারপর আমি রোগের দিকে যাচ্ছি। ঢেঁড়স বপনের গ্রীষ্মকালীন সবজি হিসেবে দুটো স্টেজে আমরা এটা লাগাইতে পারি। সেটা হচ্ছে যে মধ্য ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত একটা সময়, এই সময় লাগালে এটার ভালো ফলন পাবো। আরেকটা আছে যেটা হচ্ছে মধ্য আশ্বিন থেকে কার্তিক পর্যন্ত, এই দুই সময় লাগালে এর কাঙ্ক্ষিত ফলন এটা আমরা পেতে পারব। এরপর আসি রোগ বালায়। ঢেঁড়সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ যেটা প্রায় দেখা যায়, এমনিতে দেখা যাচ্ছে যে গ্রামের মহিলারা তার বাড়ির সামনে উঠানে লাগায় বা ছাদে লাগাচ্ছে, ইদানিং দেখা যায় যে ছাদেও বেশ ঢেঁড়স লাগিয়ে থাকে, কিন্তু যে একটা কমন দেখা যায় সেটা হচ্ছে যে স্বচ্ছ শিরা বা হলুদ মোজাইক ভাইরাস। দেখা যায় যে পাতাটা আপনার হচ্ছে এটা ভাইরাস দ্বারা আক্রমণ হয়ে থাকে এই রোগটি, এবং এর পাতাটা দেখা যায় যে শিরাগুলো স্বচ্ছ হয়ে যায় এবং পাতাটা হলুদ হয়ে যায়। এটা কমন, যে কেউ দেখলে এটা বুঝতে পারবে, হলুদ হয়ে যায়। এবং ভাইরাসজনিত রোগগুলো কিন্তু সহজে এটা আপনি কোনো ঔষধ বা কেমিক্যাল ব্যবহার করে বা রাসায়নিক কোনো ঔষধ ব্যবহার করে এটা নিয়ন্ত্রণ করা যায় না। এটা দেখার সাথে সাথে এটার সাধারণ একটা নিরাময়ের উপায় হচ্ছে যে এটাকে গাছসহ এটা উপড়ে ফেলে এটাকে পুড়িয়ে দিতে হবে। এটাই আমরা সাধারণত বলা হয়ে থাকে বা আমরা আমরা যেহেতু মাঠে বিভিন্ন কৃষকদেরও পরামর্শ দিই, সেক্ষেত্রে এটাই বলা হয়ে থাকে যে এটা সম্ভবত ভাইরাসজনিত রোগ, যেহেতু সেটা ইয়ে করতে হবে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে বীজটাকে শোধন করে নিতে হবে। বীজ যদি আমরা ঠিকভাবে সঠিক বীজ দিই, কারণ ভাইরাসজনিত রোগগুলো দেখা যায় বীজের মাধ্যমে ছড়িয়ে থাকে, তো আমরা গ্রামে গঞ্জে যে বীজগুলো ব্যবহার করি সেগুলো ঠিকমতো শোধন করা হয় না, ফলে রোগটা কিন্তু খুব সহজেই ছড়িয়ে পড়ে। এজন্য আমাকে অবশ্যই বীজ শোধনের বিষয়টা মাথায় রাখতে হবে। পরে আরো দুটো রোগ আছে ছত্রাকজনিত, এটা খুব বেশি দেখা যায়। এটার মধ্যে রয়েছে ঢোলে পড়া রোগ, আরেকটি রয়েছে গোড়া এবং কাণ্ড পচা রোগ। ঢোলে পড়া এবং গোড়া কাণ্ড, এই দুটো রোগই ছত্রাকজনিত রোগ, ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। ঢলে পড়া রোগে এটা স্বাভাবিকভাবে দেখলে বোঝা যায় যে চারা আক্রান্ত হয়ে থাকে, যে কোনো পর্যায়ে হতে পারে কিন্তু চারাটা বেশি আক্রান্ত হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যে মাটি অনেক জায়গায় দেখা যায় যে স্যাঁতস্যাঁতে জায়গায় এই সবজিটা লাগানো হয়, সেক্ষেত্রে দেখা যায় যে এটার আক্রমণটা বেশি হয়। সেক্ষেত্রে আমাকে মাটিটাকে ঠিকভাবে আপনার হচ্ছে যাতে পর্যাপ্ত আলো থাকে, আলো বাতাস থাকে, এরকম জায়গায় আমার এই সবজিটা চাষ করতে হবে, তাহলে এই রোগের আক্রমণ থেকে অনেক অনেক বেশি বেঁচে থাকা যাবে বা এই রোগের প্রকোপ
2: পরিত্রাণ পাওয়া যাবে,
3: প্রকোপটা কম হবে। এরপরে আরও একটা রোগ আছে ছত্রাকজনিত গোড়া এবং কাণ্ড পচা রোগ, এটা অনেক জায়গায় অনেক ঢেঁড়সের ক্ষেত্রে এটা হয়ে থাকে। দেখা যায় যে গাছের গোড়াটা পচে যায় এবং হচ্ছে পরবর্তীতে কাণ্ডে এটা কালো কালো দাগ হয়ে থাকে। এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে হচ্ছে একই জমিতে বারবার একই সবজি চাষ না করা। আপনি এবছর ঢেঁড়স করেছেন, অন্য বছর ওখানে অন্য ফসল সবজি করেন, হচ্ছে আপনি গ্রীষ্মকালীন বরবটি আছে বা অন্য কোনো সবজি করলে দেখা যায় যে ওই রোগটা অটোমেটিক্যালি আপনার আর হবে না, পরবর্তীতে ওই রোগটা আর দেখা যাবে না। আর আমি রাসায়নিক ওষুধের ব্যবহার সচরাচর বলছি না এই কারণে যে আমরা চেষ্টা করব যে স্বাভাবিকভাবে আমরা যদি এই সতর্কতাগুলো অবলম্বন করি, যদি করে আমার রোগটা নিয়ন্ত্রণ করা যায় সেটা আমার জন্য বেশি ভালো হবে। আর আমি রাসায়নিকের ব্যবহারে একটু দেরিতে যাব, সেই ক্ষেত্রে ছত্রাকজনিত রোগের আক্রমণের ক্ষেত্রে আমি বলেছি যে কার্বেন্ডাজিম জাতের গ্রুপের যে কোনো ওষুধ আমি ব্যবহার করতে বলব।
2: আচ্ছা, এর পাশাপাশি যদি আপনি বলছিলেন যে খুব স্বল্প পরিসরেও ঢেঁড়সের আসলে চাষ করা সম্ভব, তো আমাদের কৃষানিবন্ধের উদ্দেশ্যে যদি বলতেন কিছু।
3: স্বল্প পরিসরে করা যায়, অনেকের বাড়ির সামনে পরিত্যক্ত জায়গা কিন্তু হয়তো কোনো কিছু লাগাচ্ছে না, পড়েই থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমরা আমাদের কৃষানি ভাই বোনেরা আছেন বা বোনেরা আছেন তারা কিন্তু এই পরিত্যক্ত জায়গাগুলোকে সুন্দরভাবে লাগিয়ে তারা খুব সহজেই, এবং এটা মাত্র দেখা যায় যে আমার আড়াই থেকে তিন মাসের মধ্যে আমি ফলনটা পেয়ে যাচ্ছি, তারা খুব সহজেই সবজিটা পেতে পারে।
2: সেক্ষেত্রে আসলে কৃষানি বোনেরা কিন্তু লাভবান হতে পারেন এই সবজি চাষ করে।
3: অবশ্যই,
2: খুব ভালো লাগলো, আশা করছি আজকের আলোচনা থেকে আমাদের কৃষানি বোনেরা এবং কৃষক ভাইরাও অনেক বেশি উপকৃত হবেন। আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা নিয়েই আমাদের পরিবেশ, এই পরিবেশের ভারসাম্য বজায় রাখা আমাদের দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার হল আমরা আমাদের চারপাশে তাকালেই যত্রতত্র ময়লা আবর্জনা ছড়িয়ে থাকতে দেখি, এতে করে দূষিত হয় বাতাস, মাটি ও পানি, এতে ভারসাম্য নষ্ট হয় প্রকৃতির, প্রকৃতি জীবজগৎ এবং মানুষের মাঝে একটি সুস্থ ও স্বাভাবিক সম্পর্ক। এই তো পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ। এবারে সবুজ আঙিনা পর্বে পরিবেশের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্যের গুরুত্ব বিষয়ে বিস্তারিত বলছেন শাকিলা নার্গিস, বন্য প্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন অধিদপ্তর, ঢাকা।
4: কৃষিজীবী মা ও বোনেরা, আজ আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্যের গুরুত্ব এ বিষয়ে অনেক কিছু জানব। আর এ বিষয়ে বলার জন্য আমাদের উপস্থিত রয়েছেন শাকিলা নার্গিস, বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন অধিদপ্তর, সাথে রয়েছে মুখলেস রহমান সরকার। আপনাকে স্বাগত আমাদের আজকের আসরে।
5: ধন্যবাদ আপনাকে।
4: প্রথমে আমাদেরকে যদি বলেন জীব বৈচিত্র্য বলতে আসলে আমরা কি বুঝি?
5: আসলে জীব বৈচিত্র্য বলতে আমরা বুঝি হচ্ছে জলজ, স্থলজ এবং হচ্ছে সামুদ্রিক ইকোসিস্টেমে বসবাসকারী সকল প্রাণী এবং উদ্ভিদ প্রজাতি বা উপপ্রজাতির মধ্যে যে জেনেটিক বা প্রজাতিগত ভিন্নতা অথবা তাহাদের ইকোসিস্টেমের যে ভিন্নতা সেটাকে আমরা বুঝে থাকি। আমরা যদি আরেকটু বিস্তারিতভাবে বলতে চাই তাহলে বলতে পারি যে প্রজাতিগত বৈচিত্র্য বা স্পেসিস ডাইভার্সিটি যেটা, সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রজাতির সংখ্যা এবং তাদের প্রাচুর্য, যেমন হচ্ছে বাঘ, হরিণ, গাছ, ব্যাঙ ইত্যাদি। এছাড়া জিনগত বৈচিত্র্য যেটা রয়েছে, জেনেটিক ডাইভার্সিটি, সেটা হচ্ছে একই প্রজাতির ভিতরে যে জিনগত যে আমরা পার্থক্যটা দেখে থাকি সেটাই হচ্ছে সেই জেনেটিক ডাইভার্সিটি, যেমন হচ্ছে বিভিন্ন জাতের হচ্ছে ধান বা আম ইত্যাদি। আর হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা যদি আমরা বলি, সেটা বলতে পারি আমরা যে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র বা পরিবেশ, যেমন জঙ্গল, নদী, পাহাড়, হাওর, বাউর ইত্যাদির মধ্যে যে আমরা বৈচিত্র্যতা দেখে থাকি সেটাই হচ্ছে মেনলি হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা।
4: পরিবেশে ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্য কিভাবে কাজ করে?
5: জীব বৈচিত্র্য হচ্ছে পৃথিবীতে বিদ্যমান সব ধরনের জীবের বৈচিত্র্য এবং তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা। এটা শুধুমাত্র হচ্ছে প্রাণী বা উদ্ভিদের সংখ্যার উপর নির্ভর করে না, বরং একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্রের স্বাস্থ্য এবং টিকে থাকার নির্ভরযোগ্যতা এর উপর নির্ভর করে। বর্তমান পৃথিবীতে জলবায়ু পরিবর্তন, বন উজাড়, দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহারের ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। জীববৈচিত্র্য হচ্ছে প্রাকৃতিক ভারসাম্যের একটা মূল ভিত্তি। জীববৈচিত্র্য যদি না থাকে তাহলে হচ্ছে পরিবেশ আমাদের অস্থিতিশীল হয়ে পড়বে, জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হবে এবং মানুষের জীবনও ঝুঁকির মধ্যে পড়বে। পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা অপরিসীম। যেমন আমরা যদি বলি, জীববৈচিত্র্য বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখে। প্রকৃতিতে প্রত্যেক প্রজাতির একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে, সেটা আমরা সবাই জানি। কেউ হচ্ছে খাদ্য তৈরি করে, যেমন গাছপালা, কেউ বা হচ্ছে খাবার আমরা গ্রহণ করে, যেমন আমাদের মতো বিভিন্ন প্রাণী রয়েছে। এছাড়াও হচ্ছে কিছু হচ্ছে পচন ঘটায়, যেমন ব্যাকটেরিয়া। এই চক্র যদি ঠিক থাকে তাহলেই শুধুমাত্র পরিবেশটা সুস্থ থাকে। জীববৈচিত্র্য খাদ্য শৃঙ্খল গঠনে সহায়ক ভূমিকা পালন করে। জীববৈচিত্র্য একটি পূর্ণাঙ্গ খাদ্য চক্র সৃষ্টি করে। এখানে যদি হচ্ছে জীববৈচিত্র্যের কোনো একটা যদি শৃঙ্খলের মধ্যে একটা ঝামেলা তৈরি হয় তাহলে সেটা হচ্ছে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। জীববৈচিত্র্য হচ্ছে উদ্ভিদ, তৃণভোজী প্রাণী, মাংসভোজী প্রাণী সবাই মিলে একটা চক্র তৈরি করে যা পরিবেশকে ভারসাম্যপূর্ণ রাখে। গাছের পাতা, মৃত প্রাণী পচে গিয়ে মাটিকে উর্বর করে। জলাভূমি এবং গাছপালা প্রাকৃতিকভাবে পানি শোষণ করে। গাছপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছাড়ে। এতে জলবায়ু স্থিতিশীল থাকে। জীববৈচিত্র্যহীন এলাকায় এই চক্রটা নষ্ট হয়ে যায়। জীববৈচিত্র্য থাকলে প্রাকৃতিক দুর্যোগের প্রভাবও অনেকটা কমে যায়। প্রাকৃতিক জীববৈচিত্র্য থেকেই অনেক ওষুধের আবিষ্কার হয়ে থাকে। তাই আমরা বলতে পারি যে জীববৈচিত্র্য মানেই হচ্ছে জীবন রক্ষার সম্ভাবনা।
4: জীববৈচিত্র্যের ক্ষতির কারণ কি?
5: আসলে জীববৈচিত্র্য নানাভাবে ধ্বংস হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বনভূমি নিধন, অবকাঠামোগত উন্নয়ন, কৃষিকাজ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন দূষণ, অনিয়ন্ত্রিত পর্যটন ইত্যাদি। আমরা আমাদের নিজেদের প্রয়োজনে বাঁধ, হাইওয়ে, রাস্তা, সেতু নির্মাণ করে থাকি। এইসব অবকাঠামো অনেক সময় হচ্ছে বন্যপ্রাণীর যে স্বাভাবিক যে চলাচল সেটাকে বাধাগ্রস্ত করে থাকে এবং তাদের আবাসস্থলের যে সংযোগ থাকে সেইটাকে নষ্ট করে দেয় এবং ফলে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল, যা জীববৈচিত্র্য ধ্বংসের যদি আমরা একটা বড় কারণ বলে থাকি সেটা হচ্ছে অন্যতম একটা কারণ। কৃষি জমি, নগরায়ন এবং কাঠ সংগ্রহের উদ্দেশ্যে অনেক বন ধ্বংস হয়ে যাচ্ছে। জীববৈচিত্র্য নষ্ট হওয়ার আরেকটি কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের অনিয়ম এবং অন্যান্য জলবায়ুগত পরিবর্তন জীববৈচিত্র্যের প্রভাব ফেলে। এর ফলে কিছু প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। ভূমিকম্প, বন্যা, সাইক্লোন, ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে বনাঞ্চল এবং বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়, যা প্রাণীদের চলাচল এবং টিকে থাকার জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। পরিবেশ দূষণ জীববৈচিত্র্যের উপর সরাসরি প্রভাব ফেলে, সেটা আমরা সকলেই জেনে থাকি। এই কারণগুলোই মূলত হচ্ছে জীববৈচিত্র্য ধ্বংসের পেছনে কাজ করে থাকে।
4: জীববৈচিত্র্য রক্ষায় আমাদের করণীয় কি?
5: আসলে আমরা সবাই জানি যে বন্যপ্রাণী এবং উদ্ভিদের প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হলে তারা হচ্ছে বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই বন উজাড় বন্ধ করতে হবে, সংরক্ষিত বনাঞ্চল বৃদ্ধি করতে হবে এবং বন আইন যেটা রয়েছে সেটা কঠোরভাবে মানতে হবে। বন্যপ্রাণীর অবৈধ শিকার এবং পাচার বন্ধ করতে হবে। বহু মূল্যবান প্রাণী যেমন হচ্ছে বাঘ, হরিণ ইত্যাদি বিভিন্ন প্রাণী হচ্ছে অবৈধ শিকার এবং হচ্ছে পাচারের সম্মুখীন হয়। এই অনৈতিক কাজ রোধে আইন প্রয়োগ, জনসচেতনতা এবং হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। বেশি উৎপাদনের জন্য আমরা হচ্ছে অনেক সময় কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার করে থাকি। এর ফলে অনেক উপকারী প্রাণী যারা থাকে, যেমন হচ্ছে মৌমাছি, ব্যাঙ মারা যায়। পানি, মাটি এবং বায়ু দূষণ এগুলো রোধ করতে হবে। দূষণের কারণে জলজ এবং স্থলজ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায়। নদী, খাল, বনাঞ্চল, শহরের বায়ু সবকিছু দূষণমুক্ত রাখতে সচেতনতা এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে। বনের উপর নির্ভরশীল যে জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য হচ্ছে বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে, যেন তারা আর বন ধ্বংসের কাজে অংশগ্রহণ না নেয়। বিদ্যালয়, কলেজ, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে জীববৈচিত্র্যের গুরুত্ব বোঝাতে বিভিন্ন রকম সচেতনতামূলক প্রোগ্রাম গ্রহণ করতে হবে।
4: কৃষিজীবী মা বোনেরা, আজ পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব, এ বিষয়ে আপনারা আজ অনেক কিছু জেনেছেন। আমরা আশা করব আজকের আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ।
2: প্রিয় মা ও বোনেরা, আপনারা শুনছেন গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান কৃষাণী। এর আজকের পরিবেশনা এবারে সুরের আবেশ। শুনবেন বলনা ভালোবাসি, এই ছবির গান। গেয়েছেন কনক চাপা ও এন্দ্র কিশোর।

0: সফলতা। হ্যাঁ, অনেকে বলেন সফলতা ভীষণ আপেক্ষিক, একজন কৃষকের কাছে ভালো ফসল ফলানোই সফলতা, আবার একজন শিক্ষার্থীর কাছে পরীক্ষায় ভালো ফলাফল করা সফলতা। অন্যের সফলতা দেখে নিজের জীবনকে বিচার করা যেমন বোকামি, তেমনি আবার অন্যের সফলতা কখনো কখনো নিজের মাঝে ইতিবাচক পরিবর্তন ঘটায়। সফলতা আত্মবিশ্বাস বাড়ায়, জীবনের মান উন্নত করে, পরিবার ও সমাজে সম্মান এনে দেয়। তাই একজন সফল মানুষ কেবল নিজের জন্যই নয়, সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে, তার অভিজ্ঞতা অন্যদের পথ প্রদর্শক হিসেবে কাজ করে। এ পর্যায়ে সাফল্য কথা পর্বে চলুন শুনে আসি একজন সফল নারীর গল্প, যিনি ঘরে বসে মাশরুম চাষ করে এনেছেন সফলতার মুকুট। চলুন তবে।
1: প্রিয় কিষানী মা বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের স্বাগত। আজ একজনকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যার নাম নুরুনাহার শিখা। সে একজন সফল উদ্যোক্তা, নাহার ঘরে বসে মাশরুম চাষ করে সফল হয়েছে। কিষানী মা বোনেরা, আপনারা কাজের ফাঁকে অবসরে পারেন এরকম কিছু কাজ করে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচিত করতে, এতে করে আপনাদের আর্থিক সচ্ছলতা আসবে। নুরুনাহার শিখা ঢাকার উত্তর যাত্রাবাড়ি ধলপুর বৌবাজারে ঘরে বসে মাশরুম চাষ করছেন দীর্ঘদিন ধরে। আজ শুনব কিভাবে সফল হয়েছেন তিনি। কি ধরনের কাজ করেন আপনি?
2: আমি মাশরুম নিয়ে মাশরুম চাষ করি, এছাড়া বলক বাটি, চাইনিজ রান্না, হস্তশিল্প, বেকারি উপকরণ তৈরি করি, আবার প্রশিক্ষণ দিয়ে ক্লাস নিই।
1: মাশরুম চাষ করবেন বা এই ধরনের একটা কাজ যে শুরু করবেন, এটা কিভাবে আপনার মাথায় আসলো বা কিভাবে শুরু করেছিলেন?
2: আমি 2007 সালে যুবোন্নয়ন অধিদপ্তর থেকে মাশরুম চাষ প্রথম প্রশিক্ষণ নিয়ে থাকি, এরপর খাবারের মাশরুম সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে থাকি।
1: এই প্রশিক্ষণ নেয়ার পর আপনার মনে হলো যে মাশরুম চাষ করা সম্ভব। আর কত রকমের মাশরুম আপনি চাষ করেন বা আমাদের দেশে কত রকমের মাশরুম চাষ হয়?
2: এই প্রশিক্ষণ নেয়ার পরে আমার মন উৎসাহ জাগিয়ে উঠলো যে আমাদের ঘরে বসে বসে কিছু উপার্জন করা যাবে। আমাদের দেশে অনেক রকম মাশরুম চাষ হয়ে থাকে, যেমন বাটম মাশরুম, ঝিনুক মাশরুম, ডিসি মাশরুম, অয়েস্টার মাশরুম, ফান মাশরুম।
1: আপনি কোন ধরনের মাশরুম চাষ করেন?
2: আমি বেশিরভাগ অয়েস্টার মাশরুম নিয়ে কাজ করি।
1: এই যে কাজটা শুরু করলেন, কতটুকু পুঁজি লেগেছিল বা পুঁজি কেমন লাগে কাজটা করতে?
2: আমি অল্প পুঁজিতে মাশরুম চাষ করে থাকি। মাশরুম চাষ করতে গেলে বেশি জমি প্রয়োজন পড়ে না, অল্প পুঁজিতে অল্প জমিতে ঘরে বসে মহিলারা চাষ করতে পারে মাশরুম।
1: আপনি যে মাশরুম চাষ করেন এগুলো বাজারজাত করেন কোথায়?
2: এখানে মাশরুম চাষ করে পাইকারি রেটে আমি খুচরা বিক্রি করি এবং শপিং মহলে বিক্রি করি। চাইনিজ রেস্টুরেন্টে অর্ডার নিয়ে এখানেও দিয়ে থাকি মাশরুম, অন্য অন্য পণ্য সাথে বড় বড় শপিং মহলেও দিয়ে থাকি। প্রায় 3-4 কেজি মাশরুম, তাজা মাশরুম থেকে শুকে 1 কেজি মাশরুম শুকানো পরে হয়ে যায়। এছাড়া শুকনো মাশরুমগুলি আমরা ঘরে চায়ের সাথে বা দুধের সাথে খেতে পারি। তাজা মাশরুম শীতকালে 115-80 টাকা বিক্রি করা যায় এবং শীত গরমের কালে 300-350 টাকা কেজি বিক্রি করা যায়। তাজা মাশরুম সংরক্ষণ করতে পারি সবসময়।
1: শীতকালে দামটা কম থাকে মাশরুমের?
2: হ্যাঁ, শীতকালে মাশরুমের দামটা কম থাকে, বেশিরভাগ মাশরুম ফলন হয়। গরমের কালে দামটা বেশি হয়ে যায়, মাশরুমটা ফসলটা কম ফুলে।
1: মাশরুম চাষে লাভবান হওয়া যায় কি?
2: পুষ্টিকর খাবার হিসাবে মাশরুম অনেক জনপ্রিয় খাবার। কোন রকম চাষের জমি ছাড়াই স্বল্প পুঁজিতেই বাড়ি বসে ঘরে বসে মহিলারা মাশরুম চাষ করতে পারে, ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে স্বল্প পুঁজিতে মাশরুম চাষ করে থাকে। এই ধরনের খুচরা বাদ দিয়ে পরে প্রতি মাসে প্রায় 25-30 হাজার টাকা আয় করা সম্ভব মহিলাদের। নিয়মিত মাশরুম খেলে রোগ প্রতিরোধ বৃদ্ধি পায়।
1: চাষ করতে হয় কিভাবে এই মাশরুম?
2: চাষ করতে হয় ঠান্ডা জায়গায়, অন্ধকার ছত্রাকে ঘরে মাশরুম চাষ করা যায়, যেখানে ফ্যানের বাতাস আলো যেখানে না থাকবে সেখানে ঘরে একটা ছাওয়া জায়গা ভিতরে মাশরুম চাষ করা যায়। বাইরে করলে ঘর বানানোর পরে চারিদিকে ঘর বন্ধ করে দিয়ে অন্ধকার ছত্র জায়গাতে ভিতরে মাশরুম চাষ করতে হবে।
1: যত্ন নেন কিভাবে?
2: যত্ন নিই মাশরুম, প্রথমে মাশরুমের প্যাকেট মাদার আমি সাবারতে কিনে এনে মাদারটা কেটে পানিতে চুবিয়ে রাখি, পরের দিন সকালে জাগার মতন ঠান্ডা জায়গা দিয়ে দিনে শীতকালে এক থেকে দুইবার স্প্রে করলে চলে, গরমকালে এক থেকে তিন চারবার স্প্রে করতে হয়।
1: একটা প্যাকেট থেকে কতবার এই খাওয়ার উপযোগী মাশরুম পাওয়া যায়?
2: একটা প্যাকেট থেকে তিনবার উপযোগী হয় খাবার, তিনবার কাটা যায় মাশরুমটা।
1: কোন ধরনের খাবার তৈরি করা যায় মাশরুম দিয়ে?
2: মাশরুমে নুডলসে দেওয়া যায়, মুরগি মাংসতে দেওয়া যায়, পিজাতে দেওয়া যায়, তারপরে মাশরুম চপ বানানো যায়।
1: আর কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত আপনি?
2: আমার সাধ্য অনুযায়ী সমাজসেবামূলক কাজ করে থাকি, গরিব অসহায় মহিলাদের প্রশিক্ষণ দিই, প্রশিক্ষণ দিয়ে তাদের বেকার দূর করি, গরিব বাচ্চাদের সাথে খাবার বিতরণ করি, সুস্থ মহিলাদের প্রশিক্ষণ দিয়ে কাজ করে ব্যবস্থা করে দিই।
1: মাশরুম সম্ভাবনাময় ফসল, বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান অপরিহার্য, ঘরে বসে খুব কম পরিশ্রমে চাষ করা যায়। মাশরুম অত্যন্ত পুষ্টিকর আর সুস্বাদু সবজি, এর ঔষধি গুণ অনেক। আয়ের উৎস হিসেবে মাশরুম চাষ সহায়ক ভূমিকা পালন করবে আত্মনির্ভরশীল হতে। যে কোনো কাজের পাশাপাশি কিষানী মা বোনেরা মাশরুম চাষ করে সফলতা অর্জন করতে পারবেন সহজেই।
3: এই যে বাপের বাড়ি চাইলাম সুখ দুঃখের কিছু কথা কইতে, তা না, আইসাই তুমি শুরু করলা কাশি দেওয়া।
4: আরে কাশি আসলে আমি কি করুম?
3: ভালো ডাক্তার দেখান দুলা ভাই,
4: আপনারা
5: এই বাড়ির মেহমান।
3: তুই পেসাল বন্ধ করতো মিন্টু, পারলে ওষুধ দে, এই কাশির যন্ত্রণা থেকে আমার বাঁচা।
5: একটু সবর করো বুবু, এখনই দুলাবাই রে আমাদের উঠানের তুলসী গাছের কয়েকটা পাতা রস কইরা মধু দিয়া খাওয়ামো, কাশি বন্ধ হইয়া যাইব।
4: তুলসী পাতার রস খাইলে কাশি বন্ধ হইব?
5: জি দুলাবাই, সামান্য মধু মিশাইয়া তুলসী পাতার এক চামচ রস খাইতে হইব। আয়ুর্বেদিক চিকিৎসা মতে তুলসী পাতার রস মধুর সঙ্গে মিশাইয়া সাত দিন সকালে এক চামচ করে খাইলে জটিল কাশও একেবারে বিনাশ হইয়া যায়।
3: তুলসী পাতার রস খাইলে তো দুলাভাইয়ের কাশি ভালো হইব?
5: খাওয়াইয়া দেখো বাবু, তুলসী পাতার রস আর মধুর এই ওষুধ কোনোদিনও ফেল মারে না।
4: কস কি? আচ্ছা কদি তুলসীর কি কি গুণ আছে?
5: তুলসী পাতা শুকাইয়া গুঁড়া কইরা লেবুর রস দিয়া তিন চার দিন খালি পেটে সকালে খাইলে সব রকম জ্বরই সারে দুলা ভাই। ম্যালেরিয়া জ্বরে তুলসীর দশ পনেরোটা পাতার রস মধুতে মিশিয়ে খাওয়াইলে জ্বর আর থাকে না। কানের যন্ত্রণা, গুঁড়া কিমড়ি, দাউত পাসরাও আধা চামচ লেবুর রস দিয়া তিন চার দিন খাইলে বিনাশ হয়। কাট আঘাত শুকায় কয়েক ঘন্টায়।
3: তুলসীর এত গুণ!
4: আরে মাস্টারের কথা শুনতে দাও আসমা।
5: তুলসী পাতার গন্ধ ভারী মিষ্টি আর সুগন্ধিযুক্ত।
4: আসলে তুমি একজন ভালো শিক্ষক।
5: আমি ছাত্র ছাত্রী আর তাগো বাবা মাদের বাড়ি বাড়ি গিয়া তুলসী গাছ লাগানোর পরামর্শ দেই।
4: সেই জন্যই তো তোমার গ্রামে সর্দি কাশি তো কম মানুষই ভোগে।
5: ঠিকই বলছেন দুলা ভাই।
0: নিজেকে ছোট বা অক্ষম ভাবলে কখনো বড় কিছু অর্জন সম্ভব নয়। সফল ব্যক্তিরা বিশ্বাস করেন আমি পারব, এই বিশ্বাসই তাদের সামনে এগিয়ে নিয়ে যায়। প্রিয় মা ও বোনেরা, আপনাদের সকলের সকল পরিশ্রম সার্থক হোক, পূরণ হোক সুন্দর সব স্বপ্ন। এই শুভ প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষাণী অনুষ্ঠান। আজ এ অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম জান্নাতুল ফেরদৌস তমা, সম্পাদনায় আলী আহমেদ, তত্ত্বাবধানে খালেদা পারভীন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রনিয়া সুলতানা।
6: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ প্রচারিত হল কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। আজ শুনলেন গ্রামীণ মা বোনদের জন্য অনুষ্ঠান কিষাণ বধূ।

0: দুখানি লালন গীতি শুনলেন, শিল্পী ছিলেন ফরিদা পারভিন। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। আয়োজনে এবারে শুনবেন ফ্যামিলি কার্ডের গান। সমবেত কণ্ঠে গানের গীতিকার এবং সুরকার আবু বকর সিদ্দিক।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী এবং চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারা দেশের দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭০%, সন্ধ্যে ৬টায় ৭০%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫:১৬ এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬:৫০। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লালারিয়া নিউসেন। মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল ১ AM সেজ দ্যাট দেয়ার আর চান্সেস অফ রেইন অর থান্ডার শাওয়ার অ্যাকম্পানিড বাই টেম্পোরারি সাউথ অর সাউথ ইস্টার্ন গাস্টি অর স্কোয়ালি উইন্ড অ্যাট এ স্পিড অফ ৪৫-৬০ কিলোমিটার পার আওয়ার ওভার দ্য রিজন অফ খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অ্যান্ড সিলেট। রিভার পোর্ট অফ দিস এরিয়াস হ্যাভ বিন অ্যাডভাইজড টু হোয়েস্ট কশনালি সিগন্যাল নম্বর ১। আই রিপিট, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporarily gusty wind along with lightning flashes may expected at many places over Chattogram and Sylhet, few places over Rongpur, Rajshahi and Mamsingh, Borishal, one or two places over Dhaka and Khulna division. Meanwhile, moderately heavy to heavy rainfall may expected at places over Rongpur, Mamsingh, Borishal, Chattogram and Sylhet division. Mild heat wave is sweeping over Rajshahi, Pabna, Nilphamari, Panchgarh, Feni, Kurigram and Chuadanga districts and it may subside at places over the country. Day temperature may reduce slightly and night temperature may remain nearly unchanged over the country. Highest temperature of the country today as recorded in Syedpur 37 degrees and lowest at Nikli 23.5 degrees Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 35.2 degrees Celsius, minimum 28.2 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 70%, at 6 p.m. 70%. The sun rises over Dhaka tomorrow at 5:16 a.m. sets at 6:50 p.m. That's the end of the weather report for this time.
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭:৩০। রাত ৯:০৫ শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাম্পা শুনবেন রাত ১০টায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনবেন রাত ১০:৩০। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭:০০ থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। আবহাওয়ার সতর্ক বার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল চৌঠা জুলাই শনিবার সকাল ১০টায় জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে একটি বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এ বিশেষ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হবে ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ এবং স্ব কেন্দ্রের FM ব্যান্ড ও ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান প্রচার হবে FM 106 ও FM 102 মেগাহার্জে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা।

0: অভিভাবকদের খিলাফ হবে। প্রতিটি কেন্দ্রের বাইরে বসার চেয়ার সহ ছাউনি স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে কেন্দ্রের বাইরে অনাকাঙ্ক্ষিত ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রোভার, স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্যদের নিয়োজিত করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের এক আদেশে বোর্ডের আওতাধীন সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা এই নির্দেশনা দেন। নজরুল বর্ষ পালনের অংশ হিসেবে আজ নরসিংদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল আবৃত্তি, নজরুল সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী ও তরুণ শিল্পীরা অংশগ্রহণ করে তাদের প্রতিভা প্রদর্শন করেন। গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় 3,000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এই বীজ ও সার বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। চলতি বছরে দেশে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আজ গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সবুজ ও পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। রাজবাড়ী জেলার গলন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। গত কয়েকদিন ধরে পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে ঘাট সংলগ্ন এলাকায় ভাঙন দেখা দিলে ফেরিঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়ে। পরিস্থিতি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করেছে। রাজবাড়ী জেলার 19টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং 61 জন অসহায় ও দুস্থ সাংস্কৃতিক ব্যক্তির মধ্যে প্রায় 18 লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে চলতি অর্থবছরে জেলার মোট 80টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। ঢাকার আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, পাবনা, নীলফামারী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ফেনী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আজ সৈয়দপুরে 37 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকার সূর্যোদয় 5:16 এবং সূর্যাস্ত সন্ধ্যা 6:50। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে।

0: হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: একটাই
2: ভাবি, আর আমার পাশে আছে বকুলি,
3: বকুলি
2: ও তো সবসময় হাসে।
3: হ্যাঁ
2: না, এটা ভালো,
3: হাসি খুশি মানুষ।
4: হ্যাঁ
2: শোনো একটা কথা, কি এই যে বকুলি আস্তে আস্তে কইতেছিল, রাজা ভাই আমি তো বেশ কয়েকদিনের জন্য শ্বশুর বাড়ি যেতেছি, ওর কোন এক আত্মীয়র বিলে বিয়া শাদী আছে, লম্বা সময় ও থাকবো, তাহলে আসরে বোধহয় ওরে আর আমাগো আসরে আর পাবো
3: না, শুক্রবারে পাবো না,
2: শুক্রবারে পাবো না।
4: তাহলে আমরা কিন্তু ভীষণ ভাবে বকুলিরা কিন্তু
2: হারাম।
3: হ্যাঁ
2: তো হ্যাঁ কি কও বকুলি,
4: না এই যে তোমরা যে আমার কথা ভাবো, আমার নিয়ে চিন্তা করো, আমার সব তোমার যে অনুভূতি এটা তো মেলা বড় পাওয়া।
3: ও না রাজা ভাই, বকুলি যাইতাছে আমাকে লাগি মেলা খাবার দাবার লই আইব, আইনু আইনু বাড়িতে আইনু তো না। হ্যাঁ
2: না শুনো, একটা
4: তাল আইনু, তাল
3: জাতের হাঁস আইনু বকুলি, বুঝ জাতের হাঁস।
2: সুগারি ভাই শুনো, এই যে আমরা আসর করি না, এই যে আমরা সবাই আছি, এর থেকে যদি একজন যদি তাহলে মনে হয় না যে কেরাতে নিয়ে
3: খারাপ লাগে,
4: আমরা আমাদের
2: আসলে খারাপ লাগে তো,
3: খালি খালি লাগে।
2: আমরা আশা করি বকুলি শ্বশুর বাড়ির থেকে মজা টজা করে
3: আবার আসবো,
2: শেষ করে আবার আসবো
4: ইনশাল্লাহ।
2: তো আমরা ই করি এখন ওই যে শ্রোতাগোর সাথে তো একটু কথা বলা, কৃষিজীবী ভাই বোন ও শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাগো আসর শুনতেছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ আমার মাটি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবারে জানে অনেক অনেক প্রীতি আর
3: শুভেচ্ছা,
2: আপনারা সবাই ভালো থাকবেন। তো এই যে একটা জিনিস, যে ফলের গাছের উৎপাদন বাড়াতে পরিচর্যা, এই যে পরিচর্যা গাছের পরিচর্যা
3: দরকার।
2: হ্যাঁ তো আমাগো গ্রামের ওই যে মোহাম্মদ হাসান নামে একজন আছে বুঝছো, তো আমার পাশেই থাকে, সে খুব আমার মানে সম্মান করে, তো কইতেছে যে চাচা তো আমি অনেকগুলি গাছ আনছি, তো তুমি গাছ নিবা নাকি? তো আমি আর লোভ সামলাইতে পারলাম না,
3: এমনই তো সময়,
4: আমরা
3: নদীও বাঘ
2: কয়টা দিই, এইটা তো কথা। ওই হাসান দা কইতে তাহলে আমাগো যারা আছে পাঁচ ছয় জন, তাহলে সবাই একখান করে গাছ দিব, সেটা পারবো, সেটা পারবো, সেটা পারবো। যাই হোক, ও আমাকে জানি গাছ দেয় এই আমরা আশা করি। তো আসো আমরা সেই গাছের বিষয় নিয়ে কিছু কথাবার্তা কই, ফল গাছের উৎপাদন বাড়াইতে পরিচর্যা, এই যে আমরা যদি খালি ফল গাছ লাগাই আর যদি কোন রকম কিছু না করি, তাহলে কোন তো লাভ হইবে
5: না।
2: তো আজকে আসো এই বিষয়ে একটাই আছে, দেশি ফলের পুষ্টিমান বুঝছো, আমরা যে দেশি ফলে যে কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতি অর্থনীতিবিদ, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং খামার বাড়ি ঢাকা। তাহলে আসো
3: আচ্ছা শুনি,

ফলের দেশ বাংলাদেশ। ফল এদেশের মানুষের খাদ্য পুষ্টির চাহিদা পূরণ সহ অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান রাখছে। জাতীয় অর্থনীতিতে মোট ফসল ভিত্তিক আয়ের শতকরা 10% আসে ফল থেকে। কেবল খাদ্য পুষ্টির ক্ষেত্রেই নয়, অর্থনীতি, চিকিৎসা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানাদি সহ এমন কোনো ক্ষেত্র খুঁজে পাওয়া যাবে না যেখানে ফলের অবদান নেই। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, 50 বছর বয়স্ক একটি ফল গাছ তার সারা জীবনে আমাদের যে উপকার করে তার আর্থিক মূল্য 35 লক্ষ টাকারও বেশি। পুষ্টিবিজ্ঞানীদের মতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক 115 গ্রাম ফল খাওয়া দরকার, কিন্তু আমরা পাচ্ছি মাত্র 35 থেকে 40 গ্রাম। প্রয়োজন ও প্রাপ্তির এই যে ব্যবধান, এর কারণ হচ্ছে সচেতনতার অভাব এবং উৎপাদনের সীমাবদ্ধতা। তাই খাদ্য পুষ্টি, চাহিদা পূরণ সহ আর্থসামাজিক উন্নয়নে

স্বাদে গন্ধে পুষ্টিতে শ্রেয়ত আমাদের দেশীয় ফলগুলোর উৎপাদন সারা বছর পরিকল্পিতভাবে বাড়িয়ে তুলতে হবে। ফল বিজ্ঞানীরা 70টি দেশীয় ফল আমাদের দেশে আছে বলে মনে করেন। একটি ছড়ার মাধ্যমে আমাদের দেশীয় ফলের এই তালিকাটা পাওয়া যাবে, যেমন জামজামরুল, কদবেল, আতা কাঁঠাল, নারকেল, তাল তরমুজ, আমরা, কামরাঙ্গাপেল, বেল, পেয়ারা, পেঁপে, ডালিম, জলপাই, বড়ই, দিলাম, আর কি চাই। এছাড়া আরও যেসব দেশি ফল আছে সেগুলো হচ্ছে লিচু, কুল, লেবু, আমলকি, জাম্বুড়া, আনারস, কলা, লটকন, তরমুজ, করমচা, লুকলুকি, ডালিম, চালতা, গাব, ডেওয়া এসব। কথায় বলে, দেশি ফলের অনেক গুণ নেই কজুরিতার, স্বাদে অর্থে তুলনাহীন পুষ্টি কিংবা আহার। আবার দেশি ফলে বেশি পুষ্টি, অর্থ খাদ্যে পাই তুষ্টি, মানুষের দেহে শক্তি সরবরাহ, দৈহিক এবং যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য খাদ্য গ্রহণ অপরিহার্য। খাদ্য থেকে এই তিনটি কাজ সুচারুরূপে সম্পন্ন করার উপাদানের নামই হচ্ছে পুষ্টি। ফল একটি স্বাস্থ্য রক্ষাকারী খাদ্য, কারণ ফলে আমাদের প্রধানতম পুষ্টি উপাদান শর্করা, খনিজ লবণ, ভিটামিন ও পানি প্রচুর পরিমাণে থাকে। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে দেশি ফলই যথেষ্ট, বিদেশি ফলের প্রয়োজন নাই। বর্তমানে ফল বললেই বেশিরভাগ মানুষ সাধারণত আঙুর, আপেল, এসব বিদেশি ফলের কথাই ভাবে। কিন্তু গবেষণায় দেখা গেছে, আমাদের দেশি ফল আম, পেয়ারা, আমরা, আমলকি, পেঁপে, সফেদা, কলা, এদের পুষ্টিগুণ বিদেশি ফলের চেয়ে অনেক বেশি। আঙুর বা নাশপাতিতে শর্করা ও পানি ছাড়া উল্লেখযোগ্য পুষ্টি উপাদান নাই। আপেল পুষ্টি সমৃদ্ধ ফল হলেও দামে সাধারণ মানুষের নাগালের বাইরে। আর দেশি ফল পেয়ারায় আপেলের চেয়ে বাড়তি আছে ভিটামিন সি। পেয়ারা সহজলভ্য, দামও কম। সুস্থভাবে বেঁচে থাকার জন্য যেসব খাদ্য ও পুষ্টি উপাদান প্রয়োজন, তার সবই আমাদের দেশি ফলে আছে। ডেওয়া, কদবেল, লটকন দেশের বিভিন্ন শহর ও বাজারে বিক্রি হলেও এসব ফলের খুব একটা কদর নেই, যতটা বিদেশি ফলের ক্ষেত্রে দেখা যায়। অথচ পুষ্টিবিদরা বলেন, ডেওয়া খুবই পুষ্টি সমৃদ্ধ ফল। 100 গ্রাম ডেওয়াতে প্রায় 4000 মাইক্রোগ্রাম জিঙ্ক, 5000-এর উপরে মাইক্রোগ্রাম লৌহ এবং 348 মিলিগ্রাম পটাশিয়াম আছে। লটকন কদবেলেও এ তিনটি পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে রয়েছে। 100 গ্রাম পাকা আমে ক্যারোটিনের পরিমাণ 2 মিলিগ্রামের বেশি, জিঙ্ক আছে 3000 মাইক্রোগ্রাম। আমাদের দেশে বছর জুড়ে পাওয়া যায় বিভিন্ন স্বাদের দেশি ফল, কোনোটি মিষ্টি আবার কোনোটি টক। যে স্বাদেরই হোক, দেশীয় ফলে থাকে আবহাওয়া উপযোগী রোগ প্রতিরোধ ক্ষমতা। ঋতু পরিবর্তনের সময় যে রোগগুলো হয় তা প্রতিরোধ করে দেশি ফল। দেশি ফলের ভেষজ গুণ অত্যন্ত বেশি। অনেকের ধারণা, বিদেশি ফলের দাম বেশি তাই পুষ্টিও বেশি, কিন্তু আসলে তা নয়। আমরা উদাহরণ হিসেবে কয়েকটি ফলের ক্ষেত্রে তার পুষ্টিমান ও গুণাগুণ তুলনা করব। যেমন পেয়ারা, 100 গ্রাম পেয়ারায় ভিটামিন এ আছে 30 মাইক্রোগ্রাম, অথচ সম পরিমাণ আপেলে আছে 2, পিস ফলে 15, নাশপাতিতে নেই, বেদানায় 10, এবোকাডোতে 20, স্ট্রবেরিতে 10 মাইক্রোগ্রাম। পেয়ারাতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, 100 গ্রাম পেয়ারায় ভিটামিন সি এর পরিমাণ 218 মিলিগ্রাম। একই পরিমাণ আপেলে 15, পিস ফলে 7, নাশপাতিতে 4, বেদানায় 7, এবোকাডোতে 17, স্ট্রবেরিতে 60 মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে। 100 গ্রাম পেয়ারায় ক্যালসিয়াম আছে 20 মিলিগ্রাম। সময় পরিমাণ আপেলে আছে 4, পিস ফলে 8, নাশপাতিতে 11, বেদানায় 17, এভোকাডোতে 15, স্ট্রবেরিতে 5 মিলিগ্রাম। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে দেশি পেয়ারার পুষ্টিমান বেশি। এখন আসি আমলকি। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় একে ভিটামিন সি এর রাজা বলা হয়। লেবু জাতীয় অন্য কোনো দেশি বা বিদেশি ফলে এত বেশি ভিটামিন সি নাই। আমলকিতে কমলার চেয়ে 15 গুণ, আপেলের চেয়ে 120 গুণ ভিটামিন সি রয়েছে। একজন বয়স্ক মানুষের প্রতিদিন 30 মিলিগ্রাম ভিটামিন সি খাওয়া প্রয়োজন। দিনে মাত্র 2টি আমলকি খেলে প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন সি পাওয়া যায়। আমাদের অন্যতম একটি দেশি ফল হচ্ছে পেঁপে। 100 গ্রাম পেঁপেতে ভিটামিন এ রয়েছে 40 মাইক্রোগ্রাম। অন্যদিকে সম পরিমাণ আপেলে 2, পিস ফলে 15, নাশপাতিতে নেই, বেদানায় 10, এবোকাডোতে 20, স্ট্রবেরিতে 10 মাইক্রোগ্রাম। 100 গ্রাম পেঁপেতে ভিটামিন সি রয়েছে 46 মিলিগ্রাম। একই পরিমাণ আপেলে 15, পিস ফলে 7, নাশপাতিতে 4, বেদানায় 7, এবোকাডোতে 17 মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে। 100 গ্রাম পেঁপেতে ক্যালসিয়াম আছে 8 মিলিগ্রাম। সম পরিমাণ আপেলে আছে 4, স্ট্রবেরিতে আছে 5 মিলিগ্রাম। দেখা যাচ্ছে, বিদেশি ফলের তুলনায় প্রতিটি ক্ষেত্রে দেশি ফলের পুষ্টিমান অনেক বেশি। সুতরাং দেশি ফলই আমাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা উচিত।

0: হ্যাঁ, এতক্ষণ আমরা শুনলাম দেশি ফলের পুষ্টিমান, আর এটা এই কথিকা রচনা ও পাঠ করলেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং খামারবাড়ি ঢাকা। তো আসো আমরা এখন একটা কৃষি বিষয়ক
1: গান শুনি।
0: শিল্পী মঞ্জু সাহা ও মোহাম্মদ মতিউর রহমান, গীতিকার মোহাম্মদ এনামুল ইসলাম, সুর পান্না দাস। আসো আমরা গানটা শুনি।
1: আচ্ছা শুনি।

0: আমরা গানটা শুনলাম, শোনো তারা গান তো শুনলাম, গান শোনার পরে আরেকটা জিনিস আছে কিন্তু জানো, এই চর অঞ্চলে বসত বাড়িতে নিবিড় সবজি চাষ, চর অঞ্চলে, চর অঞ্চলে যে আমরা চাষ করি নিবিড়, আমরা তো চাষ করি কিন্তু নিবিড় সবজি চাষ আর এই যে বকুলি না জানি তো হা হা হা হা করতেছে, তাহলে শোনো থামো থামো থামো, তাহলে আসো এইটা কেউ যখন আমরা জানি না হা হি করতেছে, তাহলে আসো চর অঞ্চলে বসত বাড়িতে নিবিড় সবজি চাষ এ বিষয়ে একটা আলোচনা আছে, আমরা আলোচনাটা শুনি।
1: আচ্ছা শুনি।
2: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আসরে, আমি আহসানুল্লাহ তমাল। আজ আমরা কথা বলবো চরাঞ্চলে বসত বাড়িতে নিবিড় সবজি চাষ বিষয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের আসরে উপস্থিত আছেন রেশমা আফরোজ, উপজেলা কৃষি অফিসার, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, ঢাকা থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
3: আপনাকেও ধন্যবাদ।
2: আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি চরাঞ্চলে বসত বাড়িতে নিবিড় সবজি চাষ কেন গুরুত্বপূর্ণ?
3: ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ব্রহ্মপুত্র নদ, যমুনা নদী ও পদ্মা নদী অববাহিকায় গড়ে ওঠা চরাঞ্চল প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে নদী ভাঙ্গন, বন্যা, খরা ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে মানুষের জীবন জীবিকা অনিশ্চিত। এই প্রেক্ষাপটে বসত বাড়ির আঙ্গিনায় নিবিড় সবজি চাষ পরিবারকে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দিতে পারবে। প্রথমত এটি পরিবারের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ করে। লাল শাক, পালং শাক, ঢেঁড়স, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, টমেটো ও মরিচের মতো সবজি অল্প জমিতে উৎপাদন সম্ভব, ফলে বাজারের উপর নির্ভরশীলতা কমে এবং শিশু নারীর অপুষ্টি হ্রাস পায়। দ্বিতীয়ত, অতিরিক্ত সবজি স্থানীয় হাটে বিক্রি করে নগদ আয় করা যায়। চরাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় এই আয় পরিবারে অর্থনৈতিক স্থিতি আনে। তৃতীয়ত, বসত ভিটায় সবজি চাষ নারীর অংশগ্রহণ বাড়ায়। গৃহিণীরা বীজ বপন, আগাছা পরিষ্কার, সেচ ও ফসল সংগ্রহে ভূমিকা রাখতে পারে। এতে তাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়ন ঘটে। সব মিলিয়ে চরাঞ্চলে নিবিড় সবজি চাষ শুধু খাদ্য উৎপাদন নয়, বরং টেকসই জীবিকায়নের একটি কার্যকর উপায়।
2: এবারে আপনার কাছে জানতে চাচ্ছি চরাঞ্চলের প্রতিকূল পরিবেশে কিভাবে সফলভাবে নিবিড় সবজি চাষ করা যায়।
3: চরাঞ্চলের মাটি অনেক সময় বালুময় ও অনুর্বর হয়, আবার বর্ষায় প্লাবিত হয়, তাই কিছু বিশেষ কৌশল অনুসরণ করা জরুরি। উঁচু বেড ও মাচা পদ্ধতির ক্ষেত্রে বর্ষাকালে পানি জমে থাকা এড়াতে 1-1.5 ফুট উঁচু বেড তৈরি করা উচিত। লাউ, করলা, শশা ও পুঁই শাক মাচায় চাষ করলে জমির সঠিক ব্যবহার হয় এবং ফলন বৃদ্ধি পায়। ফসল নির্বাচন ও মৌসুমি পরিকল্পনার ক্ষেত্রে স্বল্পমেয়াদি ও সহনশীল জাত নির্বাচন করতে হবে। গ্রীষ্মে ঢেঁড়স, বরবটি, লাল শাক, শীতে বাঁধাকপি, ফুলকপি, টমেটো চাষ করা যায়। একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল করলে মাটির উর্বরতা বজায় থাকে। জৈব সার ব্যবহারের ক্ষেত্রে গোবর, কম্পোস্ট ও পচা পাতা মাটির সাথে মিশিয়ে নিলে উৎপাদন বাড়ে, এতে খরচ কমে যায় এবং মাটির গুণাগুণ উন্নত হয়। মালচিং ও পানি সংরক্ষণের ক্ষেত্রে খড় বা শুকনো পাতা দিয়ে জমি ঢেকে রাখলে মাটির আর্দ্রতা বজায় থাকে। বৃষ্টির পানি ড্রামে সংরক্ষণ করে খরার সময় সেচ দেওয়া যায়। সমন্বিত বালাই দমনের ক্ষেত্রে নিম পাতার রস, ফেরোমন ফাঁদ বা আলোর ফাঁদ ব্যবহার করে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা যায়। এতে স্বাস্থ্য ঝুঁকি কমে এবং পরিবেশ রক্ষা পায়। এসব পদ্ধতি অনুসরণ করলে চরাঞ্চলের সীমাবদ্ধতা সত্ত্বেও নিবিড় সবজি চাষ লাভজনক করা সম্ভব।
2: আপনার কাছে সব শেষে জানতে চাচ্ছি চরাঞ্চলে নিবিড় সবজি চাষ সম্প্রসারণে কি ধরনের সহায়তা প্রয়োজন?
3: চরাঞ্চলে এই কার্যক্রম টেকসই করতে প্রাতিষ্ঠানিক সহায়তা গুরুত্বপূর্ণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও প্রদর্শনী প্লটের মাধ্যমে আধুনিক প্রযুক্তি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারে। কৃষকদের হাতে কলমে শেখানো হলে উৎপাদন অবশ্যই বাড়বে। মানসম্মত বীজ ও জৈব সার সহজলভ্য করতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বীজ বিতরণ কার্যক্রম আরও জোরদার করা দরকার। মৌসুমী বন্যা বা ক্ষতির সময় স্বল্প সুদে ঋণ ও আর্থিক সহায়তা কৃষকদের ঝুঁকি মোকাবেলায় সহায়ক হবে। চরাঞ্চল থেকে সবজি বাজারে পৌঁছাতে নৌ ও সড়ক যোগাযোগ উন্নয়ন করতে হবে। ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষকের আগ্রহ বাড়বে। সার্বিকভাবে বলা যায় চরাঞ্চলের বসত বাড়িতে নিবিড় সবজি চাষ খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন ও আয় বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম। সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও সহযোগিতা থাকলে এটি গ্রামীণ উন্নয়নের শক্ত ভিত্তি গড়ে তুলতে সক্ষম হবে।
2: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আসরে সময় দেওয়ার জন্য।
3: আপনাকেও ধন্যবাদ।

0: রাঙা মাথার চিরনি এনে দেব হাট থেকে মান, তুমি করো না দোল দোল দোলনি রাঙা মাথার চিরনি।
1: কি গো কাইফার বাপ, খুব তো মনে সুখে দুলতাছ, বাইরে যে বিশাল দুলুনি চলতাছে এটার কি খবর আছে?
2: খবর আছে মাইনে, কত রকমের খবর, বেতারে শুনতেছি, টেলিভিশনে দেখতেছি, আর এখন ঠান্ডা ঠান্ডা বাতাস ফুর ফুরাইয়া ঘরে ঢুকতেছে, টিনের চালে ঝমঝমায়া বৃষ্টি, মনে রং লাগছে গো কাইফার মা, মনে রং লাগছে। দোল দোল দোলনি রাঙা মাথা,
1: ওই ওই দোলনি থামাও, মাথার উপর যখন ঠাডা পড়বো তখন দুদিনই বাইরে আইবো।
2: বইয়া রইছি ঘরের মধ্যে, বজ্রপাত মাথায় পড়বো কেমনে?
1: বজ্রপাত কি ঘর বাইর মানে, মাথার উপর যখন পড়বো তখন বুঝবা, চেঁচানোর পর তো তুমি নিজেই বন্ধ করো।
2: কও কি কাইফার মা,
1: গত বছর কই কই কইরা মানা করলাম গাছগুলো কাইটো না কাইটো না, কার কথা কে?
2: আচ্ছা এই তাল গাছ কি ঠাডা পড়া ঠেকাইতে পারে?
1: এইটাই তো কথা, তুমি তো জানো না উঁচু গাছ বজ্রপাত ঠেকাইতে পারে, আর তাল গাছ হলো সব টিকা উঁচু, তাই বজ্রপাত ঠেকানোর অন্যতম উপায়। এখন তো তোমার মতো অনেকেই গাছ কাটছে, তাই সব গাছের মতো তাল গাছেরও সংখ্যা কই মাসছে। বজ্রপাতে মরণের হাত থেকে যদি বাঁচতে চাও তাইলে প্রচুর পরিমাণে নারিকেল সুপারি গাছ লাগাই তুই, আর বিশেষ করে ওই যে কইলাম তাল গাছ, কারণ হইলো কি জানো এই তাল গাছে নাকি কি জানি বেশি
2: আছে। কি জানো কি? হ্যাঁ এই কথা তুমি কই পাইলা?
1: আমি সেদিন রেডিওতে শুনছি, কার্বন কার্বন হয় এইটা কি আমি জানি না, তো এইটা তাল গাছের বাকলে বেশি থাকে দেখছাই নাকি ছেড়ারে ঠেকাইতে পারে।
2: তুমি দেখি স্কুল খুলে বইছ,
1: আগে কথা শুনো শুনো, বজ্রপাতের সময় ওই টেলিভিশন, তারপর এই যে তোমার হাতের মোবাইল, তারপর বিদ্যুতে চলে এমন সব কিছু বন্ধ করে দিতে হয়।
2: এই ঘরে আছি দেখে এসব কইতে পারতেছ? আচ্ছা আমি যদি এখন মাঠে গিয়া কাম করতাম?
1: জানি না রাখো, আমার হইলে কি করবা, দৌড়াইয়া যে কোনো নিরাপদ জায়গায় যাইবা, আবার গিয়া লম্বা গাছের নিচে দাঁড়াইও না কইলাম, তাইলে সেই গাছ যদি বজ্রপাত আটকায় তাইলে তোমারও প্রাণ যাইব, দৌড়াইয়া কোনো দালানের ভিতর ঢুকবা, আর সেই সময় যদি তুমি গোসলে থাকো কিংবা এই খালে বিলে মাছ ধরো বা এই ধরো খেতে কাম করতেছ, বজ্রপাতের সম্ভাবনা দেখলে উইছা পড়া আর নিরাপদ জায়গায় আশ্রয় নেবা।
2: বুঝছি,
1: বুঝলে হইব না, মনে রাখতে হইব, আর তোমারে মাইনাও চলতে হইব। এই শুনো, কালকাই তুমি কৃষি অফিসে যাইবা, কয়টা তালের চারা নিয়ে আইবা।
2: আচ্ছা ঠিক আছে।
1: কাইফার বাপ,
2: হ্যাঁ
1: দেখো বিপদ কাইটে গেছে, আকাশে কি সুন্দর চাঁদ উঠছে।

যাদের সাথে নিত্য রাতে তারায় কথা কয়, আপন জনা পর হইলে তাও কি প্রাণে সয়, একটুখানি হাসো না পাশে এসে।

0: corona.
1: Gül.
2: কত সুন্দর ওই শোনো না সুনির কথা শুনিয়ে তো আবার সুরি বলবার মন চাইছে
3: মান তুমি করো
1: সুরি আইনা দিন
2: ছোটবেলায় গাইছি গানটা আলে কথাই শোনো ওই একদিন নয় তুমি আমাদের জন্য সবার জন্য সুরি কিনে আনতে
1: কিন্তু ভাই কইলো তো বজ্রপাতের কথা
3: বজ্রপাত হলো দেখছো না ও যে বকুলি যখন কইলো তুমি তোমার স্বামীর কইবা যে শ্বশুর বাড়ি যাইতে তো তোমার বাপের বাড়ি যাইতেছে আমার রেশম চুরি
2: ভাই রেও দিতে পারে না ভাই না আমার ঘরে ভাই না
3: আগে স্বামী দিব না তারপরে সে
1: সাবধান থাকো বর্ষাকাল
3: যাইও শুনো এই যে বর্ষাকালে যে শুনলাম তো এখন সবাই সাবধান ওই যে জয়গুণের দাদি তোমার জয়গুণটা আমি দেখছি মোবাইল নিয়ে কিন্তু
1: আর
3: ওই যে জানার
2: আর
3: ওই যে সরা ভাই তুমি তো খেতে যাও তুমি খেতে গেলে যখন থেকে গ্রুম গ্রুম শব্দ
4: নিরাপদ
3: জায়গায় আসবা
1: ভাই যদি মাঠে থাকে তাহলে দুই আঙ্গুলের উপরে ভর করে মাথা নিচু করে
3: যদি তারা ভালোভাবে করে তাহলে ভালো হয়ে যাবো তাহলে আমরা আসর শেষ করে আসতে তো যাওয়ার আগে জানিয়ে দিই আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হর বিলাস রায় তাহলে চলো আমরা একসাথে উঠি।

0: বাংলাদেশ বেতার স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 7:30। অনুষ্ঠানে একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় জুবায়ের আল মাহমুদ, শিরিন বানু, সুরাইয়া সুলতানা এবং আহসান হাবিব বাপ্পি। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ সুলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর

0: আসসালামু আলাইকুম। সেনানু অভিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আজকে দুর্বার অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতিময় শুভেচ্ছা।
1: দুর্বারে আজ শুনবেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। অনুষ্ঠানে প্রথম গানটির শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার দীপক কুমার রায়।

দুলবাড়ি শুনছেন দেশে গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারের গানটির শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গীতিকার মুন্সি ওয়াদুদ, সুরকার মাহমুদ ইসহাক।

উদ্দীপনের এবারে গানটির শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি ও মোহাম্মদ রাশেদ উদ্দিন, গীতিকার মোহাম্মদ সাজিদ মাহমুদ প্রামাণিক, সুরকার ফোয়াদ নাসের বাবু।

দুর্বারে শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারে গানটি গেছেন পপি পাল, সুর করেছেন রামানন্দ সরকার, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, গানটি লিখেছেন রামানন্দ সরকার।

0: দুর্বারে আজ শুনলেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন।
1: সেনানু ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা সবাইকে আবারও প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের দুর্বার অনুষ্ঠান থেকে। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। ফিফা বিশ্বকাপ ফুটবলে স্পেন, পর্তুগাল ও সুইজারল্যান্ড তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে শেষ ১৬ নিশ্চিত করেছে। লস এঞ্জেলসে অনুষ্ঠিত খেলায় স্পেন 3-0 গোলে অস্ট্রিয়াকে এবং টরেন্টোতে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগাল 2-1 গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। এছাড়া ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে 2-0 গোলে সহজ জয় পায় সুইজারল্যান্ড। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: লস এঞ্জেলসে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের দখলে। প্রথম গোলটি রেফারি বাতিল করলেও স্পেন তাদের প্রাপ্য গোলটি পায় 36 মিনিটে। দলকে এগিয়ে দেন মার্ক মিকেল উইয়ারসাবাল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়ায় স্পেন। 66 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার পেড্রো পোড়ো। জোড়া গোলের মাধ্যমে 1986 সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে এক ম্যাচে 2 গোল করা স্পেনের প্রথম ফুটবলার হলেন উইয়ারসাবাল। পুরো ম্যাচই ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। 3-0 গোলের দাপুটে জয়ে 2010 সালের ফাইনালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়ে পরের ধাপে উঠল স্পেন। এদিকে ভোর রাতে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে পর্তুগাল। টরেন্টোতে শুরু থেকে ক্রোয়েশিয়াকে চাপে রাখে পর্তুগাল। কখনো রোনালদো, কখনো ব্রুনো ফার্নান্দেজ গোলের ভালো সুযোগ পেলেও ক্রোয়াট ডিফেন্ডারদের অসাধারণ পারফরমেন্সে গোল বঞ্চিত হয় পর্তুগাল। তবে দ্বিতীয়ার্ধের 53 মিনিটে ইভান পেরিসিচের গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। 68 মিনিটে পেনাল্টি গোলে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো। ইনজুরি টাইমে গনসালো রামোসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া জালের দেখা পেলেও ভিআর এর সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়। তাতেই শেষ হয়ে যায় মদ্রিজের বিশ্বকাপ অভিযান। শেষ পর্যন্ত শেষ ষোলোতে ওঠার আনন্দে মাতে পর্তুগিজরা, বিদায় নেয় ক্রোয়েশিয়া। শুক্রবার সকালে আলজেরিয়াকে 2-0 গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। গত 3 আসরেও সুইজারল্যান্ড শেষ ষোলোতে গিয়েছিল। এছাড়া রাত 12:00 মুখোমুখি হবে অস্ট্রেলিয়া মিশো। নকআউট পর্বের এই রোমান্স আরো বহুগুণ বাড়িয়ে দিতে ভোর 4:00 মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ষোলোতে মরণ বাঁচন এই লড়াইয়ে আলবা সিলেস্তোদের বিপক্ষ কেপ ভার্দে। লিওনেল মেসির জাদুকরী ফুটবল আর আকাশি সাদাদের চিরচেনা আক্রমণাত্মক রূপ দেখতে ভোর রাত থেকে চোখ থাকবে বিশ্বজুড়ে কোটি ভক্তের।
0: দেশে কর্মরত দেশি বিদেশি এয়ারলাইন্সের কর্মীদের অংশগ্রহণে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ। ঢাকা থেকে কার্যক্রম পরিচালনাকারী ১৬টি এয়ারলাইন্সের অংশগ্রহণে শুরু হয় এই ফুটবল চ্যাম্পিয়নশিপ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক আজ রাজধানীর গুলশান ইউথ ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন। দেশের এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিক সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করেছে। নর্থ সাউন্ডে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8:00 দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। সিরিজে সমতা ফিরিয়ে আনতে হলে এই টেস্টে শ্রীলঙ্কার জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে রয়েছে। নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। আগামী রোববার লর্ডসে বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড 40 রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 169 রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকা নারী দল 20 ওভারে 8 উইকেটে 129 রান করতে সক্ষম হয়। আগামী সোমবার বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। 9 জুলাই দুদলের মধ্যে দ্বিতীয় এবং 11 জুলাই তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এদিকে জিম্বাবুয়ের মাটিতে 3 ম্যাচের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ইতিমধ্যে 15 সদস্যের দলে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। একদিনের সিরিজের পর বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি আগামী 15 জুলাই বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল 4:30 অনুষ্ঠিত হবে। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। এতে দেশের 4,500-এর বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
2: বাংলাদেশ বেতার ঢাকা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং শুনবার জন্য। শুরুতে আমরা শুনব আমার জান আমার প্রাণ, ছায়াছবির গান, শিল্পী এসআই টুটুল।

আপনারা শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। এবারের গান দিন দুনিয়ার মালিক খোদা। যুগলকণ্ঠে গিয়েছেন এন্দ্র কিশোর ও কনক চাপা। চলচ্চিত্র বিপদজনক।

তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা আরও ভালো। আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন। তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচার হচ্ছে পবিত্র ঈশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: পবিত্র ঈশার নামাজের আজানের পর আবারও আমরা আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারঙে। এবারের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী ও তার সঙ্গীরা। চলচ্চিত্র হৃদয়ের কথা।

0: এই গানটির সাথেই শেষ হয়ে গেল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণসভা আগামীকাল রাজধানীতে। প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের দায়িত্বশীলতার উপর, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। জ্বালানি তেলের দাম ধাপে ধাপে কমাবে সরকার, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন উপলক্ষে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা শুরু তেহরানে। অংশ নিচ্ছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। পাকিস্তানের যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত 40। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে রাত 12:00 অস্ট্রেলিয়া মিশরের এবং ভোর 4:00 আর্জেন্টিনা কেভারদের মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: আগামী 6 মাসের মধ্যে চালু হচ্ছে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস। চালক, হেল্পার, সুপারভাইজার সবাই থাকবেন নারী। নিরাপদ যাত্রা নারীর অধিকার, নারী বান্ধব বাস হোক সবার অঙ্গীকার।
0: এখন শুনুন বিস্তারিত। 24 জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণসভা আগামীকাল রাজধানীর শেরেবাংলা নগরের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আজ এ তথ্য জানানো হয়। 36 জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 9 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়। আজ ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন, যে ভালো কাজ করবে তাকে স্বীকৃতি দিতে হবে, আর যে অন্যায় করবে তাকে সমালোচনার মুখোমুখি করতে হবে। তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই সাংবাদিকতার মূল শক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি আরও বলেন, একটি দেশের গণতন্ত্রের সাফল্য অনেকাংশেই নির্ভর করে স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের উপর। তাই সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় স্থানীয় উদ্ভাবক সুলেমান আলীর উদ্ভাবিত সুলেমান সোলার ইরিগেশন পাম্প উদ্বোধন করেন। এ সময় তিনি দেশের তরুণ প্রজন্মকে তাদের উৎসাহ শুধু ক্রীড়া দলকে সমর্থন করার মধ্যে সীমাবদ্ধ না রেখে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিতে তাদের শক্তি কাজে লাগানোর আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুলেমান আলীর উদ্ভাবনী উদ্যোগে সম্ভাব্য সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দেন, যাতে কৃষকদের সুবিধার জন্য আরও বাস্তবসম্মত প্রযুক্তি তৈরি করা যায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও নির্ভুলভাবে কাজ করবে রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণ তত বেশি সঠিক ধারণা পাবে এবং সে অনুযায়ী মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তিনি আজ রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা ও রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি, সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি হয় উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন,
2: রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে গণমাধ্যমকে নিখুঁত না করলে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব কিন্তু হাজির হবে এবং সংগত কারণে সমাজে নৈরাজ্য তৈরি হয়, সত্য এক জায়গাতে বাস করে এবং বিকৃত তথ্যের উপরে ভর করে কিন্তু নানান রকম সংঘর্ষের মধ্যে কিন্তু সমাজ জড়িয়ে পড়ে। যে সমাজের দ্রুত গতির রূপান্তরের এই জটিল প্রক্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে যত দ্রুত আইনের রূপান্তর হওয়া দরকার।
0: মন্ত্রী বলেন, দেশের মানুষ শুধু তথ্যের জন্যই সাংবাদিকদের দিকে তাকিয়ে থাকে না, বরং বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও বস্তুনিষ্ঠভাবে পরিচালিত হচ্ছে সে সম্পর্কেও গণমাধ্যমের প্রতিবেদনের উপর তারা নির্ভর করে। জহিরুদ্দিন স্বপন বলেন, দেশের সাইবার আইনকে সময় উপযোগী ও আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে। এ লক্ষ্যে আইনজীবীদের কাছ থেকে দ্রুত মতামত ও পরামর্শ গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনে বলেছেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টি দুঃখিত আবার পড়ছি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় আয়োজিত এক সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমানোয় জ্বালানির দাম ধাপে ধাপে কমবে। আজ যশোর সার্কিট হাউসে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের 98% এলপিজি গ্যাস আমদানি করতে হয় যা সম্পূর্ণরূপে বেসরকারি খাতের উপর নির্ভরশীল। ভুয়া বিদ্যুৎ বিল ও লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ কেন্দ্র স্থাপন করেছে। তিনি আরও বলেন, চলমান তীব্র গরমে বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর ছাড়ের প্রাথমিক প্রভাবে রাজধানীর খুচরা বাজারে ইতোমধ্যে খোলা সয়াবিন তেল, দেশি পেঁয়াজ ও ব্রয়লার মুরগিসহ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির সর্বশেষ দৈনিক বাজার দর প্রতিবেদনে দেখা যায়, গত এক সপ্তাহে নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে অথবা স্থিতিশীল রয়েছে। রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে দেশি পেঁয়াজ কেজি প্রতি 35 থেকে 45 ও খোলা সয়াবিন তেল লিটার প্রতি 186 থেকে 192 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি কেজি প্রতি 160 থেকে 180 টাকা, আমদানি করা রসুন 120 থেকে 210 টাকা, দেশি আদা 130 থেকে 160 টাকা এবং শসা 50 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও বাজার বিশ্লেষকরা জানান, 60টি নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে উৎসে কর প্রত্যাহার এবং বাজেটে কয়েকটি খাদ্য ও কৃষি পণ্যের অগ্রিম কর কমানোর ফলে আমদানি ব্যয় কমতে শুরু করেছে এবং বাজারে স্থিতিশীলতা বাড়ছে। 13 বছর ধরে চলা এক আইনি জটিলতার অবসান হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ হওয়া শিক্ষক ও সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জ্যেষ্ঠতা নিয়ে বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায়ের মধ্য দিয়ে খুলে গেছে দীর্ঘদিন ধরে আটকে থাকা হাজার হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতির পথ। একই সঙ্গে তৈরি হয়েছে বিপুল সংখ্যক সহকারী শিক্ষক নিয়োগের সুযোগও। সরকার বলছে, এতে প্রাথমিক শিক্ষায় নেতৃত্বের সংকট কমবে, বাড়বে শিক্ষার গতি ও শৃঙ্খলা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: 2013 সালে সারা দেশের প্রায় 26,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়। তখন বিধিমালায় বলা হয়, জাতীয়করণ হওয়া শিক্ষকদের জ্যেষ্ঠতা হবে সরাসরি নিয়োগপ্রাপ্ত সরকারি শিক্ষকদের পরে। এই বিধানকে বৈষম্যমূলক দাবি করে জাতীয়করণ হওয়া একদল শিক্ষক আদালতের দ্বারস্থ হন। পরে হাইকোর্ট ওই বিধান বাতিল করে রায় দেন, ফলে জ্যেষ্ঠতার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। আর সেই অনিশ্চয়তার কারণেই বছরের পর বছর প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যত বন্ধ হয়ে যায়। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে বৃহস্পতিবার চূড়ান্ত রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে 2013 সালের বিধিমালায় বহাল রেখেছেন। অর্থাৎ জ্যেষ্ঠতার তালিকায় সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা থাকবেন আগে, আর জাতীয়করণ হওয়া শিক্ষকদের অবস্থান হবে তাদের পরে। এই রায়ের পর প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।
4: দীর্ঘদিন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 32,000 প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, রায়ের মাধ্যমে সেই জটিলতা দূরীভূত হলো এবং সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে রায়টি একটি ইতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং পাঠদানের ক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরে আসবে।
3: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, বর্তমানে 36,235 প্রধান শিক্ষক পদ শূন্য। আদালতের রায়ের ফলে এসব পদে এখন পদোন্নতি দেওয়া সম্ভব হবে।
5: আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি। এই যে আমরা পেলাম, পাওয়ার কারণে আমরা 36,235 শিক্ষককে প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন এসএন টিচার নিয়োগ দিতে পারবো। এটি হচ্ছে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিভাগের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর এবং সারা দেশবাসীর জন্য এটি একটি সুখবর আমরা পেয়েছি।
3: এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষকরাও। সরকারের প্রত্যাশা, আদালতের এই রায় শুধু একটি আইনি বিরোধেরই অবসান ঘটায়নি, বরং দীর্ঘদিনের শিক্ষক সংকট কাটিয়ে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন গতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। রাজধানীর প্রতিদিনের হাজার হাজার টন বর্জ্যের শেষ ঠিকানা আমিনবাজার ল্যান্ডফিল্ড। এতদিন যা ছিল পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ, এবার সে বর্জ্যই রূপ নেবে বিদ্যুতে। আধুনিক প্রযুক্তি নির্ভর ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্টের মাধ্যমে একদিকে কমবে বর্জ্যের চাপ ও পরিবেশ দূষণ, অন্যদিকে যুক্ত হবে নবায়নযোগ্য জ্বালানির নতুন একটি উৎস। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: বছরের পর বছর ধরে রাজধানীর হাজার হাজার টন বর্জ্যের শেষ ঠিকানা আমিনবাজার ল্যান্ডফিল, সেই বর্জ্যকে এবার সম্পদের রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশ বান্ধব করতে এখানে নির্মাণ করা হচ্ছে দেশের অন্যতম বড় ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট। চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রায় 3,000 টন কঠিন বর্জ্য ব্যবহার করে সর্বোচ্চ 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এতে একদিকে কমবে ল্যান্ডফিলে বর্জ্যের চাপ, অন্যদিকে জাতীয় গ্রিডে যুক্ত হবে নবায়নযোগ্য জ্বালানি। তবে পরিবেশ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের ছাড়পত্র সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন প্রকল্পের কাজ শুরু করা যায়নি। পরে সময়সীমা বাড়ানো হলে নির্মাণ কাজে গতি আসে। বর্তমানে চীনা প্রতিষ্ঠান সিএমইসি পুরুদমে কাজ চালিয়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ায় প্রকল্পটি বাস্তবায়নে এখন আর কোনো বাধা নেই বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
9: ভিজিট করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা পরিবেশ অধিদপ্তর থেকে আমরা তাদেরকে যে কাগজপত্র করা বা গেজেট প্রকাশ করা সেগুলো সবকিছু করা হয়েছে আইন মন্ত্রণালয়ের থ্রুতে এবং এদেরকে পরিবেশের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করব যে খুব দ্রুততম সময়ের ভিতরে এটা আমরা কমপ্লিট করতে পারব।
8: প্রকল্পটি বাস্তবায়নের আরেকটি দিক তুলে ধরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, 30 একর জমি ব্যবহারের বিপরীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতি বছর প্রায় 2 কোটি টাকা ভাড়া পাবে।
10: বিদ্যুৎ যেটি উৎপাদন হবে সেটি তো আমরা কিনে নেব। দ্বিতীয়ত, টোটাল উত্তর সিটি কর্পোরেশনের যে বর্জ্য, পুরো বর্জ্যটা এখানে ইউজ হবে এবং এটার বিনিময়ে বার্ষিক ভাড়া হিসেবে 2 কোটি টাকা করে তারা দেবে।
8: নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হলে আমিনবাজারের প্রতিদিনের বর্জ্য আর শুধু বর্জ্য থাকবে না, পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে সেটি রূপ নেবে বিদ্যুতে, আর দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে যোগ করবে নতুন এক সম্ভাবনার অধ্যায়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
7: এইচএসসি পরীক্ষা চলাকালে অপেক্ষমান অভিভাবকদের ভোগান্তি লাঘবে প্রতিটি কেন্দ্রের বাইরে বসার চেয়ারসহ অপেক্ষমান শেড ও ছাউনি স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে কেন্দ্রের বাইরের অনাকাঙ্ক্ষিত ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসির সদস্যদের নিয়োজিত করার নির্দেশও দেওয়া হয়। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 5টি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় 139 জন হাম এবং 968 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়।
11: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
11: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান তেহরানে শুরু হয়েছে এবং তা আগামী 9 জুলাই শেষ হবে। আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে রাখা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ সর্বোচ্চ নেতার মরদেহের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া দেশটির শীর্ষ মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাহ সহ অন্যান্য কর্মকর্তারাও শ্রদ্ধা জানান। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশ, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান সহ 100টিরও বেশি দেশের শীর্ষ কর্মকর্তাগণ খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন। সাবেক সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়া 2 কোটিরও বেশি লোক অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্ম শহর মাসহাদে দাফন করা হবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রথম দিকে খামেনি নিহত হন। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে গতকাল তেহরানে পৌঁছান জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি আজ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবার সঙ্গে বৈঠককালে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। স্পিকার জাতীয় শোক চলাকালে বাংলাদেশ সরকার জনগণ ও ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় উপস্থিত হওয়ায় হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম ও বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান ইরানের স্পিকার। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আজ একটি যাত্রীবাহী বাস গভীর গিরিখাতে পড়ে গিয়ে অন্তত 40 জন নিহত ও 8 জন আহত হয়েছে। ঝোপ জেলার জরুরি কেন্দ্রের প্রধান সানাউল্লাহ সেরানি জানান, কোয়েটা থেকে পেশোয়ারগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পার্বত্য দানাসার এলাকায় একটি গিরিখাতে পড়ে যায়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে স্পেন, পর্তুগাল ও সুইজারল্যান্ড তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে শেষ ষোলো নিশ্চিত করেছে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত খেলায় স্পেন 3-0 গোলে অস্ট্রিয়াকে এবং টরেন্টোতে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগাল 2-1 গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। এছাড়া ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে 2-0 গোলে সহজ জয় পায় সুইজারল্যান্ড। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: লস অ্যাঞ্জেলেসে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের দখলে। প্রথম গোলটি রেফারি বাতিল করলেও স্পেন তাদের প্রাপ্য গোলটি পায় 36 মিনিটে। দলকে এগিয়ে দেন মার্ক মিকেল উইয়ারসাবাল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়ায় স্পেন। 66 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার পেড্রো পোড়ো। জোড়া গোলের মাধ্যমে 1986 সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে এক ম্যাচে 2 গোল করা স্পেনের প্রথম ফুটবলার হলেন উইয়ারসাবাল। পুরো ম্যাচই ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। 3-0 গোলের দাপুটে জয়ে 2010 সালের ফাইনালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়ে পরের ধাপে উঠল স্পেন। এদিকে ভোর রাতে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে পর্তুগাল। টরেন্টোতে শুরু থেকে ক্রোয়েশিয়াকে চাপে রাখে পর্তুগাল। কখনো রোনালদো, কখনো ব্রুনো ফার্নান্দেজ গোলের ভালো সুযোগ পেলেও ক্রোয়াট ডিফেন্ডারদের অসাধারণ পারফরমেন্সে গোল বঞ্চিত হয় পর্তুগাল। তবে দ্বিতীয়ার্ধের 53 মিনিটে ইভান পেরিসিচের গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। 68 মিনিটে পেনাল্টি গোলে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো। ইনজুরি টাইমে গনসালো রামোসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া জালের দেখা পেলেও ভিআর এর সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়। তাতেই শেষ হয়ে যায় মাদ্রিদের বিশ্বকাপ অভিযান। শেষ পর্যন্ত শেষ ষোলোতে ওঠার আনন্দে মাতে পর্তুগিজরা। বিদায় নেয় ক্রোয়েশিয়া। শুক্রবার সকালে আলজেরিয়াকে 2-0 গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। গত 3 আসরেও সুইজারল্যান্ড শেষ ষোলোতে গিয়েছিল। এছাড়া রাত 12:00 মুখোমুখি হবে অস্ট্রেলিয়া মিশো। নকআউট পর্বের এই রোমান্স আরো বহুগুণ বাড়িয়ে দিতে ভোর 4:00 মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ষোলোতে মরণ বাঁচন এই লড়াইয়ে আলবা সিলেস্তোদের বিপক্ষ কেপ ভার্দে। লিওনেল মেসির জাদুকরী ফুটবল আর আকাশি সাদাদের চিরচেনা আক্রমণাত্মক রূপ দেখতে ভোর রাত থেকে চোখ থাকবে বিশ্বজুড়ে কোটি ভক্তের। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভা আগামীকাল রাজধানীতে। প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের দায়িত্বশীলতার উপর, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জ্বালানি তেলের দাম ধাপে ধাপে কমাবে সরকার, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন উপলক্ষে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা শুরু তেহরানে। অংশ নিচ্ছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধি। পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত 40। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে রাত 12:00 অস্ট্রেলিয়া মিশরের এবং ভোর 4:00 আর্জেন্টিনা কেপ ভার্দের মোকাবেলা করবে। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি আমি জান্নাতুল মাওয়া। বিদ্রোহ, প্রেম, বিরহ ও তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের এক অবিস্মরণীয় নাম। বাংলাদেশের সঙ্গে নিবিড় বন্ধনকে স্মরণ করে প্রধানমন্ত্রী তারিক রহমান গত 25 মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে 25 মে 2026 থেকে 25 মে 2027 পর্যন্ত এক বছরকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছিলেন। গতকাল রাজধানী থেকে এক জুম প্ল্যাটফর্মের মাধ্যমে এই ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নজরুল বর্ষ 2026-27 আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে দেশের 64 জেলা এবং নির্বাচিত 64 উপজেলায় একযোগে এই কর্মসূচি পালনের শুভ সূচনা করা হল। অনুষ্ঠানে রাখা বক্তব্যে তারিক রহমান বিদ্রোহী কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। একই সঙ্গে জাতীয় কবির সৃষ্টি ও জীবন দর্শন কেবল সরকারি দফতরের চার দেয়ালের আনুষ্ঠানিকতায় আবদ্ধ না রেখে দেশের প্রতিটি ঘরে এবং নতুন প্রজন্মের মননে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। তারেক রহমান তার বক্তব্যে বলেন, পরাধীন জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা আজও তার সৃষ্টি থেকে পাওয়া যায়। প্রধানমন্ত্রী বলেন, শুধু অতীত নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নজরুল সমান প্রাসঙ্গিক। এ কারণে জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের সম্পর্ক আরও গভীর ও নিবিড় করতে বছরব্যাপী নজরুল বর্ষ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। কবির নজরুলের আদর্শকে একটি গণতান্ত্রিক ও মানবিক সমাজ বিনির্মাণে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করেন বর্তমান সরকার। প্রধানমন্ত্রী ঔপনিবেশিক শাসন ও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে তার লেখনীকে ধারালো অস্ত্র হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, পরাধীনতা, জুলুম, নির্যাতন, শোষণ, অসাম্য, বৈষম্য, কুসংস্কার তথা যা কিছু অন্যায়, অবিচার ও অসুন্দর, তার বিরুদ্ধে কবির কলম ছিল শানিত অস্ত্র। তার প্রাসঙ্গিকতা ও প্রয়োজন ফুরানোর নয়। কাজী নজরুলকে একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারিক রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি এদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তার জন্ম বাংলাদেশের ভূখণ্ডে না হলেও তার হৃদয় জুড়ে ছিল সমগ্র বাংলাদেশ, আর বাংলাদেশের মানুষও তাকে হৃদয় দিয়ে ভালোবেসেছে। 1914 সালে কিশোর বয়সে নজরুল প্রথমবার ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন। তিনি তার প্রত্যয়ী ও বলিষ্ঠ লেখনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে মুক্তি সংগ্রামী অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করেছেন। মহান মুক্তিযুদ্ধ ছাড়াও দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে নজরুলের কবিতা ও গান ছিল অনুপ্রেরণার শক্তিশালী উৎস। 1972 সালের 24 মে কবি কাজী নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। তাকে দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য 1974 সালে 9 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুলকে ডিলিট উপাধিতে ভূষিত করে। একই বছরের 21 ফেব্রুয়ারি তাকে দেয়া হয় 21শে পদক। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।
3: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের এবারের নিবেদন দেশাত্মবোধক গান। প্রথম গানের রচয়িতা গোলাম সরওয়ার সলক, সুরারোপ করেছেন উজ্জ্বল সিনহা। এদেশেরই মাটি সোনার চেয়ে খাঁটি, শিল্পী রাকিবা ইসলাম ঐশী

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: আজ 3রা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। প্লাস্টিক ব্যাগ আধুনিক জীবনের একটি বহুল ব্যবহৃত উপকরণ হলেও এটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ক্ষতির বিষয়ে মানুষকে সচেতন করে তুলতেই প্রতিবছর 3রা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালিত হয়। এ দিবসের মূল উদ্দেশ্য হল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমানো এবং পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারে মানুষকে উৎসাহিত করা।
1: প্লাস্টিক ব্যাগ সহজে পচে না। একটি প্লাস্টিক ব্যাগ সম্পূর্ণরূপে মাটিতে মিশে যেতে প্রায় 500 বছর বা তারও বেশি সময় লাগতে পারে। ফলে মাটি, নদী, সমুদ্র আর বন্য প্রাণী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া প্লাস্টিক পোড়ানোর ফলে ক্ষতিকর গ্যাস নির্গত হয়, যা বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে।
0: বাংলাদেশেও এই দিবসকে কেন্দ্র করে প্লাস্টিক দূষণ রোধে বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই সাথে পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
1: প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কাপড়, পাট বা কাগজের ব্যাগ ব্যবহার করলে পরিবেশের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। বাজারে যাওয়ার সময় পরিবেশ বান্ধব ব্যাগ বহন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
0: এই যে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালিত হচ্ছে, এটি কি কেবল একটি আনুষ্ঠানিক দিবস?
1: একদম নয়।
0: তা কিন্তু নয়, আসলে এটি পরিবেশ রক্ষার জন্য বৈশ্বিক অঙ্গীকারের প্রতীকও বটে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে আমাদের সকলকে প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব জীবন যাপন গড়ে তুলতে হবে।
1: তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী আমরা রেখে যেতে পারব।
0: প্রিয় শ্রোতা, আমাদের চারপাশে প্রতিদিন তৈরি হচ্ছে কত নতুন নতুন সংবাদ। এই সংবাদের হয়তো বেশিরভাগই গতানুগতিক কোনো বিষয় নিয়ে, যা মানুষ একবার শোনে এবং ভুলে যায় খুব সহজেই। তবে এইসব সংবাদের ভিড়ে এমন কিছু সংবাদ আমরা শুনি, যা আমাদের মনে দীর্ঘদিনের জন্য ছায়া ফেলে যায়, কারণ সেই সংবাদগুলো থাকে চমকপ্রদ আর বিস্ময় ভরা।
1: আর এই বিস্ময়কর এবং বৈচিত্র্যে ভরা সংবাদগুলো নিয়েই আমরা সাজাই আমাদের প্রিয় অনুষ্ঠান উত্তরণের বিশ্ববিচিত্রার ডালা। সেই ডালা থেকে প্রথমে শুনিয়ে দিই কিছু বৈচিত্র্যময় সংবাদ।
0: তবে আর দেরি নয়, শুনিয়ে দিই তাহলে বিস্ময়কর আর বিচিত্র সংবাদ নিয়ে আমাদের প্রথম পরিবেশনা বিশ্ববিচিত্রা। আজকের বিশ্ববিচিত্রার জন্য তথ্য সংগ্রহ আর সংকলন করেছেন শারমিন আক্তার,
1: পড়ে শোনাচ্ছেন জাভেদ কাট্টার।
2: ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে আসার সময় নরওয়ে জাতীয় ফুটবল দল তাদের সাথে করে প্রায় 1 টন নিজস্ব খাবার বিমানে করে নিয়ে এসেছে। এই বিশাল খাদ্য তালিকার মধ্যে রয়েছে তাদের নিজস্ব সাগরের মাছ, ঐতিহ্যবাহী বাদামি পনির এবং হাজার হাজার টাটকা কমলা লেবু। নরওয়ে ফুটবল বোর্ডের যুক্তি, তারা আমেরিকার ফাস্ট ফুড বা বাইরের খাবার খাইয়ে খেলোয়াড়দের পেটের কোনো সমস্যা বা ফিটনেস নষ্ট করতে চান না। মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে মেক্সিকো দল গোল করার পর গ্যালারিতে থাকা প্রায় 80,000 দর্শক একযোগে লাফিয়ে উঠে চিৎকার শুরু করেন। দর্শকদের এই তীব্র কম্পন ও লাফালাফির কারণে স্টেডিয়ামের আশেপাশের এলাকায় স্থাপিত সিসমোগ্রাফ, ভূমিকম্প মাপার যন্ত্র, মিটারে হালকা কম্পন বা কৃত্রিম ভূকম্পন ধরা পড়ে। মেক্সিকোর ভূতাত্ত্বিক দফতর রসিকতা করে জানিয়েছে, এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটি ছিল ফুটবল প্রেমীদের আবেগের ভূমিকম্প। 1930 সালে প্রথম বিশ্বকাপটি দলগুলো এতটাই অনানুষ্ঠানিকভাবে নিয়েছিল যে রোমানিয়া দলের বেশ কয়েকজন খেলোয়াড় টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই উরুগুয়ে থেকে নিজেদের দেশে ফিরে যান। কারণ হিসেবে তারা জানিয়েছিলেন, সময় মতো দেশে না পৌঁছালে তাদের অফিসের চাকরি চলে যাবে কিংবা কলেজের পরীক্ষা মিস হয়ে যাবে।
0: এমন কিছু মানুষ আছেন যাদের জীবন ও কর্ম আমাদের জাতির গর্ব, আমাদের আত্মপরিচয়ের উজ্জ্বল প্রতীক। তারা শুধু ইতিহাসের পাতায় নন, বেঁচে থাকেন আমাদের হৃদয়ে, আমাদের চিন্তায়, আমাদের স্বপ্নে। এই গুণী মানুষেরাই আমাদের আধার ভেদ করা আলোর বাতিঘর। তাঁদের সৃষ্টিকর্ম, প্রজ্ঞা ও অবদান যুগের পর যুগ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আর তাই তো তারা আমাদের অন্তরাত্মায় চিরস্মরণীয়, চিরবরণীয়।
1: হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই এবারের আয়োজনে স্মরণে বরণে পর্বে। আজকের পর্বে আমরা স্মরণ করব বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র প্রখ্যাত সাহিত্যিক আলাউদ্দিন আল আজাদকে। তার জীবন, সাহিত্যকর্ম এবং বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের নানা দিক নিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন।
0: আর এটি গবেষণা গ্রন্থনা করেছেন তাপসী মনির, আর পাঠে অংশ নিচ্ছেন লায়লা আরিয়ানী হোসেন।
3: প্রথম শহীদ মিনার ভাঙার প্রতিবাদে প্রথম কবিতাটি লিখেছিলেন যিনি, এবং যাঁর লেখা উপন্যাস 23 নম্বর তৈলচিত্র অবলম্বনে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্ত নির্মাণ করেন বসুন্ধরা নামের একটি চলচ্চিত্র, তিনি হলেন শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক, গবেষক এবং সাহিত্য সমালোচক ডক্টর আলাউদ্দিন আল আজাদ। 1932 সালের 6ই মে নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন। 1947 সালে তিনি নারায়ণপুর শরাফতুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা, 1949 সালে তৎকালীন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, 1953 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স সহ স্নাতক, 1954 সালে স্নাতকোত্তর এবং 1970 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন আলাউদ্দিন আল আজাদ। দেশ বিভাগের পর থেকেই তিনি চলমান প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পেশাগত জীবনে ডক্টর আলাউদ্দিন আল আজাদ নারায়ণগঞ্জের তোলারাম কলেজ, ঢাকার জগন্নাথ কলেজ, সিলেট এমসি কলেজ এবং চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যাপনা করেন। এছাড়াও 1 বছর তিনি ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। একসময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল প্রফেসর এবং নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করেন। 50-এর দশকে যারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে তোলার চেষ্টা করেন, ডক্টর আলাউদ্দিন আল আজাদ তাঁদের ভেতর অন্যতম। প্রগতিশীল এবং মানবতাবাদী ভাবধারায় তিনি সাহিত্য চর্চা করেছেন। আশাবাদ ও সংগ্রামী মনোভাব তাঁর রচনার অন্যতম বৈশিষ্ট্য। তিনি ছিলেন ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী। গান, কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ সবই লিখেছেন ডক্টর আলাউদ্দিন আল আজাদ। তাঁর লেখা উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হল জেগে আছি, ধানকন্যা এবং জীবন জমিন। উল্লেখযোগ্য উপন্যাস হল 23 নম্বর তৈলচিত্র, শীতের শেষ রাত, বসন্তের প্রথম দিন, ক্ষুধা ও আশা এবং শ্যামল ছায়ার সংবাদ। তাঁর লেখা কিছু উল্লেখযোগ্য নাটক হল ধন্যবাদ, নিঃশব্দ যাত্রা এবং নরকে লাল গোলাপ। 2 কাব্যনাট্যও লিখেছেন ডক্টর আলাউদ্দিন আল আজাদ, একটি নাম ইহুদির মেয়ে এবং আরেকটি হল রঙিন মুদ্রা রাক্ষস। সাহিত্যে সমালোচনামূলক রচনার মধ্যে রয়েছে শিল্পীর সাধনা, সাহিত্যের আগন্তুক ঋতু, নজরুল গবেষণা, ধারা ও প্রকৃতি এবং মায়াকোভস্কি ও নজরুল। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল মানচিত্র, ভোরের নদীর মোহনায় জাগরণ, নিখোঁজ, সনেটগুচ্ছ, সাজঘর ও শ্রেষ্ঠ কবিতা। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে দেওয়া হয় বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21শে পদক এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বর্ণপদক। মানুষ এবং সমাজ ডক্টর আলাউদ্দিন আল আজাদের সাহিত্য ভাবনার কেন্দ্রবিন্দু। তাঁর আদর্শবোধ এবং প্রগতিশীল চিন্তাধারাই তাঁর সাহিত্যে প্রতিফলিত হয়েছে। 2009 সালের আজকের দিনে ডক্টর আলাউদ্দিন আল আজাদ মৃত্যুবরণ করেন।
0: ভ্রমণ কেবল স্থান পরিবর্তনের নাম নয়, এটি নিজেকে নতুন করে আবিষ্কারের এক অনন্য উপলক্ষ। কিছু মানুষের কাছে ভ্রমণ যেন জীবনেরই আর এক নাম। নতুন পথ, নতুন মানুষ আর নতুন প্রকৃতির সান্নিধ্য তাদের প্রতিনিয়ত আহ্বান জানায়। সত্যি ভ্রমণ আমাদের অভিজ্ঞতার পরিধি যেমন বাড়ায়, চিন্তার দুয়ার খুলে দেয় এবং জীবনকে দেখতে শেখায় ভিন্ন এক দৃষ্টিতে।
1: প্রকৃতির এই অফুরন্ত শিক্ষাই আমাদের জীবনকে করে তোলে আরও গভীর, আরও সমৃদ্ধ। তাই চলুন কর্মব্যস্ততার একঘেয়েমি ভেঙে একটু সময় করে ঘুরে আসি আমাদের এই অপরূপ বাংলার নদী, মাঠ, বন, জনপদ আর লোকজ জীবনের কাছাকাছি। বন্ধুরা, আমাদের এবারের পর্ব জীবন ও প্রকৃতি। আজকের ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রতিবেদনে আমরা আপনাদের নিয়ে যাব বরগুনার মনোমুগ্ধকর হরিণঘাটা ও নিদ্রার চরে। এটি পরিবেশন করছেন মোহাম্মদ মিজানুর রহমান।
4: শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার ঢাকার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের জীবন প্রকৃতি ভ্রমণ ও পর্যটন পর্বে আমাদের এবারে গন্তব্য বরগুনা জেলার নেত্রাচর। নেত্রাচর এবং হরিণঘাটা হল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা, বরগুনার অন্যতম প্রধান ও দর্শনীয় পর্যটন আকর্ষণ। সুন্দরবনের পূর্ব প্রান্তে বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় অবস্থিত এই অঞ্চলটি তার প্রকৃতি যে বিস্তৃতি, তার সৌন্দর্য, গভীর বনাঞ্চল এবং শান্ত সৈকতের জন্য ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয়। এটি বরগুনার পাথরঘাটা উপজেলায় অবস্থিত একটি চমৎকার প্রাকৃতিক বনাঞ্চল। সুন্দরবনের ঠিক পাশে এর অবস্থান হওয়ায় একে সুন্দরবনের অংশই মনে করা হয়। এখানে রয়েছে একটি দীর্ঘ ঝুলন্ত কাঠের সেতু, যার ওপর দিয়ে হেঁটে বনের গভীরে যাওয়া যায়। এই বনে প্রাকৃতিকভাবে ঘুরে বেড়ানো চিত্রা হরিণ, বানর, বনো শুকুর এবং হরেক রকমের পাখি দেখা যায়। হরিণঘাটা বনের শেষ প্রান্তে সমুদ্রের মোহনায় রয়েছে একটি চমৎকার সৈকত, যেখানে হাজার হাজার লাল কাঁকড়ার দেখা মিলবে। স্থানীয় মানুষের বিশ্বাস, এই চরের শান্ত নিরিবিলি পরিবেশ এবং সাগরের বাতাসের মিষ্টি শব্দে যে কারো মন জুড়িয়ে ঘুম চলে আসে, তাই এর নাম নেত্রাচর। এটি মূলত একটি জেগে ওঠা নতুন চর ও কুমারী সৈকত। পর্যটকদের কোলাহল মুক্ত এই সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই চমৎকারভাবে উপভোগ করা যায়। এখানে স্থানীয় জেলেদের জীবনযাত্রা ও শুটকি পল্লী দেখারও সুযোগ রয়েছে। নিদ্রা সৈকত এর আশেপাশের অঞ্চল জীববৈচিত্র্যে সমৃদ্ধ। সুন্দরবনের কাছাকাছি হওয়ায় শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখির আগমন ঘটে। এই চরটি সারা বছরই একটি প্রাকৃতিক অভয়ারণ্য হিসেবে কাজ করে, যা পরিবেশ প্রেমীদের কাছে একটি বিশেষ আকর্ষণ। নিদ্রা সৈকত তার অবারিত প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে পর্যটকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বাংলাদেশের অন্যান্য জনপ্রিয় সমুদ্র সৈকতের তুলনায় এখানে দর্শনার্থীদের ভিড় কম থাকায় নিরিবিলি সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান। নিদ্রার চরকে ঘিরে স্থানীয় পর্যটন উদ্যোক্তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতি বছর জ্যোৎস্না উৎসব এখানে অনুষ্ঠিত হয়, যা নিদ্রার চরকে ঘিরে উৎসব মুখর পরিবেশ তৈরি করে। শ্রোতা বন্ধুরা, এবার খাওয়ার কথা বলি। স্থানীয় বাজারে তাজা সামুদ্রিক মাছ ও সুস্বাদু মহিষের দুধের দই পাওয়া যায়। হরিণঘাটা বনের ভেতরের ঝুলন্ত সেতুটি দিয়ে হাঁটার সময় খুব ভোরে বা বিকেলে হরিণের দল পার হতে দেখা যায়। বনের ওয়াচ টাওয়ার থেকে পুরো সাগরের মোহনা ও বনের সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। নিদ্রার চরের প্রধান আকর্ষণ হল শীত ও শুষ্ক মৌসুমে জেলেদের বিশাল শুটকি মহল। সেখানে একদম বিষমুক্ত উপায়ে প্রাকৃতিকভাবে সামুদ্রিক মাছ শুকানো হয়। হরিণঘাটার লাল কাঁকড়ার সৈকত ও সমুদ্রের মোহনায় যাওয়ার আগে অবশ্যই স্থানীয়দের কাছ থেকে জোয়ার ভাটার সময় জেনে নেবেন। বিকেলে বনের অন্ধকার নামার আগেই লোকালয়ে ফিরে আসাটা বুদ্ধিমানের কাজ। শ্রোতা বন্ধুরা, এই জায়গায় এসে আপনি আরও আশেপাশের বেশ কয়েকটি দর্শনীয় জায়গা দেখতে পারবেন, যেমন ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং এখানে একটি জায়গার নাম শুভসন্ধ্যা সমুদ্র সৈকত। সব কিছু মিলে এই জায়গাটি আপনার বেশ ভালো লাগবে। এখানকার ভৌগোলিক অবস্থান, জীববৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং সুবিশাল বঙ্গোপসাগর, সব কিছু আপনাকে এতটাই আনন্দ দেবে যে আপনি আবারও যেতে চাবেন প্রকৃতির এই ছোঁয়া পেতে।
0: আপনার কান পেতে আছেন বেতার ম্যাগাজিন উত্তরণে, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সঙ্গীত মানুষের জীবনের অবিচ্ছেদ্য না হলেও প্রয়োজনীয় একটি অংশ বটে। ক্লান্তিতে কিংবা একটু অবসরে সঙ্গীতের সুমধুর সুর মানুষের মনকে যেমন শান্ত করে, তেমনি করে নির্ভার। সঙ্গীত কেবল বিনোদনের মাধ্যমই নয়, এটি মানুষের আবেগ অনুভূতির গভীর এক প্রকাশ। দুঃখে সঙ্গীত আমাদের সান্ত্বনা দেয়, আবার আনন্দে সঙ্গীত আমাদেরকে উচ্ছ্বাসে ভাসায়।
1: কখনো সঙ্গীত আমাদের স্মৃতির দুয়ার খুলে দেয়, আবার কখনো ভবিষ্যতের স্বপ্ন দেখায়। সঙ্গীত মানুষের মনের ভাষাকে সুরের মাধুর্যে রাঙিয়ে দেয়। বন্ধু শ্রোতা, এবারে এ সময়ের সঙ্গীত পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ।
0: আর পরিবেশনা রয়েছেন নওশিন ফারহান।
5: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উত্তরণ ম্যাগাজিনের এ সময়ের বিশ্ব সঙ্গীতের আজকের পর্বে। আপনাদের সঙ্গী হয়ে আজ হাজির হয়েছি বিশ্বের নানা প্রান্তের সুর আর ছন্দের এক রঙিন আসর নিয়ে। প্রথমে চলে যাব ইউএসএতে। বিলবোর্ড হট 100 চার্ট অনুযায়ী এই মুহূর্তে সবচেয়ে আলোচিত পাঁচটি গান হলো, যার পাঁচ নম্বরে রয়েছে এলা ল্যাংলির গান বিহার, চার নম্বরে অলিভিয়া রোদ্রিগোর তারই আরেকটা গান ব্যাক করেছে ড্রপ ডেড, এবং এই গানটি হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে রান্নার ভিডিও থেকে ট্রাভেল ব্লগ সব জায়গাতে আপনি শুনতে পেয়েছেন। তিন নম্বরে রয়েছে অলিভিয়া রোদ্রিগ স্টুপিড সং, এই গানটি। দুই নম্বরে রয়েছে এলা ল্যাংলির চুজিং টেক্সাস, যা দীর্ঘ সময় ধরে চার্টে টিকে রেকর্ড করেছে। এক নম্বরে রয়েছে পপ সম্রাজ্ঞী টেইলর সুইফটের I knew it, I knew you, Taylor's career 15th number 1 hit.

চলুন এবার ইউএসএ থেকে মুভ করি ইউকেতে। পাঁচ নাম্বারে রয়েছে অলিভিয়া রোড্রিগোর গান ড্রপ ডেড, চার নাম্বারে রয়েছে অলিভিয়া রোড্রিগোর গান দ্য কিওর, এবং তিন নাম্বারে আবারও ব্যাক করেছে মাইকেল জ্যাকসনের এইডিজ এর গান যা ক্লাসিক হিসেবে বিশ্ববিখ্যাত বেলে জেইন, আবারও ব্যাক করেছে টপ চার্টে। দুই নম্বরে রয়েছে অলিভিয়া রোড্রিগোর স্টুপিড সং, ব্রিটিশ অফিসিয়াল সিঙ্গলস চার্টে শীর্ষে রয়েছে স্যাম ফেন্ডার এবং অলিভিয়া ডিনের যুগলবন্দি গান Rain Me In, যা ইতিমধ্যে কিন্তু ইউকেতে সবচাইতে বেশি সপ্তাহ ধরে শীর্ষে থাকার গানের রেকর্ড করেছে।

চলুন বন্ধুরা চলে যাই এবার সাউথ কোরিয়ায়। কোরিয়ার শীর্ষ মিউজিক প্ল্যাটফর্ম মিলন চার্টের শীর্ষে এখন রয়েছে জনপ্রিয় গার্ল গ্রুপ IOI এর গান গপসাকি বা সাডেনলি। এই গানটি দুই নম্বরে রয়েছে কোটিসের রেড রেড। তিন নম্বরে রয়েছে আই লিটার গান ইটস মি। চার নম্বরে রয়েছে এসপারের খুব মজার একটা গান লেমনেড। আর পাঁচ নম্বরে রয়েছে রেইজেনের গান লাভ অ্যাটাক। প্রিয় শ্রোতা চলুন চলে আসি একেবারে আমাদের সাব কন্টিনেন্টে। এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত ও ভাইরাল গানগুলোর শীর্ষে রয়েছে ধুরন্ধর দ্য রিভেঞ্জ চলচ্চিত্রের গান আরিয়ারি। দুই নম্বরে রয়েছে মেট্রো ইন্দিনো চলচ্চিত্রের গান কায়দেসে। তিন নম্বরে র্যাপার বাদশার কণ্ঠে ইনাম রয়েছে। আর চার নম্বরে রয়েছে পাঞ্জাবি শিল্পী এপি ধিলোর গান আদিত। আর লাস্ট বাট নট দ্য লিস্ট পাঁচ নম্বরে রয়েছে ইনস্টাগ্রাম রিলসে ভাইরাল জনপ্রিয় গান সাইয়ারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনেকগুলো দেশ ঘুরে ফেললাম গানের সুরে সুরে, তাই না? গান এমনই একটি ব্যাপার, মানে না কোনো কাঁটাতারে বেড়া অথবা পাসপোর্টের বিধিনিষেধ। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের এই সময়ের বিশ্ব সঙ্গীতের খবরাখবর। যেতে যেতে আপনাদের জন্য রেখে যাচ্ছি এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডিং সং ইন্তজার রহ গায়া, চমৎকার এই গানটি।

0: প্রকৃতিতে এখন বর্ষাকাল, মাঝে মধ্যে বৃষ্টি তো হচ্ছেই, আর এই বৃষ্টির পানিতে আমাদের এলোমেলো ভাবে প্লাস্টিকের ব্যাগগুলো সুয়ারেজ লাইনে ঢোকে, সেগুলো কিন্তু আমাদের ড্রেনের পানি প্রবাহ বন্ধ করে দিচ্ছে। আর সামান্য বৃষ্টিতে অনেক সময় রাস্তাঘাটগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে, আর বাড়ছে মানুষের ভোগান্তি।
1: আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে আমরা সচেতন হই, নিজেরা নিজের সাথেই শপথবদ্ধ হই দেশ এবং মানুষের কল্যাণে, যেখানে সেখানে শুধু প্লাস্টিকের ব্যাগ নয়, কোনো আবর্জনাও ফেলব না, এই দেশটাকে করে তুলব পরিচ্ছন্নতায় সেরা।
0: হ্যাঁ প্রিয় শ্রোতা, সেই শুভ প্রত্যাশা তো থাকছেই, তবে বিদায়ের আগে আপনাদের আমরা আর একবার সঙ্গীতের ভুবনে নিয়ে যেতে চাই। শোনাব উইনিং ব্যান্ডের পরিবেশনায় ব্যান্ড সঙ্গীত।

0: তো বন্ধুরা, সময় এসে রায় এবার বিদায়ের আয়োজন। শেষের কথাগুলো বলে যাই, আজকের উত্তরণ গ্রন্থনা ছিলেন মনিরুজ্জামান পলাশ, উপস্থাপনা ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু
1: এবং জিনাত আক্তার। উত্তরণ সম্পাদনা করলেন মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা।
0: উত্তরণ তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম আর প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: ভালো থাকবেন সকলে, থাকবেন সুস্থতায়।
0: শুভরাত্রি।

0: Assalamu alaikum. 9:30 p.m. This is Bangladesh Betar. The news read by Mir Akramuddin Ahmed. First, the headlines. Memorial service for martyrs of July Mass Uprising will be held in capital tomorrow. Prime Minister Tariq Rahman will attend as chief guest. Media objectivity is key to public understanding of state governance, comments Information and Broadcasting Minister. Government will reduce fuel prices gradually, says State Minister for Power, Energy and Mineral Resources. Week-long ceremonies to mark state funeral and burial of Iran's late Supreme Leader Ayatollah Ali Khamenei begins in Tehran. Representatives from various countries, including Bangladesh, participate. At least 40 people killed after passenger bus falls into ditch in Pakistan. And in FIFA World Cup football, Australia take on Egypt at 12 a.m. while Argentina face Cape Verde at 4 a.m. Now, the details. A memorial meeting for the martyrs of the July Mass Uprising will be held at the China Friendship Conference Center at Sheribanganagar in the capital tomorrow. Prime Minister Tariq Rahman will attend it as the chief guest. BNP Media Cell informed this today. The July 24 Shahid Family Society and We Are July Fighters will jointly organize the program marking the second anniversary of July 36. Bangladesh Betar will broadcast the program live. Meanwhile, BNP's student organization Jatiyotabadi Chhatradol has announced a 9-day program on the occasion of the second anniversary of the July Mass Uprising. The program will start with a discussion meeting at the Student Teacher Center, TSC Auditorium of Dhaka University on July 15. Local Government, Rural Development and Cooperatives Minister Major Fakhrul Islam Alamgir has called on journalists to practice objective, impartial and courageous journalism, saying that democracy is strengthened only when the media is strong. He said this while speaking of the chief guest at a program organized at Thakurgaon Press Club this afternoon. The minister said journalists should fearlessly present the truth. Those who do good work should be recognized and those who do wrong should be criticized. Major Fakhrul Islam Alamgir said one of the most important responsibilities of the media is to highlight the mistakes and errors of politicians and show them the right path. He further said the success of a country's democracy largely depends on an independent, responsible and strong media. Information and Broadcasting Minister Jahiruddin Shapun has stressed that responsible, accurate and objective journalism is essential for helping citizens understand state governance and make informed decisions. He said this while speaking as the chief guest at the annual general meeting and Silver Jubilee celebration of the Law Reporters Forum at the Supreme Court Bar Association building in the capital today. The Information and Broadcasting Minister said distorted information can create confusion, conflict and social disorder. He said journalists, particularly those covering the judiciary, have a special responsibility as the public relies on their reporting to assess the transparency and fairness of the judicial process. State Minister for Power, Energy and Mineral Resources, Anindya Islam Amit, has said price of fuel will be reduced step by step as the government reduced liquefied petroleum gas LPG price. He said this to Newsmain after a few exchange meeting with Pollibidut Shomiti officials at Joshua Circuit House today. The state minister said the country needs to import 98% of LPG gas, which is completely dependent on private sector. Regarding the ghost electricity bill and load sharing, he said the power division has set up complaint centers in every electricity office. The government is working to ensure electricity service during the ongoing hot summer, he added. Prices of several essential commodities, including loose soybean oil, local onions and broiler chicken, have declined in the capital's retail markets, reflecting the initial impact of the government's duty and tax relief measures announced in the national budget for the financial year 2026-27. According to the latest daily market price report of the Trading Corporation of Bangladesh, TCB, prices of a number of kitchen essentials either declined or remained stable over the past week. Officials and market analysts said the government's budgetary measures, including the withdrawal of source tax on the import of 60 essential commodities and reductions in advance tax on several food and agricultural products, have started easing import costs and strengthening market confidence. This is Bangladesh Beta, giving you the news. Ceremonies and funeral processions of Iran's former supreme leader, Ayatollah Ali Khamenei, has begun in Tehran and will end in July 9th. The body of Ayatollah Ali Khamenei has been kept at Tehran's Grand Masala religious complex. Iranian President Masoud Pezeshkian paid his respects at the remains of the slain supreme leader Ali Khamenei alongside other officials, including the country's top negotiator Mohammad Baghaid Ghalibaf, today. Earlier, Iranian Foreign Minister spokesperson said officials from more than 100 countries would attend the Khamenei's funeral, including Bangladesh, Iraq, Afghanistan and Pakistan. More than 20 million people are expected to attend the funeral of the former supreme leader. Ayatollah Ali Khamenei will be laid to rest in his hometown of Mashhad. Khamenei was killed at the start of the US-Israel war on Iran. Meanwhile, Jatiya Sangsad, the speaker, Major retired Hafizuddin Ahmad Bir Bikram, reached Tehran yesterday to attend the state funeral of Iran's late supreme leader, Ayatollah Ali Khamenei. The speaker held a meeting with Iranian Parliament Speaker Mohammad Baghaid Ghalibaf today. During the time, Hafizuddin Ahmad Bir Bikram expresses profound condolences at the tragic demise of the supreme leader of Iran, Ayatollah Ali Khamenei, and condemned his brutal killing. He conveyed the solidarity of the government and the people of Bangladesh with the government and the brotherly people of Iran during the period of national mourning. At least 40 people have been killed and 8 others injured after a passenger bus plunged into the deep ravine in Pakistan's southwestern Balochistan province. Zob District's Emergency Center sources said a speedy passenger bus traveling from Quetta to Peshawar plunged into the ravine in the mountainous Dhanasar area today. An investigation has been launched to determine the exact cause of the crash. World Cup football, and Australia will take on Egypt at Texas at 12 a.m. tonight. Besides, Argentina will face Cape Verde at Miami at 4 a.m, while Colombia will encounter Ghana at Kansas at 7:30 a.m. tomorrow morning. Meanwhile, Spain, Portugal and Switzerland have moved in the round of 16 in FIFA World Cup 2026. Spain secured 3-0 victory over Austria at Los Angeles Stadium, while Portugal beat Croatia by 2-1 at Toronto. However, Switzerland comfortably defeated Algeria 2-0 at Vancouver. Dhaka Meteorological Office says the low-pressure area over North West Bay and adjoining North Orisha West Bengal coast persists. It may intensify. Unrest influence squally weather may affect the maritime ports North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers of North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, focused volatile warning tonight says there are chances of rain or thundershowers with temporary south or southeasterly gusts with squally wind, a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Silat. River ports in these areas are to hoist cautionary signal number warm. To end the news, the main points again. Memorial service for martyrs of Julaimah Uprising will be held in capital tomorrow. Prime Minister Tariq Rahman will attend as chief guest. Media objectivity is key to public understanding of state governance, comments Information and Broadcasting Minister. Government will reduce fuel prices gradually, says State Minister for Power, Energy and Mineral Resources. Week-long ceremonies to mark state funeral and burial of Iran's late supreme leader Ayatollah Ali Khamenei begins in Tehran. Representatives from various countries, including Bangladesh, participate. at least 40 people killed after passenger bus falls into ditch in Pakistan. And in FIFA World Cup football, Australia take on Egypt at 12 a.m. while Argentina face Cape Verde at 4 a.m. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now here's the news commentary written by Alhamdra Islam and read by Sheikh Tashdeed Ahmed. Just 2 days before the birth anniversary of national poet Qazi Nazrul Islam in May last, Prime Minister Tariq Rahman declared the next 1 year, from May 25, 2026 to May 25, 2027, as Nazrul Year, at a programme in Moimonsingh's Tushal. Yesterday, the Prime Minister formally inaugurated the year-long Nazrul Year 2026-2027 programme virtually from the capital. He also announced at the programme that the feasibility of declaring Trishul in Moimonsingh closely associated with the poet's life and memories as Nazrul City is being examined. In his speech marking the inauguration of Nazrul Year, the Prime Minister described Nazrul Islam as a rare genius whose influence has been immense throughout every stage of the nation's life. Popularly known as the rebel poet, Nazrul enriched Bangla literature with his genius, exploring a synthesis of different forces in a rebellion, expressing rage as well as beauty and sensitivity through his writings. By doing so, Nazrul became an unforgettable name in the national history as his advent in the dark age of a subjugated and oppressed nation was like a beacon of light. His fearless voice stood against injustice, exploitation and communalism. Tariq Rahman, in his speech, said poet Nazrul Islam is one of those extraordinary individuals whose impact on our socio-economic, political, literary, cultural, moral and intellectual life is profound. Terming the poet with various honorifics, the Prime Minister said Nazrul Islam was a rebel poet, the poet of love, the poet of youth and the poet of Bangladesh's heritage, and unarguably, Qazi Nazrul Islam is an unforgettable name in the national literary and cultural history. The Prime Minister said that Nazrul's poetry and songs served as a powerful source of inspiration during Bangladesh's liberation war and have remained the language of protest and resistance in every democratic movement. The present government finds the ideology of poet Nazrul as very pertinent to build a democratic society based on humanity. For this, the Prime Minister described national poet Qazi Nazrul Islam as a long-awaited and much-desired genius, saying Nazrul Islam's pen was a sharp weapon against colonial rule, oppression, exploitation, inequality, discrimination, superstition and every form of injustice and ugliness. Highlighting Nazrul as one of the foremost inspirations and cultivating love for the motherland, the Prime Minister said the nation's hopes, aspirations, dreams, struggles, literature, culture, history and heritage have found majestic expression in his writings. Tariq Rahman commended the rebel poet for his creativity, which embraces people of all ages, adding that the national poet continues to inspire the nation to stand against injustice and oppression. Considered poet Nazrul as an inseparable part of our daily lives, the Prime Minister said, the poet is not merely a figure of history. He remains equally relevant for today's generation and for generations to come. The Prime Minister remarked, throughout his life, he sang the song of equality, where there is no distinction among Hindus, Buddhists, Muslims or Christians. The present government is likewise committed to building a discrimination-free state and society where every individual and indeed every living being can live in safety regardless of religion or ethnicity, he added. Declaring Nazrul Year as a true reflection of love, recognition and respect for the rebel poet by the government and particularly Prime Minister Tariq Rahman that the poet truly deserved. The initiative will strengthen the connection between the national poet's life and works and the people, especially the younger generation. Through observing the year, the poet's literature, works, philosophy and vision would reach every household across the country. It is a good job by the government to pay deep respect to the rebel poet and his literature, his ideology of inequality and non-communal spirit. And that is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা, মন্ত্রী পরিষদের বৈঠক, পরবর্তী প্রেস ব্রিফিং, সোলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধন, গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট এবং মাল্টিপ্লায়ার গ্রান্ট শীর্ষক অনুষ্ঠান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও অন্যান্য ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠান এবং প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভা। গতকাল সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ডক্টর নাসিমুল গনি ব্রিফিং এ বলেন,
4: 2006 সালে বাংলাদেশে ভিসা পলিসি তৈরি করা হয়েছে। ভিসা পলিসি মানে বাইরের যারা আসবে তাদের জন্য যে পলিসি করে, 2006 এর পরে এই 26-20 বছর পরে আবার একটা ভিসা পলিসি প্রণয়ন করা হয়েছে, এটা কমিটি উপস্থাপন করা হয়েছে। এটাতে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন আতিথেয়তাকে খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিক নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা এবং আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে 2006 সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রী সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করবে। এটা মূল কেন ভিসাটা হঠাৎ দরকার লাগলো কেন? আগে হিসাব ছিল যে রেসিপ্রোসিটি বললাম, যেটা যে পারস্পরিক সব ভিত্তিতে, তোমার লোক আসলে আমি এতটুকু ভিসা দিব, এতদিনের ভিসা দিব, এই শর্ত আমরাও তাই করতাম, ওরা যা দেবে আমরা তাই করব। কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডল দেখা যাচ্ছে যে আমাদের কিছু জায়গায় দরকার বেশি, সেখানে তার একজন ব্যবসায়ী যদি আসে আমার জন্য সুবিধা, সেই দেশে ইনভেস্ট করতে পারবে, এই নিরিখে এই বোধটা আমাদের হয়েছে। সে কারণে গভর্নমেন্ট চাচ্ছে যে একটা ইকোনমিক থ্রাস্ট হোক, বিভিন্ন জায়গায় চেষ্টা করা হচ্ছে, তার মধ্যে একটা অংশ হলো যে ভিসা পলিসিটা সহজ করা। এইটা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে, কিন্তু লাস্টলি মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটা মন্ত্রিসভা কমিটি করা হয়েছে, যেটা এক মাসেটা তার ভিতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, সিকিউরিটি ইস্যুগুলো দেখবে, পর্যটন মন্ত্রণালয় রয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে, যাতে তাদের যদি আরো কোনো ইন্টারেস্ট থাকে যেটা এই পলিসিটাকে সমৃদ্ধ করবে সেটুকু করে এটা চূড়ান্ত করা হবে, যাতে বিদেশিরা কুইকলি আসতে পারে। কারণ আমাদের দেশে তো অত পুঁজি নাই, এই পুঁজিটা আসবে যত বাইরের থেকে ইনভেস্ট হবে তত, অন্য জায়গার সারপ্লাস গুলো আমরা টানার চেষ্টা করছি। এই পলিসিটা হলো শুধু বিদেশিদের ভিসা দেওয়ার জন্য, বলো তাকে যত সহজ করে দেওয়া যে তুমি একবার আসলে ব্যবসায় ইনভেস্ট করতে আসছো, ঠিক আছে, তুমি এক বছরের ভিসা তোমার দিয়ে দিলাম, মাল্টিপল ভিসা তুমি যতবার ইচ্ছা আস, বা 5 বছরের দিলাম বা 3 বছরের, তাহলে সুবিধাটা কি হবে? সে তার সুবিধা মতো এখানে আলাপ আলোচনা করতে পারবে, আর এখানে যখন থাকবে তো তো ডলার খরচ করে থাকবেই জানে। তবে সবচেয়ে বড় ব্যাপার যে বাংলাদেশের ইকোনমিতে যে পরিবর্তনগুলো আসছে।
3: দেশীয় উদ্ভাবনকে কৃষির উন্নয়নে কাজে লাগাতে সোলেমান সোলার সেচ পাম্প সরকারি উদ্যোগে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানি বাজারে সৌর শক্তি চালিত এই সেচ পাম্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা উল্লেখ করে আরো বলেন,
5: আজি রাস্তাঘাট আর মসজিদ মাদ্রাসা চাইলে ভাই উন্নয়ন হয় না, এইটা হচ্ছে উন্নয়ন, নিজের আয় বাড়াইছে, মানুষের আয় বাড়াচ্ছে, এটাই হচ্ছে কাজ। রাস্তাঘাট তো চলবেই, রাস্তাঘাট হবে, সরকার করবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়াবে, এগুলো হচ্ছে কাজ।
3: গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট এবং মাল্টিপ্লায়ার গ্রান্ট শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি বলেন,
6: এখন হচ্ছে ডিজিটাল ম্যাজিক, এখন আমাদেরকে আর প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে পাহারা দিতে হবে না, আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে, সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা সচেতন, তারা পরীক্ষায় কোনো আনফেয়ার মিস করে না, তারা এখন লেখাপড়া করছে, এখন লেখাপড়া করবে। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যয় নিয়ে আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করছেন, সেই শিক্ষা শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের ছাত্রছাত্রীরা আস্তে আস্তে পরিচিত হচ্ছে এবং তারা আর কোন আনফেয়ার মিন্স অ্যাডপ্ট করবে না, এটা আমাদের বিশ্বাস। পুলিশ অত্যন্ত অ্যালার্ট, তারা ট্রাফিক জ্যাম যেন না হয় সেজন্য তারা কাজ করছে। অপরদিকে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আমাদের নির্দেশ রয়েছে, সেই সেই এলাকায় যেখানে ঘটতে পারে সেখানে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং সকলেই প্রস্তুত আমরা সুন্দর একটি পরীক্ষা নেওয়ার জন্য। ঝড়ে পড়ার নাম্বারটা এসএসসির পরে এসএসসি বা দাখিলের পরে আলেম, এটা একটা স্বাভাবিক গতি ছিল। অনেক মেয়েরা বিয়ে করে ফেলে, অনেক ছেলেরা কাজে চলে যায়, এগুলি একটি সাধারণ নিয়ম ছিল। কিন্তু এবার এটার রেটটা অনেক বেশি বেড়ে গিয়েছে, কারণ শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে লেখাপড়া করতেই হবে পরীক্ষা দিতে হলে। অনেকে এবার প্রস্তুতি নিতে পারেনি বিধায় ভাবছি, তবে আমরা এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। ক্লাসরুম এডুকেশন, টিচার্স ট্রেনিং প্রোগ্রামগুলো আমরা বাড়িয়ে দেব, সিলেবাস, কারিকুলাম এবং সময় সবকিছু আমরা সুন্দরভাবে সাজিয়ে যেন আগামী দিনে এই ড্রপ আউট না হয়। এই ড্রপটা আমাদের জন্য একটা বিরাট লক্ষণীয় এবং আমরা এটা নিয়ে গবেষণা করছি।
3: বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহমুদিয়া আমিন উল্লেখ করেন,
7: কারিকুলামের ডেভেলপমেন্টের কাজ করছি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ উপর প্রায়োরিটাইজ করছি, স্পোর্টস এবং কালচারকে আমাদের শিক্ষা ব্যবস্থার অনন্য সংযোজন করছি। যদি আমরা সবাই একযোগে কাজ করি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আগামীর বাংলাদেশকে আমরা সেভাবে গড়ে তুলতে যাব। $48 মিলিয়ন একটা গ্র্যান্ড কনফার্ম হয়েছে, যেখানে আমাদের ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডাররা সবাই এক হয়ে করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে নির্বাচনী ইশতেহার রয়েছে তার আলোকে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা আরো বেশি অন্তর্ভুক্তিমূলক করতে পারি, অংশীদারিত্বপূর্ণ করতে পারি, যার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের এবং যারা শিশু কিশোর রয়েছেন স্কুলে ক্লাস 1 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকের মেধার বিকাশ ঘটাতে পারি, সুপ্ত প্রতিভাকে আরো কিভাবে আমরা জাগরিত করতে পারি, কিভাবে তাদের দক্ষতা এবং যোগ্যতা তৈরি হয় যার মাধ্যমে বাংলাদেশ থেকে তারা বিশ্ব নাগরিক হিসেবে গড়ে ওঠে, এবং তার জন্য আমরা কারিকুলামের ডেভেলপমেন্টের কাজ করছি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ উপর প্রায়োরিটাইজ করছি, স্পোর্টস এবং কালচারকে আমাদের শিক্ষা ব্যবস্থার অনন্য সংযোজন করছি। এই প্রতিটা কার্যক্রমকে তখনই আমরা বাস্তবায়ন করতে পারব যখন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের যে কান্ডারি শিক্ষার্থীরা আর তাদেরকে যারা তৈরি করেন সেই শিক্ষক অর্থাৎ শিক্ষাবিদদের তৈরি করা কারিগরদেরকে আমরা একসাথে দক্ষ, যোগ্য, সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী যে ম্যানিফেস্টো রয়েছে সেটাকে কিভাবে বাস্তবায়ন করতে পারব এবং সবাই এক হয়ে কিভাবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব, যার মৌলিক ভিত্তি হবে শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারকে বাস্তবায়ন করা। এবং আমরা বিশ্বাস করি যদি আমরা সবাই একযোগে কাজ করি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আগামীর বাংলাদেশকে আমরা সেভাবে গড়ে তুলতে যাব যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেয়েছেন, যার মৌলিক ভিত্তি হবে শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় সংস্কার, একটা আধুনিক যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা যেখানে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা দেশপ্রেমিক, সুনাগরিক, যোগ্য এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবো এবং যেখানে তাদেরকে ধাবিত করবে, তাদেরকে তৈরি করবে আগামীর সুশিক্ষিত এবং মেধাবী শিক্ষকেরা।
3: গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও অন্যান্য ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকওয়াত হোসেন এমপি বলেন,
8: এই ঢাকা মেডিকেল কলেজের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। মেয়েদের থাকার আবাসস্থল থেকে নিয়ে প্রত্যেকটা ব্যাপারে আমরা সরকার থেকে ইনশাল্লাহ উদ্যোগ নেব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীর এই কলেজের প্রতিষ্ঠা দিবসে সেগুলি ঘোষণা দিবেন। মজার কথা হলো আমরা এই মেডিকেলকে শুধু এটাকে না বাট এটাকে প্রায়োরিটি দিয়ে আমরা সকল মেডিকেল কলেজে উন্নততর চিকিৎসার ব্যবস্থা করবো এবং সরঞ্জাম দিব। এটা সুপার স্পেশালিটি পিজির একটা পার্টকে আমাদের একটা বিদেশি লোনে সফট লোন, এটা একটা বিউটিফুল স্ট্রাকচার করা হয়েছে। এটাকে আমরা একটু আধুনিকতর মানে হাসপাতালে উন্নত করার জন্য এটার ম্যানেজমেন্টকে আমরা কোম্পানি ফর্ম করেছি, লাইক সোনারগাঁ হোটেল, ফ্যারিটন হোটেল, ওন বাই গভর্নমেন্ট বাট ম্যানেজ বাই দ্য এক্সিকিউটিভ, এটা একটা অথরিটি দেওয়া হবে। প্রফিট অর নট প্রফিট সিস্টেমে এটাতে যা আয় হবে ওইটা দিয়ে যাবে, বাইরে কেউ এখানে নিতে পারবে না। আমাদের প্রেজেন্ট মেডিকেল স্ট্রাকচারের মতো এটা কোম্পানি ফর্ম করে কোম্পানির মাধ্যমে এটাকে ম্যানেজ করা হবে। উইল গিভ দেম দ্য অথরিটি টু রান দিস হসপিটাল অ্যাজ পার আওয়ার ডিজায়ার। সেখানে একটা উন্নত মানের ওয়ান স্টপ পদ্ধতিতে ইমার্জেন্সি বিভিন্ন সকলকে অত্যন্ত আধুনিক সিস্টেমে এটা চলবে ইনশাল্লাহ। থাইল্যান্ডে বামরুন ল্যাব চলে, মাউন্টেন হিসাবে চলে সিঙ্গাপুরে কোম্পানির মাধ্যমে। এটা একটা কোম্পানি আমরা স্ট্রাকচার করে দিয়েছি, আমরা যন্ত্রপাতি দিচ্ছি, আমরা বেড দিচ্ছি, বাট ইট উইল বি 100% ম্যানেজ বাই দ্য কোম্পানি এবং এটা একটা উন্নত মানের হাসপাতাল হবে। আমাদের জনগণ স্বল্প মূল্যে বেস্ট ট্রিটমেন্ট পাবে ইনশাল্লাহ।
3: গ গতকাল সচিবালয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য সেবা বিভাগের অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যা বিষয়ক সেল আয়োজিত প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্ত মন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভায় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিদ এমপি বলেন,
9: আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটো উদ্যোগ নিয়েছি ইতিমধ্যেই। একটি হচ্ছে করাইল বস্তিতে প্রতিবন্ধী শিশুদের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্মসূচি আমরা ইতিমধ্যে উদ্বোধন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জোবায়দা রহমান নিজে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। করাইল বস্তিতে শিশু স্বর্গ কর্মসূচির মাধ্যমে প্রায় 1,000 প্রতিবন্ধী শিশুকে স্বাস্থ্য সেবা দেওয়া হবে। পাশাপাশি আমরা ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি এই অর্থ বছরে অতি দ্রুত আমরা বাংলাদেশের অন্তত 20-25 উপজেলায় এই শিশু স্বর্গ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে যে প্রতিবন্ধী শিশুরা আছেন তাদের স্বাস্থ্য সেবা, তাদের কমিউনিটি বেসড আর্লি ডিটেকশন এবং রেফারেলের ব্যবস্থা করা এবং চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি একটা সমন্বিত কর্মসূচির পরিকল্পনার জন্য আমরা যখন তাদের খুঁজে বের করব প্রত্যেকটি শিশু এবং পরবর্তীতে অন্যান্য প্রোগ্রামে প্রত্যেকটি প্রতিবন্ধী নাগরিকের জন্য আমরা আলাদা ফাইল ঘোষণা খুলব, সেখানে তাদের চাহিদাগুলো লিপিবদ্ধ থাকবে এবং দেন সেটার থেকে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় অন্যান্য যে সমস্ত মন্ত্রণালয় সেখানে আমরা তাদেরকে রেফার করতে পারবো, যাতে তারা দীর্ঘমেয়াদী পুনর্বাসন, কর্মসংস্থান এবং অন্যান্য অধিকার তাদেরকে ওই মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত করা যায়। পাশাপাশি এখন ইতিমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, নতুন 20 স্পোর্টস তৈরি হয়েছে এবং তারা ইতিমধ্যেই চিন্তা করছেন সেখানে প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যারা খেলাধুলায় আগ্রহী এবং খেলাধুলা করেন তাদের জন্য একটা সেগমেন্ট থাকবে এবং তারা সেখানে অংশগ্রহণ করবেন। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা প্যারা অলিম্পিকে এগুলোতে তারা অত্যন্ত ভালো ফলাফল করেন এবং আমাদের জন্য স্বর্ণপদক বয়ে নিয়ে আসেন। ইতিমধ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কয়েকজন প্রতিবন্ধী কিন্তু সফল ক্রীড়াবিদ যারা তাদেরকে সংবর্ধনা দিয়েছেন, 1,00,000 করে ভাতার ব্যবস্থা করেছেন এবং আগামীতেও আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য এই ধরনের কর্মসূচিগুলো অব্যাহত থাকবে।
3: অনুষ্ঠানে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এমপি উল্লেখ করেন,
10: সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কমপক্ষে 10টি জায়গাতে আমরা জেলা হোক বা উপজেলা

0: করা, যাদের যে ধরনের ক্যাপাবিলিটি আছে ট্রেনিং এর মাধ্যমে তাদের সেটাকে আরো অনেক ফ্লারিশ করে, তাদেরকে এই কর্মক্ষমতাটাকে তুলে দিয়ে সাথে এই প্রোডাক্ট গুলো তৈরি করে সেটাকে প্রোডাক্টের মার্কেটিং করার ব্যবস্থা। আমরা যেহেতু ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমের কথা বলছি, আমরা একই কমপ্লেক্সের ভিতরে মাস্টার সার্ভিস সেন্টারের ভিতরে চেষ্টা করব।
1: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় বর্ণালী সরকার, গবেষণা গ্রন্থন উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ।

সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ বেতার ঢাকার আয়োজনে নির্বাচিত নজরুল সঙ্গীতের গ্রন্থিত বিশেষ অনুষ্ঠান দোলন চাপা থেকে আমি সালাউদ্দিন আহমেদ আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।

0: আশা করি আপনারা ভালো আছেন। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি চর্চা করে আপনারা সবাই ভালো আছেন। আমরা চাই আমাদের নিজের যে সংস্কৃতি, নিজস্ব যে সংস্কৃতি, আর সেই সংস্কৃতি নিয়ে কাজ করি বলেই কিন্তু আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে বাংলাদেশ বেতার ঢাকা এই চমৎকার অনুষ্ঠানটির অবতারণা করেছেন। দীর্ঘদিন ধরে আপনারা আমাদের শিল্পীদের গান শুনছেন, নিশ্চয়ই আপনাদের ভাল লাগে। আজকে আমাদের এই অনুষ্ঠানে গান গাইতে এসেছেন বর্ণালী সরকার। বর্ণালী আমাদের এই প্রজন্মের একজন গুণী শিল্পী, তার গান আগেও আপনারা শুনেছেন, আশা করি তার গান ভালো লাগে আপনাদের। আমার বিশ্বাস আজকেও আপনাদের তার গান ভালো লাগবে। বর্ণালী, কেমন আছো তুমি?
1: জি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন?
0: কেমন চলছে তোমার চর্চা?
1: এইতো স্যার,
0: আসলে আমাদের গতানুগতিকভাবে যেগুলো হয় গান নিয়ে তো কথা বলি, সে সঙ্গে শিল্পীদের জীবন নিয়েও কথা বলি, কারণ বারবার আমাদের শ্রোতামণ্ডলী শিল্পীদের সম্পর্কে জানতে চায়, তাদের সম্পর্কে জানবার তাদের আগ্রহ থাকে। তো তোমার ছোটবেলাটা কি ঢাকায় কেটেছে না কোথায় কেটেছে তোমার?
1: হ্যাঁ, আমি একদম ছোট থেকেই ঢাকায়, জন্মের পর থেকেই ঢাকা।
0: তো শুরুটা কিভাবে হয়েছিল, বাড়ি থেকেই গান বাজনার যে উৎসাহটা পেয়েছিলে কোথেকে?
1: হ্যাঁ, আমি একদম 4 বছর বয়স থেকে গান শেখা শুরু করি, এবং একদমই আমার বাবা মায়ের ইচ্ছায়। আমার ওস্তাদ ছিলেন শ্রদ্ধেয় অভিজিৎ সাহা, ওনার কাছেই আমি দীর্ঘ 21 বছর আমি তালিম নিয়েছি নজরুল সঙ্গীতের, পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীতেরও তালিম নিয়েছি।
0: অনেক ধন্যবাদ তোমাকে, তোমার তার মানে প্রশিক্ষণ নেয়া বা সঙ্গীত শিক্ষার যে সোপানটা সেটা ভালো। আমরা বারবার উৎসাহিত করি সবাইকে এইটাই যে আমরা অবশ্যই সবাই গান গাইব, বিশেষ করে নজরুলের গান গাইতে গেলে অবশ্যই একটা পদ্ধতিগত এবং গুরুত্বপূর্ণ আমাদের ই লাগে, শিক্ষা লাগে, প্রশিক্ষণ লাগে। তোমার শুরুটা সেদিক দিয়ে অনেক সমৃদ্ধ, সুতরাং তুমি ভালো গান গাইবে এটাই স্বাভাবিক। তো আমরা অনেক কথা বলবো, সেই সঙ্গে সঙ্গে আমরা গান তো আগে শুনতে হবে। তো প্রথম গান তুমি কোনটা গাইছো?
1: আমি প্রথমে গাইছি খামবাজ রাগে গঙ্গা সিন্ধু নর্মদা।
0: এটা কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠতম একটি দেশের গান, এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে কিভাবে আমরা উপভোগ করি, কিভাবে আমরা অতিবাহিত করি, এবং আমাদের ভাবনাগুলো কিভাবে আমাদের শেষ জীবনের দিকে এগিয়ে যায়, এই বিষয়টিকে নিয়ে চমৎকার নজরুলের এই গানটি, সত্য বটেই। তো গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই গ্রন্থ, ওটা গুলবাগিচা গ্রন্থে গ্রন্থিত হয়েছে, দাদাতালে নিবদ্ধ। এটা রেকর্ড যেটি আমরা পেয়েছি সেটা HMV থেকে April 1933 বেরিয়েছে, শিল্পী ছিলেন গোপাল সেন। তো স্বরলিপি আমরা সুরলিপি গ্রন্থ, যেটা নজরুলের হাতের প্রথম স্বরলিপি গ্রন্থ, যেটা স্বরলিপিকার হিসাবে নজরুলের নাম মুদ্রিত আছে, তো সেইটাই হচ্ছে প্রথম স্বরলিপি। তাহলে ওইটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এভিডেন্স, তাই না? তো আমাদের নজরুলের নিজের হাতের যে বইগুলো একেবারে, সেই বইগুলোর সঙ্গে পরবর্তীতে আমাদের শিল্পীদের যে রেকর্ড আমরা পেয়েছি সেখানে বাণীর সামান্য এদিক ওদিক হয়েছে। তো আমরা সবসময় চেষ্টা করি যে নজরুলের হাতের যেটা লেখা বা তার যে মূল এভিডেন্স সেটাকে একটু বেশি গুরুত্ব দিতে। সুতরাং ছোটখাটো শব্দ এদিক ওদিক হয়ে গেলে বা উল্টে গেলে আমরা সোজা করেই গাইবো, এইভাবে আমরা চলছি।

0: খুবই সুন্দর। শ্রোতা মণ্ডলী, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন যে আমাদের জীবন নিয়ে, আমাদের জীবনের যে প্রবাহ, এটা নদীর প্রবাহের মতন বা আমাদের কালের প্রবাহের মতো কিভাবে চলে, আমাদের সেই জিনিসগুলো অনেক সময় আমরা ভুলে যাই। আর ভুলে যাই বলে আমাদের প্রতি পদে পদে হানাহানি, হিংসা, এগুলো আমাদের আসতেই থাকে, আসতেই থাকে। আমরা যদি একবারও আমাদের জীবন প্রবাহ বা কালের স্রোতের কথা আমরা ভাবি, তাহলে কিন্তু আমাদের মধ্যে হানাহানি বা এই ধর্মাধর্ম যে মানে আমি বলবো কষ্ট মানুষের, সমাজে প্রতি মুহূর্তে আমাদের যে সমস্যাগুলো তৈরি হয়, এগুলো থেকে অন্তত আমরা রক্ষা পেতাম। তা আমরা আরেকটি গান শুনি। কোন গান তুমি শোনাবে এবার?
1: এবারে যে গানটি গাইবো, গানটি আমার খুব প্রিয় গান এবং সবসময়ের জন্যই আমার খুব প্রাসঙ্গিক মনে হয় গানটি, চিরদিন কাহারো সমান নাহি যায়।
0: একই কথা আগেকার গানটিও আমি যে কথা বলেছি, এটার ক্ষেত্রে আমাকে সেই কথাই বলতে হয়, কারণ চিরদিন কারোর সমান নাই যায়।
1: এত সুন্দর উপমা দিয়ে গানটিতে বোঝানো
0: হয়েছে, মানে তার চিত্রকল্পটাই কি অসাধারণ। আমরা এই ধরনের গান যত বেশি গাইব এবং আমরা অন্তরে ধারণ করব, আমার মনে হয় আমরা মানুষ হিসাবে জীবনের প্রতিটি বাঁকে বাঁকে সৎভাবে এবং সুস্থভাবে চলতে পারব। তো চিরদিন কাহারো সমান নাহি যায় এই বিখ্যাত গানটি বনগীতি গ্রন্থে গ্রন্থিত হয়েছে। এটা গানটিতে যে রাগটা ব্যবহার করেছে সেটাকে আমরা বলি মান্দ। এটা কাহারবাতে আছে, রেকর্ড হয়েছে HMV থেকে সেপ্টেম্বর 1932 সালে, একেবারে নজরুলের ব্যস্ততম রেকর্ড নিয়ে যখন ওনার সময় শিল্পী ছিলেন আঙ্গুলবালা দেবী। স্বরলিপি হয়েছে নজরুল ইনস্টিটিউট থেকে আমাদের সপ্তম খণ্ডে, আমরা সেখান থেকেই করেছি। এবং পরবর্তীতে ধনঞ্জয় ভট্টাচার্যর গলায় গাওয়া যে গানটি, সে গানটি অনেক বেশি পরিচিতি আমাদের পেয়েছে। তো আমরা শুনি গানটি।

0: ভারী সুন্দর, খুব ভালো লাগলো তোমার এই গানটি। একেবারে গানটির যে সূক্ষ্ম এবং দ্রুত যে সাপাট তানের কাজ আছে সেগুলোও তুমি করবার চেষ্টা করেছ, আমার ভীষণ ভালো লেগেছে। আবার আমরা গানের প্রসঙ্গেই আসি, সঙ্গীতকে তুমি পেশা করেছো তাই না? আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা নিজের জীবনটা এইভাবে তৈরি করেছি। প্রথম দিকে ভেবেছিলাম যে গানটা পেশা হবে কিনা বা পেশা করা যাবে কিনা আমরা হয়তো নিশ্চিত ছিলাম না, কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতকে আশ্রয় করে যখন আমাদের চর্চাটা শুরু হয়েছিল তখন আমরা বুঝেছিলাম যে সত্যিই যদি আমাকে গান গাইতে হয় তাহলে প্রচুর আমাকে চর্চা করতে হবে এবং প্রপার গুরুর কাছে শিখতে হবে। তা একটা সময় এসে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে না, আমাদের গানটাকেই পেশা করব, তাহলে আমার ভালো লাগা পেশা দুটোই এক হয়ে যাবে।
1: এবং যদিও আমার পড়ালেখা, আমি ইঞ্জিনিয়ার, কিন্তু আমার আসলে ভালো লাগা থেকেই আমি পেশা নেশা দুটোকেই এক করে নিয়েছি।
0: তোমার যে আত্মিক যে টান, আমি নেশা কথাটা সঙ্গীতের বেলায় বলি না, আমি বলি তোমার আত্মিক যে টান সেই টানটার সঙ্গে তোমার পেশা মিলে গেছে। এটা সবার জীবনে ঘটে না, তবে ইদানিং কালে আমাদের ছেলে মেয়েদের ঘুরছে। আমরা যে সময় এই সিদ্ধান্তটা নিয়েছিলাম তখন আরো বেশি ঝুঁকি ছিল, কিন্তু এখন অনেক ভালো ক্ষেত্র হয়েছে তাই না? তো অনেক ধন্যবাদ তোমাকে, তোমার আগামী দিন আরো চমৎকার হোক আরো সুন্দর হোক। আমরা আরেকটি গান শুনি, এবার তুমি কোন গানটি শুনো?
1: এবার একটি পল্লী অঙ্গের গান গাইছি, গানটি হচ্ছে ও কালো শশিরে বাজাইও না আর বাঁশিরে।
0: সুধী মণ্ডলী, নিশ্চয়ই আপনারা কথা শুনেই বুঝতে পেরেছেন যে এখানে শ্যাম শ্রীকৃষ্ণ তার বাঁশি, বা আমাদের চিরায়ত বাংলায় যে বাঁশির একটি অমোক টান আছে, ভালোবাসা আছে আমাদের তার খুব সেই গান। এবং পল্লী অঙ্গের গান তো অবশ্যই, কিন্তু আপনারা নিশ্চয়ই গান শুনলে বুঝবেন যে আমাদের পূর্ব তৎকালীন সময়ের পূর্ববঙ্গের যে পল্লীগীতি বা লোকসঙ্গীত তার সঙ্গে নজরুলের পশ্চিমবঙ্গের যে তার এলাকার যে লোকসঙ্গীত তার সঙ্গে অনেক
1: পার্থক্য আছে।
0: তো আমরা তার এই বিখ্যাত গানটি ও কালো শশিরে বাজায়ও না, এই বিখ্যাত গানটি আমরা শুনবো। এটা সূত্র আমরা পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে, রেকর্ড হয়েছে সেনোলা থেকে ডিসেম্বর 1942 সালে। নজরুল 42 সালে নির্বাক হয়ে গিয়েছিলেন সেই বছর, হ্যাঁ। তো শিল্পী ছিলেন শৈলদেবী, স্বরলিপি হয়েছে নজরুল একাডেমি থেকে প্রথম আমাদের এখানে, ষষ্ঠ খণ্ডে এটি নিবদ্ধ হয়েছে। শুনি আমরা গানটি।

0: চমৎকার, খুব ভালো লাগলো তোমার একেবারে অন্য ধরনের। আমি যে কথাটি বলেছিলাম যে আমাদের প্রচলিত পল্লী সঙ্গীতের চেয়ে একটু আলাদা, তার মানে এটা একটা আলাদা রস, আমাদের পল্লী সঙ্গীতেরই আরও শাখা প্রশাখা। তো ভারী সুন্দর করে তুমি গিয়েছো, আমার ভীষণ ভালো লেগেছে। তা আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আমরা শেষ গান শুনবো। তার আগে আমরা শুনে নিই যে তোমার শেষ গানটা কি হবে, কি গাইবে?
1: এবারে গাইছি আরবি সুরে করা নজরুলের একটি গান, চমকে চমকে ধীরে ধীরে পায়।
0: একেবারে আরবি সুর মানে নজরুল মধ্যপ্রাচ্যের যে সুরকে ব্যবহার করেছিলেন, আমরা বিদেশি সুরের গান পর্যায়ে এটাকে ফেলেছি। তো এই ধরনের গানগুলি মানে নজরুলের গানের কত রকমের যে ভেরিয়েশন হতে পারে তার আমি অন্তত এই নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেছি প্রায় 40-এর উপরে, 42 পর্যায়ের আমি গান পেয়েছি। তো এই যে বিষয়টা এবং তোমরা যত্ন করে করছো, এটা অত্যন্ত জনপ্রিয় গান, আমাদের প্রিয় শিল্পী ফিরোজা বেগমের কণ্ঠে এটা অনেক বিখ্যাত হয়েছে। তো সুধী মণ্ডলী, এটা গীতি শতদল গ্রন্থে গ্রন্থিত হয়েছে, আমি আগেই বলেছি আরবি সুর, এটি রেকর্ড হয়েছে HMV থেকে December 1933 সালে, শিল্পী ছিলেন মিস হরিমতি। স্বরলিপি আমাদের নজরুল একাডেমি থেকে প্রথম বেরিয়েছে সপ্তম খণ্ডে। এই গানটির সঙ্গেই সঙ্গেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে তোমাকে অন্তত বলবো, তুমি আমাদের এই সবচেয়ে প্রিয় বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলো।
1: বাংলাদেশ বেতারকে ধন্যবাদ, আর শ্রোতাদের উদ্দেশ্যে বলবো কাজী নজরুল ইসলামের গান শুধু শুনবার জন্যে নয়, কেউ যদি পড়তেও চান এবং তাকে যদি ঠিকঠাক মতো ধারণ করে পড়া যায় তাহলে আমার কাছে মনে হয় সমাজে আর কোনো রকম অনাচার অত্যাচার এগুলো হবে না।
0: আরেকটি হচ্ছে সেটা আমাদের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজে সঙ্গীতকে আশ্রয় করে সৎভাবে জীবনযাপন করা যায়। তো এই বিষয়টি তুমি এখনো কিন্তু পরিবারের প্রধান না, তোমার বাবা প্রধান, তাদের মায়ের কাছ থেকে তুমি উৎসাহ পেয়েছিলে, এখন তোমার অন্তত একজন সন্তান হিসাবে আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে তুমি কিছু বলো যে সঙ্গীত নিয়ে কি করা উচিত।
1: আমার কাছে মনে হয় সঙ্গীতটাকে আগে ঠিক মতো শেখানোর যেই ব্যবস্থাটা সেটাই আগে করা উচিত, যেহেতু প্রথাগত একটা শিক্ষার খুবই দরকার আছে। এবং আমার মা যেটা করেছিলেন যে গানগুলো আমাকে পড়ে পড়ে বোঝাতেন, তো গানটাকে আসলে গাইতে হলে বোঝার খুবই দরকার।
0: তার মানে কি সঙ্গীত আমাদের সংস্কৃতি যেটাকে বলি, সুস্থ শুদ্ধ সংস্কৃতি চর্চা মানে আমাদের ছেলেমেয়েরা যেন সৎ পথে চলতে পারে তার জন্য উৎসাহ দেয়া। তো আমার পরিবার থেকে যদি আমার ছেলেমেয়েদের সৎ পথে সুস্থ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ আমি করতে না পারি তবে অভিভাবক হিসাবে আমরা ব্যর্থ হয়ে যাব। তো এই আবেদনটাই আমি জানাই এবং এই অনুষ্ঠান শেষ করব আজকে। তার আগে আমাদের যন্ত্রশিল্পীদের নামগুলো একটু বলি, তবলায় সুব্রত কুমার মোদক, কিবোর্ড রাজু আহমেদ, বাঁশি ফাইজুর রহমান, গিটার রোমান হায়াত, পার্কেশন রেহান ইউসুফ, বেহালা মুকুল দত্ত। তো এই শেষ গানটির সঙ্গে সঙ্গে আমরা আজকে বিদায় নেব, আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় বর্ণালী সরকার, গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।
4: বাংলাদেশ বেতার, ঢাকা। আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি জন সচেতনতামূলক বার্তা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক পরিস্থিতির ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ায় প্রেক্ষাপটে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কতিপয় আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করেছে। এ পরিপ্রেক্ষিতে সকল সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং দেশের সকল সচেতন নাগরিককে জ্বালানি সাশ্রয় ব্যবস্থা অবিলম্বে গ্রহণের জন্য অনুরোধ করা হল। প্রাকৃতিক গ্যাস সাশ্রয়, রান্না ও অন্যান্য কাজে গ্যাস ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ের জন্য উপযুক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে। গ্যাসচালিত যন্ত্রপাতি অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করতে হবে। গ্যাস পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা করে গ্যাসের লিকেজজনিত অপচয় রোধ করতে হবে। অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে সকলকে বিরত থাকতে হবে। জ্বালানি তেল সাশ্রয়, ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার সম্ভব হলে শেয়ারিং কার পুলিং ব্যবস্থা অবলম্বনে উৎসাহিত করতে হবে। জ্বালানি তেলের ব্যবহার কমাতে অপ্রয়োজনীয় যাতায়াত যথাসম্ভব সীমিত এবং পরিহার করতে হবে। বিজ্ঞপ্তিতে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। জনসচেতনতামূলক বার্তাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত সঙ্গীত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক অনুষ্ঠান সাত সুরে বাঁধা। গ্রন্থনা ও উপস্থাপনায় লায়লা আরিয়ানি হোসেন।

0: প্রিয় শ্রোতা বন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত সাত সুরে বাঁধা সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কাজ নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান থেকে। শিল্পীর কর্মমুখর জীবন, সাফল্য আর অর্জনের কথা রয়েছে। আরও শুনব আর্কাইভে সংরক্ষিত সাক্ষাৎকার থেকে শিল্পীর নিজের কথা। আজ রয়েছে সঙ্গীতের গুরুত্বপূর্ণ অংশ, সুর সৃষ্টি করেন এমন একজনের কথা। বাংলাদেশের সঙ্গীত ভুবনে এক অনন্য নাম মোহাম্মদ শাহনেওয়াজ, সুরকার ও সঙ্গীত পরিচালক। ব্রাহ্মণবাড়িয়া আমাদের সংস্কৃতির তীর্থভূমি। সেখানেই ষাটের দশকের শুরুর দিকে এক কিশোর সুরের টানে তবলার তালিম নিচ্ছেন ওস্তাদ সুবল দাস আর ওস্তাদ মিলন সেনের কাছে। তখন কে জানত এই কিশোর একদিন হয়ে উঠবেন দেশের অন্যতম শ্রেষ্ঠ সুরস্রষ্টা। সত্তরের দশকের শুরুতে তিনি যোগ দেন বাংলাদেশ টেলিভিশনে স্টাফ আর্টিস্ট হিসেবে। ১৯৭৭ সাল থেকে শুরু হয় তাঁর সুরের নতুন যাত্রা। একের পর এক গান, নতুন নতুন সুরের পরীক্ষা এবং সঙ্গীতের প্রতি তাঁর নিজস্ব এক্সপেরিমেন্টাল দৃষ্টিভঙ্গি শ্রোতাদের কান ও মনের দরজা খুলে দেয় তাঁর সৃষ্টিগুলো। তবে তাঁর শুরুটা ছিল ছোটদের গানের অনুষ্ঠান দিয়ে, আর মোহাম্মদ শাহনেওয়াজ নিজেই বলেছেন সেই কথা।
1: ছোটবেলায় আমার একটু আমি একটু দুরন্ত দুষ্ট টাইপের ছিলাম আর কি। স্কুলের মধ্যে গেলে হয়তো খেলা করেছে বা গান বাজনা যারা করতো আর কি, তাদের তখন তো হিন্দু ছিল, পরিবেষ্টিত ছিল, মানে গান বাজনা খুব ভালো ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। ওখানে ছিল ওস্তাদ আয়েত আলী খান সাহেবের আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আর আমাদের শ্রদ্ধেয় আমার যে মানে শ্রদ্ধেয় সঙ্গীতক সুবল দাস, ওনার একটা ছিল সঙ্গীত সংসদ, ওখানে সব ছেলে মেয়েদেরকে সে গান শেখাত। সে ব্রাহ্মণবাড়ি গেলেই ওই সঙ্গীত সংসদের মধ্যে আমাদেরকে নিয়ে বসতেন, গান বাজনা করতেন। আমার জীবনের প্রথম গান বাজনা শুরু হয় এই সঙ্গীত সংসদ থেকে। সুরকার হিসেবে আমি বাংলাদেশ টেলিভিশনে তো আমি স্টাফ আর্টিস্ট হিসেবে প্রথমে জয়েন করি, তারপরে সঙ্গীত পরিচালক হই। ১৯৬৯ আমি সঙ্গীত পরিচালনা করি টেলিভিশনে, তারও আগে থেকে করেছি, কিন্তু আমি ভালো প্রোগ্রাম করেছি ছোটদের, ওই যে ছড়াই ছড়াই লেখাপড়া একটা প্রোগ্রাম ছিল, খালেদা ফাহমি আমাদের জেনারেল ম্যানেজার ছিলেন, ওনার একটা প্রোগ্রাম ছিল ছড়াই ছড়াই লেখাপড়া, ওটার লিখতেন গ্রন্থনা বা গান লিখতেন মনিরুজ্জামান মনির, ওই বাচ্চাদের জন্য, আর ওই গানের সঙ্গীত পরিচালক ছিলাম আমি।
0: তার জনপ্রিয় গানের মধ্যে অন্যতম দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল। রেললাইনের সামনে দাঁড়িয়ে অপেক্ষার সময়টুকুতে এই গান লেখা হয়েছিল, অল্প সময়ই সুর করেছিলেন এবং শিল্পী হিসেবে সে সময় অপেক্ষাকৃত নতুন একজনকে বেছেও নেওয়া হয়। নজরুল ইসলাম বাবুর কথায় ও দিলরুবা খানের কণ্ঠে এই গানটি যেন সুর, কথা ও অনুভূতির এক

0: ধীরগতির কোমল সুর ও জীবন দর্শনের সুগভীর ভাবনা একসাথে গেঁথে দিয়েছে শ্রোতার হৃদয়ে। এই গানই তাকে সুরকার হিসেবে ঘরে ঘরে পরিচিত করে তোলে। চলুন শ্রোতা, তার মুখেই শুনি এই গান সৃষ্টির কথা।
1: টেলিভিশনে একটা নাটক হবে, ওই নাটকের নাম হলো একদিন যখন। তো আমার বলল যে শাহনেওয়াজ একটা বিরাট জমিদারের মেয়ে, একটা বয়সের ছেলের সঙ্গে তো আর বিয়া হতে পারে না, ভালোবাসাও হতে পারে না, তো ওরা তো ভালোবাসাও করে ফেলেছে, এখন এটার জন্য একটা গান দরকার। তো আমি বললাম যে এটা কাকিদের লেখাই, আমার মাথার মধ্যে ইয়ে করতেছে আর কি। কোনো না, তুই এই সিকোয়েন্সটা তোকে ভালোভাবে চিন্তা করতে হবে, মেয়েটা ঢাকাতে এসে কিন্তু বিরাট বড় শিল্পী হবে। আমি বললাম যে খুব টেনশন পড়লাম, তারপরে হঠাৎ মাথায় আসলো যে আরে আমার বন্ধুতে আছে নজরুল ইসলাম বাবু, তো রামপুরাতে থাকে, ওর বাসায় গেলাম। নাস্তাতে খাওয়ার পর আমি বললাম যে বাবু গান তো লিখতে হবে। হ্যাঁ মামা চলেন আজকে গান হয়ে যাবে। তো দুজনে রিক্সা দিয়ে আসতেছি, যখন ওই মালিবাগ রেল ক্রসিং যে আছে না, এখানে যখন আসলাম তখন ওই রেল ক্রসিংটা পড়ে গেছে। ও পকেট থেকে কলম নিয়ে, ও কলমে কিন্তু আবার ইয়েও থাকতো না, হয়েছে কলমের যে ইয়ে থাকে না বন্ধ করা, এটা থাকে তো না, ক্যাবও থাকতো না এরকম আর কি। সে গান লিখতেছে, কো মামা গান হয়ে গেছে। আমি দাঁড় বেটা সবসময় মজা করিস না, কোনো মামা গান হয়ে গেছে। সে রাজারবাগ, মানে আমি যখন গেলাম আমার বাসা, আমার মতিঝিল কলোনিতে আমি থাকি, রাজারবাগ পার হওয়ার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে যাওয়ার পরে আমার গান দিয়ে দিছে, রেল লাইন বহসমন্তরাল দুই ভবনে দুই বাসিন্দা বন্ধ চিরকাল, রেল লাইন বহসমন্তরাল প্রীতির ঘর বানায়া অন্তরের ভিতর এই অন্তর অন্তর জ্বালা। আমি বাসায় যাওয়ার পরে, আমার বিশ্বাস করবেন না, আমার 15-20 মিনিট লাগছে গানটা শুরু করতে। এই গানটাকে তো তিনজন গেছে, মলয় দীপা বলে একটা মেয়ে ছিল বাচ্চা, ও আর দিলরুবা। এই গান করার পরে টেলিভিশন মানে গান তো অনেক গেল, যাওয়ার পরে হুড়স্থুল হয়ে গেছে আর কি বাংলাদেশের মধ্যে। একটা স্টেশন তখন টেলিভিশন, এই গানের মানে এত চিঠি আসছে, মানে কোনো মানে অনুষ্ঠানের জন্য এত চিঠি আসে নাই।

তার আরও বহু জনপ্রিয় গানে সেই একই পরীক্ষাধর্মী সৌন্দর্য, যেমন এক নয়নে হয় না কান্দন দুই নয়নে কাঁদে, অথবা দমে দমে মাটির পুতুল কি করে যে চাই, এই গানগুলো শ্রোতার মনে জায়গা করে নেয়। মোহাম্মদ শাহনেওয়াজ সুরকার হিসেবে ছিলেন গতানুগতিকতার বাইরে, তার সুরে মেলোডির পাশাপাশি ছিল বহুমুখী বৈচিত্র্য। শাহনেওয়াজ রহমতুল্লাহর গাওয়া তুমি কি সেই তুমি গানে পাওয়া যায় সেই চিরচেনা মিষ্টি মেলোডির ছোঁয়া। আর জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করি লেনদেন, এই গানটি যেন তার সুর সৃষ্টিশীলতার এক অনন্য প্রকাশ। শওকত ওসমানের লেখা, ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কণ্ঠে পরিবেশিত গানটি সকল শ্রেণীর শ্রোতার কাছে সমানভাবে জনপ্রিয় হয়ে ওঠে। চলুন শুনে আসি এই গানের কিছু অংশ।

0: মোহাম্মদ শাহনেওয়াজ গান না শিখেও সুরের পরিচয় তাঁর স্বচ্ছ। তবলা শিখেছেন, শেখাতেন সঙ্গীত মহাবিদ্যালয়ে। গান শুনতে শুনতে সুরের জগতে মহিরুহ হলেন তিনি। চলুন সেই গল্প শুনে আসি তাঁরই মুখে।
1: আমি যখন মানে ঢাকায় আসি আর কি, তখন তো আমি বেকার। তো আমার যে আমার মানে পরিচিত যারা ছিলেন আমাদের দেশের, ওস্তাদ খাদিম হোসেন খান, তারপর মীর কাসেম খান, ওনারা ছিলেন তো ইয়েতে মিউজিক কলেজে। আর নাচে ছিল আলতামাস আহমেদ, শ্রদ্ধা ওনার ওয়াইফ শাহিদ আলতামাস। তো ওদের সঙ্গে আমি টুকটাক প্রোগ্রাম করতাম, কিন্তু আমি ফাংশন করতাম খুব বেশি। আমি যাদের সঙ্গে ফাংশন করেছি তারা হলেন মোহাম্মদ আব্দুল জব্বার, আব্দুল আলিম, ফরিদ ইয়াসমিন, আঞ্জুমান বেগম, তারা যারা যারা ছিল তাদের সবার সঙ্গে আমি এক কোম্পানি করেছি, হ্যাঁ তলবা দিয়েছি। ওই তার থেকেই মিউজিক কলেজে শেখ লুতুর রহমান ছিলেন নজরুলগীতির টিচার, তারা জানতেন, তো তারাই বলল আর কি বাজির মজুমদারকে যে এরকম একটা ছেলে আছে ওকে ইয়ে করেন। তো আমি যার গেলাম ওখানে, ময়না ভাই একে মুস্তাফা, ময়না ভাই আমার হাত দিকে, তারপরে ওরা শুনে তারা খুব পছন্দ করলো আমাকে, বললো যে ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি একাডেমি অফ মিউজিকে তুমি অ্যাকোম্পানি করো, আর মিউজিক কলেজের মধ্যে তুমি মধ্যে মধ্যে থিওরিক্যাল ক্লাস, হ্যাঁ প্র্যাকটিক্যাল ক্লাস নেবা। আমি ঠিক আছে ওই চাকরিতে ঢুকলাম। তারপর আমি তো টেলিভিশন তখন চাকরি করি বাংলাদেশ টেলিভিশনে, হ্যাঁ মিউজিশিয়ান হিসেবে। শুরু করাটা আমার আগে থেকে ছিল, একটা নেশা ছিল মানে শুরু করার, ওই সবাই করতো। আমি আমার প্রচুর রেকর্ড ছিল কলের গানের, আমার একটা কলের গান ছিল, কলের গানটা আমার ছোট চাচা আমাকে, আমার দেখছে যে আমি ওই অনেকের বাড়িতে কলের গান বাজে। একদিন বৃষ্টির মধ্যে আমাদের পাড়াতেই একটা একটা হিন্দু বাড়িতে, পাল বাড়িতে, ওখানে কলের গান বাজে। তো একটা একটা কাঁঠাল গাছ ছিল, ওই কাঁঠাল গাছের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই কলের গানে গান শুনতেছি। তো আমার চাচা ওনাদের ইয়ে ব্যবসা ছিল, উনি বাসায় আসছে রিক্সাতে করে, আসে দেখে যে আমি ওই কাঁঠাল গাছের কোনায় বসে বসে আমি গান শুনছি। আমার চাচা গিয়ে আমাকে ডেকে নিয়ে আসলো ওখান থেকে, একদম কুলে করে নিয়ে আসলো বাসায়, এনে আমার হাত মাথা টাথা মানে মুছে, আমার চাচা কাপড়ও খুলে নেয়, ভাতও খাই না দুপুরবেলা। আমার চাচা আমাকে কাপড় পরে রিক্সা করে নিয়ে গেছে বাজারে, মানে আমাদের পাশেই সাহাব ব্রাদার্স একটা দোকান ছিল, ওই সাহাব ব্রাদার্সে গিয়ে সে কলের গান কিনে, হেডমাস্টার বয়েজ গান রেকর্ড, রেকর্ড কিনে আমারে বলো যে কী কী রেকর্ড আছে আমি তো জানি না, যে কটা রেকর্ড আছে ওইটা ওইগুলো দিয়ে দাও। তো আমার প্রায় 15-20 রেকর্ড দিল। আমার তো মানে খুশিতে মানে আমি একদম মানে আত্মহারা আর কি। তো ওই আমার কলের গান নিয়ে তারপর ওই রেকর্ড নিয়ে বাসায় আসি, বাসায় এসে আমার বাংলা ঘর আছে ওই ঘরের মধ্যে বসে বসে সারাক্ষণ গেলে গান বাজাই।

গীতিকার ওসমান শওকতের সঙ্গে তার যুগলবন্দি ছিল সঙ্গীতাঙ্গনের আলোচনার বিষয়। তাঁদের যৌথ সৃষ্টি সোনামুখী সুঁই দিয়ে সেলাই করা কাজ শাহনাজ রহমতুল্লার কণ্ঠে, সুখের সংজ্ঞা কি যদি আমি জানতাম ফাহমিদা নবীর কণ্ঠে আজও শ্রোতার মনে অমলিন। তার সুরারোপিত আরও কিছু গান আজও আলোচিত। সুবীর নন্দীর কণ্ঠে সবাই তো শাহজাহান হতে চায়, ফেরদৌসী রহমানের কণ্ঠে আমার জসীমউদ্দিন কই নকশিকাঁথার মাঠে, আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে রফিকুল আলমের কণ্ঠে সেই জনপ্রিয় গান চাঁদের পালকি চড়ে, আসলো সবার ঘরে খুশি ঈদ সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে, রুনা লায়লার কণ্ঠে চোখ দেখি মুখ দেখি অন্তর দেখি না, আজ থেকে আমি বউ তুমি যে স্বামী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, এই সব গানই শ্রোতা মনে রয়ে গেছে হৃদয়ের গভীরে।

0: 1999 সালে ইউনিসেফ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্বোধনী সঙ্গীত পরিচালনা করেন তিনি। তার সুরারোপিত গান নিয়ে বেরিয়েছে 19টি ডিস্ক আর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 250টিরও বেশি ক্যাসেট ও সিডি, 2000এরও বেশি গানে সুর দিয়েছেন তিনি। চলচ্চিত্রেও তার অবদান উজ্জ্বল, 15টি সিনেমায় করেছেন সঙ্গীত পরিচালনা। তার সঙ্গীত জীবনের অর্জনের পালকও কম নয়। 1988 সালে নাট্যসভা পুরস্কার, 2009 সালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পুরস্কার, 2013 সালে শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক, এছাড়াও অসংখ্য সম্মাননা। অসামান্য একজন সুরকার হয়ে তিনি এই সময়ের গান এখনও শোনেন। তার উদার দৃষ্টিভঙ্গি থেকে বর্তমান সময়ে তৈরি গান নিয়ে তিনি যা বলেন, চলুন শ্রোতা শুনে আসি।
1: এখন যে গান হচ্ছে ওর জন্য আমি মানে গানটাকে আমি খারাপ বলবো না বা শিল্পীদেরকে বলবো না। একটা যুগ ছিল আব্দুল আলিম, মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ আলী সিদ্দিকী, মাহমুদুল নবী, খন্দকার ফারুক, ফেরদৌসী বেগম, আঞ্জুমানা, তারপরে আপনার ফরিদে ইয়াসমিন, নীলুপাড়া ইয়াসমিন, এরা ছিল। তারপর আসলো সাবিনা ইয়াসমিন, রুনা লাইলা, এদের লেভেলে আবার কিছু আর্টিস্ট আসলো। এটা হলো পরিবেশটা শান্ত ছিল, মেলোডি গানের একটা বিশাল একটা ইয়ে ছিল।
0: বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে মোহাম্মদ শাহনেওয়াজের অবদান শুধু একজন সুরকারের নয়, তিনি এক যুগের সঙ্গীত চিন্তা, এক অনুভবের নাম, যার সুর আজও বয়ে যায় সময়ের স্রোতে, মনের গভীরে প্রিয় নামে রয়ে যায়। সুরকার ও সঙ্গীত পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজের প্রতি অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের সাত সুরে বাঁধা অনুষ্ঠান। আগামীতে কথা হবে অন্য কোনো আয়োজনে অন্য কোনো সঙ্গীত ব্যক্তিত্বের জীবন ও কর্ম নিয়ে।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত সঙ্গীত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক অনুষ্ঠান সাতসুরে বাধা এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন লাইলা আরিয়ানি হোসেন, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সারোয়ার মোর্শেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আধুনিক গান। শিল্পী অপু আমান। প্রথম গানের গীতিকার এ বি এম মাহবুবুর রহমান, সুর করেছেন মিল্টন খন্দকার।

আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। 24 জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণসভা আগামীকাল রাজধানীর শেরেবাংলা নগরের চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আজ এ তথ্য জানানো হয়। 36 জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 9 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়। আজ ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন, যে ভালো কাজ করবে তাকে স্বীকৃতি দিতে হবে, আর যে অন্যায় করবে তাকে সমালোচনার মুখোমুখি করতে হবে। তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই সাংবাদিকতার মূল শক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি আরও বলেন, একটি দেশের গণতন্ত্রের সাফল্য অনেকাংশে নির্ভর করে স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের উপর। তাই সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও নির্ভুলভাবে কাজ করবে, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণ তত বেশি সঠিক ধারণা পাবে এবং সে অনুযায়ী মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তিনি আজ রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা ও রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি, সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি হয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমের দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার উপর নির্ভর করে নাগরিকরা রাষ্ট্র পরিচালনার চলমান প্রক্রিয়া সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারেন। তিনি বলেন, দেশের মানুষ শুধু তথ্যের জন্যই সাংবাদিকদের দিকে তাকিয়ে থাকে না, বরং বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও বস্তুনিষ্ঠভাবে পরিচালিত হচ্ছে সে সম্পর্কে গণমাধ্যমের প্রতিবেদনের উপরও তারা নির্ভর করে। জহিরুদ্দিন স্বপন বলেন, দেশের সাইবার আইনকে সময়োপযোগী ও আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে। এ লক্ষ্যে আইনজীবীদের কাছ থেকে দ্রুত মতামত ও পরামর্শ গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমানোয় জ্বালানির দাম ধাপে ধাপে কমবে। আজ যশোর সার্কিট হাউসে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের 98% এলপিজি গ্যাস আমদানি করতে হয়, যা সম্পূর্ণরূপে বেসরকারি খাতের উপর নির্ভরশীল। ভুয়া বিদ্যুৎ বিল ও লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ কেন্দ্র স্থাপন করেছে। তিনি আরও বলেন, চলমান তীব্র গরমে বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান তেহরানে শুরু হয়েছে এবং তা আগামী 9 জুলাই শেষ হবে। আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মাসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে রাখা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ সর্বোচ্চ নেতার মরদেহের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া দেশটির শীর্ষ মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ সহ অন্যান্য কর্মকর্তারাও শ্রদ্ধা জানান। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশ, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান সহ 100টিরও বেশি দেশের শীর্ষ কর্মকর্তাগণ খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন। সাবেক সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় 2 কোটিরও বেশি লোক অংশগ্রহণ করবেন বলে ধারণা করা।

0: বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে আজ রাত 12টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া মিশরের মোকাবেলা করবে। মিয়ামিতে ভোর 4টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে এবং সকাল 7:30টায় কানসাসে ঘানার বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া। এদিকে ফিফা বিশ্বকাপে স্পেন, পর্তুগাল ও সুইজারল্যান্ড তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে শেষ 16 নিশ্চিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: আগামীকাল ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে প্রতিবন্ধীদের প্রতি কর্তব্য সম্পর্কে বলবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ে আলোচনা শুনবেন জনতার জিয়া সকাল 7:30। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05। আন্তর্জাতিক সমবায় দিবস 2026 উপলক্ষে কথিকা শুনবেন সকাল 10:15। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10:35। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ।
2: সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ শুনতে পাবেন বেলা 3:35। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05। সুর তরঙ্গ প্রচারিত হবে বিকেল 4:25। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনতে পাবেন বিকেল 5:10। সোনালী ফসল প্রচারিত হবে সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 রয়েছে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার শুনবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 রয়েছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সখী সংসার সমী পেশু শুনতে পাবেন রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা প্রচারিত হবে রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত 10:20। এছাড়া এফএম 90 মেগাহার্জে রাত 12:15 নিশ্চিতি অনুষ্ঠানে শুনবেন নাটক কাজল রেখা। শ্রোতা বন্ধুরা, এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত রয়েছে বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত রয়েছে ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, বরিশাল, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম এর বেশি এবং চুয়াডাঙ্গা জেলা সময়ের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় হতে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 35.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা সকাল 9টায় 70%, সন্ধ্যে 6টায় 70%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:16, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা Q 693 kHz, FM 106 MHz, FM 102 ও 90 MHz। এখন শুনবেন পবিত্র কুরআন তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর কেউ যখন যথাযোগ্য সম্মানের সাথে তোমাকে সালাম করবে, তখন তোমরা আরো উত্তম ভাবে তাকে জবাব দাও, অন্তত অনুরূপ ভাবে তো বটেই। বস্তুত আল্লাহ প্রতিটি বিষয়ের হিসাব গ্রহণ করবেন। একে অন্যকে সালাম করা ইসলামের শিক্ষা। কেউ সালাম জানালে অনুরূপ অথবা আরো উত্তম ভাষায় তার জবাব দিতে হয়।
2: এতক্ষণ পবিত্র কোরআন তিলাওয়াত ও তর্জমা শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ৬টা। আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ মুহররম ১৪৪৮ হিজরি, ৪ঠা জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ।
1: শুভ সকাল। সুন্দর এই সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টজ, FM ৯০, FM ১০৬ এবং FM ১০২ মেগাহার্টজে। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, মিরাশফাক হোসাইন এবং ফাতিমা জীবননেসা মুনিয়া।
0: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, সোলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরওয়ার মির্জা।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা রাদের ২১ থেকে ২৩ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম।